মার্কেটিং তাকে খুব তিনি ফোনিন কিছু টেকনিক্যাল প্রবলেম তোমার বাকি কক সারি মানিয়ং তো খানরক বাই চিনি ইঞ্জিনিয়ারক নাই সামই দো আব ঠিক হিংকে না কক সালাই মানাই তিনি টপিক ইংখা মসেও চাইতক দি কল খাই দি কল খাই চাইতকই দি ইয়ংগো সামি মানকা হিংকে কক সালাই মানাই 2322653 নই থাম নই দক নই বাথাম অ নাম্বার নরক বাই দো তাপস কিছু নয় তাকুক তিনি সালগামা পান্ডানি টপিক ইংখা মসুয়াওই চাইতক দি মসুয়াওই চাইতক দি নরক পান খাই দো 101.6 এবার সারাসা পয়েন্ট দক মেঘা হাজার

0: tasmai tongmani bisingtei sago HIV cholawi mano
1: tumung ke bo HIV bai manjak thatok matong jakhe haste ni je sa shakham nogo thangai ICTC khotolo malai di doctor bai kok shalai tamuk khlaina nangno kok bitina di
0: HIV te H ni kok kobino kaham ke sidi nini langmano hamja gai H no ka sudi
1: Tripura State H Control Society shakham te ne khum hamkrai naikhum Tripura hapang bai luko hamkrai ni bagai awai ja অকপ্নো মিতনারুক্তি এইচআইভি সলোই তংমা জরাও এইচ নেকি শাসক মারি সাগো নুকজাক নাই কুচুকরান কুচুক নাই তাই সাগো কলম ভাই নাই শাল কলক্রমই ভক হামিয়া উন্নাই তাই রাম নাই
0: বুকুগতই ততরাও কসাং নাই সাগো থিক উপর কিসা নাই তাই ঠুকুরো বেলাই কিলুম নাই অবকারিব জুদা তং গনুকজাক ই মানো
1: আবহাইর নুকজাকে গানানি শাখাম নগর কর
2: আকাশবাণী আগরতলা এখন শুনবেন ককবরক অনুষ্ঠান হায়ুংনি খরাং

0: মই তোনারক দি লিগি লাগাই তো মংচাম অমতে চাশমাই তো মনি বিশিংতে সাগ এইচ আই ভি সলোই মানো
1: তুমন কেব এইচ আই ভি বাই মানজাক থাতক মা তংজাকে হাস্তে নিজে শাশা খাম নগ থাঙ্গে আই সি টি সি খতল মালাই দি ডাক্তার বাই কক শালাইয়ে তাম খলাইনা নাং ন কক বিতিনা দি
0: এইচ আই ভি তে এইচ নি কক কবিন কাহাম কি সিদে নি লাং মানো হামজাগে এইচ ন কা সুদি
1: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি শাখামতে নি কুম হাম করে নাই কুম ত্রিপুরা হাফং বাই লুকু হাম করে নি বাকুই আওয়াই যাক অকক্ন মৃতনারক দি এইচ আই ভি সলোয় তংমা জরাও এইচ নেকি শাসক মারি সাগু নুকজাক নাই কুচুক রান কুচুক নাই তাই সাগু কলম ভাই নাই শাল কলক রমুই বহক হামিয়া উন নাই তাই রাম নাই
0: বুকুগতে তত্রাও কসাং নাই সাগু থেকে উপর কিসা নাই তাই ঠুকুর বেলাই কিলুম নাই অবকারিব জুদা তমুং গনুক জাগাই মানো
1: আবু হাইরক নুকজাকে গানানে শাখাম নগর করুং দি নাংকে এইচ হেল্পলাইন 1097 নো ফোন খলাই দি
2: ত্রিপুরা স্টেট এইচ কন্ট্রোল সোসাইটি শাখামতে নুকুং হামকাই নাইকুং ত্রিপুরা হাপাং বাই লোকো হামকাই নিবাগে আওয়াই যাক

0: 爱达拉皮开的那个，阿布尼巴克种石岗那的那个真是咋么？种帕达罗帕曼尼、拉玛帕曼尼，咋么呢？这曼萨咋也会当个那个？古东古东松扎咋么嘛啥呢？这个性格，瓦提莫尼不太。apple 罗、南斯巴提罗、贾姆罗、阿布卡里布、波瑞罗，这大部分曼托曼尼不太的嘛啥呢？真是不啥呢？别玛克说那盘。Bang dan bagai. Abu kari penggai tog rok, arok pano, sup da, dal rok, ya keba. Bahagia thangkai dakti gelanai jat, omahai jamung, no masanai. Tui kahamma nengai filter khayjak tui, ya keba tui mutungai manengai. Tamu hinmale, ojorawo, tui ti sholonai bemar, belake sholoi mano. Abu simia sabshutra matongai, tui no khrobi matongai.অবহাইতি রকনো মানংলাই তে কেছে ককংকে অজরাব বেলাকি থামপুয়া করো ডেঙ্গু মেলেরিয়া চিকুনগুনিয়া হিমাহাই দাল বিদাল বেমার রকনি ইয়াকনি ইয়কনানি বাগৈ অজরাব নকনি সাচাং বাবাই গানাগিনিও তুইরক কছাইতং ইয়াংনানি জেসাব বখক নারকরা ফানংখা জেসা পংখা ওয়াসুং পানংখা আমতি রগ তুই কছাইতং ইয়াংনানি দ্রেন রগ তুই কছাইতং ইয়াংনানি আমদি খলাইমা তংনাইতে কেসা গুন্দা সঙ্গে মাথুনাই তে কেসা ককংখা থামপুই বিথি আবো সকমা জাতফানুফু ফুলনা জাতফানুফু আবোন সামঙ্গ মাথে পানাই চেরাই রকন কামতে ইয়াকটি কলক মাসুমরিনাই আবো বৈব থামপুনি ইয়াকনি মজম ইয়কি মানো অজরাও বেলাইকি তুংফলাও কলম আবোনি বাগৈ থাঙ্গাল ইনফেকশন বেলাইকি অঙ্গ বসাগরক মতকনাই ইয়াকংরক মতকনাই আন বাকি যেন সাফ সুতরা খাই মাতং ইয়াক রক মা শুনায় ইয়াকমূলক হামকাই মা শুনায় কিসি জায়গাও জুতা কারে ইয়াকলাভ কারে টাকা ফিক দি তুমুং কাফি কাহেঙ্কাই সাফ সুতরা তঙে হেঙ্কাই এন্টি ফান ফাঙ্গাল ইনফেকশন উঙি মানো মতক মানে আবার উঙি মানো আবন বাকি অজরাও এন্টি ফাঙ্গাল পাউডার ব যেন ফুলি মানো অজরাও ডায়রিয়া উঙে ফুড পয়জনিং মাই এবার যে সামানি ফোন চাউই বহক দেরামানি আমতেই দাল বিদাল বেমার বঙ্গি মানো গেস্ট্রো এন্টেরাইটিস অমহাই বঙ্গি মানো বনি বাকি চেরাইতেই চাকরা রক বরকন ঘামকে তালাফি মাথায় নাই কুতুং কুতুং চাওং মাচারি নাই তুই মুথুঙই নিয়ে ফিল্টারে তুই মাখা মাখারি নাই সালব্রুম ব্রুম ন লিটার কাইথাম তুই মা নাই তে কেসে ককাই যেন সাক সাক চাইতগৈ তালাফি খাই বসাক নতংমানি চামুং নং আবনি যত্ন সাই বেমার কাশানি ফান অজরানি থামপুইবাই ওয়ার জায়গায় মাতংনাই আশুক জোড়া ওয়াতিমল বেমার মান জায়গায় তংনানি বাকি বাহাই খাই তংনা নাং অবনতি তিনি সাক খামকানি কক যেন কক্ষণ লাইখা
1: আও ফারিকে যেন তাব খন লাইনে থাংলাইনে কক থম বিশিপুরম বরমনি হাই তাকলাই বহাই ন তাকলাই বিশ্ব বহিন অ জুলাই বসকাং জুলাই তালনি সালচিদক সাল উদয়পুরনি উদয়পুর অঙ্গানে লাইবুমারক জাক জগন্নাথ বাড়িনি রথযাত্রা তের আরও সাজাকা ককথমতাই হকুমো নাইখংনি বখাক্তৈ সাকথারৈ আস সালনি একবা জুলাই তালনি সালচিদক সালনি সালতাই জুলাই তালনি ন সাল নৈশিব্রী সাল রথযাত্রা নরগৈ সালনৈ হুকুমু পান্ডারক বহাইন সংসারজনী সাজাক্ষা বসকাং জুলাই তানি সালদক সাল মোহনপুর কুসুক মাধ্যমিক রংনকনি বিআরসি হল মোহনপুর মহকুমা বেরেমনি শ্যামপ্রসাদ মুখার্জি আসামিয়া সাল পালাই জাগান হানে কাইসে কমঙ্গ সাজাক্ষা অবহাইন তে কাইসা অ বসকাং জুলাই তালনি সাল নিশিনি সাল লাইবুমা রকজাক খারচি তের তাই বানিক সালচিনিরবই হাস্তেও হাস্তেনি

0: kusam awli khoro ngai hinui sajakka aro bani tei ter bohaino songjakna salchini romoi aro sajakka khasi ter tei banigno abon logo logi hukumu terok bahino songja jagan hani sajakha
1: tongkhang te naimathang khom khom khaina bagai gonda tisra mahkumani roisra bari hatino kare dolai jelani gonda tisra mahkumani bharat bai bangladesh ni ari amchaya 1 kilometer jorate বেবাক জাগরণ সানজা দামদক নিশিমি ফুং আই ফুংনি দামদক জোড়া লুকুরকনি লাইসুমঙ্গ কিসু কেরং এখবার আইদা ফিনজাক্ষা আবু দলাই জেলানি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এখবার ডিএম বিএনএসএস 2023 নি 163 কেরং রগৈ অদাগিমুং বক্সিংখা আবু তংনাই বসকাং সেপ্টেম্বর তালনি 22 তারিখ 2026 জোড়া কেরং থাংনাই একেবা নাইমথাং বাহিনী আধা সামরিক বাহিনী হাস্তেনি পুলিশ বাহিনী বরক রত্ন কারে একেবা দলাই জেলানি পুলিশ সুপার একেবা সাব ডিভিশন ম্যাজিস্ট্রেটনি গসিমংলাই মানজাক বড় রত্ন কারে অ আমচাইরগো থাংলাই সুখ্লাই মাংলাক বড় কুথুম মাংলাক পাল পাল খাই খরক নাম খরক বুড়ি গবাং খাই ইয়াগো দাকুবুক ইয়াকেবা কপলা মানিরক পেখাকজাকনি মানিরক কেবো তুই থাং মাংলাক সরকারি সামুঙ্গো থেপাজাক ইয়াকেবা ইয়গিয়া কুগেনি বাকি সাক নাইনা বাকি তলাংজাকনি বড়রক বড়ক ইয়াকাই অ কেরংনি ফাতর তংলাই হিনি সাজাখা তুমুং অ কেরং ন কেবো মানিয়া চেরিয়া বড়ক ন কেরং রুগী মাজরা বেরজাক নাই হিনে সাজাখা
0: আও ফারিকসং তে কাইসা নালেন ত্রিপুরা ট্রাইবেল ফোক মিউজিক কলেজ খুমলং আরও ট্রাইবেল ফোক মিউজিক গ ডিপ্লোমা তাই ডিগ্রি কোর্স পিজিকামনি আর ডিগ্রি কোর্স এডমিশন নান বাকি সাজাখা আরও ডিপ্লোমাও হে রংমারি নাঙ্গানে মাধ্যমিক পাস তাই ডিগ্রি ওহংকে হায়ার সেকেন্ডারি পাস নাই বকেল ডান্স তাই খাম পেদেগো তালংজাকাই কয়বলেরানী পাইথাক সাল তিন বিশিঙ্গন রান নাই ও জুন সালনি থামচি সালনি বিশিঙ্গন ডিপ্লোমা ও এডমিশন হে ফি নাঙ্গানো সা সাই সারা খালায় তাই ডিগ্রি কোর্স নি বাকে সা সাই নিরা খালাই রং রানো এডমিশন থানপুরও পাসপোর্ট সাইজ ফটো নাগানো তাবুনি তিস হাজার তাই মাধ্যমিক মার্কশিট এডমিট তাই রেজিস্ট্রেশন সার্টিফিকেট এসটি সার্টিফিকেট তাই আধার কার্ড রক্তলাঙ্গি থাকা নাগান হই সাজাখা
1: করবুক মহকুমানি ভারত বাংলাদেশ আরিনি মিটার থামরা জোড়াতে ভারতনি লুকুরকনি টংকচাংতে নাইমথাং খম খম খাইনানি বাকি আরব বিএনএসএস নি 163 কেরং রগৈ লুকুরকনি থাংলা সুথানি কিসাসু ক্রাইদা বক্সিন জাখা আবো ফুংনি সানজানি দামদক নিসিমি আয়ে ফুংনি দামদক জোড়া অ কেরং বক্সিন জাক তংলাই সাজাখা এসপিং একবা এসডিএম নি গসিমংলাই মানিয়াকারৈ ও আমচাইরগ কেবো থাংলাই সুখ্লাই মানগ্লাক বড় খরক বুড়ি গবাং থাংলাই সুখ্লাই মানগ্লাক ইয়াগো কুবুক মানৈ কপলা মানৈ একবা পেজাকনি মানি রক্তি বড় রক থাংলাই সুখ্লাই মানজাক মানগ্লাকিনি সাজাখা নাইমথাং বাহিনীনি বড় রক্সিমি পুলিশ নি আদং রক্সিমি আজগা থাংলাই সুখ্লাই মাননাই উংয়াকেবা সরকারনি গসিমুং প্লাই মানজাক বড় রক সেবুক সামুং তাংলাই রক বরক থাংলাই সুখ্লাই মাননাই তে ইয়গিয়া কুগিয়ানি বাকি সাকনাইনি বড় রক বরক থাংলাই সুখ্লাই মানে

마르키신 따코북콕 하이노 하이키빌 페피가 하이오니 코랑 반다니 올로 너럭 반다 카이통 101.6 에바 사라서폰 덕메가 하죠 너럭 바이통강 따포스트로는 키싱 너네 따콕 싱티니 꼭 살아있는 해네 디니니 토픽 두이 페메는가 무수야오이 사이톡디 마르키신 따코북콕 피아바 가발 함야 디니시니 폰니 라인 벨라이 자양이 동카 데라오이 동카 자이톡 동은 스나마니 따오크노 너럭 자이톡 동디 꼴 사이 তুমুং খাইকিয়াং ইয়াসাক নাই ফিয়াবা তাবখন হামিয়া কবন বগাই নরক বাই খাতুং খাজাকাই কক সাইনে হেনে টপিক তো তুবি ফাইকা মুসুয়া ওই চাইতক দি হেনে ফিয়াবা নরকনি কক নরকনি ওয়ান সুকমুং খানাই মাংলাখা তুমুং ফুনিন হামিয়া হেঙ্গে কাই মানে কিছু তাকু বুকু চিনি লাংম যতন চিং সাজাক মুসুঙ্গু কাহা মুনান মুসুঙ্গু সাকসেসফুল বরক মুনান মুসুঙ্গু ফিয়াবা ওয়াইসে উইসু হিংকে কে যেন সাকনি হামক্রাই সাক সিং সানানি হামসানানি নো নাইয়াওই বুইনি হামসামানো নুখে যেন খাও মুসুমা ফাইও খাও গেলেংমা ফাইও বরক নুগুই খা বাইও আংখে তামনি বাকে ইং ইমানিয়া বরকে বাসে কাহামু ইমান খাসং সইমান কাহিনে ফিয়াবা কেবন মুসু কহিংকে কেবন কেলেং খাইংকে ওয়ান সুকুই নাইলা আর নি ফান নি জরা বেবাক নুথাঙ্গি দু নি খাওয়ারি সামং দাংনানি আবো দেরাউই দু মারে কিজিং তাকু বুকু বনি বাকি য আ জরা আ ফান্ন অসই মসই আহাইন দেরারিয়াওই তুমুং সাক বাইথাংনি বাকি কতালখে সমাই থাঙ্গাহিংকে আংব সামুং তাংনাই আংব খাওয়ারনাই সামুঙ্গ জরারনাই হই আনি চাইয়া বড় তং তাঙ্গই আংখাই বুইহাই কাহাম ইয়া হামসাইমানিয়াং তংখনা বড় দেরামা তংখনা হই সাক সাকন সং তুমুং উফলি নাসিকাহিংকে আনি মখং নো আনি বসাক নো পিয়াবা যেন দেখি সালে গাহাম খাই মানায় বুইহাই যেন বসং সাবি মানায় মানে কি যেন তাকে বুক দিন টপিক মুসুয়াওই চাইটক দি নরকনো আং খরক নই সামং তাঙ্গি জানাই বড় রকনি কথমা কি সাইখানা রেবানা খরক নই সামং তাঙ্গি জানাই বড়ক পানথর এখন ক্ষেত মাইব লাইমানি কক খরকসে কসরাং বরক অতি ফাইকে হিঙ্কিন মাইব না জরা হিঙ্কিন আলচুয়ায় বিনি খেতন বিনি পানথন মুফুনকা কাহাম খাই সালব্রুম ব্রুম বিনি সেলেমা করে আলামা করে আইচুক বুচাওয়ি বুচাওয়ি সামুং থাঙ্গো সাপুং খারিওই সামুং দাঙ্গো উলখে হা মুফুনই আলি সারকা আলি তরকা হিংকে হাইনহাই আলচুয়ায় খেত মুফুনবাইকা বিবা খেত তংমানো মুফুনে বারো মাইবনা নিচেংখা

మార్కెటింగ్ తక్కువ హుసింగ సిగ రఖన లేఖా మనోదేవి రిసప్ పని ఖరాం కతి బై రిసప్ జక రిసప్ పుం పుం కసంగ జరావ ఖరాం కతి బై రిసప్ పుం ఖనా కంగే కుబిన సిని బఖా పుంగై జసపన హమియంగి దొంగతున్ బఖా హమి మాథంగునా సరాంగి మాథంగు మార్కెటింగ్ తక్కువ కు సం బఖా బై దొంగ జరావ jayangi tongma jorao kaham man sukma yang tongma jorao buni simi musuna ni musungo buni kaham no nasik man yang go bkhabayo amtu jorao go sing rasap ngro khanaang kok kok tang kok lo kothamarok poriboi kobangma borokni langmani kothamarok poriboi tin bkhaw slaimung tuwi mano successful borok rok borok బైక్ లై సక్సెస్ ఉంకా బరక్ని లైబుమా బరక్ని లాంగమని కథమారక్ జం పరిమాని బిసింగ్తిబ సిని వన్ సుకుంగ సలైమంగ్ తో బిమానో యాకబా హాయుంగ నాంగి కబంగమా బరక్ కతర్ మనిసిరక్ మహాత్మా గాంధీ హాయ్ జవహర్లాల్ నెహ్రూ హాయ్ సిని భారత హాకతని ప్రధానమంత్రి నరేంద్ర మోదీ బ బైకే తిని ఓ జగ సకైకనా ఆ కథమారక్ আলাই বুমারক যেন পড়ি মানো যেন সিউ মানো গবং মা ও হায়ুং সাম গলাই বিজ্ঞানী রক আইনস্টাইন নি কক ফানুখা গবং মা নিউটন নি কক ফানুখা যেন বড় নি কক রক পড়ি মানো তাবুক তো যেন এআই বাই নাইটুকি মানো জেমিনাই দো জেমিনাই আবহা গাই গুগল কারি মানে চেট জিপিটি দো আবো কারিব যেন হোয়াটসঅ্যাপ আরও তাবো এআইন সঙ্গে দাল বিদাল যে সিনামো চমানে জেসা কক ফানো যেন জেসা কথমা ফানো অংখা লাইবমা ফানো অংখা জেসা স্নাম ক্লাংজাক মানে ফানো অংখা আবো ডিসকভার ফানংথু আবো রিসার্চ ফানংথু জেসা ফানো আবিষ্কার ফানংথুন আপনার যেন পরি মানো না ইমানো মারে কি যেন তাকে যিনি চাইটক মাসে টঙ্গা নাঙ ও চাইটক মুং জেসে মনাগ ফানো পোহর তবু ইমানো দগা মথুবজাক দগা সজাক আরব লামা ফিয়গী রুইমানো মারে কি যেন তাকে যিনি বুকাব মুসংমা চাইটকমা দংখে যাইমানিয়া মূসা করে তুমুং

ওয়াইসাবে মানিয়া ওয়াইনিবে মাইয়া একশো বার চেষ্টা খাই গেলে বৌ নাই বলে আমাহাই বোখা লকমানি বোখা মসংমানি খা থনমানি খা নি সমাই আবসে টঙ্গা নাই যেসা মুই বুসলি ফানংটু যেসা বুসলি ফান ক কোয়ান সুক নাই দিছে মুখ্যতং বুসলি রক ফানংথুন বথাইনি বুসলি রক ফানংথুন হাও ফ বিখান কে নাই দি অ বুসলি হাত অলব মনাগ ব সাল বসুক হর বসুক আজাগ গলাই দং বল তরক তরক ইয়ারং রক সুকলাইবাই বমুক বেরই বুফাঙই হাসা কাব পেপলাই ফাইও মারে কিছু তাকু বুকু অবন অলকাই বুফাং কতর মাঙই বুবার বারো বুথাই থাই সাকলম রু ওয়াতই ওয়ারিও নবার শিবই টংঠক সামো তুমফলামানো হামরিব ও বুঝলি কলসা বুফাং কতরমা বুঝলি কলসা বাই বুড়ি ফাং কতরমা ইমানো ব উল বড় রকম বাহাই খেলাই টংঠকি টকসা টক দই নিশিমি চেঙ্গই বুড়ি ফাং ফাংচ বসুক যে লংমা গান রক থাং মারে কিছু দাকু বুকু চিনি চাইটক পুং বহাইন তিনি চাইটক মানে আবো চাইটক মানে বাহান নুগুই মানিয়াঙ মানো খা চাইটক মানে বাহান মানিয়াঙ মানো ফিয়াবা চাইটক মাং চাইটক মাং চাইটক মাং দায় নিনি চাইটক মানে সালসালে বুথাইংনাই সালসালে বুবারংনাই আচাইটক মানে বসলই আবো বুফাঙই আচাইনাই আবো তরনাই লকনাই আবো বুথাই থাইনাই বুবার বারনাই তুমুং খম হিঙ্গাই ব বাহাই সারনাই হায়ুং গানাঙই জিপ জিপ খাই মতম খাই আর বাহাই মানই হায়ুংনি বড় রক টংথকজাকনাই চিং সাক বাই থাকবো মাহাইন কেবল মসুই টঙ্গই নিনি জরানো নিনি ফানো আর খিবিউই তেবো সে বোখাবাই নাই কেবনি হাম্মানি চামানি নুখাইকে বহকে বাহাইকে হামই মানখানা চাওই মানখানা চাবসে মা সরংনাই কেবো কক সানা গরং কক সাউই বরকনো মথগই মানো কক সাউই বিনি বানিয়া হাম খাই মানো কক সাউই খরকচা নেতা মন্ত্রী ইংখা গেকাই উ বরক ভাইকি ককসানা ভাইকি ককসা গেকাই আংব বহাই বুনি খাও ফনাঙই ককসাইমানাই বুনি খানো হামজাগ্রী ককসাইমানাই আমি খাইমান আবসে চ মা সরংনাই ককে মুসুনায়া কেবন চাইটক নাসে আবসে চিনি গথার খাই থাই যেবন মুসুই দখাইকে আরো নিনি জরালাইনাই আরো নিনি ফানবাইনাই আরো নিনি ইমাং থুনাই ফিয়াবা কেবন মুসুয়াওই নং ইমাং নুখাইকাই আ ইমাং মুখ থাং সামনাবগে চাইটকাইকাই যে বরকন নং মুসুকা যে বরকনি হাম্মানি নুগৈ নিনি বোখাবাইখা বিনি স্লাইস নং দেবো কাহামুই মাননাই কাইতরজন আসোয়ার আফান আবরেখা ফিয়াবা আ ফান্ন আ সোয়ান্ন আবন কিয়গ্রীনানি আবন হামচারিনানি আবো নিনি আনি থানিছে তুমুং চাইটকমা করি হিঙ্কাই ওয়ানসুকমা করি হিঙ্কাই ইমাং করি হিঙ্কাই বাহিকে মুখ থাংনাই ইমাং সে নুগিয়া হিঙ্কাই তুমুং নং গরং সাসে ফাইসিংগ থাংনানি বাবাইসা ফাইসিংগ থাংনানি ওয়ানসুকমা করি হিঙ্কাই নিনি ইয়াকুংলে বাহিকে থাংনাইবা বাহিকেলে নার সগৈনাইবা আং আরো সগৈনাই আরো থাঙই সগৈনানি বাকি সালতাম সালব্রী বিশাফান নাংথন বিশিবাফান নাংথন ফিয়া সসে সগৈনাই নে তুমুং জেংখাইকে নং সগৈনাই ফিয়াবা আসে গচালো বাহিকে থাংনাই থাংমান জাহিনে বোখাবাই নগ আসুক দখাইকে তেবো বোখাবাইনাই ইয়াকুং তরক তরক হিমজা গিয়াং মাং মাং তেবো বেলনাই সানাই ফান করেনাই মানে কি তাকু বুকু বনে বাকে ফাইদি যুসুয়াবই জাইতকলাইনাই

다복진이요 FM의 꼭 사내로 그 미싱진아리 막사 메라이케 꼭 그런 개바 꼭 그런 뭐 하인데 꼭 그런 가봐 꼭 사내에서 강 메라이케 스타디 클라요 구글 사르스 클라이나요 AI 사르스 클라이나요 미잡 버리오 버러러 까면 사이클 랑카 ধর্ম গ্রন্থ বাইবেল তাম শিকা তাম শাখা গীতাও তাম সই ত্রিপিটক তাম সই অমহের ফিলি নাই পড়ি নাই বরকন কক সানা রঙ বরকন বরকনি বখানো চাউই মানো বরকনি বখাও আসুক থাই সামো রেসাপুং গ্রং রক হাইন রেসাপুং রংবা সরংমাং সরংমাং সরংমাং সরংমাং সরংমাং গ্রং তাবক ফুটবল হায়ং কাপ অঙ্গি দ বাতাইম আরও হাইন গবং মা হায়ং গন খুংরা খুংরারা হাকতর দমনি ফিয়াবা বেবাগে আটচল্লিশটা দেশে ফুটবল নি হায়ং কাবো ফিফা ওয়ার্ল্ড কাপ থাকি সেপমানখা আজাগাব বাতালিমানী বিং তৈ সাবো গরং ফুটবল থাকি ফাইন ওয়ার্ল্ড কাপ থাকি বাকে সাইজাকমানী যে সাইজাকি কাহামকু আটচল্লিশটা দেশে সকায়ও বরক চাইতকমাং চাইতকমাং তাকলাইত কাবু বার্থডে কেব বার্থডে হই যাইসা দেশ নুখা বরক পুইলানী থমুগ স্পেইন বাই থমানী স্পেইন হাই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন উংজাক দেশ নক দ্রকলাই রেখা হায়ংনি বড়ক বড়ক সিনিকা কেব বার্থডে এখ কাবু বার্থডে হই বড়কনি দেশনি ককন সাইমানকা আফ্রিকানী কাইসা দ্বীপ দশটা দ্বীপ রাষ্ট্র দশটা দ্বীপ নতুই বড়কনি কাইসা দেশ বসাতে সাড়ে পাঁচ লক্ষে বড়কনি বড়ক তিনি তিরপ্রা হাস্তেনি বড়ক বাং মাসে বড়ক সালে বসুক গবং নাই দি ফেবার সাড়ে পাঁচ লক্ষ দেশনি বড়ক বরং বসুক চাইতকমাং চাইতকমাং তিনি ফুটবল ওয়ার্ল্ড কাপ শত শত দেশনি বিশৃঙ্গ সাইজাকি বড় আটচল্লিশটা দেশনি বিশৃঙ্গ শখ হইকা পুলিয়া সঙ্গে আটচল্লিশটানি উল বাক্সা দেশ প্রায় ইংয়াঙ্গি তাও বত্রিশটা দেশ বাতাইলেনে আরও বড় খবজাক ফিকা ও কেব বার্থডে ইংকাই বড় বসুক চাইতক খানানাই দি তিনি ওরা শখ হই মানকা ইয়াংনাই দিছি ভারত হাকতর দেড়শো কোটি কানানাই দোকা বরক বাংমানি ফিয়াবা ফুটবল কাইছে টিম সে রহ ইমানিয়া আবো চিনি বাকি বেলাইকে ওয়ানসুক জাকনাই কক লাচিমা সিনচানি কক আসে বরক গবং গবং দো ফিয়াবা আ এগারো জনা প্লেয়ার সে সঙ্গে রুকি কারি মেয়া তাও ফানো নাইনটি সিক্স ইয়ার্স উঙ্গি থাকা ফুটবল ওয়ার্ল্ড কাপ চেংমানি ও নাইনটি সিক্স ইয়ার্স বেবাগে এইট নেশনস আটটা দেশ সে তাবসু জোড়া ওয়ার্ল্ড কাপ কপ্লাই অঙ্কু ও আটটা দেশ নি বিশৃঙ্গ বয়াকে ব বয়াকে ব বয়াকে ব মানি দো ফিয়াবা তে কুবনি দেশ রক মাইয়া তাঙ্গি মানিয়া বরকনি চাইতকমানি বরকনি ফান্ডিমানি বরকনি জরারিমানি বরকনি খাওয়া সমাই দো আবন বরক মানো আর্জেন্টিনা ব্রাজিল স্পেইন হাই ইংল্যান্ড হাই ইনি জার্মানি হাই তাঙ্গি আঙি মানিয়াবা মানে কিছু তাকো বুকু তিনি ফোন হামিয়ান বাকি নবে কক সাইমালিয়া বখা দংফানো বেলাইকে কক সামু চংফানো ফিয়াবা নরকনি কক খাই মানলি আঙ্গি বখা হামিয়াবাই বখা মুসংমা পাইসু গিয়াবই নিনি মা কুতুল সিনাই হাইফানো আনি যে খাও ফাইমানি বখা নরক বই আং শেয়ার খাইকা যে মানসাক চাইতকা নরক খাই দো আং সাইমানো বস কং সালো হাইনহাই ফাইনি তালো মালাই লাইফিনাই কতাল টপিক বাই কতাল জরাও কতাল সালো কতাল তালো মারে কিছু তাকো বুকু নরক কক সাহর মানি এখন খাওয়াই দো নরকন বেলাই বেলাকে হামবাই আমদি খাইন সালব্রম ব্রম নরকনি হামজাক মুংন জায় নরকনি হামজাক মুং দোই নব দ নরক গরীকে যেন গরী তিন বাকি আসুক আং তাপস নরক যত্ন হামবাইয়াফর খুলমকা তিন বাকি আসুক ন

সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি ও সরবরাহের ওপর জারি থাকা সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান সামরিক অভিযান স্থগিত রাখার পাশাপাশি হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল পুনরায় শুরু করার ব্যাপারে সহমত হয়েছে। কাতারে আজ দুপক্ষ নতুন করে আলোচনায় বসবে। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। ওই বিমান হানায় 36 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত আরও 163। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশ যাচ্ছেন। পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি আনার সিদ্ধান্ত নিয়েছে। অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরও কড়া অবস্থান নিতে দুটি গুরুত্বপূর্ণ বিল পাস হয়েছে বিধানসভায়। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে হারিয়ে শেষ ষোলোয় পৌঁছেছে। প্যারাগুয়ের কাছে হেরে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি, এখন নেদারল্যান্ডস ও মরক্কো মুখোমুখি। আরছি বিস্তারিত খবরে, সরকার পেট্রোল ও ডিজেলের বিক্রি এবং সরবরাহের ওপর জারি সাময়িক বিধিনিষেধ প্রত্যাহার করে নিয়েছে। পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক জানিয়েছে, রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানির খুচরো আউটলেটের মাধ্যমে বিক্রি হওয়া মোটর স্পিরিট এবং হাইস্পিড ডিজেলের ওপর থেকে সাময়িক এই বিধিনিষেধ তুলে নেওয়া হচ্ছে। আগামীকাল অর্থাৎ 1 জুলাই থেকে নির্দেশিকা কার্যকর হবে। মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পশ্চিম এশিয়ায় উদ্ভূত সংকটের কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ব্যাপক বৃদ্ধি পাওয়ায় দেশের খুচরো বাজারে তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার চলতি মাসের 12 তারিখ বিধিনিষেধ জারি করে। এর অধীনে প্রত্যেক গ্রাহক বা গাড়ির ক্ষেত্রে হাইস্পিড ডিজেলের পরিমাণ প্রতিদিন সর্বোচ্চ 200 লিটার বেঁধে দেওয়া হয়। তবে দেশে পেট্রোলিয়ামজাত পণ্যের বর্তমান সরবরাহ পরিস্থিতির প্রেক্ষিতে এই নিষেধাজ্ঞার আর প্রয়োজন নেই বলে জানানো হয়েছে। হরমুজ প্রণালী নিয়ে দ্বন্দ্বের নিরসনে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরান আজ কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসবে। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের 20% ওই জলপথের মাধ্যমে পরিবাহিত হয়। সম্প্রতি সেখানে জাহাজ চলাচল নিয়ে নতুন করে তৈরি উত্তেজনার মধ্যেই আজকের এই বৈঠক। গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া হিংসার ফলে ওই অঞ্চলে অস্থিরতা বৃদ্ধি পায়। সপ্তাহের শেষে আমেরিকা ও ইরান দুপক্ষের মধ্যেই ক্ষেপণাস্ত্র হামলা শুরু হওয়ায় বেশ কয়েকদিন হরমুজ প্রণালী দিয়ে বাণিজ্যিক জাহাজ চলাচল বন্ধ ছিল। তবে দুপক্ষই আপাতত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। ভারত আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার তীব্র প্রতিবাদ জানিয়েছে। আফগানিস্তানের আবাসিক এলাকায় ওই বিমান হানায় মহিলা ও শিশু সহ 36 জন সাধারণ নাগরিক প্রাণ হারান, আহত হন আরও 163 জন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, পাকিস্তানের এই ধরনের আচরণ শুধু যে আফগানিস্তানের সার্বভৌমত্বের ওপর সরাসরি আঘাত হানা তাই নয়, আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার পক্ষেও তা চরম হুমকি স্বরূপ। ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী IDF জানিয়েছে, হিজবুল্লাহ যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করায় দক্ষিণ লেবাননে তাদের 3টি ঘাঁটি লক্ষ্য করে ইসরায়েলি সেনা হামলা চালিয়েছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় IDF বলেছে, তাদের সেনাবাহিনী লক্ষ্য করে চালানো একটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থাপনাও গুঁড়িয়ে দেওয়া হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার ইসরায়েল ও লেবাননের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হওয়ার পর থেকেই দুপক্ষের মধ্যে গণ্ডগোল চলেছে। পাকিস্তানে পাঞ্জাব প্রদেশের সীমান্ত এলাকার কাছে মাদক বোঝাই ড্রোন ভেঙে পড়েছে। প্রায় 5 কেজি হেরোইন ড্রোনের মাধ্যমে ভারতে পাচার করা হচ্ছিল। প্রশাসনের এক আধিকারিক জানিয়েছেন, লাহোর থেকে 70 কিলোমিটার দূরে এবং ভারত পাকিস্তান আন্তর্জাতিক সীমানার 8 কিলোমিটারের মধ্যে

0: কাণ্ডে এলাকায় এই ঘটনা ঘটে। চীনের পিপলস লিবারেশন আর্মি পিএলএ সম্প্রতি অরুণাচল প্রদেশে ঢুকে সেখানে ক্যাম্প তৈরি করেছে বলে সংবাদ মাধ্যমে প্রকাশিত রিপোর্ট ভারতীয় সেনা ভুয়ো বলে খারিজ করে দিয়েছে। সেনাবাহিনী বলেছে এই ধরনের তথ্য সম্পূর্ণ মিথ্যে এবং ভিত্তিহীন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গত সন্ধ্যায় নতুন দিল্লিতে রাষ্ট্রপতি ভবনে এক অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার বা গ্যারান্টি অ্যাওয়ার্ড প্রদান করেন। এর মধ্যে আছে 7টি সর্বোত্তম যুদ্ধ সেবা পদক, 30টি পরম বিশিষ্ট সেবা পদক, 12টি উত্তম যুদ্ধ সেবা পদক এবং 56টি অতি বিশিষ্ট সেবা পদক। রাষ্ট্রপতি দুদিনের সফরে আজ অন্ধ্রপ্রদেশে যাচ্ছেন। তিনি ভিজিয়ানা গ্রামে কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেবেন। আগামীকাল তিনি অন্ধ্রপ্রদেশ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনেও অংশগ্রহণ করবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জগত প্রকাশ নাড্ডা বলেছেন, গত 12 বছরে দেশের স্বাস্থ্য পরিষেবায় আমূল পরিবর্তন হয়েছে। নতুন দিল্লিতে গতকাল সেন্ট্রাল কাউন্সিল অব হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ারের ষোড়শ সম্মেলনে ভাষণে শ্রী নাড্ডা জানান, সারা দেশে প্রায় 1,85,000 আয়ুষ্মান আরোগ্য মন্দির স্থাপন করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমলে স্বাস্থ্যক্ষেত্রে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলেও শ্রী নাড্ডা উল্লেখ করেন।
1: Applications launch was going to play a very important role. Under the visionary leadership of Prime Minister Shri Narendra Modi ji, many new initiatives have taken place in the past 12 years. The National Health Authority and PM Jai Pradhan Mantri Jan Arogya Yojana has expanded the health facility and made it accessible and affordable throughout the length and the breadth of the country. And incorporates 62 crore people. And now India is the world's largest digital public infrastructure healthcare.
0: ভারতীয় চলচ্চিত্র শিল্পকে আন্তর্জাতিক স্তরে আরও প্রতিযোগিতামূলক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। চলচ্চিত্র পরিমণ্ডলে প্রযুক্তির ব্যবহার, চলচ্চিত্র নির্মাণ ও ডিস্ট্রিবিউশন ব্যবস্থা উন্নত করে তুলতে উদ্যোগী হয়েছে সরকার। কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব গতকাল নতুন দিল্লিতে এক উচ্চ পর্যায়ের পর্যালোচনা বৈঠকে অংশ নেন। বৈঠকে চলচ্চিত্র শিল্পের সামগ্রিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়। অন্যদিকে প্রসার ভারতীর চেয়ারম্যান প্রসূন যোশীর পৌরোহিত্যে একটি উচ্চ পর্যায়ের স্টাডি গ্রুপও গঠন করা হয়েছে। জুন মাস ছানি নিবারণ মাস হিসেবে চিহ্নিত। ছানিজনিত সমস্যা ও তার প্রতিকার এবং সার্বিকভাবে চক্ষু রোগ ও তার চিকিৎসা নিয়ে আজকের প্রসঙ্গে এবারের বিশেষ আলোচনা চোখের আলোয়ে। চক্ষুরোগ বিশেষজ্ঞ ডাক্তার ভাস্কর মুখার্জির সঙ্গে কথা বলেছেন সুস্মিতা মণ্ডল। আকাশবাণী কলকাতার সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানের দ্বিতীয় ও শেষ পর্ব সম্প্রচারিত হবে আজ রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গে। ডিটিএইচ পরিষেবা আমাদের সোশ্যাল মিডিয়াতেও এটি শোনা যাবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স চ্যানেল এআইআর নিউজ কলকাতাতে। বিজেপির সংকল্পপত্রের প্রতিশ্রুতি মেনে পশ্চিমবঙ্গ সরকার অভিন্ন দেওয়ানি বিধি বা ইউসিসি আনার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী বিজেপি নেতা শুভেন্দু অধিকারী গতকাল বিধানসভায় বলেন, আগামী 2 জুলাই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে বিলের খসড়া প্রস্তাব আনা হবে। এজন্য উত্তরাখণ্ড, গুজরাট ও অসমের অনুকরণে সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি রঞ্জনা দেশাইয়ের নেতৃত্বে একটি কমিটি গঠন করা হয়েছে।
2: গুজরাট ইউনিফর্ম সিভিল কোড বিল 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড আসাম 2026, দ্য ইউনিফর্ম সিভিল কোড অব উত্তরাখণ্ড 2024, একে বেস করে ইউনিফর্ম সিভিল কোড বিল আনতে চলেছি, যেখানে এই রাজ্যে একটা আইন চলবে শুধু এক্ষেত্রে মূলবাসী, আদিবাসী এবং কুর্মী সহ যারা আছেন, যারা আমাদের প্রাচীন জনজাতি মূলবাসী, তারা এই প্রস্তাবিত বিলের আওতার বাইরে থাকবে।
0: এদিকে অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে আরো কড়া অবস্থান নিতে এবং দাঙ্গা, অগ্নিসংযোগ কিংবা ভাঙচুরের সরকারি ও ব্যক্তিগত সম্পত্তির ক্ষয়ক্ষতির দায় নির্দিষ্ট করে ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করতে পশ্চিমবঙ্গ বিধানসভায় দুটি গুরুত্বপূর্ণ বিল পাশ হয়েছে। দিল্লি বৈদ্যুতিক যানবাহন নীতি অনুমোদন করেছে দিল্লি মন্ত্রিসভা। আগামীকাল থেকে কার্যকর হতে চলেছে 4 বছর ব্যাপী এই পরিকল্পনা। এর ফলে 2030 সালের 30শে মার্চের মধ্যে জাতীয় রাজধানী অঞ্চলকে সম্পূর্ণভাবে শূন্য নির্গমন বা জিরো এমিশন পরিবহন ব্যবস্থায় রূপান্তর করা সম্ভব হবে। উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলিতে প্রবল বৃষ্টিতে স্বাভাবিক জনজীবন ব্যাহত, বেশ কিছু জায়গায় সড়ক ও সেতু

ক্ষতিগ্রস্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পরিস্থিতি পর্যালোচনায় গতকাল অরুণাচল প্রদেশ ও অসমের মুখ্যমন্ত্রীদের সঙ্গে টেলিফোনে কথা বলেন। অরুণাচল প্রদেশের অন্তত 12টি জেলা প্রবল বর্ষণে ক্ষতিগ্রস্ত, অসমে ধেমাজির 69টি গ্রামের প্রায় 16,000 মানুষ দুর্গত। জম্মু কাশ্মীরের 57 দিনের অমরনাথ যাত্রা আগামী 3রা জুলাই শুরু হতে চলেছে। তার আগে যাত্রার প্রস্তুতি খতিয়ে দেখতে পাঞ্জাব থেকে জম্মু কাশ্মীর পর্যন্ত যাত্রা পথে মক ড্রিলের আয়োজন করা হয়। আজ ঐতিহাসিক হুল দিবস। 1895 মহাবিদ্রোহের আগে ঔপনিবেশিক শাসক ও দেশীয় জমিদার মহাজানের অত্যাচারের বিরুদ্ধে সিধু কানু মুর্মুর নেতৃত্বে সশস্ত্র সাঁওতাল বিদ্রোহের স্মরণে আজকের দিনটি উদযাপিত হচ্ছে। বিশ্বকাপ ফুটবলের নকআউট পর্বে ব্রাজিল জাপানকে 2-1 গোলে হারিয়ে শেষ হলে জায়গা করে নিয়েছে। অন্যদিকে প্যারাগুয়ের বিরুদ্ধে টাইব্রেকারে 4-3 পরাজিত হয়ে প্রতিযোগিতা থেকে ছিটকে গেছে জার্মানি। আজ সকালে নকআউট পর্বের খেলায় নেদারল্যান্ডস মরক্কোর মুখোমুখি। শেষ খবর পাওয়া পর্যন্ত খেলা গোলশূন্য। খবর আপাতত এ পর্যন্ত, এখন শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছে অনামিকা কর্মকার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয় প্রতিরক্ষা বিনিয়োগ অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার প্রদান করেন। এয়ার মার্শাল তরুণ চৌধুরী, লেফটেন্যান্ট জেনারেল নীরজ ভার্সানী, লেফটেন্যান্ট জেনারেল বিকাশ রোহেল্লা, লেফটেন্যান্ট জেনারেল হরবিন্দর সিং ভান্দ্রা এবং লেফটেন্যান্ট জেনারেল মহেন্দর পাল সিংকে অতি বিশেষ সেবা পদক দেওয়া হয়েছে। উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণন এবং প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং প্রমুখ উপস্থিত ছিলেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কারগুলো প্রদান করা হয়। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশু ও মহিলাদের নিরাপত্তা, সমতা এবং অবাধ উন্নয়ন নিশ্চিত করার লক্ষ্যে সাংবিধানিক সুরক্ষা এবং সুনির্দিষ্ট আইনের মাধ্যমে এগুলোকে সক্রিয়ভাবে সুরক্ষিত করতে নিরলসভাবে কাজ করছে। গতকাল আগরতলার অভয়নগরে চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে মহিলা আশ্রম সংলগ্ন সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কর্মজীবী মহিলাদের জন্য নির্মীয়মান হোস্টেল প্রকল্প পরিদর্শন করে তিনি এ কথা বলেন। পরে রাজ্য অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশু কল্যাণে কেন্দ্রীয় সরকার ও ত্রিপুরা সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন। তিনি বলেন, প্রকল্পগুলি বাস্তবায়নে ত্রিপুরা সরকার সংবেদনশীলতার সঙ্গে কাজ করছে। নেশামুক্ত ভারত গঠনেও ত্রিপুরা সরকার বলিষ্ঠ প্রয়াস নিয়েছে। এদিকে কেন্দ্রীয় নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী অন্নপূর্ণা দেবী গতকাল লোকভবনে রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকারে মিলিত হন। রাজ্যপালের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সৌজন্য সাক্ষাৎকারের সময় সমাজ কল্যাণমন্ত্রী টিঙ্কু রায়ও উপস্থিত ছিলেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লুর সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেন মেজর জেনারেল অনুরাগ ভিজ। তিনি এনসিসির নর্থ ইস্টার্ন রিজিওনের সদর দপ্তরের এডিশনাল ডিরেক্টর জেনারেল। উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে ত্রিপুরায় এনসিসির ভূমিকার বিষয়ে তিনি রাজ্যপালকে বিস্তারিত অবহিত করেন। ত্রিপুরার স্বাস্থ্য পরিকাঠামো আরও আধুনিক ও শক্তিশালী করতে গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং রাজ্যের স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের মধ্যে একটি সমঝোতাপত্র স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে রাজ্যে মোট 48টি এআই প্রযুক্তি সম্পন্ন পোর্টেবল হ্যান্ড হেল্ড এক্সরে পরিষেবা চালু করা হবে। তাছাড়া রাজ্যের 3টি জেলা হাসপাতালে বসানো হচ্ছে অত্যাধুনিক চিকিৎসা সরঞ্জাম। ধলাই, উত্তর ত্রিপুরা এবং গোমতী জেলা হাসপাতালে একটি করে 1.5 টেসলা এমআরআই মেশিন, ডিজিটাল মেমোগ্রাফি, টেমোসিনথেসিস বসানো হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা গতকাল সামাজিক মাধ্যমে এর জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডাকে ধন্যবাদ জানিয়েছেন। 3 দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল 2026 গতকাল নয়াদিল্লিতে সমাপ্ত হয়েছে। উপস্থিত ছিলেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিমন্ত্রী সঞ্জয় শেঠ, পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী দিলীপ ঘোষ প্রমুখ। আনারস শিল্পে উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতি স্বরূপ সেরা সরকারি স্টলগুলিকে অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ত্রিপুরার বিখ্যাত কুইন পাইনঅ্যাপলের জিআই ট্যাগের শংসাপত্র এক কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া। এছাড়াও আনারস চাষে অসামান্য অবদানের জন্য দুজন প্রগতিশীল কৃষককে সেরা পাইনঅ্যাপল চাষী সম্মানে ভূষিত করা হয়।

এমডিসি শৈলেন্দ্রনাথ গতকাল কাঞ্চনপুর মহকুমার দশদা ব্লকের গোছিরামপাড়ায় মৎস্য দপ্তরের উদ্যোগে নবনির্মিত পিসিকালচার নলেজ সেন্টারের উদ্বোধন করেন। তিনি বলেন, এই সেন্টারটি মৎস্য চাষীদের আধুনিক প্রযুক্তি ও বৈজ্ঞানিক জ্ঞান অর্জনের সুযোগ সৃষ্টির পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ, প্রযুক্তিগত সহায়তা এবং মাটি ও জল পরীক্ষার মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি এবং দশদা ব্লকের সামগ্রিক আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 দুটি ম্যাচে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে ব্রাজিল ও প্যারাগুয়ে। প্রথম ম্যাচে

আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 দুটি ম্যাচে রাউন্ড অফ 16 নিশ্চিত করেছে ব্রাজিল ও প্যারাগুয়ে। প্রথম ম্যাচে জাপানকে হারিয়ে জয় পায় ব্রাজিল। দ্বিতীয় ম্যাচে পেনাল্টি শুটআউটে জার্মানিকে পরাস্ত করে শেষ ষোলোর টিকিট ছিনিয়ে নেয় প্যারাগুয়ে। নকআউট পর্বের নিয়ম অনুযায়ী এই হারে জার্মানি ও জাপানের বিশ্বকাপ অভিযান এখানেই শেষ। ভারতীয় সময় আজ সকাল 6:30 নেদারল্যান্ডস বনাম মরক্কোর ম্যাচটি শুরু হয়েছে। প্রথমার্ধ পর্যন্ত খেলার ফলাফল নেদারল্যান্ডস 0 মরক্কো 0। আগামী 24 ঘণ্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তুমা পড়িব বিপুর্ণা দেব বর্মা। রাষ্ট্রপক্ষক দ্রৌপদী মুর্মু মেয়াদি লেগতালনি রাষ্ট্রপতি ভবন সংসাজাক নৈ সাই নৈ চিতক বিশিনি উল নৈ ডিফেন্স ইনভেস্টিচার সিরিমনি নি গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারকা রাষ্ট্রপক্ষক সিআরপিএফ তে জুদা জুদা হাস্তে তাই কেন্দ্রবাই নাইকল যাক আমচাইনি পুলিশ সেঙ্ক্রাক বাহিনী কাহামকুক সামংখ্লাই নাই রকনিয়াগ অসকাত ইয়াফারকা আবনি সেকাং অ তালনি চার সালমারি রাষ্ট্রপতি ভবন সংসাজাক নাইমথাম বরম ইয়াফারমুং পান্ডানি পুইলা বেরেম রাষ্ট্রপক্ষক গ্ল্যান্টি অ্যাওয়ার্ড ইয়াফারমানি পান্ডা ও মানজাখা রাষ্ট্রপক্ষক ইয়াকসু সিপি রাধাকৃষ্ণন তে কাশুমুং মন্ত্রী রাজনাথ সিং আকশং মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী মিয়া হায়ুংনি জুদা জুদা হুকুমুনি বখাক বরম ফুনুকমানী সাকা ফান বক্সিনকা বাইথাংনি হদালাম সংস্কৃত সুভাষিতম শিয়ার খ্লাই বসাকা দাল বিদাল হুকুমুনি বখাক বরম ফুনুকমুং লুকুরকনি বিশিং পৈতুতেই চুবালাইমুংনি ওয়ানসকমুং ন শিচারুও তৈ বখাক নৈনি বাইয়াবসারিনি হায়লগ্ন তৈব ক্রাক খ্লাইও কেন্দ্রনি বৃতাই চ্রাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী বৃতাই চ্রাই রকনি জুদা জুদা হামক্রাইনি সামুংনি লুয়াজিমুং ন বলাই ত্রিপুরানো হাকতনি কুবুনি বখাকনি বাগৈ মডেল কাইসা হনই খুরসাখা বসাকা কেন্দ্রতে হাস্তে হাপাং চ্রাই তৈ ব্রী রকনি মথাংমুং বাকসাকে নাইকলমুং তৈ হামক্রাই স্রাই স্রাই খ্লাইনা নাহারৈ কেরং ককসাপনি মথাংমুং তৈ চংজাক কেরংনি বিশিংতৈ অমরকন মথাংথানি সামুংখ্লাই দঙ্গো আগরতলা অভয়নগরনি গার্লস ইউনিট টু চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনস ব্রী আশ্রম গানানী সক্ষম অঙ্গনওয়ারী কেন্দ্র তৈ সেবুখ্লাইনাই ব্রী রকনি বাকি স্নামজাক টংমা হোস্টেল নাইকলমানী ইয়াগুলো ব অকগ্ন শাখা ব শাখা মন্ত্রীবক্রকনি বিকশিত ভারত নাহার মুগ্ন তুই ত্রিপুরাও জুদা জুদা তাং বতাংতৈ হামক্রাইনি সামুং বতাং মুখথাংখ্লাই জাগৈ টংগো বতৈ ব শাখা নৈ সাই ব্রী চি সিনী বিশিং কাইসা হামচাজাক ভারত স্নাম তিসামানী লগে লগে ব্রীতৈ চ্রাই হামক্রাই বেদেকনি চ্রাই হামক্রাই সেবসাবন ক্রাক খ্লাই জাগৈ টংগো ত্রিপুরা শাখাম তাং বেখ্রেপন তৈব কতালতে হামচা জাকলাইনাও মিয়া দিল্লি কতালো কেন্দ্রনি শাখামতে নুখুং হামক্রাই নাইখুংনি ইয়াকবারা তাংক্রাতেই হাস্তে শাখাম তাংক্রানি মানজাক মুংবাই কাইসা কক খালাইমা কাংব্লাইও মুংসয় অংখা অকক খালাইমানি বিশিংতৈ হাস্তেনি বেবাগৈ কাইব্রী চিচার এ আই তাংসেপ গুনাং পোর্টেবল হ্যান্ড হেল্ড এক্স রে সেপ চল খ্লাই জাগানো আবনো কারিব হাস্তেনি কাইথাম হাংকর শাখাম নগ আচুক রুজাগানো কতাল জরানি শাখামনি মানৈ ধলাই শালচি ত্রিপুরাতে গুমতি হাঙ্কর সাকামনগ কাইসা ক্লাই 1.5 টেসলা এমআরআই মেশিন ডিজিটাল মেমোগ্রাফি টোমোসিনথেসিস আচুক রোজাগানো মন্ত্রীয়করা প্রফেসর ডাক্তার মানিক সাহা হদালাম আবনি বাকি মন্ত্রীবক্রক নরেন্দ্র মৌদি তে কেন্দ্রনি শাখামন্ত্রী জে পি নাড্ডানো হাম্বা ইয়াফারকা হাস্তে বাই বাক্সা সিপাহী জলা হাঙ্করব বুসকাং জুলাই চি সিনি নিশিমি লুকু লেখামুং নৈ সাই নৈ চি সিনি জেংজাগানো সালচি বারোমৈ টঙ্গানো অবাই থাং লেখামুংনি সামুং সিপাহী জলানি হাঙ্কর নাইকলফাং ডক্টর সিদ্ধার্থ শিব জাসওয়াল মিয়া ককতুমা থুমনাই রকনি থুমো মকক নশাকা বসাকা বাই থাং লেখামুংনি জরাও লুকুরক এসই .census.gov.in পোর্টালো হাবৈ থাই থামচি ব্রী সুমুং ন রুকসাবৈ বাই থাংনি নাংকুকমা ককথুম বাই থাংন রিউই মানানো বসকাং আগর সাল পুইলানি সিমি লেখামুংনি সামুং খ্লাইনৈ রক নক নগ থাঙ্গৈ নকনি মুংবতাংনি সামুং চেঙ্গানো অজরাও বাই থাং লেখামুং গরুমানি ককথুম নাইকলমানি লগি লগি নাংমানি আলাইদা ককথুমব নাহার জাগানো হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালুবাই মিয়া মালাইকা মেজর জেনারেল অনুরাগ বিজ ব এনসিসি নর্থ ইস্টার্ন রিজিয়ন সদর নাইকুংনি এডিশনাল ডিরেক্টর জেনারেল সালচি সালকা আমচাইনি আলাইদাকে ত্রিপুরা এনসিসি সামুংনতি হাস্তেফানো সবাই শুক্রবুই সাইমান রেখা

0: নখা সালতামরমই দিল্লিকে তালো সংসারজাক ত্রিপুরা গ্লোবাল পাইনাপেল ফেস্টিভেল নই সাই নৈজিদক মিয়া পাইখা আর মানজাখা নাইমথাং নাইখংনি মন্ত্রী ইয়াকসু সঞ্জয় সেট পশ্চিমবঙ্গ হাপাংনি পঞ্চায়েতে কামি হামক্রাই মন্ত্রী দিলীপ ঘোষ আকসং অমতৈস নামখর কাহামকুক হাপাংনি স্থল রগ্ন পান্ডাতৈ সকার ইয়াফার জাকা আবন কারিব অমতৈ হুকবার খ্লাইনাই খড়ক নৈ হুকবার খ্লাইনাইন কাহামকুক অমতৈ হুকবার খ্লাইমানী বরম ইয়াফার জাকা জম্বুতে কাশ্মীর অবস্কাং জুলাই তালনি থাম সালমারি নিসিমি অমরনাথ যাত্রা চেংজাগানো ও যাত্রা কাহাম করংখে পাইরিনাও নাংমানী যুগালিমুং নাহার জাকা ও যাত্রা চেংনা সেকাং নাইমথাং সেব মালখুং থাংলাইসুতে বেবাক যুগালিমুং ন চেরেই নাইনাও মিয়া মহরা কাইসা সংসার জাকা ফুটবল হায়ুং কাপনি রাউন্ড অফ 32 নি কনৈ ম্যাচ কপ্লাই অঙ্গৈ রাউন্ড অফ 16 কাশাকা ব্রাজিল তৈ প্যারাগুয়ে পইলা ম্যাচ জাপান বাই কেবেঙ্গৈ থংলাইমাও কপ্লাই অঙ্কা ব্রাজিল উলনৈনি ম্যাচ প্যারাগুয়ে জার্মানি ন ম্যাচেনখা ভারতনি জরানোর গৈ তিনি ফুং দামদক সতি থামচি নেদারল্যান্ডস বাই মরক্কুনি বিশিং থংমুং চেংজাখা তাবুক নবর্তিবারনি ককতমা বস্কাং দাম নৈচি ব্রিয় হাস্তেনি বেবাক হাঙ্কর ফেরাঙ্কগৈ ওয়াতৈ ওয়াউই মানো হুনৈ হজাক মংরেখা নবার্তিবার নাইখুং তিনি সালনি সাকানি তুংমারি 34 ডিগ্রিনি গানাগিনি টঙ্গানো আগরতলাও তিনি আইচুক বুখাগো খামানি তুংমারি টঙ্গানি নৈচিদক 0.2 ডিগ্রি সেলসিয়াস ককব্রক বাই ককতমা পরিমং তাবুক জড়াতৈ অরণ্য পাইখা উলনি ককতমা আওয়াই এঙ্গানো সানজা দামসনি তামৈ সতি ব্রৈচি বাব
1: আকাশবাণী আগরতলা শুরু হচ্ছে অভিজ্ঞাপন।

0: নমস্কার, শুভ সকাল প্রিয় শ্রোতা। আকাশবাণী আগরতলার এই প্রভাতী অনুষ্ঠান অভিজ্ঞাপনে আপনাদের সবাইকে আরও একবার নতুন পর্বে জানাই স্বাগত। শ্রোতাবন্ধু, বর্ষাকাল এসেছে, ক্যালেন্ডারে তার উপস্থিতি স্পষ্ট, কিন্তু আকাশে সেই চেনা বৃষ্টির যেন দেখাও মেলে না।
1: বর্ষার সময় হলেও প্রকৃতি যেন একটু অভিমান করেই আছে। এই সময়ে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আকুল ভরা পংক্তি মনে পড়ে, এমনও দিনে তারে বলা যায়। কিন্তু আজ সেই এমনও দিনে যেন অধরাই রয়ে গেছে।
0: হ্যাঁ, মেঘ আছে আকাশে, তার ইঙ্গিতও আছে, কিন্তু বৃষ্টির সেই স্নিগ্ধ স্পর্শ যেন এখনো অপেক্ষায়। প্রকৃতি যেন আমাদের ধৈর্যের পরীক্ষা নিচ্ছে।
1: তবু আশায় থাকি খুব শিগগিরই নামবে সে কাঙ্ক্ষিত বর্ষা, ভিজিয়ে দেবে মাটি আর মন, নিয়ে আসবে স্বস্তি ও সজীবতা। এই আশার সুর নিয়েই শুরু করছি আজকের অভিজ্ঞাপনের পর্ব।

0: দিনে 1937 সালে বিশ্বে প্রথম আপৎকালীন টেলিফোন নম্বর 999 চালু হয় লন্ডনে। আজকের দিনে ইতিহাসের পাতা বলছে জন্মগ্রহণ করেছিলেন ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত চিত্রনাট্যকার, চলচ্চিত্র পরিচালক সৈয়দ আখতার মির্জা।
1: আজকের দিনে আমরা হারিয়েছি আমাদের মাঝ থেকে কিছু গুণী ব্যক্তিত্বদের। 1917 সালে আজকের দিনে পরলোকগমন করেন দাদাভাই নৌরোজি, যিনি ছিলেন ব্রিটিশ পার্লামেন্টের প্রথম ভারতীয় সদস্য। তাছাড়া আজকের দিনে আমরা হারিয়েছি বিশিষ্ট অভিনেতা এবং নাট্যকার শিশির কুমার ভাদুরীকে 1959 সালে, এবং আজকের দিনে আমরা হারিয়েছি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের পত্নী শ্রীমতী প্রমিলা নজরুলকে 1962 সালে।
0: শ্রোতা বন্ধু, এছাড়াও আমাদের প্রিয় শ্রোতা বন্ধুদের, যাদের আজ বিশেষ কোনো দিন বা বিশেষ কোনো মুহূর্তের সাক্ষী হতে চলছেন, আপনাদের জন্য রইল আমাদের আজকের এই অভিজ্ঞাপনের পর্ব থেকে অনেক অনেক শুভেচ্ছা।
2: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
3: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপই আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
4: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই, সচেতনতাই এইডস প্রতিরোধের প্রধান উপায়।
5: নিরাপদ যৌন সংস্পর্শ, কন্ডোম ব্যবহার সুনিশ্চিত করা,
4: রক্তদান বা গ্রহণের সময় নতুন সিরিঞ্জ ব্যবহার করা,
5: একই সিরিঞ্জে ড্রাগ নেওয়া ও শরীরের উল্কি আঁকা থেকে সতর্ক থাকা,
4: অন্তঃসত্ত্বা মহিলার সন্তান ধারণের ক্ষেত্রে বিশেষ বিশেষ সময়ে বিশেষ ধরনের চিকিৎসা ও ব্যবস্থা গ্রহণ করা।
6: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
0: শ্রোতা বন্ধু, এবারে চলে যাব আমাদের চিঠি পত্রে।
1: আর আজকের লিখিতময় পর্বে অবশ্যই শুনব আপনাদের অনুভবের কথা। আমাদের কাছে আজ বেশ কয়েকটা চিঠি এসে পৌঁছে গেছে হাতে। প্রথম চিঠিখানি লিখে পাঠাচ্ছেন শ্রী বীরেন্দ্রনাথ সাহু মহোদয়, রণবনিয়া, পশ্চিম মেদিনীপুর থেকে। বন্ধু কি লিখছেন চলুন আপনাদের পড়ে শোনাই। হৃদয় সখা অভিজ্ঞাপন লিখছি তোমায়। সুদূর পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুরের গ্রামের মানুষ হয়ে কলকাতার প্রেসিডেন্সি কলেজের ছাত্র জীবনে পুজোর ছুটিতে শিক্ষামূলক ভ্রমণে উদ্ভিদ জীবাশ্ম অর্থাৎ ফসিল সংগ্রহের অভিযাত্রী রূপে ট্রেনের সফরে পৌঁছায় বিহারের মির্জাচৌকিতে। মির্জাচৌকের স্টেশন কোয়ার্টার দুটো এবং প্রাথমিক স্কুলে আমাদের বসবাসের ব্যবস্থা হলে আমরা নিশ্চিন্ত হই। এখন বিকেল, স্থানীয় হাটে সবজি এবং আহার্য জিনিস কিনে ডেরায় ফিরে আসি। আমরা অভিযাত্রী, তাই সঙ্গের উপাদেয় রসদ, শুকনো খাবার সহ চা চক্রে অংশগ্রহণকারীও খোশ মেজাজে ছাত্র দরদে অধ্যাপকের আদেশে অন্তাক্ষরে চলতে থাকে, আর সহপাঠীদের সাথে খুনসুটি এক আনন্দের বাতাবরণ সৃষ্টি করে। আহা, কি আনন্দ আকাশে বাতাসে! রাতের জোছনা, হ্যাজেকের আলোয় আরম্ভ হয় রান্নার তোরচর। অধ্যাপক অমল চক্রবর্তী, অমিয় দত্ত মহাশয় এবং সহযোগী পূর্ণিমাদি তিনজনে রাতের রান্না সারলে আমরা চটপট ডান হাতের কাজ সেরে ফেলি। কার্তিক মাসের হিমেল হাওয়া, আজ জোছনা রাতে সবাই গেছে বনে। একজন বান্ধবী ধীরে ধীরে গাইলে স্যার ধমকে বলেন, আরে জোরে গাও, শুনতে পাচ্ছি না তো। ধীরে ধীরে ভোর হয়, জীবন এগিয়ে চলে বার্লাকের দূতির প্রকাশে। অভিযাত্রী, আমরা এগিয়ে চলি হেঁটে 1 কিলোমিটার দূরে চুনাখারি পাহাড়ে ফসিল সংগ্রহের আশায়। পিঠে আমাদের কাজের উপকরণের ঠাউস ব্যাগ। যথাসময়ে পাহাড়ে পৌঁছে প্রত্যেকে আমরা 3-4টি ফসিল নিয়ে কিছু জলযোগ সেরে রওনা হলাম নিশ্চিন্তে আপন টেরায়। দুপুরের

রান্না বান্না সবাই মিলে হাতে হাতে সেরে খাওয়ার পর বিশ্রাম এবং বিকেলে দেহাতিদের শালমহুয়ার গ্রামে বেরিয়ে রাতের বেলা কতগুলো মুরগির জোগাড় করে রাতের রান্নায় ছাত্র শিক্ষক রূপ এই অভিযাত্রী দল এক জীবনে জীবন যোগ করার অপার আনন্দ মিছিলে সামিল হয়েছিলাম। পরদিন মির্জা চৌকিকে বিদায় জানিয়ে অভিযাত্রী আমরা মুসাফির মুচড়ে আখি জল ফিরে চলি আপনারে নিয়ে, ভেবে ফিরে চললাম আপন আলোয়ে। মনে পড়ল আচার্য জগদীশচন্দ্র বসুর উক্তি, আমরা যথা হইতে আসি আবার তথাই ফিরিয়া যাই। অভিজ্ঞাপনের চিঠির পাঠক পাঠিকা এবং শ্রোতাবন্ধুদের বর্ষা ভেজা প্রীতি শুভেচ্ছা এবং নমস্কার আনতে শ্রী বীরেন্দ্রনাথ সাহু, মাতৃভবন, থানা কেশিয়ারি, পশ্চিম মেদিনীপুর।

0: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডসের বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করতে হবে।
1: এইডসকে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
1: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত।
2: শ্রোতা বন্ধু, এবারে যে চিঠিখানি আমার হাতে রয়েছে সেই চিঠি পাঠিয়েছেন মুকুল বন্দ্যোপাধ্যায়। তিনি পাঠিয়েছেন দিকপার বাঁকুড়া থেকে। বন্ধু লিখেছেন, প্রিয় বিজ্ঞাপন, সবুজ করতে পারে আমাদের এই ধরাকে একমাত্র বৃষ্টির জল, যে জলের জন্য গাছপালা এর উপরই ভরসা থাকে। পৃথিবীর তাপমাত্রা যেভাবে বাড়ছে সেই সবুজই পারে তা রোধ করতে। এই সবুজকে রক্ষা করতে হবে আমাদেরকেই। প্রতি বছর গাছ লাগাতে হবে এবং গাছ যেন কাটতে না হয় বা কেউ না কাটে সেই দিকে নজর রাখতে হবে। আমি প্রত্যেক বর্ষায় গাছ লাগাই। আমার বাড়িতে আম, জাম, কাঁঠাল, পেয়ারা, লিচু এসব গাছ আছে। পলিথিন প্যাকেটের পরিবর্তে আমরা সস্তায় লাল শালুর থলি বিক্রি করি দোকানদারের কাছে। গাছপালা দিয়েই একমাত্র ধরার প্রাণের গতি সঞ্চার করতে হবে। ইতি মুকুল বন্দ্যোপাধ্যায়, দিকপার, বাঁকুড়া।
3: আর আজকের মতো এই লিখছি তোমায় পর্বে সর্বশেষ চিঠিখানি কিন্তু ইতিমধ্যেই হাতে এসে পৌঁছে গেছে। লিখে পাঠাচ্ছেন বন্ধু শামসুজ জামান, গ্রাম টোলা দক্ষিণ পাড়া বৈদ্যপুর, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ থেকে। বন্ধু লিখছেন, সে এক দুঃসাহসী অভিযান। অনেকে শুনে বলবেন এ আর কি এমন, কিন্তু আমার কাছে সে এক অবর্ণনীয় অভিযান। অপুদুর্গার রেল লাইন দেখতে যাওয়ার মতোই রোমাঞ্চকর সে এক উত্তেজনাপূর্ণ, অচেনার আনন্দ বিস্ময়ে ভরপুর। তাহলে খুলেই বলি, গ্রামের ভীতু মুখচোরা ছেলে, মাধ্যমিক পাশের পর বাবার সঙ্গে যার প্রথম কলকাতা দেখা, সেই ছেলের স্নাতকোত্তর পাঠরত অবস্থায় একদিন আন্দামানের দীপবাণী পত্রিকায় আন্দামান সম্পর্কে লেখা পড়ে একদিকে রোমাঞ্চকর আন্দামান দর্শনের আকুতি, অন্যদিকে নিজের কর্ম সন্ধানের সুলুক সন্ধান, এই দুয়ের আকর্ষণে চারিদিকের বাধা ভয় ফুৎকারে উড়িয়ে হাজার মানুষের পিছে

0: শিপিং কর্পোরেশনে টিকিটের লাইনে দাঁড়ানো। কিন্তু সত্যি সত্যি জাহাজের টিকিট পাওয়া আমার জন্য হাতের চাঁদ পাওয়ার মতো হলেও বাগদত্তার শামশামা এবং অন্যান্য প্রিয়জনদের কাছে বিভীষিকাময় কালাপানির আন্দামানের যাত্রা, ভয়াবহতা, কান্নাকাটি, অনেক কষ্টে এই সব অতিক্রম করে একদিন জাহাজ চড়ে বসা, তারপর সেই অপূর অনুভব, দৌড় দৌড় দৌড়, জীবনে প্রথম বাধাহীন গণ্ডিহীন মুক্তির উল্লাস। ক্রমশ সে এক নতুন পৃথিবী, গঙ্গার দুপারের অনাবিল অনির্বাচনীয় সৌন্দর্য, সমুদ্রের খোলা জল, হালকা নীল জল, অন্যদিকে জাহাজের দোলা আবার গভীর নীল জল পাল করতে করতে একসময় কালাপানির সেই দুর্ধর্ষ দৃশ্য। মনে হয়েছিল পৃথিবীর স্থলভূমি আর হয়তো কপালে দেখালি। তবে জাহাজের মাছ তুলে মাঝে মাঝে উড়ে এসে বসা পাখি দেখতে দেখতে কিছুটা বিশ্বাস মনে জাগা। এরপর এক সময় দূরে দূরে কালো পাহাড়ের মতো দ্বীপ, তারপর গাছগাছালি ঘেরা ছোট বড় অজস্র দ্বীপ, পাহাড়, বন, জঙ্গল দেখতে দেখতে একসময় আন্দামানের একেবারে নৈসর্গিক স্বর্গরাজ্য, চোখের আরাম, আত্মার শান্তি, পোর্ট ব্লেয়ার পৌঁছানো। এই অভিযান একমাত্র বঙ্কিমবাবুর ভাষাতে বোঝানোই সম্ভব। আহা, কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। সকলকে শুভেচ্ছা জানিয়ে শামসুজ জামান, বাড়ির নাম সেতারা, গ্রাম টোলা বৈদ্যপুর, পূর্ব বর্ধমান, পশ্চিমবঙ্গ।
1: শ্রোতা বন্ধু, এবারে জানিয়ে দিচ্ছি অভিজ্ঞাপন অনুষ্ঠানের জুলাই মাসের প্রথম পক্ষের বিষয়। আজকের দ্রুত পরিবর্তনশীল বিশ্বে যুব সমাজের দক্ষতা অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষা, প্রযুক্তি, যোগাযোগ, সৃজনশীলতা, নেতৃত্ব, উদ্যোক্তা মনোভাব কিংবা কর্মসংস্থানের জন্য প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা, এসবই একজন তরুণকে আত্মনির্ভর এবং সফল করে তুলতে সাহায্য করে। আপনার মতে যুব দক্ষতা বলতে কি বোঝায়? বর্তমান প্রজন্মের জন্য কোন কোন দক্ষতা সবচেয়ে বেশি প্রয়োজন? দক্ষতা উন্নয়নে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ, এই বিষয় নিয়ে আপনার অভিজ্ঞতা, মতামত, পর্যবেক্ষণ এবং পরামর্শ আমাদের লিখে পাঠান। জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা। আমাদের মেইল আইডি radioagartala@gmail.com। হাতে লেখা চিঠি সরাসরি পাঠান আমাদের দপ্তরে। চিঠি পাঠানোর শেষ তারিখ 10 জুলাই 2026। আরেকবার জানিয়ে দিচ্ছি, জুলাই মাসের অভিজ্ঞাপন অনুষ্ঠানের প্রথম পক্ষের বিষয় যুব দক্ষতা।

শ্রোতা বন্ধুরা, এইবারের সময় আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে দেবার। শ্রম দপ্তর ত্রিপুরা সরকার তরফ থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে, ত্রিপুরা বিল্ডিং অ্যান্ড আদার্স কনস্ট্রাকশন ওয়ার্কার্স ওয়েলফেয়ার বোর্ডের সমস্ত নির্মাণ শ্রমিকদের নিবন্ধন এবং বিভিন্ন কল্যাণমূলক সুবিধা প্রদানের জন্য নির্মাণ শ্রমিক কল্যাণ প্রকল্প নামে একটি নতুন ডাইনামিক ডিজিটাল পোর্টাল এবং মোবাইল অ্যাপ চালু করা হয়েছে। এখন থেকে নির্মাণ শ্রমিকদের সিএসসি সেন্টারে যাওয়ার কোনো প্রয়োজন নেই। শ্রমিকেরা নিজেরাই খুব সহজে তাদের মোবাইল ফোনের মাধ্যমে নিবন্ধন এবং স্কিমের জন্য আবেদন করতে পারবেন। কিভাবে আবেদন করবেন? শ্রমিকেরা গুগল পে স্টোর থেকে NSKP নামে মোবাইল অ্যাপটি ডাউনলোড করবেন অথবা সরাসরি https://bocw.tripura.gov.in ওয়েবসাইট পোর্টালে আবেদন করতে পারবেন। নতুন শ্রমিকদের জন্য, যারা প্রকৃত নির্মাণ শ্রমিক কিন্তু এখনও কোনো নির্মাণ শ্রমিক কার্ড পাননি অর্থাৎ নিবন্ধিত নন, তারা এই অ্যাপ বা ওয়েব

0: পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় নথি সহ নতুন ডিজিটাল কার্ডের জন্য আবেদন করতে পারবেন। যাদের আগে থেকেই শ্রমিক কার্ড রয়েছে তারা এই কার্ড সহ প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে নতুন ডিজিটাল কার্ডের জন্য অবশ্যই আবেদন করতে পারবেন। ডিজিটাল কার্ড করার পর কার্ডকে সক্রিয় রাখার জন্য শ্রমিককে প্রতিমাসে 20 টাকা বা বছরে একসঙ্গে 240 টাকা এই মোবাইল অ্যাপ বা ওয়েব পোর্টালে ফোন পে, পেটিএম, গুগল পে বা এটিএম কার্ড ইত্যাদির মাধ্যমে জমা করতে হবে। শ্রম দপ্তর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এই বিষয়ে জানানো হয়েছে।
1: আরেকটি তথ্য আপনাদের সঙ্গে ভাগ করি। যারা মনসামঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তাঁরা আকাশবাণী আগরতলায় মনসামঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্য সদস্যরা প্রত্যেকেই শুধুমাত্র একটি পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নম্বর এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ তারিখ 6 জুলাই 2026।
0: ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কারের জন্য আবেদন সংক্রান্ত কথা বলা হয়েছে। সেই বিজ্ঞপ্তিটা আপনাদের একটু বিস্তারিতভাবে জানিয়ে রাখছি। অন্যান্য পশ্চাৎপদ শ্রেণীভুক্ত ত্রিপুরায় স্থায়ীভাবে বসবাসকারী যে সকল মেধাবী ছাত্রছাত্রী 2026 ইংরেজি শিক্ষাবর্ষে রাজ্যের কোনো স্বীকৃত বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কমপক্ষে গড়ে 60% নম্বর পেয়ে সব বিষয় অবশ্যই পাশ করতে হবে, প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদের অন্যান্য পশ্চাৎপদ শ্রেণী কল্যাণ দফতর থেকে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি মেধা পুরস্কার প্রদান করা হবে। ছাত্রছাত্রীরা আগামী 31 আগস্ট 2026 ইংরেজি তারিখের মধ্যে bms.tripura.gov.in এই পোর্টালে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার পরবর্তীতে বিস্তারিত বিষয়গুলির প্রত্যয়িত নকল কপি, যথাক্রমে মার্কশিট, আধার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট বিস্তারিত বিবরণ, ওবিসি সার্টিফিকেট, রেশন কার্ড, বিএমএস একনলেজমেন্ট স্লিপ সহ আবেদনপত্র নিজ নিজ বিদ্যালয় প্রধানদের কাছ থেকে আগামী 5 সেপ্টেম্বর 2026 ইংরেজি তারিখের মধ্যে জমা করার জন্য বলা হয়েছে। ওবিসি ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আর বলা হয়েছে তৎসঙ্গে বিস্তারিত জানার জন্য লগ ইন অবশ্যই করতে পারেন www.obcw.tripura.gov.in এই নাম ওয়েবসাইটে।
1: শ্রোতাবন্ধু, এবারে চলে যাব কর্মখালি বিজ্ঞপ্তিতে। প্রথমেই যে কাজের খবর আমার হাতে রয়েছে সেই কাজের খবর দেখছি, আপনাদের জানানোর চেষ্টা করছি। যেমন, কেন্দ্রীয় সরকারের আয়ুষ মন্ত্রকের অধীনস্থ সংস্থা সেন্ট্রাল কাউন্সিল ফর রিসার্চ ইন ইউনানি মেডিসিনে এক বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। যেমন, এমটিএস 43টি পদ রয়েছে, ইউডিসি 31টি পদ, এলডিসি 26টি পদ, এমএলটি 12টি পদ, স্টাফ নার্স 7টি পদ, স্টেনোগ্রাফার গ্রেড 3 7টি পদ, ফার্মাসিস্ট 6টি পদ এবং অন্যান্য ক্ষেত্রে 16টি পদ রয়েছে। এমটিএসের ক্ষেত্রে ন্যূনতম মাধ্যমিক পাশ হতে হবে যোগ্যতায় বলা হয়েছে, আর বয়স হতে হবে 18 থেকে 25 বছরের মধ্যে। এলডিসি এবং ইউডিসি স্টেনোগ্রাফার যে কোনো বিভাগে স্নাতক যারা রয়েছেন তারা আবেদন করতে পারবেন, অথবা উচ্চ মাধ্যমিক পাশ করা যারা রয়েছেন তারাও কিন্তু আবেদন করতে পারবেন, যা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে। সঙ্গে অবশ্যই কম্পিউটারে টাইপিং স্পিড থাকতে হবে। স্টাফ নার্সের ক্ষেত্রে বিএসসি নার্সিং অথবা জিএনএম ডিপ্লোমা এবং সাথে নার্সিং কাউন্সিলে নাম নথিভুক্ত থাকতে হবে। বয়স হতে হবে সর্বোচ্চ 35 বছর। ফার্মাসিস্ট এলএমটি সংশ্লিষ্ট বিষয়ে ডিপ্লোমা বা ডিগ্রি থাকতে হবে, যেমন ডি ফার্মা বা লেব টেকনোলজি কোর্সে আপনাদের ডিপ্লোমা বা ডিগ্রি থাকবে।

0: হবে। বয়সের ছাড় কেন্দ্রীয় সরকারের নিয়ম অনুযায়ী ওবিসি প্রার্থীরা 3 বছর এবং এসটিএসসি প্রার্থীরা 5 বছরের ছাড় পাবেন। আরও বিস্তারিত জানতে তাদের ওয়েবসাইট www.ccrum.rec.in অথবা www.ccrum.ayush.gov.in আপনারা দেখে নিতে পারেন।
1: আরও একটি কাজের খবর আমাদের কর্মপ্রত্যাশী বন্ধুদের জন্য জানিয়ে রাখছি। ভারতীয় স্টেট ব্যাংক প্রবেশনারি অফিসার অর্থাৎ পিও নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। মোট শূন্য পদ 1500টি। আবেদন শুরু হয়ে গেছে 18 জুন 2026 থেকে। আবেদনের শেষ তারিখ আগামী 8ই জুলাই 2026। ইংরেজি প্রথম প্রিলিমিনারি পরীক্ষা আগস্টের 2026 মধ্যে সম্ভাব্য হতে পারে। মেইনস পরীক্ষা সম্ভাব্য সেপ্টেম্বর 2026 মধ্যে হতে পারে। শিক্ষাগত যোগ্যতা যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে কোনো শাখায় স্নাতক অর্থাৎ গ্র্যাজুয়েশন উত্তীর্ণ হতে হবে। বয়সসীমা প্রার্থীর বয়স 21 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। সরকারি নিয়ম অনুযায়ী সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা বয়সের ছাড় পাবেন। আগ্রহী প্রার্থীরা এসবিআই কেরিয়ার্স পোর্টালের মাধ্যমে 18 জুন থেকে যা শুরু হয়ে গেছে অবশ্যই আগামী 8ই জুলাই 2026 পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচন প্রক্রিয়াটি প্রিলিমিনারি পরীক্ষা মেইনস পরীক্ষা এবং সাইকোমেট্রিক টেস্ট সহ গ্রুপ এক্সাইজ এবং ইন্টারভিউর মাধ্যমে সম্পন্ন হবে। নিয়োগ সংক্রান্ত আরও বিস্তারিত জানতে ভারতীয় স্টেট ব্যাংকের অফিসিয়াল পেজ https://sbi.bank.in দেখে নেওয়া যেতে পারে।

শ্রোতা বন্ধু, এবারে আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য আগামী চব্বিশ ঘন্টা কি নিয়ে কি বলছে সেই দিকে নজর রাখি। আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী আগামী চব্বিশ ঘন্টায় রাজ্যের প্রত্যেকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা পরিলক্ষিত হয় 33.4 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা পরিলক্ষিত হয় 26.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ 95% এবং সর্বনিম্ন 63%।

0: শ্রোতা বন্ধু, সময় কিন্তু জানান দিচ্ছে আজকের মতো বিজ্ঞাপনের পর্ব এখানেই শেষ করতে হবে। তবে যাওয়ার আগে আমরা প্রত্যেক দিন যেটা বলে থাকি, আপনাদের স্বাস্থ্যের প্রতি যত্নবান হবেন এবং গোটা দেশ জুড়ে চলছে পোলিও মুক্ত ভারত করার অঙ্গীকার কর্মসূচি। তো সেই লক্ষ্যেই আজও কিন্তু পোলিওর ভ্যাকসিন বাড়ি বাড়ি গিয়ে আশাকর্মী এবং অঙ্গনওয়াড়ি কর্মীরা খাওয়াবেন আপনাদের ছোট্ট শিশুটিকে। তো যারা এখনও পর্যন্ত ছোট্ট শিশুটির ডোজ নেননি, তারা কিন্তু সেই পোলিওর ডোজটি আজকের মধ্যে নিয়ে নেবেন। আজকের মতো অভিজ্ঞাপনের পর্ব তাহলে এখানেই শেষ করছি। আজকে আপনাদের সঙ্গে ছিলাম আমি রাহুল লোধ এবং
1: আমি অপরাজিতা বন্দ্যোপাধ্যায়।
0: নমস্কার।

আকাশবাণী আগরতলা। কিছুক্ষণের মধ্যেই শুনবেন দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত প্রথমেই ইংরেজি সংবাদ, এবং এরপর শুনবেন উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে।

শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত।

নমস্কার শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাই আপনাদের। আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। আপনাদের সঙ্গে আমি রয়েছে আপনাদের বন্ধু আর চেয়ে অপরাজিতা। আর স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 8:41 হয়ে 45 সেকেন্ড। আর হয়তো আপনাদের সঙ্গে থাকছে সকাল 11টা পর্যন্ত, অনেকগুলো অনুষ্ঠান আপনাদের জন্য অবশ্যই পরপর সাজিয়ে রেখেছি। আর প্রথমেই যেই অনুষ্ঠানটি নিয়ে আপনাদের সঙ্গে জুড়ে থাকা, তা হলো আমারও আপনার বড়ই পছন্দের পর্ব, অর্থাৎ কিছু গান শোনার পর্ব। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো পর্বে বরাবরই আমরা সচেষ্ট থাকি আপনাদের এমন কিছু মানুষকে সামনে তুলে ধরা, আপনাদের সামনে বা এমন কিছু মানুষের কথা জানার যারা একটা গান তৈরির পেছন থেকে সচেষ্ট ভূমিকা পালন করে এবং এমন কিছু করে যান যার জন্য সেই গানগুলি অমরত্ব লাভ করে এবং আমাদের সঙ্গে আজীবন থেকে যায়। তেমনই আজ কিছু গান আপনাদের শোনাবো। আর বলছিলাম গীতিকারের কথাই, যিনি একটা গানকে প্রাণ দেন তার কথার জাদুতে, তার লেখনীর মহিমায় যিনি একটা গানকে জীবন্ত করে তোলেন, সেই গীতিকারের কথা আজকে বলছিলাম। বন্ধুরা, একটা গানের সুর আমাদের কানে পৌঁছায়, কিন্তু সেই গানের কথা পৌঁছে যায় আমাদের হৃদয়ের গভীরে। সুরের আয়ু অনেক সময় একটা প্রজন্ম পর্যন্ত সীমাবদ্ধ থাকতে পারে, কিন্তু সত্যিকারের কবিতার মতো লেখা গানের কথা যুগের পর যুগ ধরেই মানুষের স্মৃতিতে বেঁচে থাকে। আর সেই চিরকালীন শব্দের শিল্পীদের আমরা কজনই বা জানি বা কজনই বা মনে রাখার চেষ্টা করি, তাই আমরা সচেষ্ট থাকি তোমায় গান শোনাবো পর্বে এমনই কিছু সুরকার গীতিকারদের আপনাদের সামনে তুলে ধরার যারা এমন কিছু অমরত্ব সৃষ্টি করে গেছে যা যুগ যুগ ধরে আমাদের জীবনের সঙ্গে মিশে থাকবে আজীবন। আর আজকে কথা বলছি বাংলার গানের ইতিহাসে যার অবদান সত্যিকার অর্থে অনস্বীকার্য, গীতিকার শ্যামল গুপ্তকে নিয়ে। বাংলা গানের ইতিহাসে এমন কিছু মানুষ আছেন যাদের অবদান পরিমাপ করা যায় না শুধুমাত্র কতগুলো গান লিখেছেন তার ভিত্তিতে, বরং তাঁদের প্রকৃত মূল্যায়ন হয় এই প্রশ্নের উত্তরে, কত মানুষের জীবন, অনুভূতি, প্রেম, বিচ্ছেদ, আনন্দ, বিষাদ তাদের লেখা গানের মধ্যে আশ্রয় পেয়েছে। শ্যামল গুপ্ত সেই বিরল শিল্পীদের একজন যার লেখা গান বাঙালির আবেগের অভিধান হয়ে উঠেছিল আর আছে এখনও বইকি। আর আজকে বলতে পারেন খুব একটা দুঃসাহসিক চেষ্টাই করেছে, শ্যামল গুপ্তের এত এত গানের মধ্যে থেকে মাত্র কয়েকটাই, গুটি কয়েকটাই গান আপনাদের জন্য বেছে আনার চেষ্টা করেছি। চলুন গানে গানে শুরু করি আজকের পর্বখানি, রইল মান্নাদের কণ্ঠে একখানি গান আপনাদের সবার জন্য।

আসলে তিনি এমন এক সময় গান লিখেছেন যখন বাংলা আধুনিক গান তার সৃজনশীলতার সর্বোচ্চ শিখরে অবস্থান করছিল। সেই সময়ে গানের কথা ছিল সাহিত্য সমৃদ্ধ, সুর ছিল হৃদয়স্পর্শী এবং শিল্পীদের কণ্ঠ ছিল আবেগে পূর্ণ। এই তিনের অপূর্ব সমন্বয়ে যে স্বর্ণযুগ সৃষ্টি হয়েছিল, শ্যামল গুপ্ত ছিলেন সেই স্বর্ণযুগের অন্যতম প্রধান নির্মাতা। তার গানের ভাষা কখনো দুর্বোধ্য ছিল না। তিনি বিশ্বাস করতেন মানুষের হৃদয়ের ভাষাই সবচেয়ে বড় ভাষা। তাই তাঁর লেখা শুনলে মনে হয় যেন আমাদের নিজের মনের কথাই কেউ খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে দিয়েছেন। তার গানে প্রেম আছে, কিন্তু তা কেবল রোম্যান্টিক আবেগেই সীমাবদ্ধ নয়, সেখানে রয়েছে অবশ্যই অপেক্ষা, প্রেমের অভিমান, বিচ্ছেদের নীরব যন্ত্রণা এবং পুনর্মিলনের আকাঙ্ক্ষা। চলুন পরপর আবারও দুখানি গান আপনাদের সবার জন্য রইল।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন তোমায় গান শোনাবো পর্বে। আজ কথা বলছি গীতিকার শ্যামল গুপ্তের বিভিন্ন ধারার গানকে নিয়ে। শিল্পীদের কণ্ঠস্বর এবং ব্যক্তিত্ব বুঝে গান লিখতে পারতেন গীতিকার শ্যামল গুপ্ত, মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, তালাত মাহমুদ, মানবেন্দ্র মুখোপাধ্যায় কিংবা লতা মঙ্গেশকর, প্রত্যেকের জন্য তিনি এমন গান লিখেছেন যা সেই শিল্পীর কণ্ঠের সঙ্গে যেন একাত্ম হয়ে গেছে। একজন বড় গীতিকারের অন্যতম গুণই হল তিনি জানেন কোন শিল্পীর কণ্ঠে কোন ধরনের শব্দ সবচেয়ে সুন্দরভাবে ফুটে উঠবে। শ্যামল গুপ্ত এই শিল্পে ছিলেন সিদ্ধ হস্ত। আসিবার একটু ব্যক্তিগত জীবন নিয়ে। তার ব্যক্তিগত জীবনও ছিল সঙ্গীতময়। সঙ্গীতশিল্পী গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের সঙ্গে তার দাম্পত্য শুধুমাত্র একটি পারিবারিক সম্পর্ক ছিল না, ছিল দুই শিল্পী মনের গভীর সৃজনশীল সহযাত্রা। একদিকে গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়ের অপূর্ব কণ্ঠ, অন্যদিকে শ্যামল গুপ্তের অনুবদ্ধ গীত রচনা। বাংলা গান এই যুগলবন্ধির কাছে অবশ্যই চির ঋণী হয়ে থাকবে।

সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে অনেক গান হারিয়ে যায়, অনেক শিল্পীর নামও অতলে চলে যায়, কিন্তু কিছু সৃষ্টি সময়কে অতিক্রম করে চিরন্তন হয়ে ওঠে। শ্যামল গুপ্তের গান সেই চিরন্তনতারই এক প্রতীক, কারণ তিনি ক্ষণিক জনপ্রিয়তার জন্য ছিলেন না, তিনি মানুষের হৃদয়ের জন্য লিখে গেছেন এবং মানুষের হৃদয়ে তিনি আজীবন স্থান করে গেছেন। আজও বিভিন্ন মঞ্চে, বেতারে, টেলিভিশনে এবং নতুন প্রজন্মের শিল্পীদের কণ্ঠে তার গান সমানভাবে জনপ্রিয় এবং গাওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তার লেখা বহু গান নতুন করে মানুষের কাছে পৌঁছে যাচ্ছে। এটাই একজন প্রকৃত স্রষ্টার সবচেয়ে বড় প্রাপ্তি। প্রজন্মটা বদলাচ্ছে, তার সৃষ্টি কিন্তু বদলাচ্ছে না, অবশ্যই নতুন করে আবারও জন্ম নিচ্ছে।

বাংলা গানের ইতিহাসে অনেক গীতিকার এসেছেন, অসংখ্য জনপ্রিয় গানও লিখেছেন, কিন্তু খুব কম মানুষই এমন সৌভাগ্যের অধিকারী হন যাদের লেখা কয়েক দশক পেরিয়েও মানুষের মুখে মুখে ফিরে আসে। শ্যামল গুপ্ত সেই বিরল শিল্পীদের একজন। তার লেখা গান শুনলে মনে হয় সময় যেন থমকে দাঁড়িয়েছে। গানগুলো পুরনো হয় না, কারণ মানুষের অনুভূতি কখনো পুরনো হয় না। ভালোবাসা, অনুভূতি, অভিমান, অপেক্ষা, স্মৃতি, বিচ্ছেদ, আনন্দ, এই অনুভূতিগুলি যেমন আজও আমাদের জীবনের অংশ, তেমনি শ্যামল গুপ্তের গানও আমাদের জীবনের সঙ্গী। আজ সময় বলছে এখানেই থামতে হচ্ছে। অবশ্যই চেষ্টা করেছি আপনাদের আমার পছন্দের কিছু গান শোনানোর শ্যামল গুপ্তের লেখনীতে। আশা করছি আপনাদের আজকের এই পর্ব ভালো লেগেছে। চলুন গানে গানে বিদায় নেই আজকের এই পর্বখানি থেকে। আপনারা শুনতে থাকুন FM উচ্চান্ত।

এখন শুনবেন সংবাদ শিরোনাম। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গতকাল রাষ্ট্রপতি ভবনে দ্বিতীয় প্রতিরক্ষা বিনিয়োগ অনুষ্ঠানে বীরত্ব পুরস্কার প্রদান করেন। সশস্ত্র বাহিনী, কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার কর্মীদের অসাধারণ বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কারগুলি প্রদান করা হয়। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণমন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা ও শিশুদের বিভিন্ন কল্যাণমূলক উদ্যোগের প্রশংসা করে ত্রিপুরাকে দেশের অন্যান্য অংশের জন্য একটি মডেল হিসেবে অভিহিত করেছেন। গতকাল আগরতলার অভয়নগরের চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন, মহিলা আশ্রম সংলগ্ন সক্ষম অঙ্গনওয়াড়ি কেন্দ্র এবং কর্মজীবী মহিলাদের জন্য নির্মীয়মান হোস্টেল প্রকল্প পরিদর্শন করে তিনি একথা বলেন। রাজ্যপাল রাজ্য অতিথিশালায় এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় মহিলা এবং শিশু উন্নয়ন মন্ত্রকের মন্ত্রী অন্নপূর্ণা দেবী মহিলা এবং শিশু কল্যাণে কেন্দ্রীয় সরকার এবং ত্রিপুরা সরকারের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের বিষয়ে বিস্তারিত উল্লেখ করেন। তিনি বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নের ত্রিপুরা সরকার সংবেদনশীলতার সঙ্গে কাজ করছে। রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নালুর সঙ্গে গতকাল সৌজন্য সাক্ষাৎ করেন মেজর জেনারেল অনুরাগ ভিজ। তিনি এনসিসির নর্থ ইস্টার্ন রিজিওনের সদর দফতরের এডিশনাল ডিরেক্টর জেনারেল। গতকাল নয়াদিল্লিতে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রকের অতিরিক্ত সচিব এবং রাজ্যের স্বাস্থ্য সচিবের উপস্থিতিতে স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রক এবং ত্রিপুরা সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দফতরের মধ্যে একটি দ্বিপাক্ষিক সমঝোতা পত্র স্বাক্ষরিত হয়। এই চুক্তির মাধ্যমে রাজ্যে মোট 48টি এআই প্রযুক্তি সম্পন্ন পোর্টেবল হ্যান্ডহেল এক্স রে পরিষেবা চালু হবে। তিন দিনব্যাপী ত্রিপুরা গ্লোবাল পাইনঅ্যাপল ফেস্টিভ্যাল 2026 গতকাল নয়াদিল্লিতে সমাপ্ত হয়েছে। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ত্রিপুরার বিখ্যাত কুইন পাইনঅ্যাপেলের জিআই ট্যাগের শংসাপত্র এক কৃষকের হাতে আনুষ্ঠানিকভাবে তুলে দেওয়া। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আগরতলায় আজ ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.4 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উৎসাহিত। স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় সকাল 9:15 হয়ে 20 সেকেন্ড, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে

0: অপরাজিতা নিয়ে এসেছি আপনাদের বড়ই পছন্দের পর্ব বলছি তোমায়। বলছি তোমায় পর্বে আবারও আজ একটা নতুন ভাবনা, নতুন অনুভব নিয়ে আপনাদের সঙ্গে চলে যাওয়া। আর অবশ্যই আমাদের ফোন লাইন এবং হোয়াটসঅ্যাপ লাইন উভয়ই খোলা রয়েছে আপনাদের জন্য, আপনারা কিন্তু ফোন করতে পারেন সেখানে 0381-2326-253 এই নম্বরে ফোন করতে পারেন। আর যদি মনে করছেন এই মুহূর্তে ফোন করতে পারছেন না, তাহলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা যেমনটা বললাম খোলা রয়েছে 9402169965, সেখানেও বিষয়টা নিয়ে আপনি কিন্তু লিখে পাঠাতে পারেন। হ্যাঁ, তবে সবটার আগেই জানতে হবে আজকের বিষয় কি। নতুন দিনের প্রথম আলো যখন ধীরে ধীরে জানলার ফাঁক গলে আমাদের ঘরে এসে পড়ে, তখন মনে হয় প্রতিটি সকালে যেন নতুন করে শুরু করার এক অপূর্ব সুযোগ। রাতের অন্ধকার যতই গভীর হোক, ভোর ঠিকই এসে যায়, আর এই আশাটুকুই যেন আমাদের শেখায় পৃথিবী এখনো ভরসা করতে জানে, সূর্য প্রতিদিন উঠবে। এই বিশ্বাস নিয়েই তো আমরা রাতে ঘুমে চোখ বন্ধ করতে পারি। ঠিক তেমনি মানুষের জীবনও এগিয়ে চলে এক অদৃশ্য শক্তিকে সঙ্গে নিয়ে, আর সেই শক্তির নাম ভরসা। আপনাদের সকলকে আবারও আন্তরিক শুভেচ্ছা, আমি অপরাজিতা, আর আপনারা শুনছেন আকাশবাণী এফএম উচ্চারণের প্রভাতী অনুষ্ঠান বলছি তোমায়। আজকের পর্বে আমরা কথা বলবো এমন এক অনুভূতি নিয়ে যা কখনো চোখে দেখা যায় না, কিন্তু যার অভাব হলে জীবন যেন হঠাৎই ভারী হয়ে ওঠে। আজকের বিষয় ভরসার গল্প। আপনি কার ওপর সবচেয়ে বেশি ভরসা করেন, আর ভরসা হারিয়ে ফেললে জীবন কি সত্যি গতিময় থাকে, জীবন কি সত্যি এগিয়ে যাওয়া যায়? সেই অভিজ্ঞতার কথাই আপনাদের মুখে আপনাদের বাস্তব অভিজ্ঞতা থেকে শুনব। অবশ্যই ফোন করবেন 0381-2326-253 এই নম্বরে, কথা বলছি ভরসার গল্প নিয়ে। ভরসা মাত্র তিনটি অক্ষরের একটি শব্দ, কিন্তু এই ছোট্ট শব্দের গভীরতা অনেক সময় একটা সমুদ্রের চেয়েও বেশি। ভরসা মানে শুধু কাউকে বিশ্বাস করা নয়, ভরসা মানে নিশ্চিন্তে নিজের মন খুলে দেওয়া, ভরসা মানে এমন একজন মানুষ যার সামনে নিজের দুর্বলতাগুলি লুকিয়ে রাখতে হয় না, ভরসা মানে এমন একটি আশ্রয় যেখানে ব্যর্থতার গল্প বললেও বিচার নয় বরং সাহস পাওয়া যায়। আপনার জীবনের সবচেয়ে বড় ভরসার স্থলকে সেটাই শুনব আপনাদের মুখেই। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। হ্যালো হ্যালো, বন্ধু শুনতে পাচ্ছেন? না না, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। দুঃখিত বন্ধু, আবারও চেষ্টা করবেন 0381-2326-253 এই নম্বরে। আজকে আমরা কথা বলছি ভরসার গল্প। আপনার জীবনের সবচেয়ে বড় ভরসার স্থল কে বা কি? কোনো একটা যান্ত্রিক গোলযোগের কারণে হয়তো লাইনটা কেটে যাচ্ছে, চেষ্টা করছি সেই গোলযোগ যেন খুব তাড়াতাড়ি আমরা সমাধান করতে পারি। নমস্কার, হ্যালো, আপনি একটু বেতার যন্ত্র থেকে দূরে গিয়ে কথা বলবেন, আপনার কথাটা শোনা যাচ্ছে না ঠিক করে।
1: আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝছি, বলো। আচ্ছা, দুই আছি।
0: হ্যালো,
1: আমি লাগা থেকে নীলমণি দেব বর্মা বলছি।
0: হ্যাঁ, নীলমণি দেব বর্মা বলছেন।
1: বর্ষা, আমার জীবনে আমার জীবন তো লং টাইম হয়ে গেছে, আমার জীবন তো প্রায় 90 বছর, বুঝিনি ম্যাডাম।
0: আচ্ছা, আমার
1: জীবন তো 90 বছর হয়ে গেছে, আমি বর্ষার সপ্তাহ তৈরি হয়ে গেছি। বর্ষা তো আমার জীবনে যথাসাহিত প্রচেষ্টায় বর্ষাটা প্রসক্তি করে আমি বর্ষাটা পূরণ করেছি, বুঝিনি। বর্ষা মানে আমার ছেলেমেয়ে সবাই সেবক করে গিয়ে চাকরি করেছে, তারপরে তাদের একে পর একে আমি বর্ষা প্রচেষ্টি তাদের থাকে বর্ষা আসছে, বুঝিনি।
0: একদম একদম,
1: আমার প্রথম ছিল তো ডিএসপি, আমার বৈদ্যুতিক প্রজেক্ট ডিরেক্টর, বউগুলি তো সবাই তো চাকরি, আমার শুটুন ছেলেও তো আছে, আমার পঁচিশ কেজি, আমার সবচেয়ে বর্ষা আছে, বর্ষা আমার ফুল তৈরি করেছি। ম্যাডাম।

0: মানে আপনি ছেলে মেয়ের উপর ভরসা করে এগিয়ে যাচ্ছেন, আর সেটা দরকার আমাদের, কারণ না কারোর উপর ভালো থাকবেন নীলমণি বাবু, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, আপনার অভিজ্ঞতার কথা শুনে। একদম, আপনার ছেলে মেয়েরা এখনও প্রতিষ্ঠিত রয়েছেন, তাদেরকে ভরসা করেই আপনি এগিয়ে চলেছেন। অবশ্যই আমাদের জীবনটাই এমন, আমরা আমাদের কারোর না কারোর উপর ভরসা করেই জীবনে এগিয়ে যেতে হয়। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
1: নমস্কার অপরাজিতা দেবী, আমি জয়া বলছি আগরতলা থেকে।
0: স্বাগত আপনাকে জয়া দেবী, বলুন।
1: তো আজকে যে বিষয়টা, ভরসার গল্প। বলতে গেলে ভরসাটা এমন একটা মানুষকে উপর করা যায় যেটা তোমাকে বুঝবে। তুমি সবার উপর ভরসা রাখতে পারো না, কিন্তু বা যে অনেক সময় কি হয়, আমরা ভুল বুঝে যে আচ্ছা ঠিক আছে মানুষটা সঠিক হতে পারে, তার উপর ভরসা রাখাটা আমার কাছে মনে হয় ভালো হবে, কিন্তু আদৌ সেই মানুষটা ভরসার কোনো কিছুই রাখেনি। পরবর্তী সময় বুঝে গেল যে আসলে তো ওর উপর ভরসা রাখাটা ঠিক হয়নি,
0: ঠিক হয়নি,
1: মানে সঠিক মানুষ, হ্যাঁ সঠিক মানুষ চয়ন করাটা কিন্তু অনেকটাই তোমার
0: কঠিন কাজ জীবনে।
1: হ্যাঁ, যে আমি চাকরি ভরসা করবো সে আসলে কি ভরসার পাত্র, নাকি আমি এমনি ভরসা করে ফেলছি, এটাও অনেক কিছু ব্যাপার আছে। হ্যাঁ এটা ঠিক আছে, ভরসাটা ভালো, কিন্তু অনেক সময় ভরসাটা আমার জীবনে অনেক অনুপ্রেরণা যোগায়। আমি যখন ভালো কিছু একটা করব, সেরকম আমার যে ঘরে যে আমার মা বাবা আছে, ওরা কিন্তু আমার উপরই ভরসা রেখেই কিন্তু তার জীবনটা এগিয়ে যাচ্ছে, যে না মেয়ের উপর ভরসা আছে, মেয়েটা করতে পারবে। এই যে ওদের যে চোখটা দেখে, ওদের যে স্বপ্নটা দেখতে পাচ্ছি আমার চোখের সামনে, আমি কিন্তু তার উপর ভরসা রেখেই কিন্তু এগিয়ে যেতে পারবো, এবং ওনারাও আমার উপর ভরসা রেখে বাকি জীবনটা পার হতে পারবে, এমন আর কি বিষয়টা। আমি দেখতে পাচ্ছি এটাই যে ভরসা একজন একজনের উপর করা উচিত, শুধু একজনের উপর ঠেলে দিলে হয় না, সে ভরসার পাত্রটাও ঠিক হতে হবে, যে আমি যাকে ভরসা করছি সেও তো আমার উপরই আছে। খুব ভালো টপিক, ভালো থেকো দিদি।
0: ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে জয়া দেবী, সঙ্গে থাকবেন। একদম, যেমন আমাদের মানে জয়া দেবী যেটা বলতে চাইলেন যে যেমন আমাদের, আমরা যারা যাদের উপর ভরসা করছি তাদের সেই মানুষটা যেমন সঠিক হওয়া দরকার, তেমনি আমার নিজের চাল চলতি নিজের জীবনযাপনটাও তেমন ভালো হওয়া দরকার যেন আর একটা মানুষ আমার উপরও ভরসা করতে পারে। মানে এই দুয়ের সমন্বয় নিয়েই যেন আমরা চলতে পারি, সেটার কথাই কিন্তু বললেন জয়া দেবী। ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার।
2: হ্যাঁ নমস্কার দিদি, নমস্কার।
0: নমস্কার,
2: আমি পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দুবরাজপুর থেকে
0: অমিতাবু বাবু বলছেন।
2: হ্যাঁ কেমন আছেন দিদি?
0: ভালো আছি, আপনিও ভালো আছেন আশা করছি।
2: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, একদম একদম ভালো আছি। তো দেখুন, খুব সুন্দর একটা বিষয় দিয়েছেন। হ্যাঁ ভরসা, ভরসা হচ্ছে এমন একটা জিনিস, হ্যাঁ, যেটা নির্ভরযোগ্য একটা প্রতিষ্ঠান বটে। একটা মানুষকে যদি আমরা একটা প্রতিষ্ঠান হিসেবে ধরি, হ্যাঁ, তাহলে সেটা কিন্তু নির্ভরযোগ্য মানে প্রতিষ্ঠান। হ্যাঁ, তো সেই মানুষটাকে যখন আমরা ভরসা করি, হ্যাঁ, তখন তার কাছ থেকে আমরা মানে নিঃস্বার্থ ভাবে, হ্যাঁ, তাকে ভরসা করি। হ্যাঁ, এই স্বার্থ নিয়ে যে তার উপর ভরসা করবো, আর সে ভরসা করে আমাকে ফল যোগাবে বা অন্য কিছু যোগাবে, সেই জিনিসটা ত্যাগ করাই উচিত। কারণ সেই জিনিসটা যদি ধারাবাহিকতা বজায় থাকে না দিদি, তাহলে একদিন তার উপর ভগবান রাখবো। হ্যাঁ, অনেক ক্ষেত্রে এরকম আমি দেখেছি, ঘটেছে, হ্যাঁ, আমরা শুনছি বা দেখছি আমাদের চারিপাশে। তো ভরসা মানে তার উপরই করা যায়, যাকে আমরা বিশেষ করে ভালোবাসি। আমি আমার বাড়িতে আমার স্ত্রীর উপর তো ভরসা অবশ্যই করবো। হ্যাঁ, মানে তিনি যখন ঘর সামলান, সংসার সামলান, তাহলে তাকে তো আমাকে ভরসা করতেই হবে। আবার ধরুন যদি আমি কোথাও বাইরে কারোর সঙ্গে মিশি, আগে জেনে নেবো যে সে কতটা ভরসাযোগ্য, নাকি সে শুধু নাম করার জন্যই আমাকে আমার উপর ভরসার আশ্বাস দিচ্ছে। তাহলে এই যে ভরসাটা, এটা কিন্তু নির্ভর করে আমাদের মানসিকতার উপর, এবং তার সঙ্গে সঙ্গে যেটা জড়িত থাকে সেটা হচ্ছে আমাদের মন। কারণ মন চায় ভরসাযোগ্য একটা লোক, কিন্তু সেই লোক যখন বিশ্বাসঘাতকতা করে তখনই

0: বর্ষাব নামক অভিধান থেকে সেই শব্দটা
1: উঠে যায়,
0: হারিয়েই যায় প্রায় একদম।
1: আপনিও খুব ভালো থাকবেন অমিতাভবাবু, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর আপনি যে সুন্দর বিষয়টা আমাদের সামনে উত্থাপন করলেন যে মানসিকতা, ওই মানসিকতাটা ভালো হওয়া দরকার। এবং বর্তমানে বলতে খুব কষ্টই হয়, দুর্ভাগ্যজনক লাগে আসলে, আমরা কতজনের উপরই ঠিকভাবে বিশ্বাসটা করতে পারি বা ভরসাটা রাখতে পারি, কারণ এমন একটা যুগের মধ্যে দিয়ে চলছি যেখানে ঠকবাজি কিংবা আপনার মন ভেঙে দেওয়া, আপনার বিশ্বাস ভেঙে দেওয়া একটা কিন্তু প্রচলিত বিষয় হয়ে দাঁড়িয়ে গেছে, প্রত্যেক দিনের প্রত্যেক দিন যাপনের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। আর যিনি বিশ্বাসঘাতকতা করছেন তিনি হয়তো উপলব্ধি করতে পারছেন না যে তিনি কিছু ভুল করছেন আমাদের সঙ্গে, এমন একটা সময়ের মধ্যে দিয়ে আমরা এই মুহূর্তে যাচ্ছি দুর্ভাগ্যবশত। আচ্ছা, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের পৃথিবীটা ছিল ঠিক ছোটবেলার মতোই ছোট, মা কিংবা বাবার হাতটা শক্ত করে ধরে থাকলে মনে হতো কোনো বিপদ আমাদের ছুঁতে পারবে না, বাবা বলছেন আমি আছি, এই শব্দটি ছিল পৃথিবীর সবচেয়ে বড় নিরাপত্তা, মা বলছেন চিন্তা করিস না, এই কথাটুকুই সবচেয়ে বড় ওষুধ। তখন ভরসার সংজ্ঞা বুঝতাম না, বুঝতাম ভরসার অনুভবটাকে। বন্ধু রয়েছেন, নমস্কার, হ্যালো, হ্যালো, না বন্ধু শোনা যাচ্ছে না ঠিক করে, আপনি আবারও একবার চেষ্টা করবেন দয়া করে, 03-8123-2653 এই নম্বরে, হয়তো কিছু একটা যান্ত্রিক গোলযোগের কারণে আপনার কথাটা ঠিকভাবে শোনা গেল না। আর বন্ধুরা, এই মুহূর্তে আপনাদের একটি ঘোষণা জানিয়ে রাখছি, বলছে তোমায় পর্বের মাঝখানে, আকাশবাণী আগরতলার পক্ষ থেকে জানানো হচ্ছে যারা মনসা মঙ্গল গান পরিবেশন করেন এবং বর্তমানে আকাশবাণীর কোনো গ্রেডেশন প্রাপ্ত নন, তারা আকাশবাণী আগরতলায় মনসা মঙ্গল গান পরিবেশনের আগ্রহ প্রকাশ করলে সাদা কাগজে আবেদনপত্র জমা দিতে পারেন। উল্লেখ্য, প্রধান গায়ক এবং দলীয় সদস্যরা প্রত্যেকেই শুধুমাত্র একটি মাত্র পর্বে অংশগ্রহণের সুযোগ পাবেন। আবেদনপত্রে আবেদনকারীর নাম, ঠিকানা, যোগাযোগের নাম্বার এবং দলের বিবরণ স্পষ্টভাবে উল্লেখ করার জন্য অনুরোধ করা হচ্ছে। আবেদন করার শেষ দিন আগামী 6 জুলাই 2026 ইংরেজি। বিস্তারিত তথ্যের জন্য অফিস চলাকালীন সময়ে আকাশবাণী আগরতলার সঙ্গে যোগাযোগ করা যেতে পারে। আর অবশ্যই কিন্তু আপনাদের যদি কেউ পরিচিত থাকে যারা মনসা মঙ্গল গান করেন, তাদের কিন্তু এই বার্তাটুকু আপনারা পৌঁছে দিতে পারেন আমাদের পক্ষ থেকে। তো শুনলেন একটা বিশেষ ঘোষণা। এবার আমাদের বিষয়ে ফিরে আসি, আমরা কথা বলছিলাম আজকে ভরসা নিয়ে, বয়স বাড়তে থাকে, স্কুল কলেজ কর্মজীবন সংসার, জীবনের প্রতিটি বাঁকে নতুন নতুন মানুষের সঙ্গে পরিচয় হয়, বন্ধু আসে, শিক্ষক আসেন, সহকর্মী আসেন, জীবনসঙ্গী আসেন, কখনো আমরা তাদের উপর ভরসা করি, কখনো তারা আমাদের উপর ভরসা করেন, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা বুঝতে শিখি ভরসা তৈরি হতে অনেকটা সময় লাগে, কিন্তু ভাঙতে লাগে মাত্র কয়েকটি মুহূর্ত। আজকের পৃথিবীতে প্রযুক্তি অনেকটা এগিয়েছে, মুহূর্তের মধ্যে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে খবর পৌঁছে যায়, হাজার হাজার মানুষের সঙ্গে যোগাযোগ করা যায়, কিন্তু এই যোগাযোগের ভিড়েও যেন কোথাও ভরসার সংকট তৈরি হয়েছে। মানুষ কথা বলছে কিন্তু মন খুলে বলতে পারছে না, হাসছে কিন্তু অন্তরের কান্না লুকিয়ে রাখছে, কারণ সবাইকে বিশ্বাস করা যায় না, এই ভয় যেন ধীরে ধীরে আমাদেরকে ঘিরে ফেলেছে। সেই বিষয় নিয়েই আপনাদের অভিজ্ঞতা, আপনাদের অভিমত, আপনি কি মনে করেন, হ্যাঁ সত্যি কি বর্তমান পৃথিবীটা ভরসা করার অযোগ্য হয়ে পড়েছে, না এখনও কোথাও না কোথাও একটু হলেও আশার আলো আছে, সেই বিষয়ে আপনার কি অভিমত শুনব আপনাদেরই মুখে। বন্ধু রয়েছেন, নমস্কার, হ্যালো,
2: হ্যালো,
1: হ্যাঁ কে বলছেন?
2: নিখিল ভট্টাচার্য বলছি।
1: আরেকবার বলবেন, নিখিল ভট্টাচার্য মহোদয় বলছেন?
2: নিখিল রঞ্জন ভট্টাচার্য,
1: হ্যাঁ নিখিল রঞ্জন ভট্টাচার্য বলছেন, বলুন।
2: বর্ষা, আমি মানে আত্মবিশ্বাস, আত্মবিশ্বাসে বিশ্বাসী,
1: আচ্ছা,
2: আমি নিজের উপর খুব বিশ্বাস রাখি এবং জীবনে যত প্রবলেমে পড়েছি।

0: আত্মবিশ্বাসের উপর নির্ভর করেই আমি চলেছি। এবং কাট ইউর কোট অ্যাকর্ডিং টু ইউর ক্লথ, এই নীতিটাও আমি বিশ্বাস করি। হ্যাঁ, কাজী আমার অন্যের প্রতি নির্ভরতা ততটুকু নেই, কারণ অন্যের প্রতি নির্ভরতা করতে গিয়ে অনেকবার অনেক রকম প্রবলেমে পড়েছি। কাজে ওইদিকে আমি না গিয়ে আমার আত্মবিশ্বাস উপর নির্ভর করে আমি চলছি। আমি ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ভ্রমণ করেছি, এই যে টিচার স্কুল কনসেশনে, তাছাড়া যে এই সমস্ত ব্যাপারে চলতে গিয়ে আমার যে মানে টাকা পয়সা খরচ হয়েছে, ঠিক মানে হিসাব করে করে টাকা পয়সা খরচ করে আমি মানে চলে এসেছি। সাপোজ আমি কাশ্মীরে গিয়ে দেখুন যে আমার টাকা অনেক কম,
1: মানে হাতে খুব একটা টাকা নেই,
0: তাদের টাকা কিনলাম যে ভাই পোস্টে পাঠিয়ে দিল, আমি টাকা দিলাম না যে আমি বাড়িতে গিয়ে টাকা দেবো, এরকম কথা সত্যি আর কি। এইভাবে আমি চলতে চলতে আমার নেশা হলো বই পড়া, বই পড়ার নেশা এবং ভ্রমণ করা।
1: আচ্ছা,
0: আমি টিচিং এ আসি, এই কাজ করতে করতে আমি অনেক বছর আমি পার করেছি, আমার লাইফ আমি শেষ করে দিয়েছি মানে এই সমস্ত কাজ করে করি। এবং আমার পড়াশুনো হয়েছে, কিন্তু স্কুলে কিন্তু বেশি পড়াশোনা করিনি।
1: আচ্ছা,
0: আমি ক্লাস 7 থেকে পড়াশোনা করতে শুরু করেছি, হ্যাঁ, এবং ক্লাস 10 পর্যন্ত পড়ে আবার সেই সেখান থেকে পড়া, তখন মাল্টিপার্পাস স্কুল হয়ে গিয়েছিল মুখাদ্য স্কুলে, সেই কারণে সেখানে আমি না পড়তে অসুবিধা হয়েছিল, তখন আমি প্রাইভেট পরীক্ষা দিয়ে পাশ করেছি এবং পাশ করে আমি এমএ পর্যন্ত পড়াশোনা করেছি।
1: মানে নিখিলবাবু, বোঝা যাচ্ছে মানে সামগ্রিক ভাবে আপনি নিজের উপর ভরসা করেই জীবনে এগিয়ে চলেছেন, আর আত্মবিশ্বাসের উপর ভর করে,
0: সেই আর কি।
1: একদম একদম, ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে নিখিলবাবু, ভালো থাকবেন আপনি, এইভাবেই আত্মবিশ্বাসকে সাঙ্গ করে আপনি জীবনে এগিয়ে চলুন, আর শুভময় হোক আপনার আগামী দিনগুলো, সেই প্রত্যাশাই রাখছি। আর এই মুহূর্তে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও কিন্তু কিছু কিছু বার্তা পৌঁছতে শুরু করে দিয়েছে, আর এই মুহূর্তে স্বর্ণালী দি লিখে পাঠাচ্ছেন, শুভ সকাল অপরাজিতা। শুভ সকাল দিদি তোমাকেও। আমার মতে সবচেয়ে বড় ব্যাপার হলো নিজের উপর ভরসা করা। নিজের উপর যদি আমরা ভরসা না রাখি, তাহলে কিন্তু কোনো কাজই ঠিকঠাকভাবে সফল হতে পারে না। ছোটবেলায় আমরা মা বাবা এবং গুরুজনের উপর ভরসা করি, তেমনি বৃদ্ধ বয়সে ওনারাও আমাদের উপর ভরসা করেন, এটাই স্বাভাবিক নিয়মে চলে আসছে। আমরা সমাজবদ্ধ জীব, সেই সুবাদে প্রত্যেকেই আমরা একে অপরের উপর ভরসা করার অধিকার রাখি। তবে আমাদের চেষ্টা করতে হবে যে যে মানুষটা আমার উপর ভরসা করে, সেই ভরসার জায়গাটা যেন তালমাতাল বা দুর্বল না হয়, ভরসার জায়গাটুকু যাতে শক্ত এবং সুদৃঢ় হয়, সেটাই মাথায় রাখতে হবে। ভরসার বীজ বুনতে অনেক দিন সময় লাগে, কিন্তু ধ্বংস হয়ে যেতে এক মুহূর্ত দেরি হয় না। ভালো থেকো অপরাজিতা, লিখে পাঠাচ্ছেন স্বর্ণালী দি। ভাল লাগলো আপনার কথাটা শুনে, সত্যি শেষে যেটা বললেন, ভরসার বীজ বুনতে অনেকটা সময় লাগে, অনেকটা মানে কি বছরের পর বছর সময় লেগে যায়, কিন্তু ভাঙতে সেই কয়েকটা মুহূর্তই যথেষ্ট। সেটা যদি আমরা প্রত্যেকে একটু খেয়াল করে জীবনে চলতে পারি, তাহলে কিন্তু সত্যি আমাদের সমাজটা আরও অনেক বেশি সুন্দর হতে পারে। অনেক ধন্যবাদ স্বর্ণালী দেবী, সঙ্গে থাকবেন। নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল।
2: আমি উদয়পুর থেকে শ্যামল রায় বলছি।
1: স্বাগত আপনাকে শ্যামল বাবু, বলুন।
2: হ্যাঁ, বর্ষা অত্যন্ত প্রাসঙ্গিক। আমরা তো সমাজবদ্ধ জীব, পৃথিবীতে যেদিন মানুষের মানুষ সৃষ্টি হলো, মানুষ যখন একত্রে বসবাস করতে শিখলো,

0: সেদিন থেকেই এই যে ভরসা এই জিনিসটা তৈরি হয়েছে, এটা একে অপরের প্রতি বিশ্বাস আস্থা, এ নিয়ে তো মানুষ একত্রে বসবাস করে, পরিবার সমাজ এইভাবে তৈরি হয়েছে। এই আমরা পরিবারে দেখেছি ছোট যখন ছোটবেলায় আমরা ভাই বোনেরা মা বাবার প্রতি একটা অগাধ ভরসা বিশ্বাস ছিল, হ্যাঁ আমাদের জীবনটা সুন্দর করে গঠন করে দিতে মা বাবার আমাদের আমরা পুরো আমাদেরই ভরসা করতে হবে, এই জিনিসটা তখন থেকে তৈরি হয়েছে। আর যখন মা বাবা বয়স হয়ে গেল, যখন আমরা বড় হলাম, তখন কিন্তু একই রকম ভাবে মা বাবা আমাদের উপরে ভরসা বিশ্বাস রেখে আমাদের বাকি জীবনটা সুন্দরভাবে কাটবে আমাদের ছেলেমেয়েদের কিনে, তো এটা তো অটোমেটিক তৈরি হয়ে যায় আমাদের একত্রে যখন আমরা বসবাস করি। সুতরাং ভরসা অত্যন্ত প্রাসঙ্গিক, যদি ভরসা না থাকে চলে সেই পরিবার কখনো ঠিক মতো চলতে পারে না, জীবনটা অস্থির হয়ে যায়, মানে মসৃণ চলে না, এলোমেলো হয়ে যায়। তাই ভরসাটা যে কোনো কাজ যে কোনো জায়গায় যেখানে যাবেন, আপনি একটা অজানা জায়গায় গেলেন, কোথাও বেড়াতে গেলেন, সেখানে সব অপরিচিত মানুষ, কিন্তু সেই অপরিচিত মানুষদের উপরেই ভরসা করে আপনাকে যেতে হবে, ওখানকার সবকিছু মানে বেড়াতে হবে, ঘুরতে হবে, যাদের সম্বন্ধে জানতে হলে বা যা কিছু সেখানে তাদের উপরে আমাদের ভরসা করতে হবে। সুতরাং আমরা অপর একজন যেমন আমার উপরে ভরসা করে, আমিও তেমনি অপরের উপরে ভরসা করি, এটাই আমাদের দরকার, তাহলেই আমরা একসাথে সুন্দরভাবে বসবাস করতে পারবো।
1: অনেক ধন্যবাদ শ্যামল বাবু, ভাল লাগলো আপনার সঙ্গে কথা বলে। আমটিও খুব ভালো থাকবেন, সঙ্গে থাকবেন আমাদের, একদম এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে সত্যিই আমরা এমন একটা সুন্দর পরিবেশ শুধুমাত্র আমাদের জন্য না, আমরা আমাদের পরবর্তী প্রজন্মের জন্য রেখে যেতে পারবো বা তৈরি করে দিয়ে যেতে পারবো, যেখানে শুধুমাত্র দৈহিক বিকাশই যে সম্পূর্ণ হবে তা নয়, আমাদের যে মানসিক বিকাশটা সেটা কিন্তু খুব সুদৃঢ় এবং সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন বলছি তোমায় পর্বে, আজকে কথা বলছি ভরসার গল্প এই বিষয় নিয়ে। চলুন এখানে গান শোনাই আপনাদের, আমারই বড় পছন্দের একখানি গান আপনাদের সবার জন্য। ওই যে অনেক সময় এমন হয় না যে একটা মানুষ একদিন খুব কাছের ছিল, আজ সে অচেনা অজানা অনেক দূর। চলুন শুনি সবাই মিলে গানখানি।

0: নমস্কার।
1: হ্যাঁ
0: স্মৃতি দেবী বলুন।
1: বর্ষা শিশু বয়সে তো জন্ম থেকেই আমাদের মা বাবার উপরেই আমরা ভরসা করি, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এটা নিয়মে আমরা তো আর মা বাবার কাছে সবসময় থাকতে পারবো না, চিরজীবন মা বাবা সময় চলে যায়। আমরা বৃহত্তর জগতে প্রবেশ করিতে সেখানে আমাদের ভরসার স্থল হচ্ছে নিজের সততা। আমি যদি সৎ থাকি সেটা আমার পরিচিত পরিবেশ হোক অপরিচিত হোক, আমি ভরসা করতে পারবো নিজের উপর যে কনফিডেন্সটা যে আমি ঠিক আছি। সেক্ষেত্রে আমার প্রত্যেকের সঙ্গেই আমাদের প্রত্যেকের সঙ্গেই চলতে কোনো অসুবিধা হবে না। আমি নিজে যেমন অন্যদের উপর ভরসা করতে পারবো, আর আমি যদি ঠিক থাকি অন্যরাও আমার উপর ভরসা করবে। হ্যাঁ, ওই যে কথা আছে আপালুত জগৎ ভালো, আর ঈশ্বরে বিশ্বাস রাখা। ঈশ্বরে যদি আমরা নির্ভর করি সেটাও একটা আমাদের আশ্রয়স্থল। ঈশ্বর যখন যা করেন সেটাই হয়তো সঠিক, এটাই আমি মনে করি আর কি। এটাই আমার ভরসা স্থল রাখলাম।
0: ভালো থাকবেন আপনি স্মৃতি দেবী, ভাল লাগলো আপনার সঙ্গে কথা বলে। সঙ্গে থাকবেন। আসলে আমরা সবাই বয়স বাড়ার সঙ্গে সঙ্গে, অভিজ্ঞতা বাড়ার সঙ্গে সঙ্গে, কোনো না কোনোভাবে একটা ভরসার স্থল খুঁজে নেই। স্মৃতি দত্ত বলছিলেন যে উনি নিজের উপর ভরসা রাখেন, ঈশ্বরের উপর ভরসা রাখেন। আসলে কোনো না কোনোভাবে আমরা কারোর না কারোর উপর, এটা নিজের উপরও হতে পারে, পরিবারের মানুষের উপর হতে পারে, ছেলে মেয়ের উপর হতে পারে, বাবা মায়ের উপর হতে পারে, কোনো না কোনোভাবে ভরসা রেখেই কিন্তু প্রত্যেকটা দিন যাপন করছি। এই ভরসা জিনিসটা হারিয়ে গেলে সত্যি আমরা কি দিন যাপনটা ঠিকঠাকভাবে করতে পারবো, একটা প্রশ্ন কিন্তু থেকে যায়। বন্ধু রয়েছেন, নমস্কার, হ্যালো, শুনতে পাচ্ছেন বন্ধু?
2: হ্যালো
0: হ্যালো
2: হ্যালো
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
3: আপ জিস ব্যক্তি সে বাত কর রহে?
0: হ্যালো, না বন্ধু, আবারও চেষ্টা করবেন 03812326253 এই নম্বরে যোগাযোগ করার। হ্যালো
4: হ্যালো
0: হ্যাঁ কে বলছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি বন্ধু, বলুন কে বলছেন?
4: আমি বলছি রীতা, আগরতলা থেকে।
0: একটু জোরে বলবেন, শোনা যাচ্ছে না ঠিক করে।
4: আগরতলা থেকে বলছিলাম।
0: হ্যাঁ কে, নামটা একটু বলবেন?
4: হ্যাঁ,
0: নামটা বুঝতে পারিনি আপনার।
4: রীতা, রীতা।
0: হ্যাঁ রীতা দেবী বলছেন, স্বাগত আপনাকে, বলুন আজকের বিষয় নিয়ে।
4: ভরসা? না তাই তো।
0: হ্যাঁ ভরসার গল্প বলছিলাম আজকে।
4: ভরসা, আমি ভরসা করি আমার এক বান্ধবীর কাছে।
0: আচ্ছা বাহ,
4: মানে আমি ওর কাছে সব কথা বলে মানে আমার ভাল লাগে ওকে ভরসা করি আর কি।
0: মানে সব ব্যাপারে আপনি ভরসা করেন, এবং জীবনে হয়তো যে কোনো অসুবিধায় পড়লেন আপনি সেই বান্ধবীর কাছেই ছুটে যান, তাই না?
4: হ্যাঁ হ্যাঁ তাই।
0: বাহ,
4: আপনি যখন কোনো বন্ধু ফোন লাইনে থাকবে না তখন একটা গান শোনাতে পারবেন?
0: শোনাচ্ছি, একটার পর একটা গান তো শোনাচ্ছি।
4: মানে এগুলি তো আপনার পছন্দের, আমার পছন্দের একটা গান শোনাতে পারবেন?
0: বলুন, যদি সময় থাকে শোনাবো।
4: হ্যাঁ সময় থাকলেই শোনাবেন, খামোশ।

0: গানটা একটু শোনাবেন
1: আচ্ছা, এখন তো আর হিন্দি গান শোনাতে পাচ্ছি না, বাংলা গান। আপনি অবশ্যই আমাদের যখন অনুষ্ঠান থাকে রিকোয়েস্ট ফোনিং এর, হিন্দি গান শোনাই আমরা, সেই সময় ফোন করে অবশ্যই আপনার রিকোয়েস্টটি, আপনার অনুরোধটি আমাদের কাছে রাখবেন। আর এই মুহূর্তে তো অবশ্যই বাংলা গান, আমার পছন্দের কিছু গান আপনাদের শোনাচ্ছি। বন্ধু রয়েছেন সঙ্গে, কথা বলি বন্ধুর সঙ্গে। নমস্কার।
2: নমস্কার, শুভ সকাল।
1: শুভ সকাল, কে বলছেন?
2: আমি ধর্মনগর থেকে অবিনাশ বলছি।
1: অবিনাশ বাবু বলছেন, বলুন।
2: তো দেখুন, বর্ষার মেয়েটা যেরকম একটা ছোট্ট শিশুকে আমরা যদি বাতাসেও ছড়ে দিই, তারপর সেই শিশুটি হাসতে হাসতে আমাদের কাছে মানে সে আনন্দটাকে প্রকাশ করে, কারণ সে জানে যে আমাদের উপরে ওর বিশ্বাস রয়েছে, সেই জন্য কিন্তু সে
1: নির্ভরযোগ্য হাতে রয়েছে।
2: হ্যাঁ হ্যাঁ, সেই জন্য। কিন্তু আমাদের সবচেয়ে ভরসার জায়গা কিন্তু আমাদের পরিবার। আমরা দেখুন, সেই পরিবারে না কোনো থাকে কোনো স্বার্থ, না কোনো সেখানে কোনো চাওয়া পাওয়া ব্যাপার থাকে, কিন্তু আমরা অন্য সমাজে অন্য ক্ষেত্রে যদি বলি, তাহলে কিন্তু দেখবেন এখনকার সময় আমি কথা বলছি যে আপনি যদি কাউকে ভরসা করেন, সেই সার্থকতাটা ছেড়ে যদি ভরসা করা যায়, তখনই কিন্তু সেই ভরসাটাও সার্থক হয়ে ওঠে। আর এখনকার সময় আমি আমি দেখেছি যে যখনই কারো কোনো স্বার্থ থাকে, তখন কিন্তু আপনার খুব ভরসা কথা বলবে, খুব মানে এমন ভাবে কথা বলবে, মিষ্টি মিষ্টি, যে আপনি ওর উপরে ভরসা করে থাকেন। তো যে স্বার্থ করে গেল, তখন আপনার বিশ্বাসটুকু ভেঙে আবার চলে যাবে। তো তখন আমরা মনে করি যে ওকে বিশ্বাস করতে আমার এত বড় ক্ষতি হয়ে গেল। সেই জন্য কিন্তু বিশ্বাস বা ভরসা করার আগে কিন্তু নিজের মনকে তো জিজ্ঞেস করে দেখুন যে সে কিন্তু কি জন্য এসেছে। সেই জন্য কিন্তু আমি মনে করি যে সবচেয়ে ভালো ভরসার জায়গা হলো আমাদের পরিবার। এছাড়া কিন্তু অন্যান্যদেরকে ভরসা করার আগে কিন্তু 10 বার ভেবে তারপরে কিন্তু ভরসাটা করা উচিত।
1: সেই সেই, আর যেহেতু এখন ছল চাতুরিটা এতটা বেড়ে গেছে আর বিশ্বাসঘাতকতা এতটা বেড়ে গেছে, তাই বুঝে বুঝে ভরসা করাটা কিন্তু আমাদের খুব দরকার।
2: হ্যাঁ খুব দরকার,
1: একদম একদম। ভালো লাগলো আপনার সঙ্গে অবিনাশ বাবু কথা বলে। ভালো থাকবেন, সঙ্গে থাকবেন, অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধুরা, আমাদের সমাজে ভরসার খুব প্রয়োজন। একজন শিক্ষক যদি ছাত্রের উপর ভরসা না করেন, তাহলে ছাত্রের প্রতিভা কখনোই বিকশিত হতে পারে না। একজন চিকিৎসকের উপর রোগীর ভরসা না থাকলে চিকিৎসাও অসম্পূর্ণ থেকে যায়। একজন কৃষক যদি প্রকৃতির উপর ভরসা না রাখেন, তাহলে তিনি বীজ বপনই করতে পারবেন না। একজন শিল্পী যদি নিজের সৃষ্টির উপর ভরসা না করেন, তাহলে নতুন গান, নতুন কবিতা, নতুন ছবি জন্ম নেবে কীভাবে? বন্ধু রয়েছেন সঙ্গে। নমস্কার। নমস্কার, কে বলছেন? আচ্ছা প্রেমজিৎ বাবু, আপনার আওয়াজটা না খুব কম আসছে, আপনি যদি একটু জোরে বলেন বা ফোনটার একটু কাছে গিয়ে কথা বলেন।
3: হ্যালো,
1: হ্যাঁ এইবারে শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি, বলুন বলুন প্রেমজিৎ বাবু।
3: প্রথমে আপনাকে নমস্কার, এবং এই মুহূর্তে যারা আকাশবাণী এখন উজ্জ্বলন্ত শুনছে সবাইকে নমস্কার, সবাইকে। আর আজকের যে বিষয় আপনি রেখেছেন, সেটা রেখেছেন বর্ষা, ঠিক না? আসলে দেখুন, একটা কথা আপনি আপনাকে বলছি, বর্ষা সেই ব্যাপারটা যুগ যুগ ধরে আসছে। এমনকি দেবতারা যখন অনেক কিছু করেছিলেন, তখন বর্ষা রেখে করেছিলেন। আজকের দিনে আমরা হয়তোবা একটি শিশু মাতা পিতার উপর তো বর্ষা রাখবে, সেটা তো অবশ্যই, আর আমাদেরও দায়িত্ব রয়েছে তাদেরকে বড় করা। কিন্তু যেমন আমরা এখন বর্তমানে বড় হয়ে, এখনো কিন্তু আমাদের বর্ষা রেখে চলছি বন্ধু বান্ধব আত্মীয় পরিজনের কাছে। কিন্তু প্রথমে কিন্তু বিশেষ করে যার মানে বিশ্বাস যাকে করবো থাকে, তার উপর কিন্তু আমরা বর্ষা রাখতে হবে। বিশ্বাসে কিন্তু বর্ষা আসে, বিশ্বাস যদি না করি তাহলে বর্ষা কিভাবে রাখবো, পারবো না
1: কোনোভাবে।
3: যেমন বিশেষ করে মনে করুন, আজকে যেমন ভগবান শ্রীকৃষ্ণ যখন কুরুক্ষেত্রে যুদ্ধ করিয়েছিলেন, তখন অর্জুনকে বলেছিলেন না যে সর্বধর্মানি পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ অহংকং সর্বপাপৈর্বিমুখায়ামি আসীত, সবকিছু ত্যাগ করো, করে আমাকে বিশ্বাস করো, মানে বিশ্বাস করা বর্ষা করা। বিশ্বাস করেছেন বলে তিনি বা কুরুক্ষেত্রে যুদ্ধ করিয়েছিলেন, বা কুরুক্ষেত্রে যুদ্ধতে তিনি জয়ী হয়েছেন। দেখুন, প্রত্যেকের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে আমরা বিশ্বাস করতে হবে, বর্ষা রাখতে হবে। কারণ দেখুন, বর্ষা যদি না রাখি তাহলে কিন্তু আমরা চলতে পারবো না, বা আমার উপর একজন বর্ষা রাখতে পারেন, আমি তাকে বিশ্বাস দিতে হবে। বিশ্বাস দিলে তাহলে আমার উপর নিশ্চয়ই বর্ষা রাখবেন, কারণ বিশ্বাস দিতে পারেন না তাহলে বর্ষা কিভাবে রাখবেন? দেখুন,

0: প্রথমে আসছে বিশ্বাস, আস্থা এবং ভরসা, ঠিক না?
1: এই সবটাই একে অপরের সঙ্গে সংযুক্ত,
0: মানে মিলিত মিলিত আসলে একই উত্তর কিন্তু একই, কিন্তু শব্দ আলাদা আলাদা। তাই আজকের দিনে আমি বলি কি যে প্রথমে আপনারা বিশ্বাস জন্মান, তারপরে কিন্তু বিশ্বাস যদি আপনারা জন্মাতে পারেন তাহলে অবশ্যই একজন আপনার উপর ভরসা রাখবেন।
1: নমস্কার, খুব ভালো থাকবেন প্রেমজিৎ বাবু, ভাল লাগলো আপনার সঙ্গে কথা বলে। আর নিজের উপর বিশ্বাস থেকেই ওই ভরসাটা জন্ম নেয়, আর সেই ক্ষেত্রে আমরা অপরের উপরও ভরসা করতে পারি আর নিজের উপরও ভরসাটাকে রাখতে পারি। ভালো লাগলো আপনার কথা বলে, আর সঙ্গে থাকবেন। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি হোয়াটসঅ্যাপেও কিন্তু বার্তা চলে আসছে, শুভ সকাল অপরাজিতা, ভরসা শব্দটা কিন্তু আমার কাছে খুব কঠিন। ভরসা হচ্ছে প্রথমেই নিজের উপর ভরসা রাখা, কারণ আমার নিজের উপর কনফিডেন্স বা বিশ্বাস রাখতে হবে। দেখুন, আমি নিজের উপর আস্থা রেখে একটা কাজ করলাম, হয়তো দেখা গেল আমি হেরে গেছি, তা বলে থেমে গেলে চলবে না। আবার নিজেকে আস্থা রেখে কাজ করব, তবে অনেক ক্ষেত্রে অন্যের উপর ভরসা আমরা করে থাকি, এটাও আবার খুবই ভেবে চিন্তে করতে হয়। শেষে এটুকুই শেয়ার করলাম যে নিজেকেই ভরসা করলে আর আফসোস করতে হয় না। লিখে পাঠাচ্ছেন অরিন্দম বিশ্বাস, কৃষ্ণনগর আগরতলা থেকে। একদম বন্ধু, নিজের উপর ভরসাটা রাখলে আর সব ভরসা কিন্তু এমনিতেই কাজ করে যায়। বন্ধু রয়েছেন, আহা না, সময় মতো হয়তো বন্ধুর ফোনটা আমি রিসিভ করতে পারলাম না। বন্ধু মন খারাপের কারণ নেই, আরও খানিকটা সময় কিন্তু রয়েছে, আবারও চট জলদি ডায়াল করে ফেলেন 0381 2326 2253 এই নম্বরে। হ্যালো,
2: হ্যালো,
1: কে বলছেন? শুনতে পাইনি আপনার কথাটা। ঝর্ণা দেবী বলছেন, বলুন।
2: সবথেকে বড় ভরসা হলো আমি নিজে খুব ভরসা করি। একটা কাজ যদি নিজে ভেবে করি, যদি হেরেও যাই, বুঝতে পারি যে আমার এই কাজটা মনে ভাবে করাতে আমি হেরেছি, এটা মনে অন্যভাবে করলে আমি হাঁটতে পারতাম না, তো ভুলটা নিজে থেকে নিজে ধরে নিতে পারি। তার জন্য আমি নিজে মনে করি নিজেকে নিজে বিশ্বাস করাটা সবচেয়ে মুখ্য। আর বাইরে কারুকে তো আজকাল যে যুগ পড়েছে, বিশ্বাস করাটা বহুত কঠিন। যাকে বিশ্বাস করবেন সেই আপনাকে চুরি মেরে দিবে, তার জন্য আজকে বাইরে বিশ্বাস করাটা বহুত কঠিন। নিজেকে নিজে বিশ্বাস করে এটাই মনে করি মানে সবচেয়ে ভালো। আর এমনিতে আমার বোন আমার ভরসা, সব দিকে আমার ভরসা, আর রোগী হিসাবে ডাক্তার ডক্টর খুব বিশ্বাস। এটুকু বললাম ম্যাম,
1: একদম আপনিও খুব ভালো থাকবেন ঝর্ণা দেবী, একদম সঠিক কথা বললেন। নিজের উপর ভরসাটা আগে রাখতে হবে, তাহলে পরবর্তীতে যদি কোনো বিপদের মুখে পড়িও আমরা, তাহলে যেন জীবনে কোনো আফসোস না থাকে যে কেন করলাম, কি কারণে করলাম। বন্ধু রয়েছেন সঙ্গে, নমস্কার। হ্যালো,
3: নমস্কার,
1: শুনতে পাচ্ছেন? হ্যাঁ বলুন, কে বলছেন?
3: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে নিতাই দাস বলছি।
1: হ্যাঁ, স্বাগত আপনাকে নিতাই বাবু, বলুন।
3: হ্যাঁ দেখুন, ভরসার গল্প তো প্রথমে তো ধরুন মা বাবাকে ভরসা করেই বাঁচতে হয়, বড় হতে হয়। হ্যাঁ, তারপরে ধরুন বড় হয়ে পড়ি, নিজে পায়ে দাঁড়ানো, নিজে নিজে ভরসা। হ্যাঁ, কিন্তু বড় হয়ে পড়ে যে মা বাবা ধরুন মানুষ করেছে, তাদের গিয়ে সেই আমার উপর ভরসা করে বাঁচতে হবে, তখন কিন্তু তাদেরকে ফেললে চলবে না। এবং তাদের যে কথা, ভরসার যে কথাবার্তা, কীভাবে চলতে হয় না হয়, যেসব শিক্ষা আমাকে দিয়েছে, সেই শিক্ষা এগিয়ে গিয়ে তাদের ওপর কিন্তু ভরসা করি, এবং আমাকে সেই ভরসা দিয়ে তারা মানুষ করেছে, এবং সেই ভরসা পেয়ে তারা আজ যেন বৃদ্ধ মা বাবাকে দেখে। আর তাদেরকে ফেলে দিলে চলবে না, এবং সেই আশাতেই কিন্তু মা বাবা ছেলে মানুষ করে এবং ছেলেকে বড় করে তোলে, ছেলেকে মানুষ করে, মানুষের মতো মানুষ করে তোলে, তাদের উপর ভরসা করি। হ্যাঁ, নমস্কার।
1: একদম ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে নিতাই বাবু।

0: সঠিক বললেন, একে অপরের ওপর ভরসা করেই আমাদের এগিয়ে যেতে হয়। আচ্ছা বন্ধু, বলছি তোমায়, পর্বে অনেকটা সময় তো আপনার সঙ্গে ছিলাম এবং একেবারে শেষ দিকেই চলে এসেছি বলতে পারি। তাহলে একেবারে শেষে যদি নিজের মনকে একবার প্রশ্ন করেন, আপনি কার উপর সবচেয়ে বেশি ভরসা করেন? আর আর আরেকটা প্রশ্ন করুন, কেউ কি আপনাকে নিজের সবচেয়ে বড় ভরসার মানুষ বলে মনে করেন? যদি উত্তরটা হ্যাঁ হয়, তাহলে বুঝবেন জীবনের সবচেয়ে বড় অর্জনগুলি আপনি ইতিমধ্যেই অর্জন করেছেন। কারণ টাকা, পদ, সম্মান এই সব একদিন কমে যেতে পারে, কিন্তু কারোর ভরসার মানুষ হয়ে ওঠা এমন একটি সম্পদ যা হৃদয়ে আজীবন আমাদের বেঁচে থাকে। বন্ধু রয়েছেন, সময় আর খুব একটা নেই, কথা বলিনি। হ্যালো,
1: হ্যালো,
0: নমস্কার, কে বলছেন?
1: আমি মর্চমণি থেকে কমলকৃষ্ণ বলছি।
0: কমলকৃষ্ণ বাবু, হাতে খুব কম সময়, বলুন।
1: একদম খুব সংক্ষেপে বলছি, আমি মনে হচ্ছি মানে শেষ কলার।
0: হ্যাঁ, একদম।
1: ভরসাটা অ্যাকচুয়ালি আমি মনে করি যে চোখ বুঝে যখন নিজের উপর হাত থেকে বলা যায় যে হ্যাঁ এটা করা যাবে বা যার উপরে আমি ভরসা করছি, এটা একদম অন্ধবিশ্বাসের মতো, সেটা হচ্ছে ভরসা। আর বিশ্বাস করা তো কানে কিছু একটা শুনছি, কেউ বলছে হ্যাঁ বিশ্বাস করলাম, ভরসাটা ঠিক একটু গভীরে, তার স্ট্যাকর অনেক গভীরে। এইবার বলবো একটা গল্প, সময় নেই, অনেক বলার ছিল, অনেকবার ট্রাই করছিলাম। এটা ছিল বিষয়টা এরকম যে শেয়ালের কাছে মুরগি ভাগা দাও, তাহলে মুরগি সুরক্ষিত থাকবে কি? সেটা কি ভরসা করা যায়? কখনোই যায় না। কিন্তু এখনের প্রেক্ষাপটে আমার মনে হয়েছে এটা বুধ উল্টে গেছে। মানুষের কাছে কি মানুষকে সঁপে দিলে ভরসা করা যায়? আমার মনে হচ্ছে যায় না। হয়তো বোধ হয় শেয়ালের কাছে দিলে সেটা বোধ অনেক ভরসা করা যায়। তো এখন আমার ছেলে মেয়ে বা আমার পারিপার্শ্বিক যারা আছে তাদেরকে স্কুল কলেজে অন্য জায়গায় পাঠিয়ে দিয়ে মা বাবা কি নিশ্চিন্তে থাকতে পারে? সেই আগের যে নিশ্চিত ঘুমটা ছিল সেটা কি এখন হয়? আমার তো মনে হয় না, কেননা পারিপার্শ্বিক ঘটনাগুলিকে আমাদেরকে ভীষণভাবে আঘাত করে দেয়। বর্ষার জায়গা নিশ্চয়ই থাকবে, আমার উপরে আমি নিশ্চিতভাবে ভরসা করব যে আমি এটা পারবো, করব, এই আত্মবিশ্বাস জন্মাতে হবে। এবং ভরসা কখন জন্ম হয়? যখন একটা লোকের প্রতি, একটা সমাজের প্রতি যখন দৃঢ় বিশ্বাস তৈরি হয় বারবার কাজের প্রতি। যেমন আপনারা যখন আসেন আকাশবাণীতে, আমাদের ভরসা আছে যে আপনারা খুব সুন্দরভাবে অনুষ্ঠানগুলি পরিচালনা করেন প্রত্যেকেই। তার মধ্যে একটু এদিক সেদিক তো আছি, যখন কেউ কেউ আছে যে নিশ্চিন্ত আজকের অনুষ্ঠান খুব ভালো হবে, সেই ভরসা আমাদের আছে। এটা কিভাবে তৈরি হলো? কেননা আপনাদেরকে দেখে একটা লোককে জেনে শুনে সেইভাবেই ভরসাটা তৈরি হয়। আমাদের মা বাবার প্রতি ভরসা থাকবে, শিশুদের প্রতি মা বাবার ভরসা থাকবে বড় হলে, সেইটা তো রাখতেই হবে। এটা সমাজের বা পারিবারিক একটা দায়িত্বের মধ্যে পড়ে, সেই ভরসা না থাকলে পরিবার টিকবে না। আমার পরিবারের প্রতি, লোকজনের প্রতি যদি আমার সেই ভরসা না থাকে, সেই বা গভীর আত্মবিশ্বাস না থাকে, তাহলে চলবে না, সেটা রাখতে হবে। কিন্তু সমাজের প্রতি সত্যি আজকে বিশ্ব পরিস্থিতি যে একবার এই কথা আরেকবার সেই কথা, ভরসা রাখতে পারছি না আমরা আগামী দিন কি হবে, এইটা ভীষণ ভাবে আমাকে দোলা দেয়। আর বলছি না, নমস্কার রাখছি, ধন্যবাদ।
0: একদম একদম, আপনিও খুব ভালো থাকবেন কমলকৃষ্ণ বাবু। শেষ মুহূর্তে আপনি ফোন করে সত্যি খুব মন ছুঁয়ে যাওয়ার মতো কয়েকটা কথা বললেন, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকবেন। আর আরও ধন্যবাদ আপনাদের সবাইকে যারা আজকের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। আমি যে ভাবনাটা নিয়ে আপনাদের কাছে এসেছিলাম, আমি মনে করছি সেই ভাবনা আমার সার্থক, কারণ আপনাদের এত অভিমত, এত অভিব্যক্তি আমি পেলাম। সত্যি মনে হচ্ছে যে ভরসা আছে, আছে এখনও পৃথিবীতে আছে। আর শুভ দিকটা হলো যে পৃথিবীতে এখনও ভরসা আছে, এখনও বিশ্বাস আছে, এখনও এমন মানুষ আছে যাদের জন্য জীবনকে আমাদের ভালোবাসতে ইচ্ছে করে। আর এই শুভবার্তা, শুভচিন্তা নিয়েই আজকের মতো সময় বলছে বলছি তোমায় পর্ব থেকে এখানেই বিদায় নিই। হ্যাঁ, অনেকটা গভীর, অনেকটা গুরুগম্ভীর কিছু কথা হলো, চলুন একটা ছোট্ট গানের লাইন দিয়ে আজকের অনুষ্ঠানটা শেষ করছি। আমার খুব পছন্দের গান, খুব মিষ্টি একখানি গান দিয়ে শুনতে থাকুন এফএম উচ্চারণ।

0: শ্রোতা বন্ধুরা, আপনারা টিউন করে আছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত। স্টুডিওর ঘড়ি এখন বলছে সময় সকাল 10:01 হয়ে 50 সেকেন্ড, আর আপনাদের সঙ্গে আমি রয়েছি আপনাদের বন্ধু আরচে অপরাজিতা। আর এখন সময় আগামী এক ঘন্টা আমাদের সময়, অর্থাৎ ওমেন টাইম, তুমি অনন্যা।
1: QR কোড স্ক্যান করো, 5000 টাকার ক্যাশব্যাক পাও, বাহ, দিনটা ভালোই।
2: UPI পিন কেবল টাকা পাঠানোর সময়ই এন্টার করতে হয়।
3: RBI এ কথা বলে,
4: জেনে রাখুন, সতর্ক থাকুন।
5: The Maruti Suzuki Victoris is finally here and has everything you could imagine in your SUV. Dolby Atmos 5.7 surround sound, yes. Advanced level 2 ADAS, yes. Smart power tailgate with gesture control, yes. 5-star safety rating, yes. Yes, it's got it all. Introductory price starts at just rupees 10.49 lakhs. Visit your nearest Maruti Suzuki Arena dealership to know more. Terms and conditions apply.
6: Dynamic performance, sleek design. Explore Maruti Suzuki Alto K10. Comes with a mileage of 24.90 km/L. Smart Pace Studio, 15 plus safety features including 6 airbags, next gen K-Series 1.0-liter dual jet, dual VVT engine and spacious interiors.
7: Get attractive offers up to ₹55,500. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. Terms and conditions apply.
8: Superior handling, stylish look. Explore Maruti Suzuki Brezza. Comes with superstar 9-inch Smart Pay Pro Plus with surround sense by Archimis. It has 6-speed automatic 360-degree camera view, latest technology, electric sunroof, special safety features like 6 airbags, ABS, ESP, and also offers attractive mileage too. 19.89 km/L in petrol and 25.51 km/kg in CNG.
7: Get attractive offers up to ₹40,000. Offer till stock lasts. Visit your nearest Maruti dealership today. TNC apply.
0: শ্রোতা বন্ধুরা, ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর ফিরে এলাম তুমি অনন্যা পর্ব নিয়ে আপনাদের কাছে। তুমি অনন্যার আজকের এই পর্বে আপনাদের সঙ্গে থাকছি এমন কিছু নারীর গল্প নিয়ে যারা আমাদের নতুন করে ভাবতে শেখান, সাহস যোগান এবং মনি করিয়ে দেন একজন নারী চাইলে তার স্বপ্নের সীমা আকাশেরও ওপারে পৌঁছতে পারে। আমরা চেষ্টা করি বরাবর তুমি অনন্যার এই একটা ঘন্টা প্রত্যেক দিন এমন কিছু নারীদের উৎসর্গিত করার বা এমন কিছু নারীদের গল্প আপনাদের সবার সামনে তুলে ধরার যারা একটা মিনিটের জন্য হলো, একটা সেকেন্ডের জন্য হলো আপনাদের ভাবিয়ে তুলতে পারে যে ওনারা পারলে আমি কেন নয়। ওনাদের সামনে এতটা সমস্যা, এত প্রতিকূলতা থাকা সত্ত্বেও যখন এগিয়ে যেতে পেরেছেন তখন আমি কেন নই। এই যে অনুভূতিটা, এই অনুভূতিটা জাগ্রত করার জন্যই তুমি অনন্যা পর্বে এমন বিশেষ কিছু বিষয় আপনাদের জন্য বেছে আনি। আর আজকেও সেই মতেই রয়েছে আপনাদের সঙ্গে। একটা সময় ছিল যখন একজন মানুষের নিজের কথা হাজার মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বড় একটা মঞ্চের দরকার হতো। দরকার হতো সংবাদপত্র, টেলিভিশন বা রেডিওর মতো প্রচলিত মাধ্যমের। কিন্তু সময় বদলেছে, আজ একটা মোবাইল ফোন, একটা ইন্টারনেট সংযোগ আর একটা ভালো চিন্তাই একজন সাধারণ মানুষকে পৌঁছে দিতে পারে লোক।

লক্ষ লক্ষ মানুষের কাছে। এই পরিবর্তনের সবচেয়ে শক্তিশালী মাধ্যমগুলির মধ্যে একটা হলো সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়া। আজ 30শে জুন, প্রতি বছর 30শে জুন বিশ্বজুড়ে পালিত হয় সোশ্যাল মিডিয়া ডে। এই দিনটি শুধু একটি প্রযুক্তিগত মাধ্যমকে উদযাপন করার জন্য নয়, বরং এই মাধ্যম কিভাবে মানুষের জীবন, সমাজ, শিক্ষা, ব্যবসা, সংস্কৃতি এবং চিন্তাভাবনাকে বদলে দিচ্ছে সেই পরিবর্তনকে উপলব্ধি করার একটি দিন। তবে একটা প্রশ্ন আজ আমাদের নিজেদের কাছেই রাখা দরকার, সোশ্যাল মিডিয়া কি শুধুই বিনোদনের জায়গা, শুধুই রিল, ট্রেন্ডিং গান বা ভাইরাল ভিডিওর ভিড়, নাকি এর আরও বড় কোনো পরিচয় রয়েছে? আমার মনে হয় সোশ্যাল মিডিয়া আসলে একটা আয়নার মতো, অ্যাপটি যেমনভাবে ব্যবহার করবেন এটি তেমনই প্রতিফলন দেখাবে। কেউ এটিকে ব্যবহার করেন বিভ্রান্তি ছড়াতে, আবার কেউ এটিকে ব্যবহার করেন শিক্ষাকে পৌঁছে দিতে, কেউ কেবল নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্যই কাজ করেন, আবার কেউ এই প্ল্যাটফর্মকে সমাজ পরিবর্তনের হাতিয়ার বানিয়ে ফেলেন। আজকের তুমি অনন্যার এই আসরও সাজানো হয়েছে এমন কয়েকজন ভারতীয় নারীদের নিয়ে, যারা শুধু ইনফ্লুয়েন্সার নয়, তারা পরিবর্তনের দূত। তারা দেখিয়েছেন একজন নারীর হাতে যখন আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং সমাজের প্রতি দায়বদ্ধতা একসঙ্গে ধরা দেয়, তখন সোশ্যাল মিডিয়ার একটি ছোট্ট পোস্ট, একটি ভিডিও কিংবা একটি বার্তাও লক্ষ লক্ষ মানুষের জীবন ছুঁয়ে যেতে পারে। এই নারীদের কেউ নিজের প্রতিভা দিয়ে আন্তর্জাতিক মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেছেন, কেউ বা মেয়েদের আত্মনির্ভর হতে শিখিয়েছেন, কেউ নারী স্বাস্থ্য নিয়ে বছরের পর বছর ধরে চলার নীরবতাকে ভেঙেছেন, কেউ আর ফ্যাশনের সংজ্ঞাই বদলে দিয়েছেন, সৌন্দর্যের কোনো নির্দিষ্ট মাপকাঠি হয় না, কেউ শিখিয়েছেন অর্থনৈতিক স্বাধীনতার গুরুত্ব, কেউ আবার শিখিয়েছেন নিজের স্বপ্নকে ছোট করে না দেখতে। আর সবচেয়ে সুন্দর বিষয় কি জানেন, তাদের অধিকাংশেরও শুরুটাই ছিল একেবারে সাধারণ, আমারও আপনার মতো। কারোর হাতে ছিল না বড় কোনো পুঁজি, কারোর ছিল না পরিচিতির জোর, কারোর পাশে ছিল না বিশাল কোনো প্রতিষ্ঠান, ছিল শুধু একটা স্বপ্ন, নিজের কাজের প্রতি অগাধ বিশ্বাস এবং প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাওয়ার সাহস। সেই সাহসই আজ তাদের কোটি কোটি মানুষের অনুপ্রেরণা করে তুলেছেন। তবে আজকের এই তুমি অনন্যা পর্বের উদ্দেশ্য কাউকে শুধু জনপ্রিয় বলে তুলে ধরা নয়, বরং আমরা খুঁজে দেখব জনপ্রিয়তার আড়ালে কি আছে, কি এমন করেছেন তারা যা তাঁদের লক্ষ লক্ষ অনুসরণকারীর কাছে শুধু একজন কন্টেন্ট ক্রিয়েটর নয়, বরং একজন রোল মডেল হিসেবে করে তুলেছে। কিভাবে তারা নিজেদের প্ল্যাটফর্মকে সমাজের কল্যাণে ব্যবহার করেছেন আর তাদের জীবনের কোন কোন অধ্যায় তাদেরকে তরুণীদের নতুন করে স্বপ্ন দেখাতে শেখায়, আজকের এই পর্বের মাধ্যমে আমরা হয়তো বুঝতে পারব একজন সত্যিকারের ইনফ্লুয়েন্সার সেই মানুষ নন যার সবচেয়ে বেশি ফলোয়ার আছে, বরং তিনি সেই মানুষ যার কাজ সবচেয়ে বেশি মানুষের চিন্তাভাবনাকে ইতিবাচকভাবে প্রভাবিত করে। তাই আজকের এই পর্বে আমরা একে একে পরিচিত হব ভারতের এমন কয়েকজন অসাধারণ নারীর সঙ্গে, যাদের সংগ্রাম, সাফল্য, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং অনুপ্রেরণার গল্প শুনব। হয়তো তাদের জীবনের কোনো একটি ঘটনা, কোনো একটি সিদ্ধান্ত বা কোনো একটি বাক্য আপনার জীবনেও নতুন আলো জ্বালিয়ে দিতে পারে। তাহলে আর দেরি কেন, সোশ্যাল মিডিয়া ডের আজকের এই পর্বে চলুন আমরা পরিচিত হই সেই সব ভারতীয় নারী ইনফ্লুয়েন্সারদের সঙ্গে, যারা প্রমাণ করেছেন ডিজিটাল দুনিয়াটা শুধুমাত্র ভাইরাল হওয়ার সাফল্য নয়, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তনের অনুপ্রেরণা হয়ে ওঠা।

বলছিলাম আপনাদের এমন কিছু ইনফ্লুয়েন্সার্সদের কথা বলবো যারা হ্যাঁ ব্যতিক্রমী তো কিছু করেছেন, যার জন্য শুধুমাত্র সোশ্যাল মিডিয়ার চাকচিক্যই তাদেরকে ফেমাস করেনি, বরং সমাজের জন্য এমন কিছু ইতিবাচক দিক তারা তুলে ধরেছেন যা আমাদেরকে প্রতিনিয়ত অনুপ্রাণিত করে। তার মধ্যে সবচেয়ে প্রথম কথা বলছি প্রাঞ্জক্তা।

কুলিকে নিয়ে। প্রাজেক্তা কুলির জীবনের গল্প আসলে শুধু একজন সফল সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারের গল্প নয়, বরং এটি এমন এক সাধারণ ভারতীয় মেয়ের গল্প যিনি নিজের স্বপ্ন, পরিশ্রম, আত্মবিশ্বাস এবং সামাজিক দায়বদ্ধতার মাধ্যমে কোটি কোটি মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন। আজ তিনি মোস্টলি সেইন নামেই বিশ্বজুড়ে পরিচিত, কিন্তু এই পরিচয়ের পেছনে রয়েছে বহু বছরের অধ্যাবসায়, সংগ্রাম আর নিজের প্রতি অটল বিশ্বাস। মহারাষ্ট্রের মুম্বাই শহরে তাঁর জন্ম এবং বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন প্রাণবন্ত, হাসি খুশি এবং সৃজনশীল প্রকৃতির। পড়াশোনার পাশাপাশি গান, অভিনয়, গল্প বলা এবং মানুষের সঙ্গে মিশতে তিনি ভীষণভাবে ভালোবাসতেন। তবে ছোটবেলায় তিনি কখনোই ভাবেননি যে একদিন এই সোশ্যাল মিডিয়া বা সামাজিক মাধ্যমেই তার পরিচয়ের প্রধান মাধ্যম হয়ে উঠবে। বরং তার স্বপ্ন ছিল রেডিও জকি, অর্থাৎ আরজে হওয়ার। মানুষের সঙ্গে কথা বলা, গল্প বলা এবং নিজের কণ্ঠের মাধ্যমে মানুষের মন ছুঁয়ে যাওয়ার ইচ্ছে ছোটবেলা থেকেই তাকে আকর্ষণ করত। কলেজে পড়াশোনা শেষ করার পর তিনি একটি রেডিও স্টেশনে ইন্টার্ন হিসেবেও কাজ শুরু করেন। সেখানেই তিনি খুব কাছ থেকে মিডিয়া জগৎকে দেখার সুযোগ পান। কিন্তু সেই সময় তিনি বুঝতে পারেন, শুধুমাত্র প্রচলিত মাধ্যমে নিজের সৃজনশীলতাকে সম্পূর্ণভাবে প্রকাশ করা তার পক্ষে সম্ভব হচ্ছে না। তিনি নতুন কিছু করতে চাইলেন, এমন কিছু যা সরাসরি মানুষের কাছে পৌঁছবে এবং যেখানে নিজের ভাবনা নিজের মতো করে প্রকাশ করা যাবে আর কি। এই ভাবনা থেকেই 2015 সালে তিনি সামাজিক মাধ্যমে মোস্টলি সেইন নামে নিজের একটি চ্যানেল শুরু করেন। প্রথম দিকে খুব কম মানুষ তার ভিডিও দেখেন, অনেক ভিডিওতে দর্শকের সংখ্যা ছিল খুবই সীমিত। কিন্তু থেমে থাকেননি তিনি, কারণ তার বিশ্বাস ছিল যদি কাজের মধ্যে সততা থাকে তবে একদিন না একদিন মানুষ সেই কাজকে গ্রহণ করবেই। তার ভিডিওগুলোর বিশেষত্ব ছিল সেগুলো ছিল একেবারে সাধারণ ভারতীয় পরিবারের প্রতিদিনের জীবনের গল্প, আর তার সঙ্গে একটু মজা মিশ্রিত করে পরিবেশন করা। মা বাবার সঙ্গে কথোপকথন, পরীক্ষার চাপ, বন্ধুত্ব, আত্মীয় স্বজনের মজার অভ্যেস, ভারতীয় পরিবারের ছোট ছোট ঘটনাগুলো তিনি এমনভাবে উপস্থাপন করতেন যা দর্শকরা নিজেদের জীবনের প্রতিচ্ছবি দেখতে পেতেন। তার হাস্যরস ছিল সহজ, পরিচ্ছন্ন এবং পারিবারিক, তাই খুব অল্প সময়ের মধ্যেই বিভিন্ন বয়সের মানুষ তার ভিডিও দেখতে শুরু করেন। তবে প্রাজেক্তা কুলিকে অন্যদের থেকে আলাদা করেছে শুধুমাত্র তার বিনোদনমূলক কন্টেন্ট নয়, তার সামাজিক দায়বদ্ধতা। তিনি খুব দ্রুত বুঝেছিলেন, লক্ষ লক্ষ মানুষ যখন তার কথা শুনছে তখন সেই জনপ্রিয়তাকে শুধুমাত্র বিনোদনের জন্য ব্যবহার করাই যথেষ্ট হবে না, বরং এই প্ল্যাটফর্মকে সমাজের ইতিবাচক পরিবর্তনের জন্য কাজে লাগানো উচিত। তিনি মানসিক স্বাস্থ্য নিয়ে খোলাখুলি কথা বলতে শুরু করেন। এমন একটি সমাজে যেখানে মানসিক সমস্যাটাকে এখনও অনেক সময় লজ্জার বিষয় হিসেবে দেখা হয়, সেখানে তিনি তরুণদের উদ্দেশ্যে বারবার বলেছেন, কষ্ট হলেও কথা বলুন, সাহায্য চাইতে লজ্জা পাবেন না, নিজের মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। তার এই বার্তা বহু তরুণ তরুণীকে নিজের অনুভূতি প্রকাশ করার প্রবল সাহস দিয়েছে। নারী শিক্ষা এবং লিঙ্গ সমতা নিয়েও তিনি নিয়মিত কথা বলেন। তিনি বিশ্বাস করেন, একজন শিক্ষিত নারী শুধু নিজের জীবনই বদলান না, বদলে দেন একটি পরিবার, একটি সমাজ এবং একটি দেশের ভবিষ্যৎ। জলবায়ু পরিবর্তনের বিষয়েও তিনি সচেতনতা তৈরির চেষ্টা করেছেন। তিনি তরুণ প্রজন্মকে পরিবেশ রক্ষার দায়িত্ব সম্পর্কে সচেতন হতে উৎসাহিত করেছেন। তার মতে, পৃথিবীকে সুন্দর রাখার দায়িত্ব শুধু সরকারের নয়, বরং প্রতিটি নাগরিকের। তার এই সামাজিক কাজের স্বীকৃতি আন্তর্জাতিক মহলেও পৌঁছায়। তিনি ইউনাইটেড নেশনসের বিভিন্ন প্রচারে অংশগ্রহণ করেন এবং বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ মঞ্চে ভারতের তরুণ প্রজন্মের প্রতিনিধিত্ব করেন। ভাবুন তো, ওই নিজের ঘরে বসে একটা ছোট্ট চিন্তা থেকে কিছু মজার ভিডিও বানানো এবং তার থেকে জনপ্রিয়তা লাভ, এবং সেই জনপ্রিয়তাটাকে একটা সঠিক অর্থে ব্যবহার করে তিনি বিশ্ব দরবারে ভারতকে প্রতিনিধিত্ব করেছেন। সত্যি গায়ে কাঁটা দেয় তো এইসব গল্প শুনলে।

মনে হয় তো বাস্তবে কি সম্ভব? হ্যাঁ সম্ভব, অবশ্যই সম্ভব। তাই আজকে যারা ভাবছেন যে আমি পারবো না, পারবেন, 100 বার পারবেন, নিজের উপর বিশ্বাস ভরসা রাখুন, 100 বার পারবেন। তবে এত সাফল্যের পরও প্রাজেক্তা কখনোই নিজের শেখরকে ভুলে যাননি। তিনি বহু সাক্ষাৎকারে এখনও বলেন, জনপ্রিয়তা ক্ষণস্থায়ী হতে পারে কিন্তু একজন ভালো মানুষ হয়ে ওঠার চেষ্টা কখনো শেষ হওয়া উচিত নয়। তিনি এখনও সাধারণ জীবনযাপন পছন্দ করেন, নিজের পরিবারকে তার জীবনের সবচেয়ে বড় শক্তি বলে মনে করেন। সোশ্যাল মিডিয়ার দ্রুত পরিবর্তনশীল দুনিয়ায় প্রতিদিন নতুন নতুন মুখ আসছে, কিন্তু প্রাজক্তা কোলি আজও নিজের জায়গাটাকে ধরে রেখেছেন। কারণ তিনি কখনো শুধু ট্রেন্ডের পেছনে ছোটেননি, তিনি নিজের মূল্যবোধ, সততা এবং মৌলিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন। একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে তিনি যেমন সফল, তেমনি একজন অভিনেত্রী হিসেবেও নিজের পরিচয় তিনি গড়ে তুলেছেন। বিভিন্ন ওয়েব সিরিজ, চলচ্চিত্র এবং বইয়ের মাধ্যমে তিনি তার প্রতিভার নতুন নতুন দিক তুলে ধরেছেন। হ্যাঁ, তিনি কিন্তু বেশ কিছু বই প্রকাশ করেছেন নিজ উদ্যোগে। কিন্তু এত কিছুর পরও তার পরিচয়ের মূল ভিত্তিটাই রয়েছে ইতিবাচক, বিস্তারকারী এক মানুষ হিসেবে। প্রাজক্তা কোলির জীবন তরুণীদের জন্য আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয়, নিজের কণ্ঠস্বরকে কখনোই ছোট করে না দেখা। একটা সত্য কথা, একটা ইতিবাচক বার্তা কিংবা একটা আন্তরিক উদ্যোগ লক্ষ লক্ষ মানুষের জীবনে পরিবর্তন আনতে পারে। আর আজকের অসংখ্য তরুণীর কাছে তার জীবন একটি বার্তা বহন করে। নিজের স্বপ্নকে ছোট করো না, নিজের কণ্ঠস্বরকে অবহেলা করো না, এবং জনপ্রিয়তার চেয়ে মানুষের ভালোবাসা এবং আস্থা অর্জনের চেষ্টা করো। কারণ সত্যিকারের সাফল্য তখনই আসে যখন আপনার কাজ অন্য একজন মানুষকে নতুন করে স্বপ্ন দেখাতে উদ্যোগী করে তোলে।

0: ভারত আজ পোলিও মুক্ত দেশ, কিন্তু আমাদের এই বিজয়কে অব্যাহত রাখতে হবে, কারণ পোলিও এখনো কিছু দেশে আছে এবং যে কোনো সময় তা পুনরায় ফিরে আসতে পারে।
1: প্রত্যেকবার পোলিওর বিরুদ্ধে বিজয় অব্যাহত।
2: পাঁচ বছর বয়সের নিচে প্রতিটি শিশুর জন্য পোলিও টিকা অত্যন্ত জরুরি। যদি কোনো কারণে আপনার শিশুর পোলিও ড্রপ নেওয়া মিস হয়ে যায়, তাহলে আর দেরি নয়, আজই যোগাযোগ করুন আপনার নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্র, উপস্বাস্থ্যকেন্দ্র বা আশাকর্মীর সঙ্গে। আপনার একটি ছোট পদক্ষেপই আপনার শিশুকে দিতে পারে পোলিও মুক্ত, সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ। মুখ্য স্বাস্থ্য আধিকারিক, পশ্চিম ত্রিপুরা কর্তৃক জনস্বার্থে প্রচারিত।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন তুমি অনন্যা পর্বে। আজকে কথা বলছিলাম সোশ্যাল মিডিয়া ডে উপলক্ষে বিভিন্ন ভারতীয় নারী ইনফ্লুয়েন্সার্সদের নিয়ে, যারা অনুপ্রেরণার এক প্রতীক হয়ে আমাদের সবার সামনে বিদ্যমান রয়েছে। এতক্ষণ শোনাচ্ছিলাম আপনাদের মোস্টলি সেন নামে পরিচিত প্রাজেক্তা কোহলির কথা। এইবারে আসছি আরও এক ইনফ্লুয়েন্সারের কথায়, যে ফ্যাশনের সংজ্ঞাটাকে অনেকটাই নিজের মতো করে পাল্টে দিয়েছেন। আচ্ছা, সম্প্রতি বলবো না, মানে বছরখানেক আগে দেখেছেন কি, একটা ছোট্ট মেয়ে নিজের সেলাই মেশিন হাতে নিয়ে পোশাক তৈরি করে করে সেটা সোশ্যাল মিডিয়ার বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে দিয়েছে, এবং বিভিন্ন ডিজাইন সে নিজে যেমন তৈরি করেছে তেমনি সেই ডিজাইনকে ফুটিয়ে তুলেছে তার সেলাইয়ের মাধ্যমে, এবং সেই সেলাই করা ডিজাইন শুধুমাত্র ভারতে সীমাবদ্ধ থাকেনি, বরং ভারতের গণ্ডি পেরিয়ে কানস ফিল্ম ফেস্টিভ্যালে সে পৌঁছে গিয়েছিল। শুনতে ইচ্ছে করছে তো গল্পটা? শোনাই আপনাদের। ন্যান্সি ত্যাগী জীবনগাথাটা শুধুমাত্র একজন ফ্যাশন ইনফ্লুয়েন্সারের সাফল্যের গল্প নয়, বরং এটি এমন এক ভারতীয় তরুণীর গল্প যিনি সীমিত সামর্থ্য, আর্থিক অনিশ্চয়তা এবং অসংখ্য প্রতিকূলতার মধ্যেও নিজের স্বপ্নকে ছাড়েননি। তার গল্প আজ হাজার হাজার মেয়েকে বিশ্বাস করায়, সফল হতে গেলে সবচেয়ে বড় পুঁজি লাগে না, লাগে বড় স্বপ্ন, কঠোর পরিশ্রম এবং নিজের ওপর অটুট বিশ্বাস। উত্তরপ্রদেশের বাগপত জেলার একটি সাধারণ পরিবারে ন্যান্সি জন্ম এবং বেড়ে ওঠা। তার পরিবার ছিল মধ্যবিত্ত নয়, বরং সীমিত আয়ের একটি সংগ্রামী পরিবার। ছোটবেলা থেকেই তিনি খুব কাছ থেকে দেখেছেন সংসারের অর্থনৈতিক টানাপোড়ন কাকে বলে। পরিবারের প্রতিটি খরচ হিসেব করে চলতে হতো। নতুন পোশাক কেনা বা নিজের ইচ্ছে মতো কিছু পাওয়া সবসময় সম্ভব ছিল না, কিন্তু এই অভাবই তাকে ছোটবেলা থেকে একটা বড় শিক্ষা দিয়ে গেছে, যা নেই তা নিয়ে আফসোস করে হবে না, যা আছে তা দিয়েই কিছু একটা তৈরি করতে হবে। ছোট থেকেই ন্যান্সির পোশাক, রং, কাপড় আর নকশার প্রতি গভীর আগ্রহ ছিল। তিনি দোকানের শোরুমে বা টেলিভিশনে সুন্দর পোশাক দেখলে শুধু মুগ্ধ হতেন না, বরং ভাবতেন এই পোশাকটি কিভাবে তৈরি হয়েছে, কোন কাপড় ব্যবহার করা হয়েছে, কিভাবে কাটিংটা করা হয়েছে। এই কৌতূহলই ধীরে ধীরে তাকে সেলাই শেখার দিকে নিয়ে যায়। স্কুল জীবন শেষ হওয়ার পর পরিবারের আশা ছিল তিনি একটি স্থায়ী চাকরি করবেন। তিনিও প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতি নিতে দিল্লিতে আসেন। বহু ভারতীয় তরুণ তরুণীর মতো তিনিও স্বপ্ন দেখেছিলেন সরকারি চাকরি করবেন, কিন্তু দিল্লির জীবন তো সহজ না। ছোট একটা ঘরে থেকে পড়াশোনা, সীমিত অর্থে সংসার চালানো এবং ভবিষ্যতের অনিশ্চয়তা সব মিলিয়ে দিনগুলো ছিল বড্ড কঠিন। এই সময় শুরু হয় তাঁর জীবনের মোড় ঘোরানো অধ্যায়। পড়াশোনার ফাঁকে তিনি সোশ্যাল মিডিয়ায় ফ্যাশন ভিডিও দেখতে শুরু করেন। তিনি লক্ষ্য করেন অনেকেই দামি পোশাক পরে ছবি এবং ভিডিও করছেন, কিন্তু তার মনে প্রশ্ন জাগে, যাদের এত টাকা নেই তারা কি সুন্দর পোশাক পরতে পারবেন না? এই প্রশ্নটাই তার সৃজনশীলতার জন্ম দেয়। তিনি সিদ্ধান্ত নিলেন দামি ব্র্যান্ডের পোশাক কিনবেন না, বরং নিজের হাতে সেগুলির মতো পোশাক তৈরি করবেন। খুব অল্প দামের কাপড় কিনে তিনি নিজেই ডিজাইন করা শুরু করেন। প্রথম দিকে অনেক ভুল হতো, কোথাও কাটিং ঠিক হতো না, কোথাও সেলাই বেঁকে যেত, কোথাও পোশাকের ফিটিংস ঠিক হতো না, কিন্তু থামেননি, প্রতিটি ভুল থেকে শিক্ষা নিয়েছেন। ধীরে ধীরে তিনি নিজের তৈরি পোশাক পরে ভিডিও বানাতে শুরু করেন এবং সেগুলো বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ করে। শুরুতে খুব একটা বেশি মানুষ দেখতেন না, কিন্তু তার কন্টেন্ট ছিল একেবারেই আলাদা। তিনি শুধু পোশাক দেখাতেন না, দেখাতেন সেই পোশাক তৈরির পুরো

প্রক্রিয়া, অর্থাৎ কীভাবে কাটিং করছেন, কীভাবে সেলাই করছেন, প্রত্যেকটা ধাপ তার ভিডিওতে থাকতো এবং এখনও আছে। একটি সাধারণ কাপড় কীভাবে ধাপে ধাপে একটি সুন্দর পোশাকে পরিণত হচ্ছে সেটাই ছিল তার ভিডিওর মূল আকর্ষণ। মানুষ অবাক হয়ে দেখলেন খুব কম খরচে নিজের হাতে কোনো বড় ডিজাইন স্কুলে না পড়ে এত সুন্দর পোশাক তৈরি করা সম্ভব। তার ভিডিও দ্রুত জনপ্রিয় হতে শুরু করে। মানুষ শুধু তার সৌন্দর্যের জন্য নয়, তার সৃজনশীলতা, ধৈর্য এবং পরিশ্রমের জন্য তাকে ভালোবাসতে শুরু করল। ন্যান্সির জীবনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য

বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব কানস ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেওয়ার সুযোগ পান তিনি। কিন্তু অন্যদের মতো তিনি কোনো আন্তর্জাতিক ডিজাইনারের পোশাক পরেননি, বরং তিনি নিজের জন্য নিজেই একটি অসাধারণ গাউন ডিজাইন এবং সেলাই করেন। এই গাউনটি তৈরি করতে তাকে কয়েক মাস ধরে নিরলস পরিশ্রম করতে হয়। হাজার হাজার মিটার কাপড়, অসংখ্য হাতে করা সূক্ষ্ম কাজ এবং দিনের পর দিন শ্রমের মাধ্যমে তিনি পোশাকটি সম্পূর্ণ করেন। যখন তিনি সেই গাউন পরে কান চলচ্চিত্র উৎসবের লাল গালিচায় হাঁটলেন, তখন শুধু একজন ইনফ্লুয়েন্সার হিসেবে নয়, একজন ভারতীয় সৃজনশীল তরুণী হিসেবে তিনি বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। আর সবচেয়ে বড় বিষয় জানেন কি, তিনি প্রমাণ করলেন ফ্যাশন মানে শুধু দামি কোনো ব্র্যান্ড নয়, প্রকৃত ফ্যাশন হল সৃজনশীলতা, দক্ষতা এবং নিজের উপর আত্মবিশ্বাস। তার এই সাফল্যে ভারতের অসংখ্য মানুষ গর্ব অনুভব করে। এরপর থেকে আর জনপ্রিয়তার দিকে তাকে আর পেছনে ফিরে এখনও পর্যন্ত তাকাতে হয়নি। কিন্তু এই সাফল্যের পরেও ন্যান্সি কখনোই অহংকারী হয়ে ওঠেননি, বরং তিনি আজও নিজের ভিডিওতে নতুনদের শেখানোর চেষ্টা করে কিভাবে কম খরচে সুন্দর পোশাক তৈরি করা যায়, কিভাবে নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে নিজের পরিচয় করা যায়। এইসব নিয়মিত তিনি তার ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় কিন্তু ভাগ করে নেন। তার জীবনের বার্তা আমরা কী পেলাম? নিজের সীমাবদ্ধতাকে কখনোই নিজের পরিচয় বানিও না, বরং সেই সীমাবদ্ধতাকেই নিজের শক্তিতে পরিণত করো। কারণ একটি সাধারণ সেলাই মেশিন, কয়েক মিটার কাপড় আর একটি স্বপ্ন একজন তরুণীকে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দিতে পারেন। এই কারণেই ন্যান্সি ত্যাগী আজও শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নয়, তিনি সেই সব ভারতীয় মেয়ের প্রতীক যারা প্রতিদিন প্রতিকূলতার সঙ্গে লড়াই করে স্বপ্ন দেখতে ভয় পান না। তার জীবন বলে স্বপ্নের আকার নয়, স্বপ্ন পূরণের সাহসী একজন মানুষকে অসাধারণ করে তোলে।

শ্রোতা বন্ধুরা, আপনারা রয়েছেন তুমি অনন্যা পর্বে। আজকে কথা বলছিলাম সোশ্যাল মিডিয়া ডে উপলক্ষে বিভিন্ন ভারতীয় নারী ইনফ্লুয়েন্সার্সদের নিয়ে, যারা আমাদের সবার জন্য অনুপ্রেরণার এক কেন্দ্রবিন্দুতে রয়েছে। কথা বলেছি এতক্ষণ প্রাজেক্তা কোলি এবং ন্যান্সি ত্যাগীকে নিয়ে। এইবারে তালিকায় রয়েছে ডক্টর তানিয়া নরেন্দ্র, যাকে সারা ভারত আজ ডক্টর সিউট্রেরাস নামে চেনে। তিনি শুধু একজন চিকিৎসক নন, তিনি এমন এক সমাজ ও সচেতন নারী যিনি সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করেছেন নারী স্বাস্থ্য, ঋতুচক্র, যৌন এবং প্রজনন স্বাস্থ্য সম্পর্কে বৈজ্ঞানিক তথ্য সাধারণ মানুষের কাছে সহজ ভাষায় পৌঁছে দেওয়ার জন্য। যে বিষয়গুলি নিয়ে আমাদের সমাজে বছরের পর বছর নীরবতা, লজ্জা এবং ভুল ধারণা ছিল, সেই বিষয়গুলিকে তিনি অত্যন্ত স্বাভাবিক, মানবিক এবং বৈজ্ঞানিকভাবে তুলে ধরেছেন। তাই তিনি আজ শুধু একজন ডাক্তার নন, বরং অসংখ্য তরুণী মা বাবা এবং স্বাস্থ্য সচেতন মানুষের কাছে আস্থার এক নাম। তানিয়া নরেন্দ্রের ছোটবেলা থেকে বিজ্ঞান এবং মানুষের শরীরের কার্যপ্রণালী সম্পর্কে গভীর কৌতূহল ছিল। তিনি এমন এক পরিবেশে বড় হয়েছেন যেখানে পড়াশোনা এবং যুক্তিবাদী চিন্তাভাবনাকে গুরুত্ব দেওয়া হতো। স্কুল জীবনে তিনি মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত ছিলেন এবং চিকিৎসক হওয়ার স্বপ্ন খুব ছোটবেলা থেকেই লালন করতেন। মানুষের কষ্ট কমানো, চিকিৎসা করা এবং সমাজের জন্য কাজ করার ইচ্ছেই তাকে চিকিৎসা বিজ্ঞানের পথে নিয়ে যায়। তিনি পরবর্তীকালে চিকিৎসাশাস্ত্রে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন। চিকিৎসা পেশায় এসে তিনি একটা বিষয় খুব স্পষ্টভাবে উপলব্ধি করেন, অনেক রোগের কারণ চিকিৎসার অভাব নয়, বরং তথ্যের অভাবে ঘটে। বিশেষ করে নারীরা ঋতুচক্র, প্রজনন স্বাস্থ্য, যৌন স্বাস্থ্য, গর্ভনিরোধ, সংক্রমণ কিংবা শরীরের স্বাভাবিক পরিবর্তন নিয়ে খোলাখুলি কথা বলতে সংকোচ বোধ করেন। অনেকেই ভুল ধারণা বা সামাজিক কুসংস্কারের কারণে সময় মতো চিকিৎসকের কাছে যান না, এর ফলে ছোট সমস্যা বড় আকার ধারণ করে। এই বাস্তব অভিজ্ঞতাই তাঁর জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি বুঝতে পারেন হাসপাতালের চেম্বারে বসে একসঙ্গে সীমিত সংখ্যক রোগীকে সাহায্য করাটা সম্ভব, কিন্তু ডিজিটাল মাধ্যমে একই সঙ্গে লক্ষ লক্ষ মানুষের কাছে সঠিক স্বাস্থ্য তথ্য পৌঁছে দেওয়া যায়। এই ভাবনা থেকেই তিনি সোশ্যাল মিডিয়ায় ডক্টর সিউট্রেরাস নামে নিজের পরিচয় গড়ে তোলেন। সিউট্রেরাস নামটির মধ্যে রয়েছে এক বুদ্ধিদীপ্ত বার্তা। এটি কিউট এবং ইউটেরাস শব্দের সমন্বয়ে তৈরি হয়েছে। নামটি শুনতে যেমন আকর্ষণীয়, তেমনি এর উদ্দেশ্যও স্পষ্ট। জরায়ু বা নারী দেহ নিয়ে কথা বলা লজ্জার নয়, বরং এটি একটি স্বাভাবিক এবং প্রয়োজনীয় বিষয়। প্রথম দিকে তিনি ছোট ছোট ভিডিও বানাতেন, সেখানে তিনি এমন সব প্রশ্নের উত্তর দিতেন যেগুলো অনেকেই চিকিৎসককে জিজ্ঞাসা করতে সংকোচ বোধ করেন, যেমন ঋতুস্রাবের সময় কি স্বাভাবিক কি অস্বাভাবিক, পিরিয়ড অনিয়মিত হলে কি করবেন, কিংবা যৌন স্বাস্থ্য নিয়ে প্রচলিত ভুল ধারণাগুলো কতটা সত্য, গর্ভনিরোধক সম্পর্কে জানাটা কি জরুরি, কিশোরী মেয়েদের শরীরে পরিবর্তন কেন হয়, এই সব বিষয়ে তিনি এমন স্পষ্ট ভাষায় এবং সরল ভাষায় ব্যাখ্যা করেন যা চিকিৎসা বিজ্ঞানের জটিল পরিভাষা ছাড়াই সাধারণ মানুষ বুঝতে পারেন। ব্যাস, তারপর আর কি, জনপ্রিয়তা লাভ করতে শুরু করেন। ভারতের মতো দেশে ঋতুস্রাব নিয়ে এখনও বহু কুসংস্কার রয়েছে। কোথাও মেয়েদের রান্নাঘরে যেতে দেওয়া হয় না, কোথাও মন্দিরে প্রবেশ করতে দেওয়া হয় না, কোথাও আবার ঋতুস্রাবকে অশুচি বলেও মনে করা হয়। তানিয়া নরেন্দ্র

এই বিষয়গুলি নিয়ে অত্যন্ত সংবেদনশীলভাবে আলোচনা করেন। তিনি বৈজ্ঞানিক তথ্য দিয়ে বোঝান যে ঋতুস্রাব একটি সম্পূর্ণ স্বাভাবিক জৈবিক প্রক্রিয়া, এই সঙ্গে পবিত্রতা বা অপবিত্রতার কোনো সম্পর্ক নেই। তিনি শুধু মেয়েদের জন্যই কন্টেন্ট তৈরি করেন না, তিনি মনে করেন নারী স্বাস্থ্য সম্পর্কে ছেলে পুরুষ অভিভাবক এবং শিক্ষকদেরও সমানভাবে জানা প্রয়োজন, কারণ সচেতন সমাজ গড়তে হলে স্বাস্থ্য শিক্ষাটা সবার আগে জরুরি। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় হওয়ার পর তিনি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য সচেতনতামূলক কর্মসূচি এবং জনস্বাস্থ্য প্রচারে অংশ নিতে শুরু করেন। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, সংস্থা এবং অনুষ্ঠানে বক্তা হিসেবে আমন্ত্রিত হয়ে তিনি তরুণদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। তাঁর বক্তব্যে সবসময় একটা বিষয় স্পষ্ট, স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা কোনো বিলাসিতা নয়, এটি একটি মৌলিক অধিকার আমাদের সবার। আর সেই ক্ষেত্রে, সেই পথে তানিয়া নরেন্দ্রের, অর্থাৎ ডক্টর তানিয়া নরেন্দ্রের এখনও হাতে সবচেয়ে বড় অস্ত্র হলো তিনি লক্ষ লক্ষ মানুষের ঘরে পৌঁছে যাচ্ছেন শুধুমাত্র একটা মাধ্যম, সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে। এই কারণেই ডক্টর তানিয়া নরেন্দ্র শুধু একজন সফল ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটার নয়, তিনি আধুনিক ভারতের স্বাস্থ্য সচেতন যুক্তিবাদী এবং মানবিক সমাজ করার এক উজ্জ্বল মুখ আমাদের সবার কাছে।

আসলে এই তালিকা তো অনেকটা বড়, এমন অনেক অসংখ্য ইনফ্লুয়েন্সাররা রয়েছেন আমাদের চারিপাশে, নারী ইনফ্লুয়েন্সাররা যারা সত্যিকার অর্থে আমাদের অনুপ্রাণিত করে, ইনফ্লুয়েন্স করে এবং ইতিবাচকভাবে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি তাদের এই বার্তাকে সঙ্গে নিয়ে। কিন্তু সময় তো বলছে এখন বিদায় নিতে হবে, তাই আজকের মতো এখানেই থামতে হচ্ছে। আরও কোনো দিন যদি সময় হয় সেই তালিকার অন্য নামগুলির সঙ্গে কিন্তু আপনাদের অবশ্যই পরিচয় করিয়ে দেব। আর খানিকক্ষণ পরই ককবরক সংযোজনায় শুনবেন বিভিন্ন অনুষ্ঠান। এখন আপনাদের বন্ধু অপরাজিতাকে আপনাদের বিদায় জানাতে হবে, আপনাদের সঙ্গে আবারও কথা হবে অন্য কোনো অনুষ্ঠানে অন্য কোনোভাবে। এই আশা রেখেই আজকের মতো বিদায় নিচ্ছি তুমি অনন্যা পর্ব থেকে। শুনতে থাকুন এফএম উত্তরান্ত। আসলে আমরা মেয়েরা কোনোভাবেই কোনো অংশে কারোর থেকে কম নয়, আর যদি কেউ বলে আমরা কম তাহলে এদের একবার আপনারা উদাহরণ কিন্তু দিতে ভুলবেন না। শুনতে থাকুন এফএম উত্তরান্ত।

হয়নি হয় ইলাম সুপির তাংসাচিনি মারাক বসংনি রেজাপন ইয়াগুলো খনাই তোনায় তাকুক তি ভুক সংন খাকলায় অনুরোগ তিনি নি পান্দা খনা উইতং না অজরাব হইনি গে ফাইজি তাবু খাইনি হয় চং দে তাংসা চং জাদুনি রেচাপ মুনি পাখাব থাঙ্গান হাইফান জাদুনি রেচাপ মুনি কচার কচার অব নরক পাই থাইসা থাইনি চং কক সালায়ান ওকে কক সালায়ন বলতে চং থাইসা থাইনি কক সংলায়ান তাই চং কক ফিল লাইন হায়াদা কে অচাপ মংনি ইয়াগুলো আংনংনি কক দুগো থাকাই তো রচাপ মংনি কচারও আংনংনি কক দুগো থাংলা কে পুইলা অন চিনি যে ডাক্তর আংজাদন রচাপ মং নংনি বাকে ইয়াফোনা থাকাই দো তাকে ক্ষীরত বাই বুক সুখিনি দেবরমানি রচাপ যা রচাপ মং নয় আবনি সঙ্গ কাইসা কক সঙ্গ টংনাই নরংনি বাকে আবং খা চিনি যে জাদনি রচাপ মং এবার চিনি যে হুকুমনু হুকুমু রকজাক যে রচাপ মং রক আবো বাহাইকে তাপসু জরা আয়ুগ লগই টংখনা আপনতই নংনি যে কক ফিরক মং বা নংনি যে আনসার যে তাকুক তে ভুক সংরণ রক যে খাই সানানি মজঙ্গ সবাই শুক্রবই আপন নরক তিনি অ সঙ্গমংনি পান্ডাব নরক সাউই মাননাই এবার চি স্রাই স্রাইকে সাওয়ানো চিনি জাদুনি যে রচাপ মরক চিনি দাঙাইমা দাঙাই ফানিসিমি যে রচাপ জাগি ফাইমানি আবো পুলানি সিমি তাপসু জরা আবো বাহাইকে আশেক জরা করংমা কুসুম কুসুম তাপফন আবো চলি টংখ এবার বাহাইকে চলি টংখনা আপনতই যে নরকনি যে বিশিংনি যে কগ্র আপনতই নরক যে জাদু নিজের চাপ আপনতই যে সীমার নরক খাই তাই তাকুকতে খুব সন নরক সাওই মানানো ইনকে ফাইজি তাবুক আং রচা মঙ্গ থাঙানো রচা মং ইয়াগুলো কেফিলি ফাইনাই নংনি কক দুগো থাকি বাকে হিনকে রচাপ মুনি কচার আং নং কক দুগ্রম গ্লাক তো আং রচাপ মুনি ইয়াগুলো সে নংনি কক দুগো থাকাই খেলা দিতাবো ও রচাপ মং ন

0: binat sawajan kenar dek.
1: Menang.

봉태댁 버덕시댁 어머나

0: Gezer tabii şu an. Kaça? Kaça da nubuyu angisiyse hano. İndir nemini. Sabı sebo. Ker zamu. Sabı sabı. Çan bunu okendu bo. Bo. Kisa kukat çunsan kabın to batık. Çitara. Koyka kukta kayın
1: ikat. Da da. Da hena nakani hena ne bu kanari manu kokkari.
0: Hena da kukye. Sabı sebo.
1: अब से नेटवर्क किस काम का मान जानी बागे खाना तो क्या है इंगी तो हाथा कॉक सातो गया है इंगी दो कॉक रे काम के नेटवर्क किस मान में जगह पर लॉरिया खे बास और पन ट्राई करने के रास्ते दी हेलो हेलो हेलो ताको रोबिया नीनी खोरंग अंग खनाप्राय प्राय तानजागो मानजो अब हाय अंग तोमन बागे अंग तो न्यूय मारि ग्राखा द ककरै न हायना हाय चाइतो दि थिंग अकल न चंग लास अंग सिवानो अ सुमंगनि आमनियाखलो अंग जे मन मते आनि बखाक्ते अंग शुक्र बय साइखना रिवान हेलो हेलो
2: हेलो
1: ককরই হাইনো হাই জাইদগ্রি তাবুকসিন স্টুডিওনে জরখক তামই তং দিবনে দামচি তামই সতে থামচি চার হংকে মুকফলি থামচি নই হংকে অজরা ওজং ফাই সপকিয়া তে জরা বসক তং হনক তো সাইন মানো দামসান সাই জরা চিনি ইয়াগো তং মানি বা জং ফাদি অজরা ও গরঙ্গিনি আনে সাবত হ্যালো
3: আপ জিস ব্যক্তি সে বাত
1: হ্যালো
3: আপ জিস ব্যক্তি
1: সাইমানিয়া তাকু নেই আঙা বাবা হাই যং জালং তং বো আয়ঙ্গ আলকাহল ট্রক আছে সিনেরি দিব তাকু কেবা খুব দাং খাং কি ফাইদে আং তাবো রং নর সানা থাঙানো যাদু কলি জানে জিনি যে গরং আব আনি যে সীমানি বখাক তৈ আব সাবান থাকেন চিন বুক যে খরক সাথে সাকা হংকে ফাইদে না এনে সাব তং জরা হাইনো হাই হ্যালো ই লামসক তাকুক ন তিনি তো যাদব কলেজ আনিয়ে আসাই মানো তো ই কক সাই তো মানে তো বরং ছাড় তো তাকো গা তাকো নং সারা দামো চং যে চিনি যাদব কলেজ আপ বাহাই কে আজাই কে এবার তাবস কো জরা যে গরঙ্গই তো মানে বিনি গরঙ্গ রং তো ই নং সবাই শুক্র বৈ সারা দামো চং
4: ওমা যাদব কলেজ বা আগে তাক সিন দি রিসা তো ইও তাবলা ইও আগে বড় রক বা তাক বা রুল তাব ইয়া হংগা তাক বা সিন দি রক তো সলো সিং মে ইয়ংগা
1: হামাই তাকুন তো হিংকে আসে জরারি মানে বাকি হিংকে ফাইটি তাবো জরা বদ্রুক ত্রুক খাই থাকতে থাকতে তো অঙ্গি না তো এবার খাবার জরা তো বাথা থাকি আবার তো থাকি তো নাই হ্যালো সাইমানিয়া বতাকো এবাবা বকুক বিনি বখাক কল থাঙ্কা হেঙ্গে ন অবহাই ব সিনজাক তৈ দা অঙ্গি সাইমানিয়া দ ককরে চিনি যে যাদু কলেজা চং যে খালায় হাজার রে চাবং পান্দাব চিনি যাদু কলেজাকে চিনি সিনি মুংসি হায় দা চিনি সিনি মুং বাহাইকে হিনমালে চেঙাব যত সাইমানো চিনি দাঙাইমা দাঙাই ফানিসিমি অ যাদু কলেজা সাব জাগাই ফাইও হায় দা ফাইদি নাই নাই না খরক সানো শেপ দি ওই সাবং ন ব সাউই দে মানো হ্যালো দ ক করে হিংকে চিন অ জাদু কলে যে আগে তো চিন বরক সাবলে লেখা করে তোমাতে আগে নে আজ গলে সাবলে পড়াশোনা বা সরমুর সৈমুর কিনে কক থাইর তোমা কস করে হ্যাঁ দা হিংকে চিনে খুব খুব সিমিসে চং করঙ্গে ফাইও চিনি কক সামং রক চিনি সৈমং আকরক জেতাবো নংখর মানে আবো জরা গাইসব খুব খুবও সিমিসে করং জাক তং মানে নাইকে না সাবো তং করঙ্গে তংখাবা হ্যালো
5: হ্যালো
1: ই ফুংকাহাম
5: ফুংকাহাম আইনো
1: আবরণ সারিত
5: আং শিবদুর্গা পারানি জহর
1: আচ্ছা তাকো আইকে খদে খানাগা তিনি নে যে কক সং মুলুক যে সংলাই তং মানে তাকো পান্দা
5: আং কি দামু খুলুগুই নাই না বা মোবাইল বাই শিখনাও আং আগে দাঙে মা দাগাই ফানিসিমি হুকলাই লাইও দালাইও কক খিদারে জামলাইও

0: barini manai hamane nui tak motara mogu makai utak bahan bai manai hamta
1: got house
0: abo udaharon rui boro rusa blaka kai barini pukha pukha boslo giba shimoji napu kai nukungi sini busazuk rokle seng bai shimili nani ne shala kai ko ei amtei agini boro tang emang tang ai kha kok kari de sam la yo udaharon de la yo kok wai kok uji lai da dare kok chalai li ata ei amti khe de sam la cha da de ko
1: ham bai ja hok no ge ni na se kok thai khra to ke jeng no man joi shamani ba ge inge ao inge phai cha si on chi ni je jadoni ru cham mu abo chini agini simino khuk bai khuk se karang jagi phayo ha da abo to jong jotono shaimano chini khuk bai khuk karang gi phayo abo chini kaisa sinimu chini borok bosong ni kaisa sinimu chini kok rop khani kok shamu ba khani yok mu khani tong thok mu khani kap mu rok sung be phak no ajado kole jani bising tui jong khorok sa bete khorok sa no share khayo ba khnari phadi ab tag nebo khago ba line doctor clear an khachang try khinaya na ke bo hawi da manos rai rai ke hello in phungkaham
2: e phungkaham madam
1: aw
2: gani pandada
1: bujli
2: ramuni pandade no
1: salbun to rochamun panda no ta khok boroni shahori to
2: randalo poti
1: আচ্ছা আঙ্কে নং তিনি নি যে কোয়েশন সংলাই তো মানে আমন তো নং সাইদা মান খতে খরা কা
2: হ্যাঁ
1: আচ্ছা দা হাম বাইঙ্কে পান্দাও লগি তংলি তো আঙ্কে তাম নি হিমালয় জরা তৃক তৃ পাইখলাই তং খাবা সং তে কোবনি শেপ নাই তং নাই রনো জং নাই নে না তো শেপ বনো শেপ ইয়া ফরাই হ্যালো হ্যালো
3: হ্যালো
1: দেখো করে ইঙ্গে চিনি অজয় যাদব কলেজে চিনি সিনে মো হ্যাঁ তা চিনি তাবে সুজর অব বাইকে চলি উইত আও চিনি অজয় তাবং শৈশী মনে মল ফাইমালে বসে বালক হ্যাঁ দিবে না নাইগে না সাবত হ্যালো হ্যালো ইঙ্কে আং তাবং নং নিকক তো বুখাকো থাংলিয়া ফাইদি জরা তো থাংলি তো খবর সাবা না ইঙ্কে চিনি সৈশী মনে মল তো ফাইমা বসে বালো খাবা চিনি পাড়া আমসাই রোগ চিনি বরক বসং তোমা আমসাই রোগ যে কাহাম কাহাম রং নক সকইমা রোগলে বসে বালো খাবা না ইঙ্কে আবন সাই সেকাং তো যেন রচা মু হুক খাইও চালাই তো যেন খেত পানথর পাকলাইমানি চিনি বরক বেশি জরা দগিয়াকো দগিয়াকো বলতে ফিফটি ইয়ার্স টক তো লাইখা কাখা ফিয়াবা আবার আসে কুসুম কুসুম মল কলক মানে কক সারা থাকা আবার কিসা নকলাই ওকে যেন পানথর বা খেত বাকলাই ফানুসে চিনি অ যেন যাতো কলি যেন যেন পগই মাইয়া তা মেলা আবু চিন থুয় করং যাক চিনি খুগ এহ হুক খরাং আবু চিনি খুগো সমনি সে করং ওই দং তাবং নিজেরা রোগ যে সুপানা যাদব কলেজে আরো চাপিয়া এবার শ্রেণিয়া হিন্তু ফিয়াবা যতন ই খনাকালে সাইমন অব যাদব কলেজে হিনে তাম মালে আব যে চি যে থুয় সে করং এই ফাইমাবা আব খুব ওই খুব করং ফাইমানি তাবুক কে আব বিজাব ব সাপক যাক্ষা তাই কলেজ রকব বা কবাং মাচিনি স্কুল রকব বাক্সা ফরঙ্গ বা সাবজেক্ট রক্তঙ্গ তাই যে মিউজিক্যাল কলেজ রকব কবাং মা রবীন্দ্রসঙ্গীত নি যে কবনি বসং রেছা মনক রচাপ চাকমা হাইন ফোক মিউজিক কলেজ রক বা ইয়াং সবাই বাগান কলেজ দো আরো রকব তাবো জাহাতন তৈ রক রেছা মনক ফুরং চাকো হিঙ্কে আবো কাছে চিনি হুকুমোসে অ যাদব কলেজা হিঙ্কে চিনি হুকুমো রুকসাকসে আবো হিঙ্কে আ হুকুমো রুকসাক নি বাগিন যং বন খিবি মায়া এবা বগৈ মায়া আবো কুসুম কুসুম তাক ফানো যং বৈ করং চাকো যং সেনা বুসর গড়িয়ারং যং তে আবো চিনি থানী কমাউই থাঙে কমর থাঙে হাইন যাদব কলেজ আনব যানো তুইয়া দং ফেব যেন আবাবাই চালি মাই আবার আবো কমরি থাঙ্গিয়া হিঙ্কে ফাইদি অজরাব সাব দংফি যেন করঙ্গে নাইগে না তাকুক এবার বাইগে খোনা তকে শুক্র বৈশাই মানো হ্যালো হ্যালো
4: হ্যালো
1: ই ই লামসগো
4: মানে
1: জানিতেই

0: লাই তঙ্গ যাদব কলে যা যে ভাইকে আচাই খেনাতে তাবুক জরাব ভাইকে আসে করঙ্গাই তো অবনতই নং শুক্র বই তাম সাইমান
1: অবং কাং ক ভাই অবর কাছু আমি আ অনতম সময় আমার অঙ্ক ওয়ান সুকা ওগো না যেকোন কুশো দা সিনা তো আমার
0: হরক ও অবব কাছা কুশ না তাক নং সঙ্গি তো বা নং থানিয়াং আনসার সনাই তো কাই দা
1: আমা
0: জাদু কলেজা ইহি অবহাইকেন আনবো আসলে সিয়া তো হাইনি বাকি তিনি অসং মরক তো বিফাইকা নরমে থানি আং কাহাম খেয়ে দা সাউই মানো হেন আং যে সাইমান মানি যে চেয়ারি তবু মানি আবু তো আং সাউই না তো সানাই ন তেকিসা ফিয়াবা ফাইদি অজরা ও সাব তো করঙ্গনে আন হ্যালো
2: হ্যালো মনাম ফোন কাহাম
0: ফোন কাহাম গবাং করে খাতাবো স্টুডেন্ট জর হব তামুই দঙ্গ ফোনি দাম চি সাতামুই সতী বা জি তে মুখলি বুড়ি জি নই হিংকে খাই তো তাকুক দিয়ে বুকুক সঙ্গে ফাইদি অজরা সাবতং কক তো কাসুক থাঙ্গে হিন তো ফোন মা থাঙ্গ বখা তংমই আতাম হিমালে নরক বাক্সা সানামো সোনায় রক বরক মা সাইয়াঙ্গা বখা রক দং থাকে ফোন ইমানো হ্যালো ককরি ফাইদি হিংকে সামানো চিনি যাদব কলেজা তাবুক চিনি কাইসা সিনেমং চিনি হাসতে নি কাইসা বো সিনেমং আবতেই চিনি অ হাসতে তংসাক বতেই থ্রিপ্লাইয়া হাইসে চিনি রিসা কাইসা হাসতে নি বড়ম হিনি সিনে যাগো চিনি হাসতে নি কাইসা সিনেমং হিনে সিনে যাগো রিসা চং ফাতার হাও ফান থাংনি বা চিনি হাকতর নি গবং মা বেসার বাসার হাসতে বা ডিস্ট্রিক দোপান থাংদে চং বুইন বড়ম রিনানি বা সকাথনি লাংখাই চং চিনি রিসা চং ইয়াফারো রিসা বাই চং বরম রিও হায়াদা অবহাইন চিনি হুকুমনি রেচা মহিনী চিনি ত্রিপুরা হানি হিনে জেফর সিনি জাকান এবার ফাতার হারক জেফর পারফর্ম খাইনা থাঙান আপর হুঙ্কা অ এ হুহু খরানো সকাং ফায়ান হেঙ্গে তাম হিমালয় অব সিনে মৌ মানে থাঙ্কা অবতে থিপ্লাইয়া অবতে কমরিয়া অজাদ কলে যায় আও অব খুব বাই খুব গরঙ্গি ফাই মানি জরা কাইসাও তাবুক খুব বাই খুগনো খুব এগে চিনি অ হাবান কত গবাং মা রসাব গরং রংনি খরাং রক চপজাক দো হিংকে আ খরাংনি বিশিং তৈন নরক খনামা হাইকে ন থৈপলাইয়া হাইকে ব মানে পীর জাকি দংসিনাই হিংকে খুব বাই খুগনো জং যে মরক কক থাইরক জং তাবো আবো খনায়া জং জাদ কলিক জানি বিশিং তৈ জং খনাও এবার সরঙ্গো এবার পুইলা পুইলা বাকসা খনায় নাই রক বুঝি আর অঙ্গো অব তোমা কক থাই খা হানে বিয়াবা জং তমং জাদু কলি জান বা খা বেড়া সুখে খনাও ইমান খাহিংকে বিনি হুজা কক থাই রক বিনি যে কক মরক রক বিনি কক বখিরি রক জং যেফর বুঝিওয়া নং আফর হংকে অর চামনাই রকনি মকল মুক্তে ক্লাইমা হাইকেন যে খনানাই রকনি ব মা লাইন ববহাই হিমালয়ে ও যে খানাং জাগনাই রচা মরক দো চিনি হানো লবই বা চিনি খানি বরক মামানো লবই বা বসা কাইমানো লবই অবহাই তৈরক পদ্রে পর চিনি জাদনি রচা মরক

0: আর চা মোড়ক চি নেব খান বেলা কিন্তু সলাগ হাইসে আঙ্কে ফাইদি জ্বরা তো কবাং করি অবন লাস্ট কল হিনে তাবুলে আং একদম রাকসুক সিনাই নাই কিনা স্বাগত। হ্যালো হ্যালো ককরে লাস্ট কল তো লাস্ট কল নাতে থাংলিয়া তামনি হিমালয়তে স্টাপচার জোরানি বিশিং হচ্ছে নিয়ে এফ এম নিউজ হেডলাইন্স ফাই সকই তো হয়ে গেবা হিঙ্গে যা তো কলি যেন তৈ অবন সানামু চুঙ নরক তাঙ্গি জোড়া তো কেব সঙ্গিয়া কেব রসাবিয়া কেব রঙিয়া আর আগে নিরক আর খরং রক কারি নানি ফিয়াবা সং কক থাই ন সং খুব বৈফা নজন হাইন নগফা নাইন কুবনের চা মডার্ন সং রকম হাইকে যাতুনি নবম ট্রাই রকাইনাই হাইকে আসে কুসুম কুসুম যে থাঙই তোমানি আবো তেব হামই তৈল যাও হাইকে থাংসাওন হিনে আনসুকো গেজে চিনি খুব খুব গরঙ্গি ফাইমানি যে কক থাই রক তাবুক যে সাপক জাগাই তোমারক তেব সাপকই রুংজাক থং আবন আংলাই সরিগু অতই খাখায় নরগো অবন সরি না হানে ওকে তাবং অ যে কাইসা জেনারেশন দো জাদুনি রাবই দায় বা সরঙ্গি দায় চিনি তাকুক বুকুক চাকরা চাকরা জকসং তবং বরং মতাই যাওই থাঙ্কা হিংকে অ জাদুনি ন সাবইয়া চাকনায় সাব নারাংনায় আবো বকাইসা সুমুং গত চিনি থানি ও ইংকে আ সুমুং যাতে আজাইয়া না তৈনি বাকি নাবুক যে মিউজিক লাইন দায় রক ন আং কইনি মুসং কুবনি মডার্ন চামং রচামা হাইকে না তবং চিনি অ জাদুনি রং ন বরক সাকথারই হাতারই তবং সরঙ্গই রসাব খা হাঙ্কে চিনি অ জাদুক রক এবার অ জাদুনি রচামং রব তেব হামসাওই থাংসাওই তেব আসাওয়ান হই আঙ্কে তিনি তো গবং কক দুক তিসা কাফিয়াবা নংনি কক মরক রক আং তেব খানানি মুচুমানি ফিয়াবা আং তিনি আসুক মানলেয়া আংলে শিয়া যা সে হিনে আং সেজন সেজন ওয়ানসুগ নং থানি তেব কাহাম কাহাম কক রক দং না চিনি বুকুক চুক অকরা সংরক নানা সংরক তাকে অকরা সংরক বরক তমং গরং হর গাঙ্গাই বং থানি কক কাহাম কাহাম মান খামো হিনে আং খাকায়ো দ লাস্ট কল হিনপা নংনি কক দুক নুখা আং বুক তুমি মায়া নংরি ফাই তো নাই নাই কিনা সাব তো। হ্যালো
1: হ্যালো
0: আংনানি পালালিয়ানো দিনি নগতে থাঙ্গ্রালিয়ানো হিঙ্গে ফাইদি যেন অজরাব জাদু কলি জাত পাইথাগ তাংসরং ইয়া ফরে লাঙানো অজরা ফাইদি ফিয়াবা তাবুক জরা এফ এম নিউজ হেডলাইন্স খানানি এফ এম নিউজ হেডলাইন্স খানামনি ইয়াগুলো যেন রগ্ন এবার কেবা আং খানারি বানানোর তাংসা জাদুনি ছাববং ফিয়াবা কল তো ব্লিং অংনো দো দরমই নাইগে না অব কাহামকে খেরঙ্গি দামানো। হ্যালো
2: ডিবর কাহাম ভাই আনি মো
0: ডিবর কাহাম
2: আঙ্কেল ডুমোর এবিটি মহারাই মানি
0: নংখলে খানা গাতিন জাদু কলি জন তুই সাই তোমা দেখো
2: ই কিতালে খানা কে
0: আ নং সানা দামু সঙ্গ মতে সাই দামানো
2: হাতে না আছে তো ছাউই তো মানিয়া কে সাই আছে আর খাজাতিন ই থাকে কে হাজার বার মাফ খাদি দ
0: দেখো করে ইন দা টাইম তো কবাং করে 2 মিনিট দিবি সঙ্গ তো কে সাজা দি
2: জাদু কলেজা মানে হালো বলাই থাকো জাদু কলেজা তো কাইছে মানে কাইছে আবো গবাং মানুষ দো হ্যাঁ দা
0: চিনি জাদু কলি যা চিনি সিনি মূ আবো তো যেন সাই না ভাই চিনি সিনি মূল তাসক মজা বাড়ি তাকুক তাই বুকুক সব রঙা ফানো যায় সুয়া ফানো আংবো গিসা হাইন সুর ফাইয়া ফিয়াবা হাইন কক থাইবাই হেনানি জরা জরা চাইতক তুই অনরক চাইতক লাই যা ইংকে ফাইডি যাবুক চিনি জরা ফাইস কয়া এফ এম নিউজ হেডলাইন্স খানানি দিনী এফ এম নিউজ হেডলাইন্স রংখা রাষ্ট্রবক্রক দুর্পতি মুর্মু মিয়া দিল্লি গতালনি রাষ্ট্রপতি ভবনের সংসাজাক নুই সাই নুই চেদক বিশিনী উল নৈ ডিফেন্স ইনভেস্টিচার সিরিমনি গ্যারান্টি অ্যাওয়ার্ড জাফরকা কেন্দ্র বরৈ তাই চরাই হামক্রায় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বরৈ তাই চরাই রগনি জুদা জুদা হামক্রানি সামুনি লুয়া জীবন বলাই ত্রিপুরানা হাকত নিকুবনি বখাকনি বাকে মডেল কাইসা হনৈ খুরচাকা নখর সালথাম রমই দিল্লি কতাল সংসদাক ত্রিপুরা গ্লোবাল পাইনাপল ফেস্টিভাল নৈশা নৈচিদক মিয়া পাইখা আর মানজাখা

নাইমথা নাইখুংনি মন্ত্রীয়াক সঞ্জয় সেট পশ্চিমবঙ্গ হাফংনি পঞ্চায়েতে কামি হামক্রাই মন্ত্রী দিলীপ ঘোষ আকসং ত্রিপুরা শাক হাম বেখরেপ তাইবু কতাল তাই হামসাজাক খাইনাও মিয়া দিল্লি কতাল কেন্দ্র শাখাম তাই নুখুং হামক্রাই নাইখুংনি ইয়াকবারা তাঙ্করা তাই হাস্তে শাখাম তাঙ্করাংনি মানজাক মুংবাই কাইসা কক খাইমানি কাংপলায়ও মুংসই অংখা Central Board of Secondary Education Mia Trust Language Rider No Toyo Dagi Mongraka Kok Mongka Shao Board Ni Bukhakte Shazaka Rem Chini Tabun Shrang Tonga Rokatal or Rider or Nahani Nangala Jamote Kashmir or Buskang July Shal Ni Tham Shalmani Simi Amona Jatra Chengana or Jatra Kahamkurin Kapaino Nangmani Luajimung Naharjaka বস্কাং দামনি চিবরিও হাস্তে বেবাক হাঙ্করন ফেরাঙ্কগো ওয়াতেই ওয়াই মানোহনে হজং মংরকা নবরতেইবার নাইখং দিনি শালনে শাকানে তুংমারি থাম চিবরি ডিগ্রি সেলসিয়াস নি গানাগানি তমান অবখাতিনি এফএম নিউজ হেডলাইন্স রক খাখয়ো তাকপতে বহুক সংনরক আনাসক জরা জরা লগরি তংখা এবা তংবাই খুহিনি আংখা খায়ো তামনি হিমালয় পান্দাতে কলমা তংখবা নরক খনাই তংদি তে লগরি তংদি আনো তিনি পান্দাও গে হাচং রেচাবং পান্দা তচং অর নমা খরাবাইছি নাই হাচং রেচাবং পান্দানি ইয়াগল হাইনো হাই ফাই তং তিনি নি ওয়ান সুকমং পান্দা হিংকে আং তাবুক সরাই সরাই কে সাই রিসুয়ান তিনি নি ওয়ান সুকমং পান্দাও তিনি আং অ জাদন তুই ন আং কক না রাখছি নাই তামনি হিংকে হাচং রেচাবং পান্দাও কাহামকে নরক কক সাই মালিয়া করঙ্গি মালিয়া আং মানি বাগৈ আং তিনি নিউন সুমং পান্দাও আং অ জাদুনি রেচাব মুং এবার চিনি জাদুনি ন তুই নাং টপিক না রাখছি নাই তো গে বাক্সা যে জরা কেসে বা কক সাইমাই আরক নরক না আং জরা ইয়াফারানো তেই জরা অবপে অব মানজুইতলাংমা হেকে না জরা কলক নরক ন ইয়াফারানি আং চাই তো গই তো তামনি হিমালে যে নাংমানি কক মরক রক্তে বো হুজাক তং খোনা নং নিথানি নং খোনানি আবনো আং নাসিংই তো হাইনি বাকি ন তৈসা আং জরা ফলকইতলাংনাই মান এবার মানজুইত লাগনা হিনমানো হাচেকনি রেচাবংনি এবার হাচেকনি খরংনি বাকলাইয়ৈ দিনে নে ওয়ান সুমং পান্দাও অঙ্কে খনালায়নো এবার তাবুক চিনি তে ফিলচা পান্দা দিনে নে ওয়ান সুমং নয়

হাইদহাই লাম সবুত এই দিব কাহামিয়া ফরক খনাই দমাই তাকুক তে বুকুক সন নরক খনাই তে 101.6 মেগাহার্জ এফএম উজ্জয়ন্তনি আং তখন রং নিউ বুকুক রিমা অজরাও তিনি ওয়ান সুম বান্দা তো বুই গে তা বুক তিনি স্টুডিও নি জরা খগ তাম খা দিব নি 12টা তামই 1 মিনিট 7 সেকেন্ড এবং হিন মানো দিব নি জাম চিনি তামই সতি সা তে মুক প্লিজ চি সা গে খনাই তনাই তাকুক তে বুকুক সন হাই নো হাই আং সামানি মুচু মন রং নি বাগৈ যে পুলা বুকা গো হাসনি খরাং বুকা যে সিং মুংটু বুকা আপনার ফলকে নেওয়া হয় নয় তিনি ওয়ান সুক মুখ পান্তা আং টপিক না রাখা জাদু কলেজে আহিকে জাদু কলেজে তিন রঙের ওয়ান সুক মুং খাকা মুং এবার সাইমান মারক নরক সাবই মানানো তিনি আং ভাই তিনি ওয়ান সুক মুং পান্দাও গে খালায় ফাইদি অজরাব ব এবার তাকুক টং বি ওয়ান সুক মুং ফিয়াবা পান্তা চেন খাবা যেন সকাল রচা মনে বখাওয়ান থাংলাই গ্রাওয়ান হিংকে খাই তোমার তাকুক তে বুকুক সং ন সংসার নেমু চুগো নরক তাবুক কক দুঃখ তা থাংকুরি আং রচা মুং নং নাংসা খারি মানে ইয়াগুলো নরক তাইসা ফাইদি চিনি কক দুঃখ গ্রহণ বাকি তাবুক রচা মুং চলিত মানে জরাত নি কক দুঃখ আং থাঙে মানগ্লাগ হাইনি বাকি খালায় তাবুক তেতাংসা একদম খা তো রচা বং বাকি তুমি ফাইজাক তাকুক অরণ্যী খরাম রসাব যাক রসাব নাই খালায়

0: হয় নহয় খিলাম চকীরও খাই তো নয় তাহক দে বহু সোনা ফাইদি চ অজর অবকাশ স্পট চং খালায় না
1: এইচ আই ভি এইডস ন অসৈ কিরিয়াকারে এইচ আই ভিতে এইডস ন সে কাহাম কে সিনা নাঙ্গ হামজাক না বাই বাহেকে এইডস ন কা সোনানি আবশে সিদি
2: এইডস ন সে শেলিং দি এইডস মানজাক নে বরক মিয়া এইডস ন কা সোনানি আবশে শৈলামা
1: কাহাম কে সিনা বাগে টোল ফ্রি নাম্বার 1097 ফোন খাই দি হাস্তিনে জুদা জুদা আমচে ফিয়ক জাক জুবা মং থানি জুবা জু না দি
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নুকুন হামক্রাই নাইকুন ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাই নি বাগে আওয়াই যা তাবুক ফানো এইডস নো কা সোনা টিকা করি খো এইডস নো কা সোনা তুংসানো লামা আবো উংখা এইডস নো সিনানি
1: কন্ডম থুবি আবো চাস মাইতা তংলাই দি থেই রুফুরুতে না প্রো সিরিঞ্জ কে তালন কারে সাগতা থেপা দি
2: সুচি কংসা বাই ড্রাগস তা না লাই দি তাই সুচি কংসা বাই সাকুর টেটু বো তারিখ জাগ দি
1: সাকদেরিয়া বরি রক চেরাই অক্সিং তং প্রো কাহাম কে সাকমা নাই জাগ নাই
2: লাংমান হামজাকি এইডস নো কা সুদি ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নুকুম হামক্রাই নাইকু ত্রিপুরা হাফং বাই লুকু হামক্রাই নি বাগৈ আওয়াই যাক সাইদেমান এসটিআই উংখা থলাইমা চালাইমা বিশিংতি সলনাই বেমার আবু উংখা আবু হাইকাশা বেমার আবু বুকু খিলাম শীতিলাম নি বিশিংতি খরকশানি শাক নিতে খরকশানি শাক সল
1: অবু ব্যাকটেরিয়া ভাইরাস বয়ঙ্গি মানো আবনি বাগিন বেমানি ইয়াকনি কাতিবি তংনা বাগে হিক সাইনো কারে কেবো বাই থুয়াছে আমা তংগাই কন্দম থু বিয়াইতা চাসমা লাইদে খরকশানি সাই কবাং বরক বাই থুয়াছে একে তংকে এইচ এবা এইচ আই ভি বেমানজকে তংগি মাননাই
2: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি শাক হামতে নেকুং হামক্রাই নাইকুং ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাই নি বাকি আওয়াই যাক
1: নং সাইদেমান সাকদেরিয়া বোমানি এইচ আই ভি বিনে অক্সিং নি বসানি সাগব সলো ইমান
2: অক্সিং তং ফুরু চেরাই আজাই ফুরু এবা বোমানি আবুকতে চামানি বিশিংতি এইচ আই ভি সলো ইমান
1: আবনি বাকি যত সাকদেরিয়া বোমা রকন এইচ আই ভি দে তং আমজগি মানাই যাব
2: তুমুং এইচ আই ভি সাকো মানজাক ফানো ওয়ানানা মুংসা করি সয়া প্রিরমকে জরা তংশানি এয়ার টি রাই দা তুই ডাক্তার বাই নাই জাকে অক্সিং নে চেরাইনো এইচ আই ভি নি ইয়াক নি ফিওগে মানু
1: ত্রিপুরা এইচ কন্ট্রোল সোসাইটি সাক হামতে নুকুং হামক্রাই নাইখুং ত্রিপুরা হাপাং বাই লুকু হামক্রাই নি বাগে আওয়াই যা
0: হাইন হাই দিব কাহাম বাই লাম সুগু খনাই তনাই তাকক তে ইয়া বকক সঙ্গ নরক খনাই তো 101.6 মেগাহার্টজ এফএম উচ্চেন্দন ফাইতে ওজরা সাবত অঙ্কন লাগে না হ্যালো
3: আনি মনে কাইসা রামকৃষ্ণ মিশন না তংপুর ট্রেনিং রিং থাঙ্গ বড় কলকাতা ওটা তো তাকুক নানি গোপাল সঙ্গে বড় গোসাব কাছে থাঙ্গলাই মানে
0: আচ্ছা আচ্ছা
3: এবার নো সাপ নং গান কাইসা নং দেবর মানে গান কাইসা আম কাইসা রসাব রে খানার দিছি সাপ বড় না গে বড় খাই আপনি গান ছেড়ে সব লাইফ ওই অবয়া নি সাপ গে আপু কাই আনি মনে ওয়ান সাপ মো বমতে গান না সাপ আপু কাই কিছু যা সর খাই রে খা তাও গান গান বলি তা গাপ এ অবশ্যই নি সাপ
0: বিশৃঙ্গ
3: ফিবাই হানবাই তাই বুখাওকে হাফ দাকসিনি ও গান কাছে তা আহি নিছিন না দিছি তিনি সিমি বুকো কে কে ওকে বাই বুকো গো ডাইরেক্ট খালাই লিয়া কখে তাই খালা গ্যা তিনি ও গনক কাম তাই না ফনা বুকো গো সাই খনারিকা তো বুকো গো সাই অঙ্গর সাবরি খনারিকা উদাহরণ কি তার তো তাই কাছে তাই কাছে না মতি কাই মানে কাই লাই না নি বলাই না নি সলাই মা তাই ও বড় কি তারে কক লাই গ্যা খালাই গ্যা ডাইরেক্ট খালাই লিয়া গান লাই খাই ও তোর লাই কা প্রশ্ন রলাই কা তা জাগ লাই কি বা

0: আপনাকে ফাই দিয়ে অজরা স্বাগত।
1: হ্যালো,
2: This call is now being recorded.
0: Hello.
2: Call recording has now ended.
0: সাবজনী কল লেখাই কেফিয়াব কল রেকর্ড খাইনানি খাই তমন বগে দেশাইমি আব পহে জং জালংই তক ফাইদি তে খাইন হাই করং না না আব নিয়া গলো সং রচে মঙ্গ থাং লাই না। হ্যালো
2: হ্যালো
0: ই দিপর কাহাম
2: কাহাম বকুনা
0: আও তাকে সক পাইছো না নং ব না সিংরি খামার খে হাইছে বাক্সা বাক্সা রিসি রক রিসি বাক্সা খানা বাক্সা বুকুক
2: মডেন যুগ হাই আধুনিক যুগ আব কতাল সামু মামাং কতাল সরবাই মামাং মিউজিক টিউজিক খনাটক খনাটক খাই তাম আব সিনে খনাটক জালাই দমাই খাতা
0: অবশ্যই তার রুচিং দম হাইতে খবর
2: গাই চিনি জালু কলি জানো গাকাই তাম হে হে বসু আব হিলাই বসু বুঝিয়া হাই বা ফাগুন চিতর মাস গলাই খাই বলঙ্গ হাসু থাইফান গানি কেরাম মশা পেরক জানাই হাতি খামকা রক খাগৈ গাই আপ্রু রগ গারিং কতাম রগ কাউই রসাবলাই গারিং কতাম রগ কালাই গাই আপ্রু ন রসা মু শিখলা রক তা বাইসং বাইসং গারিং তাং মানে গারিং নো খাতাং যাদে অ দাসি কন গারিং তো খাকি খলাই তং বাইসা গারিং নো খাতাং যাদে আমি রস নে রসাব লাইতা তং গ রসা মুং কবান ন
0: ক গ্যা ফলে মান ক খাতা বসি শিখলা বেশি ক্লি
2: গাই হামজা আর না হুকাই বা তলা ফান হামজা খর তং খা বরই ন হুকাই বরই হামজা গ্যা হুকাই বরই ন তলা ন হুকর বারিনে ফান্তাও মনে থামাইকা জাখৈছে মোজাং সু নাই গাই আব সিগলা বুড়া আং থাকা তা গাই সিগলাসে বুড়া আং থাকা খাবা বড় বড় নাইথকি না বা আয়ং তৈন বারিনে ফান্তাও মনে থামাইকা জাখৈছে মোজাং সু নাই আসলার তুমফলা জাকতা
0: গস গসিলি হাকে বা
2: গাই খরান খনাব বসান হইয়া নামরক জায় খরান খনাব বসান হইয়া নাইলাবাইয়াগো দাগান কোথাও হকলাই ফাইদি পয়সা তৈবার ফাইদি
0: আপনার তো নাই সাসুক এবার টান সাসুক হেনের দে মানো

0: তানে হরমরে ছাগলে ফানকরে ইয়ানি
1: দেখ কে কাইসা কক সানা মসুম মনে বুক নি অরচা মূলক রেকর্ড খাইনাক দি বা নুন খরং বেলা কেসে খানা তক বলে আংলা খানা তক সাক মানে হাই তৈরা আছে হাই তো সু তাই বাংলা থাম বাংলা দেখ লাস্ট বড় নিশি খানাসি মানে বেলা খানা বুকুত গবান কলক থাকলে আদ
0: মালিয়া
1: অর্ধ মর্ধে খাই খরালাইনে চাই বুক সঙ্গে কয়ানো অজরাও কিসান রক কক দু কথা মানজুর হরলাই যা দি রসা বুং কিসা খনাও চেন রেস্ত না লাইয়ানো হাইদি খনালাইন অর চাবুক ন

Especially, I have a lot of people who are not able to do it.

0: হয় নহয় দিবর কাহামাই লাম ছাগো যত খনাই তনাই তাকক তে বুকক সঙ্গ খরকসে বুকক জকসিন স্টুডিও অফ হাইমানি আবং জিন বুকক ওয়াকিতি আফিয়া বা বনকক শাদিনর ওয়েকরং দে হিমানি বুকরং শৈলিয়া বজিন হাবা নক বিনি সামু নাঙ্গি ফাইমানি গে থাসিং জে নর জর চা মুখনা মানি ফেসবুক নি হেনি আমো বিনি রসাব জর চা মহনি ব নরক নক খনারি নানি এবা খনারি না মুচুং হেনে আনো কইমানি বাগাই নক নক খনারি খা গা খাখায়ো নরক ব খনা কাদা বিনি রসাব নং হে বালকে খরং কাহাম না বুকুক জঙ্গাইতে বেলাইখেন তামহাই টং থক বরক নহিনী মানুহে আন নুকিয়া কহিনী বাং মালাইনা ফাইকে ফিয়াবা বৈশা আপুনি সেগান নুক খা মালা লাইজাক ন ফিয়াবা বকিসা সিনি কর মাহাইনখানা দখক রই হাইকে ন তে বচি নুখং ওয়ার জাগাই নরক বাই করঙ্গি টং মানন এংথম ফাইদি অজরাও সাবতং করঙ্গি নেয়ানো সাইমিয়া তাক বাহাইন হাই কক দুব্রক বাহাইব ওংখা করং লাইদা মানো হ্যালো
1: হ্যালো
0: হ্যালো ফিয়াবা তিনি নেমান সুম পান্দা চিনি জরা পাইজাকসে বাই খাবা জরা বাইখলাই যাকসে ফিয়াবা নরংনি বাকেহিনী জরা কেসা ফলো গে নারাগে রেজাক তখনই সাইমাইয়া পাইথাক বাকো তাম জানিব মাহাইকে যেন কক সাইমাইয়া গরং রে মান যাবা অংলাই মাথাং হাইনো হাই ফাইদি চাইতে গে নেয়ানো অজরাও সাবা দো হ্যালো হ্যালো হ্যালো খাই তোমায় তাকক তে বুক সঙ্গে কইনা নিমু চুঙো তমং নংনি গানাবো এফ এম সেট ডক্ত হাঙ্গে নর কল খাই ফ্রো যদি এফ এম সেট গানাবো তঙ্গি কল খাই কাহঙ্গে বম হাই রক জঞ্জাল আছে ওহিনী চিনি টেকনিক্যাল নি বখাকতে সাজাগো মানে টেকনিক্যাল ডিপার্টমেন্ট বখাকতে জং ভাইকে বব সাজাগো কে ফাইদি হাজার সাবতং নাইনিয়ানো হ্যালো হ্যালো এন্দি বরকাহাম তিনি তো চাই যাদু কলেজানো সেই সালাই তো মানে চিন যাদু কলেজানো তৈ নিনি সীমা রক এবার বনত তৈ নাম সানাম চাল সালাই তো মানে খালি সাইমাংরালি

0: 나락락 라시완도 한발.
1: 그러니까 안 가샤 골몽기 하나라 가는 거다.
0: 응응.
1: 가샤 그 비슈나트니 간기 하나 하나로 이제 많은 거다.
0: 아 앙사이 때문에도 비슈나트를 잡아놓고 그러는 거다.
1: 그리고 아보 그 싱글 간다비니.
0: 아 짜이토마야. 에 한발. 아, 딱 그놈 미셔달레르 잡고 앙자 잡아가 샤크라이네니 사이도가나. 오케이. 아우친 자도 콜레자 아 고모랴테이 승부노 바이케 나라기만 아브노토이노 티니 곡샬라이 토모니 코 딱콕 송 노록노보 코이네니 무충고 에보조토 크라이토나 코이네니 무충고 안제 록샤이마야로 자도 콜자 타모 자도 콜레자노 딱포노 카 함께 제르나야코 앙 코이네니 무충고 티니니 시미 তাবুক নিশিমি নরক চেরি নাইদি যাদু কলে জানি লাইবমান নরক খোসাই নাইদি এবার ফিলি নাইদি তবং নং ফিলি নাইয়াখে নিনে থিনাং নিনে কুসুকবাঙ নং ফুরঙ্গই এবার ফনুগৈ গলাঙৈ মানগলাক হাইনি বাকি ন যং সিনানি নাঙ্গো সাইমানানি নাঙ্গো চিনি যাদু কলে যা চিনি বাকি বসক মরক চিনি যাদু কলে যা চিনি সিনি মুংনি গাইসা মারি হিনি মানে চুংবন গা হাইনি বাকি ন যং যাদু কলে যা বৈ যং গরঙ্গৈ দঙ্গানি নাঙ্গো ফাইদি সাবো দঙ্গ জরা গরঙ্গৈ নাইয়ানো হ্যালো
2: আপনি গল্কো
0: সাইমাইয়া সাবজানে হল খাইটি যাওখা আং তনি মারি গ্রা খাতা হোক এবার বুক দাঙ্কা নরক হাইনহাই গরং না নিয়ে চাইতো ফিটি সাবতং ফাইটি গরঙ্গি নাইনানি সিগাং তাবো হাইন হয় যেন কাইসা আবৈম যেন খালায় অজরাব নাই না গরঙ্গি জামানো গরঙ্গি মাই আখে তো মাইয়া চাইতো গায়ানো হ্যালো
3: হ্যালো
0: ই দিবর কাহাম তাকক দো
3: দিবর কাহাম এ মসাই সাইন খাই দম না
0: এ খনাই দম খনাই দম তাকক
3: কোয়নি দম না ডিসটারব ইন কোয়নি সুবজি
0: সুবজি
3: অনেক সময় ডিসটারব রং হনি আম তো গাও
0: ই আবা
3: যাও তো কলি যা তো আবশ্যই মানে তাহলে নেছি সংস্কৃতি কাছলে নি বিছিন গো আমরো পুরি লাগলাইও নঙ্গ আই রো কই তো হুক রব তো রব যা তো কলি যা বিনা সাম গরো কই যা বাই তাই কা সাম রো সিনাই যা
0: উম উম
3: সিঙ্গাই গো যে হাবা ফুকনা আমি লাগি হাবা করে দাম মাই চলে যাব ফুকনা আমি আপনার তো সব সময় আমি কক্ষিত রে মানে एग्जांपल আমি আর যা করে যাব না তো বেঁচে কি গাই তাহলে তুমি আপনার সাথে সেই মো ভাষা তো তো গ্রিক আছে তো কত তো কম করে ওকে আদি দেই লাগে আমি বলা কে পেন লাগে সো আমি লাগে হ্যাঁ তো দাদা করে যাব বেশি হিসাব লাইতা আপন তো তা কোন কথা আমি তো আরুদি গাফুর ওকে কয়া যাদু করে যা মাংন কক্ষিত রে হিসাব তাই হি আপন তা গরো কই তাহলে কেমন তাই হাতুং তুমাবো আর ইয়ং কোসে নি নহপিমাবো হাতুং তুই হাতুং তুই ইয়া তারি ফা নাঙ্গই কাউন্টার হিড় তাবলা ইফে সমা সঙ্গ সমা খনা তা দে নে এই কাউন্টার ওটা হরি তাবলা ইতা দা দা
0: আদম
3: খাজে মানে হামাই
0: দা হামাই হামাই দা হক সুবজি হ্যাঁকে ফাইদি যেন হাইন হাই যেন বসকাম বকাগো থাংলাইনে যাতো কলে যান নতুই যেন ককবাং তো সালাই কেন ফিয়াবা মানসুমুং পান্দা তো দেবর দামসা জর আছে ফিয়াবা নরনি ককদক রক আসক থাংমাই হানবাকি হাইন হাই আং তৈসা নরনি ককদক বকাগো থাংই দঙ ফাইদি অজর সাব দঙ করঙি নাইগেনা হ্যালো হ্যালো
2: আপ জাস্ট ব্যক্তি সে বাত
0: হ্যালো দ ককরে সাব বহংখা গরমনে চাইতো গৈতং আফিয়াবা বিনি আংদা জং সালং খানা দা বদা সিনজাই রগ থাঙ্গাই দক সাইমা হ্যালো হ্যালো ইন দিবর খাম হ্যালো হ্যালো
4: হ্যালো
0: ইয়ান খরং দা খানা
4: খানা গো মেন কিসা ডিস্টার্ব
0: ই ই আমা হাই নঙ্গাই তং কিসা
4: তিন নামকে জাদু কর জি জান দে মেন
0: হুম যাদু কলেজ সাইমানানি নাঙ্গো হাইনি বাকি তাকক যে কক টুক কক গরং হরকা বরং নং বা যে গরং নাই সিনি চাইতো গৈতং নাই বা যে গরং গৈ থাকা আং বরং নং বন কইনা নিমু সঙ্গো রচামুং নি পান্ধা বা আং নং নো রচামুং খনাই নাই আনি ইয়া রচামুং দঙ নং নো রচামুং খনাই নাই হিনি না আং ফায়ো তামনি হিমালে চিনি পান্ধা হংকে তো কক সিমি সায়া চং রচামুং বা আকো বাইনো চং পান্ধা কম থেও হায়া দা হিঙ্গে হাইনি বাকি নো রচামুং বো তু বোজাং নং নি বাকি হিঙ্গে তিনি তো কইমুং পান্ধা ইয়া হাইনি বাকি নো কইমুং তো ইয়া চক জাগিয়া তো ফনাং

0: फरीदाबाद हरियाणा से।
1: फरीदाबाद हरियाणा से आपका स्वागत है हमारे।
0: आज हमें आकाशवाणी अगरतला मेरी कॉल लग गई है, मुझे बहुत खुशी हो रही है।
1: अच्छा, आप त्रिपुरा पे रहते हो या वहीं पर? आप फरीदाबाद से है ना?
0: जी जी, फरीदाबाद रहने वाला मैं, बिहार का मैडम।
1: अच्छा अच्छा, आपके उधर हमारा चैनल ठीक तरह से पहुंच रहा है ना
0: प्रोग्राम? हाँ हाँ, बिल्कुल साफ सुनाई देता है।
1: थैंक यू आप लोगों को इतना प्यार देने के लिए, हमारे इस प्रोग्राम पे बने रहिए। थैंक यू,
0: शुक्रिया।
1: नदी चीनी फातर हंसते नहीं बड़ो डॉक से चीनी नुकूंग वास कहाँ में कर रंगे तो गो हंगे बल्कि ना खातूं गो भाई कोक दुक रोक चीनी पांडा भाई कहेंगे चीनी पांडा रोको और भाई के करेंगे मसांगरी खाएंगे जरा जरा वो चीनी कॉक नहीं प्रॉब्लम अंग्रेज़ मानो है पर चासो या ताबुक तो जो तो न था चाहिए नहीं शाही मान मानवी बा चासो या सहलाई फनों सं बुझे ले मांद्रब अंगलायो हंगे चंसरंग थाई कलायो मो है कॉक तो क्रोक खनावो ये बा अब है कॉक तो क्रोक नहीं बिशंग तो इंगे फायदी हो जरा वो शाबतों नहीं लेके ना। हेलो
2: हेलो,
1: इंदी पर कहाँ हम?
2: इंदी पर कहाँ हम बाइन्या
1: ตักเดนิถ้าบามาซิดิสตาบคลายจาเมนอคนาจันมาเลบลบายกอนงยสาดิตาบุนินังสสาดิบุนินาตัสตาสาสิเดนคาบุเจงนังเอ็งชิตองชิตองไฮซิเมเนคนาเอ็งคนาจองคากอมตาดิสเตมอซคาจองกะบาบายกอกกอรอนังสสาดิตาบุอานินทานิสคลานายจินิจาโดกอลิจานอตอยนินชิโมรกสาดิตาบุอาบอรอมนอจังมุยตุสตาไคซิดิ
2: จังหวัดจัตุคอลีตาเฮงก็จะจังอากิหนึ่งชิ้นชิ้นเป็นจัตุคอลีตาแต่เบสเซ่ไก่ดีไลเบอร์เกมูราต์ไก่ตัวบุตรจัตุคอลีตาไก่จับบุตรของไก่จ้าจัตุคอลีกาข้างในก็สกัดเลยก็ต้องคนมากจากหน้าบ้านอยู่ไก่จัตุคอลีกาเนาะต้องตั้งเสียรับไก่ตั้งเสียรับก็ต้องจัตุคอลีกาเท่าไหร่ต้องใจแก่เล่นเกล็ดขึ้นมาใช่ไก่จับบุตรของไก่จะเบสเซ่ไก่ต้องทุกบ้านจัตุคอลีจะรับได้ยังไง
1: কাইসা মানিবে করং স আবঙ্গা চং চিং আগিনি চিনি জে বড়ক বসর হংকে চং নবর তুইবার বলংগাল ন তুই জমাইবা ওয়াথবরি লাইয়াদা গ চং আসা খেব ওয়াথবরি ও থুই কে ওয়াথবরি ও বা ও থুই জে প্রসুদ্ধ না ফরগ হে দেবা আবনি কসার কসার কসে সোয়াক মাই খাম রক তং দিরু হংকে বাক্সা বেলে কিসা বখরক নাংসা রক গাই তো খনাসি দেবং এ হো খরাং জাত কলে জাঙ্গে বেলে খেনা তং থগো আজরা রক অঙ্গে পিয়া বা তাবংকা আবল সপ্রব কিসা তং থ মং সা মং নং তং নাই ফিয়াবা কমাই থাঙ্কা হংকে তাম কমাখা ও জাদু কলে জার চাপ মং অকরা রং তং থ মং অকরা রং মশা মং অবু কমা ওই থাঙ্কা নরক আমি বা নদ নুকশিয়া ফিয়াবা অবু হাই কমাখা তাবুক বেলা কেন মিস খাই হাইসে হিংকে তাবুক তো বার্থডে সার্থডে হিনে বাজি সক বক্স তাম লয় ফিয়াবা জিনিস সই যে অরিজিন যে চিনি যে ইয়া ফাং ইয়া রং আপসে কমাজা হংকে যেন তাবুক কুবুনি চাপ মং হম তো দম বসে তং থক লাই আক মা মানে খাখা মঙ্গাই কমা যাকসে হংকে ফাইদি যারা তো তরক তরক থাকাই তঙ্গবাদ সাব তঙ্গ যারাও গরঙে নেয় না। হ্যালো হ্যালো,
3: মানবাই জাতরান সাইতে।
1: আচ্ছা, এই সাদে বুক হুম জাদু
3: কলি আনতে সালাইও এ চিরি সিটি নিয়ে তাম মসমং নি তৈ তাই গ জাত কলি যা আ সা তুই আপন থান চ খান যে সাইম সাইমা মান
1: আ দ কংগ্রেস সাথে
3: গে জাত কলি যা তো জং নাং ছুকো ন চিনি নং ন খং গ ব জং আবো আং ছায়া নং দ তাই বিয়া নং কু ইয়া গ চি ন জাত কলি যা র তো কো মান ছং গ তাই কিনি নং নো খুঁ বর তাই আপনার সেরে সাবলে অন্যমান সেরে সাবলে চমকাইবা বড় তাই জাত কলে যা চমাবা কমা ইনসা
1: কথা
3: চিনি হাইতে না আস্তে আস্তে কমা ওই চা চিনি গামে আমি চাই রক আবল সুপ্তি নিব নিনি ও বসন সামুং টাংথি নিব।

0: পান্দাই হেপানে চুংতি নি জাদু কলেজ না তুই কক সারাই তো মানে গে জাদু কলেজ না তুই নি নিয়ে মুসুস সানার পে তো বাবা হাই
1: আ আব তো জাদু কলেজ নি তুই সালাই তো মা গ কাই পেলাই কই তো সানাং জা খান সান দে বাজাই কাই জং লাগি জেনে আমা সং বাবু সংরক জে নামান থাক সালাই সংরক বাই রসাব লাই মা মুসুব লাই মানে আনে তো সানে পোছাওকরানে আবুল সুপ্রম কাকাই অঙ্কো আপুর রকত অঙ্ক তাই
0: কাদ
1: কলেজ আবুল সুমানে পুসু কর আবুল সুমা মাং মা ব আরে গলা কটমা খাই গরা সংকা ওই কেটি রকাই হাই কাকাই দিন আগেও মা সংরকাই সাব আবুল সুপ্রগ অঙ্ক জাদু কলেজ রসাব কাকাই কক গরং র কক খাই সালাই কাকাই আর জেরাইব কক গরং মো জাদু কলেজ করং রসাব না করং কক করং রং নই ক খবর গ্রেলাই ওটা খবর গ্রেলাই আং কাবুক আর জেরাই অ

0: 아기와 마스크로 회사와 아불 속으로 영국 자도 관리자도 잡아가이 꼭 그런 거 꼭 타이 살아가가이 아시아라이 꼭 그런 거 너희 제자도 관리자는 그런 그러잖아 그런 꼭 그런 거 너희 거 커버로 그릴라요다 예 커버로 그릴라요 ang tabuk an ni serai okrang prukang ta hamjono phayo phaibano angayang go serai khalasang mani nei an logine baeng ono postin kaiba an an para wono talang thanga dai abu su mane okra busuk no gyan nong mani ga kaiba oboro gri boya konoi rezab lai mano ang mu to ma kata dai sine an logine khai to bong yang go si norwa razga to khai to asu kari khapur ro go Abro kumane kai ba haja kan ga te bo tong phoja gai bo ko ra ro song ri ka abra habo ro sab lai salo sapong ro sab lai ro ro sab lai sera gora koto koto som lai ye bo sapo ananda phuti yang pun wa mang no mang noi kan kha kai ba a te long no mu te ma kha tan bu kho ga
1: a da ko kri ham bai hing ke
0: a bo no kai Abono mawan sugota on login borogo kare kanga da bosaro gota kai no kupai ka kai ka ko romano mo to mane ta pata
1: ya da hamba hinge bukhug do enke jin bukhug onolokhi obo shoykok to jang tabuk chini bashani abul hor maro eba birthday ro gob chen kai sha ekotini chalai chalai te ko ko mane kaisa idea ba buddhi phai ho ma khobar khata jang ama hai kaisa panda ba shep kamine okra sakara ro chang to birthday ri hini chari de bana je birthday ro khlayo aron bishing no to mu okra sakara no shakai la sa norok hili ro ba kono মানে গিফট ফগরে ভাইয়া না গিয়া নরক কাহিনকে পান্দা ভাইয়ে জাদু কলে যা তাং সাতাং সার সাবে খেনারি দি বা যে অকরা চাকরা রং ভাই খে জাদু কলে যা বাতাই মং তং হেনি তমু অম হাইকে পান্দা সংসা কাহিনকে পান্দা তে পর নাই থাত অংখানে হে আং ওয়ানসুক অব তাব আতম সানি খাও ফাইমানি আইডিয়া হাইছে তমু অম হাইকে রগ জ ট্রাই খাই না কাহিনকে চিনি চং তো কতাল লয় বাকসা তো চং হিম না নাঙ্গু ন চং কসাম কসাম হেনে চিনি লাইব মা হেনে রমই তং ওই তং গিয়া চং কতাল লয় বাকসা মাই হিম তাই ফেবাচিন কচাম না বচন খাদিন না নাঙ্গ কক খায় অবশ্যই অম হাইরক চং তমু ট্রাই খাই না কাহিনকে বাহাই ন নব ট্রাই খাই না দি আংলে চাই তো মাই হাইছে তাবুক ইয়ে ফাইদে সাব তং করেন না কেনা হ্যালো
2: বলঙ্গ হোক খাইমা বাও হোক খাইমা জায়গা আছে আর নাও খাইছে তাঙ্গই পয়সা কাবো নক তাঙ্গই ঘর হিকে তাব জাদু কইলি যা বাকি যত ন আয়াং না যে বাবা কে তো রিসানা নে রঙ মামা সুং সে দুয়া গুসানো কাছে আব তো পর দি পর যা আব রক্তং সে নাই আব হাই তামারং কে সুং সেরাই রং কে তো আব তো ও ফেস মতানা বো আব সিসা লবই ইরিং দাই উই সিসা লাই বাবা হাই না তাবু হাই তো ইরিং দাই আ মেম মতানা বুকে থাইসেন তানা বাবো খাপ থাকে ননর থাইজি থাইসেন সাফে দিন আবো হাইতে রিং দিয়ে আবো মা বাবা সুং রিস্তাবো রিং দেয় মা আবো আবো ন লব উইন আবো হাইতে রিং দেয় উই কেউ কাটি লামা ও ফিজা উই ইকি লাই মারো আবো রন মুসলমান খা বাই সুর রিস্তা লাই উই আবো দ সেতং কথাও সেতং লাই মা আবো রন মুসলমান আবো মেদান আবো রন বেলাই কিনি খানা মাই তাঁকে মেদান আনা কিনতা উঠো
0: আবো
1: নিজের

0: আবো তাবো আজর গমাই মাহ তখন না সাহু প্রকাশ খাইবে এং তখন
1: কাইলে বারি রো খাই কাইলে বারি রো খাই মানে বাইক বুঝতে মান
0: হামাই তাকে
1: হামাই
0: হামাই তাকুক হবালে আাবাই হামাই মাইফর ফাইজি বজার চাইম খালায়
2: স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি এআরটি সেন্টার হাস্তিনি কিশিশক খাংখর শাখাম নকতাই বখাকতে শাখাম নক তং
3: রাং নাংয়ে আরো এআরটি সার্ভিস নাও ইমানো বিটিও নাও ইমানো অসেপ নাও ই বাইথন কাহাম খ্রংখলাই দিশাদে
2: ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি শাখাম তে নিখুন হামক্রাই নাইখুন ত্রিপুরা হাফং বাই লুকো হামক্রাই নি বাকি আওয়াই যাব ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি নি এআরটি সেন্টার হাস্তিনি কিশিশক খাংখর শাখাম নকতাই বখাকতে শাখাম নক তং
3: রাং
0: অজর চ খালাই যিনি আওয়াই মূল বুঝা যাবো খালাই
4: আপনি জানেন কি এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়, তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
5: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
4: নিরাপদ যৌনতা মেনে চলুন, কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন। মনে রাখবেন, অসংযত জীবনযাপন, যৌন মিলন আপনার দেহে এইচআইভি সংক্রমণ ঘটাতে পারে।
5: যদি কেউ মনে করেন তিনি এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে আইসিটিসিতে যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। তাই এইচআইভি এইডস এর সত্যটাকে জানুন,
4: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন। আপনি জানেন কি এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়, তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
5: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
4: নিরাপদ যৌনতা মেনে চলুন, কন্ডোমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন। মনে রাখবেন, অসংযত জীবনযাপন, যৌন মিলন আপনার দেহে এইচআইভি সংক্রমণ ঘটাতে পারে।
5: যদি কেউ মনে করেন তিনি এইচআইভিতে আক্রান্ত হওয়ার ঝুঁকির মধ্যে আছেন, তাহলে রাজ্যের যে কোনো সরকারি হাসপাতালে আইসিটিসিতে যোগাযোগ করুন, চিকিৎসকের পরামর্শ নিয়ে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করুন। তাই এইচআইভি এইডস এর সত্যটাকে জানুন,
4: জীবনকে ভালোবেসে এইডস প্রতিরোধ করুন।
0: হাই নহাই লামসাগো তাবুসিন স্টুডেন্ট জরা খবতা মই তং দিবনি দামসা তামই সতি বাজি থামতে মুকফলি চিনাই কে জরা তরক তরক থাঙাই তে অনরক সাইট মানো গে ফাইতে ওজর সাবত সং করুঙাই নাই না। হ্যালো
6: হ্যালো বাই দিবর কাহাম
0: আও তা হক ব্রিজেস্ট অ দিবর কাহাম লামসাগো
6: রিঙ্গানি কামানি মা করেন কা বাই দলাই কেন নানা সং হাই কান থামান বাগে কামান দলাই কেন হাই ফানা তাম বন খুব খানা বলা বেলা বন খানা

হয় নহয় লামসগো নখনাই তোনা তাকুকতে বুকুক সংরং নরগ খরাই তঙ্গ সারসা পয়েন্ট দগ মেগা হার্স এফ এম উজ্জয়ন তন তাবুক সিনি পান্ডা নি তে কাইসা বখাং খা কাহাম তং রিং তং লাংমা আর নং আই নহাই যতন ন লামসগো খা খলায় পান্ডা নি পাইথ বখাগ বন আন লগিরি তংহনাতে লগি তংনা হেনে গে আংব নরক নিবাগিন ফাইমানি বা নরক ন লগি তংফাংকে নাংব খা তুঙ্গ আং তাম মানাই নরক করে হিংকা আং করে হিমা হয় আবন বাগাই নং নাম বেলা এখানে নাকু কাহাম হামি আংথুং যেন কাহাম হামে যত মা সালাবি হয় যেন সব সময় কাহাম মাংন কক অঙ্ক বহাইবা জরা জরাও যেন যত মা সালায় চা মানব মা সাও চায় নব মা সালায় অঙ্গাই তিনি তো যেন মান সুমন পান্ডাও চিনি জাতক কলেজে তৈ কক সালাইকা যেন জাতক কলেজে যেন খাতিনান তৈ আপনি কেমন যেন জোরখাই খাতির মাই হায়দা চিং চিন বোখাও সে তোমার নাগো চিন বোখাও সে মসংমানী থাকসাইনা মসংমা তোমার নাগো নিনি নগো সে নাকসারি মেয়েকে ফাটার নব বাইকে কারি উঠলাই আবন বাকি নিনি নক নিশিমি নাই জমি নগো অব্রণ তৈ লাই মানকি আবু কেবো খনাতক জাক লাগো সবাই তাকি সাইড বন অবনী নামমানি কক অবনি মরক আবনি বক্রি ন তমং বং বুঝি রে মানে আঙ্কে অবহাই রক সিয়াং বচরাই রক সিয়াং থাকে ব্রক আবনি ভ্যালু ন ব্রক বুঝিয়া মন বাকি আবু খাতকিয়াং থাকুন খরক তাকু সামা হাই বন বড়া রক খাও হিনে হিনমা হাই নজাই তাক ও উমর ফাই বাকসা বাকসা চাকরা আং থাকক টক মানে সুখ বা সাকবানি মালিক দিয়ে বা হামজক সাজক মান জাগ রক ফানছে বাকসা তাক অজরা খাতক জায়গাও বহাই রক ব্রক খানো সঙ্গমা ফিল নাই ফিলানি ক্ষমতা বা ফান তো কেবন করি হেপ মা যাই দং অবশ্যই গে ফাইদি তরক তরক যেন চিনি পান্ডানো বস কামলাই দো রচা মংবাই আখো বাইখাই যেন হাতলাংলাইয়ানো দিনে পান্ডানো মজাংলাইয়ানো ফাইদি হাইনহাই যেন থাকলাইফিও রচা মুনি খাগো খাখাইও খাওয়ানো ও রচা বুকনবো নর খাতক জায়গায় খাখাইও ও রচা মুগুলোব দেবো রচা বং তবু জাগনি বাকি খালায়ানো ফাইদি অজরাও যেন থাকায় তেতংসা আবংখা চিনি বুক সুরবিদি বাই সুরবিনি খরং বাই রচাপ রচাবনো

0: এসআইবি নয় যখন বেশি তার মানো তানকে সৈজারাব বিনি সাত নাইকে নি খালাইনা নাংনাই তাই এসআইবি পজিটিভ বড় রব তে খরব বা টঙ্কাসং লুকু রখাই বড় খাইকে ন হিমি টংমান ফাংলি টংমান চাকরি খালাই টংমান লেখাপড়া লু খালাই টংমান মূসাওয়া নানা করে বড় নাসনা করে ফিয়া কাইসা কম মুতুমান না রেখনাই জরাতে সাখা নাকিনি খালাইনা নাংনাই তাই বিথি বেড়াই চানা নাংনাই
1: সার সেলন এবাখে পালা রক্ষনাই রাজমা জরা এইচ আই ভি সলাই দেমান
0: আও অর কিসা রিক্স তো তঙ্গ সেলন হায়ক বা বিউটি পার্লার খাই রাজমা জরাব যে ব্লেড ইউজ খালাই যাব অবন সাই সেকাং নিনি সাই সেকাং যে খাই রাজাংনাই বন যে ব্লেড ইউজ খালাইকা হাইকা আ বরক তুমুং যদি এস আই ভি পজিটিভ হাইকে আ ব্লেড ইউজ খালাইমা বাই আরো বাহান্ড কিসি সাথে রাজা খাঙ্গাঙ্কে আরো নিজে ফ্রি নাংজাক আব ননব আ ব্লেড ইউজ খালাইগাঙ্কে আ বেমা নিনিন্ত্র সলই মানু আবন বাগিনে জেফুব সেলুন হ্যাঁকে বা বিউটি পার্লার নরক থাঙ্গাঙ্কে খনাই রোগ রাজাঙ্গনা হাঙ্গাঙ্কে হাইকে বা মকলবরি ফান ফুজাংনা হাঙ্গাঙ্কে কতাল খুতুং হাইকে বা কতাল ব্লেড ইউজ মা খালাইনাই চলার অক্ষর বেলাইখানো মুতু নারাঙ্গনা নাঙ্গ জেফরি নর খনাই রাজা খনাই রাজা খাই হেঙ্কে গানা গানা সিনজাপুরি যে ব্লেড ইউজ খালাই আব কতাল দা নরম যে নাপি কতাল দা রইতং না কসাম দা রইতং আবন নর খেলমা নারগাই জেফরো পানো কতাল ব্লেড বাইর নর যে খনাই রাজা মানি ইয়াগুলো যে সৈজা মানে আব কতাল ব্লেড ইউজ খালাই দিহনাই না নর যে নাপি নো মাছা নাই হাইকে নেন সজাগ সজাগ তংখানকে অ বেমানে নেন ইয়া কাগৈ মানায় হাইকে অ বেমার বাই নেনবো কবল যাক থাংমানো মুইতো নারক দি নেন সিমিয়া নিনি মায়া বন্ধুন নিনি কিসিং সং হাইক নিনি লগি সং নরক নক নি বরক নরক নি নক গানান গিনি নি বরক তে কবুল বরক নবো অ সজাগ তংনা নে বাগি নেয় অকক্ত মানো নারও কিনা নাংনাই আমন বাগে ত্রিপুরা হাফলনি সাখামতাই নকম হামকরাই বেদে তাই ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি সাতকারি সামন খালাই দঙ্গ নরক তুমুং তেব কাহামকে সাইমানানি গাকে নরকনি বিষম তুমুং যদি মূসাসেক সমুং তংখানকে সাইমানা বাগে নর হেল্প হেল্প লাইন নাম্বার দঙ্গ 1097 টোল ফ্রি নাম্বার একদম নর অ নাম্বার কল খালাই নাই যে সব নর এইডস হাইকে এইচ আই ভি বেমানো তুই নাই নব তেব কামকে সাইমানে নাকে নর কল খালাই মানো বুস নাম্বার 10 বুস নাম্বার 1097 10 মুটু নারক দি অ নাম্বার ন নর মুটু মান নারক নাই বুস নাম্বার 1097 তে নর নি তে তম সুমুং দা তংখ সুমুং তংকে সুমি মানো
1: আর থাম্পুয়ার মা বাই এইচ আই ভি সলাই জামান
0: বা বেলাই কাহাম সুমু নি নব কবি ন থাম্পুয়ার মা বাই অ বেমার হেকবা এইচ আই ভি সলাই দাবান অব যতদি খানি মুসলমানি সমুন্ন না দি থাম্পু জেফ্রো ওয়ারো বাফ্রো নিনি বসাগ বনি খুব কিসে দায়ের অবন সাই সেকাং ব জানো ফ্রিচাই ফাইকা রম দি আবর এস আই ভি পজিটিভ খাইফন বনে আ ফ্রি চামাবায়

নমস্কার, শুভ দুপুর শ্রোতা বন্ধুরা। 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। চলে এসেছি আমাদের যে পর্বখানি নিয়ে, সেই পর্বখানি হচ্ছে চিরায়ত। চিরায়ত পর্ব নিয়ে চলে এসেছি আপনাদের বন্ধু আর যে অঙ্কিতা থাকব। একেবারে 2:30 থেকে আমাদের পথ চলা শুরু হলো, একেবারে 6:30 পর্যন্ত আমি আছি আপনাদের সঙ্গে শ্রোতা বন্ধুরা। তো চিরায়ত পর্বে আমরা গল্প পাঠ করে থাকি, অর্থাৎ সেই গল্পখানি আপনারা শোনেন। তো আজকেও আমি গল্প শোনাব। কার গল্প ভাবছেন? তিনি হচ্ছে আমাদের রাজ্যের একজন গল্পকার, গল্পকার নিধির রায়। তার লেখা একখানি গল্প আজকে আপনাদের পড়ে শোনাচ্ছি। গল্পটির নাম হচ্ছে কি নাম ভাবছেন? গল্পটির নাম হচ্ছে ছায়া। চলুন শোনাই সেই গল্প।

0: চয়নিকাকে এমন বিদেহে বিভুঁইয়ে হঠাৎ দেখে চমকে উঠলাম। সে আমাকে দেখে উজ্জ্বল হাসিতে আলোকিত হয়ে উঠল, দৌড়ে এলো আমার দিকে। আমি জিজ্ঞাসা করলাম, তুমি একা যে? সঞ্জু কোথায় দেখতে পাচ্ছি না, সে আসেনি? একা একাই তীর্থ করতে চলে এসেছ? বাহ, তোমার বন্ধুটি যা ঘুম কাতুরে, মা কো মা, মানে ডেকে ডেকে হদ্দ, তবু উঠল না। এদিকে প্রার্থনার সময় যে শেষ হয়ে যায়, তাই আমি একাই চলে এসেছি। তা কবে এলে দেওঘর? কোথায় উঠলে?
1: গতকাল, এই তো কাছেই একটা লজে উঠেছি। তা তুমি কবে এলে এখানে?
0: পরশু।
1: ও,

0: এখনই প্রার্থনা শুরু হবে, আমি যাচ্ছি। তুমি যাবে না প্রার্থনা সভায়?
1: না, আমার এক আত্মীয়া ঠাকুরের অনুগামিনী, সে গেছে ভেতরে, আমি এখানে তার জন্যই অপেক্ষা করছি।
0: ও আচ্ছা, ঠিক আছে, আমি প্রার্থনা সেরে আসি, তুমি এখানেই থেকো, কিন্তু অনেক কথা আছে তোমার সঙ্গে।
1: চয়নিকা ভেতরে চলে গেল।
0: প্রার্থনা সভার বাইরে একটা পাথরে বাঁধানো বেদির উপর আমি বসে রইলাম। শীতের বিকেলটা এখানে খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, সন্ধে নেমে আসে খুব দ্রুত। আশ্রমের ভেতরের চমৎকার সব আলো জ্বলে উঠেছে, নানাবিধ ফুলের গন্ধে মন বিভোর হয়ে উঠেছে। এখানকার সুসজ্জিত বীথিকায় জানা অজানা কত ফুল আর ফলের গাছ। আমি বসে আছি এক মনে, কানে ভেসে আসছে প্রার্থনা সঙ্গীতের ধ্রুপদী তান, একটা স্বর্গীয় আবেশ ছড়িয়ে পড়েছে চারদিকে। এমন অপরূপ পরিবেশে বসে থেকে মনটা বড়ই উদাসীন হয়ে যাচ্ছে। জগৎ, সংসার, আত্মীয় পরিজন, বন্ধু বান্ধব সব যেন মহাশূন্য পথে বিলীন হয়ে যাচ্ছে। চয়নিকাকে তো এখানে দেখব ভাবিনি, সে ছোটবেলা থেকেই ঠাকুর ভক্ত জানতাম, তা বলে দেওঘরে আশ্রমে তাকে দেখব আশা করিনি। অবশ্য আমিও কোনোদিন এখানে আসব সেটাই তো ভাবিনি, আমার আশাটাও হয়তো একটা অমোঘ নির্দেশ। চয়নিকা, আমি আর সঞ্জু এমবিবি কলেজে পড়তাম, খুব ব্রিলিয়ান্ট মেয়ে চয়নিকা, ইংরেজি অনার্স নিয়ে পড়ছিল। আমি ইংরেজিতে এতটা ভালো না, হলেও টেনে টুনে অনার্স পেয়ে গেছিলাম। তবে তার মেধার কাছে আমি যেন শিশু। সে অভয় দিয়ে বলতো, ভয় পেও না আদিত্য, যদি কোথাও আটকে যাও আমাকে বলো। চয়নিকা আমার দারিদ্র দশা সম্পর্কে জানত, প্রাইভেট পড়ার স্বাদ থাকলেও সাধ্য আমার ছিল না। আমার প্রতি স্নেহে নাকি হৃদয়ের উষ্ণতায় আমার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিল সে জানি না, তার ভালোবাসা সিক্ত সাহায্য গ্রহণ করতে আমারও ভালোই লাগত। তার সঙ্গে একটা বন্ধুত্বের সম্পর্ক গড়ে উঠেছিল তখন। আমার সহপাঠী সঞ্জু আমাদের কলেজের পলিটিক্যাল সায়েন্সের ছাত্র, সারাদিন টু টু করে বিল্ডিং থেকে সে বিল্ডিংয়ে ঘুরে বেড়ায়, আমার ছাত্র সংগঠনের দাদাগিরিও করে। চয়নিকা একেবারেই তাকে পছন্দ করতো না, কিন্তু সঞ্জুর খুব টান ছিল চয়নিকার প্রতি। সঞ্জু আমাকে প্রপোজালটা পাঠিয়েছিল, আর আমার তখন শ্যাম রাখি না কুল রাখি সেই অবস্থা, একদিকে বান্ধবীর বন্ধুত্ব আর অন্যদিকে নেতা বন্ধুর চাপ। আমি বন্ধুর প্রপোজালটা চয়নিকার সামনে ভয়ে ভয়ে রাখলাম। আমার মুখে সঞ্জুর প্রপোজাল পেয়ে একেবারে যাকে বলে চিত্রার্পিতের মন নেয় এক দৃষ্টে আমার দিকে চেয়ে রইল চয়নিকা খানিকক্ষণ। তখন ওর চেহারা দেখে আমি ভড়কে গেলাম, কি না কি বলে দেয় কে জানে। অনেকক্ষণ এভাবে তাকিয়ে থেকে সে বলেছিল, আমি কতদিন তোমারই কাছ থেকে এমন কিছু শুনবো বলে কান পেতে আছি আদিত্য, আর তুমি কি না। আমার তখন হার্ট ফেল হওয়ার অবস্থা, এমন সুন্দরী তন্নির মুখে আমার প্রতি তার প্রত্যাশার কথা শুনে আমার শরীর যেন অবশ হয়ে যাচ্ছিল, শরীরের তন্ত্রিতে তন্ত্রিতে বিদ্যুৎ খেলে গেল। আমার মনের অন্তঃস্থল থেকে বেঁচে উঠছিল, হ্যাঁ হ্যাঁ চয়নিকা, আমিও তো পুষে রেখেছি কত কথা বলবো বলে তোমায়, ভালো লাগার কথা, ভালোবাসার কথা, কিন্তু সাহস যে হয়নি। চোখ বুঝে কথাগুলো বলে শেষ করি, চেয়ে দেখি ততক্ষণে চয়নিকা উঠে চলে গেছে অনেক দূরে। আমার হাতটা একটু উঠলো ডাকবো বলে,

আবার নেমেও এলো না, হলো না। কলেজ গার্ডেনের মাঝখানে দাঁড়িয়ে থাকা পান্থ পদ পাদপথটা সাক্ষী হয়ে রইল। আমাকে ভুল বুঝে চলে গেল দূরে চয়নিকা। আর আমি আমি আর কোনোদিনই বলতে পারিনি আমার ভালোবাসার কথা তাকে, আর বলতে পারিনি যে ভালোবাসি চয়নিকা তোমায়।

আমি আর কোনোদিনই বলতে পারিনি আমার ভালোবাসার কথা তাকে, আর বলতে পারিনি যে ভালোবাসি চয়নিকা তোমায়। তারপরও চয়নিকা আমাকে নোট দিয়ে সাহায্য করে গেছে। আমি মনের কথা সব ভুলে বসে আছি ইচ্ছে করেই। আমার মনে শুধু ভয় তাকে আর বিশ্বাস করাতে পারবো না যে আমি তো তাকে ভালোবাসি। কলেজ জীবন শেষ, চয়নিকা আর আমি দুজনেই চাকরি পেয়েছি। আমি স্কুলে পড়াই, চয়নিকা কলেজে। চয়নিকা তার যোগ্য চাকরি পেয়েছে। ত্রিপুরার দুই প্রান্তে দুজন, দেখা সাক্ষাৎ খুব একটা হয় না বললেই চলে, ফোন করাও হয়ে ওঠে না। সেই যে জ্যাম লেগে গিয়েছিল, কথা আর খোলেনি। অভিমান চয়নিকা হতে পারে, কাঙ্ক্ষিত প্রেমিকের মুখে অন্য পুরুষের প্রপোজাল শুনে কোন মেয়ের না খারাপ লাগবে, এভাবেই চলছে। হঠাৎ একদিন সঞ্জু এসে হাজির আমার স্কুলে। সে এখন রাজ্যের বেশ প্রভাবশালী নেতা। ভাবলাম নেতাগিরি করতে এসেছে। আজকাল জনপ্রতিনিধিরাও তো সরকারি দপ্তর বা স্কুল পরিদর্শন করতে পারেন। তোর কাছে এসেছি, সঞ্জু বলে উঠল। আমার কাছে? মনে মনে ভাবলাম সর্বনাশ, কি জানি হলো। আরে ভয় পাস না, সারা জীবন ভয় ভয়ে থেকে থেকে এখনো তোর ভয় আর গেল না, নে ধর। বলেই সে একটা বেশ দামি সুদৃশ্য বিয়ের কার্ড ধরিয়ে দিল আমার হাতে। সিঁদুরের দাগ লেপটে লেগে গেল আমার হাতে। সিঁদুরের দাগ মুছতে মুছতে জিজ্ঞাসা করলাম, বিয়ে কার? মেঘে মেঘে কত বেলা হলো বল, ভাবলাম বিয়েটা করেই ফেলি। কোথায়, কার সাথে সেটা তো বল, চিঠিটা পড় গাধা। আমি চিঠিটা খুলে পড়তে শুরু করলাম। পাত্র পাত্রী পরিচয় কলামে এসে আমার চোখে জ্যাম লেগে গেল। পড়া আর কিছুতে এগোচ্ছে না। সঞ্জু ওয়েটস চয়নিকা। সঞ্জু তার শক্তপোক্ত পাঞ্জার সবটা দিয়ে সজোরে আমার পিঠে একটা পাঁচেরি থাপ্পড় মেরে বলল, কিরে পর। আমি তার রসিকতার অত্যাচার প্রাণপণে সহ্য করে স্লো মোশনে উচ্চারণ করলাম, চয়নিকার সাথে। সঞ্জু তখনও হাসছে, যেতে হবে কিন্তু, তুই ছিলি আমার প্রথম রাজদূত, তোর কিন্তু যেতেই হবে বিয়েতে, চললাম রে। আমাকে একটা রহস্যের পাথারে ছুড়ে দিয়ে সঞ্জু ধূমকেতুর মতো উড়ে গেল যেন। সে চয়নিকা যাকে মানে যে একেবারেই তাকে পছন্দ করতো না, সেই চয়নিকা সঞ্জুকে বিয়ে করছে। আমি কেন জানি বিশ্বাস করতে পারছিলাম না। মনে মনে আবার ঈর্ষাও হচ্ছিল। একদিকে ঈর্ষা, অন্যদিকে চয়নিকার প্রতি একটা ধিক্কার আমার মনে পুঞ্জীভূত হয়ে উঠল। বিয়েতে যদিও গিয়েছিলাম আমি, নববধূর সাজে চয়নিকাকে কেমন লাগে সেই রূপ দেখার প্রবল লোভ আমি সামলাতে পারিনি। ঘরেতে এলো না সে তো মনে তার নিত্য আসা যাওয়া, পরনে ঢাকাই শাড়ি, কপালে সিঁদুর, সেই চিরন্তন বাণী আমি ছাড়া কে বুঝবে। আর চমৎকার লাগছিল চয়নিকাকে। বিবাহ বাসর আলো করে বসেছিল, টুকটুকে লাল বেনারসিতে চয়নিকাকে অপূর্ব লাগছিল। আর আমার আমার বুক যেন পুড়ে যাচ্ছিল, একদলা কান্না আমার বুকের ভেতর অনির্বাণ ঝড় তুলছে। আমার ভ্যাবাচাকা মুখটা দেখে তার হাসিটা কি একটু লুকিয়েছিল বোধহয়। প্রার্থনা শেষ, প্রসাদ হাতে নিয়ে চঞ্চলা বালিকার মতো দৌড়ে এলো চয়নিকা। আশ্রমের হেলিডি লাইটে তার দামি সাদা তফরের শাড়ি থেকে ছড়িয়ে পড়ছে একটা মিষ্টি আভা। শরীর থেকে ঠিকরে বেরোচ্ছে একটা দেবজ্যোতি, হাসিতে ঝরে পড়ছে মুক্তোর দ্যুতি। সে আমাকে হাত ধরে টেনে নিয়ে চলো পাখির খাঁচার দিকে। আমি বললাম, রাত হয়েছে, পাখিগুলো ঘুমিয়ে পড়েছে এখন। সে থমকে দাঁড়ালো। পথের পাশেই একটা বিশাল পান্থপাদকের ঝাড় দাঁড়িয়ে আছে। ঝাড়টাকে দেখিয়ে বলল, সে মনে আছে

0: গাছটার কথা কোথায় দেখেছো বলো তো?
1: মানে
0: মানে আবার কি বলছি, গাছটার কথা মনে আছে কি? আরে এই গাছটা,
1: আমার মনে পড়ে গেল, এমবিবি কলেজের বাগানের মাঝখানে ছিল একটা প্রকাণ্ড গাছ, ঠিক এই গাছটার মতোই।
0: হ্যাঁ মনে আছে, তার তলায় ছিল আমাদের বাসা।
1: বাসা? আরে বসার জায়গা আর কি।
0: মনে মনে ভাবলাম, বিয়ের পর প্রফেসর মহোদয়া বেশ প্রগল্ভ হয়ে উঠেছেন।
1: সে বলে যাচ্ছে, কলেজ গার্ডেনের পান্থ পথটার ছায়ায় একদিন না বসলে আমাদের ভাত হজম হতো না।
0: হ্যাঁ তুমি কত নোট লিখে দিয়েছ আমার সেই পান্থ পাদপের তলায় বসে।
1: আর কিছু মনে পড়ে না?
0: আর আর কি, আমরা কেন বসে থাকতে পারতাম সেখানে?
1: কেন তুমি বুঝতে পারো না?
0: না, ভালো লাগার জন্য। আমরা একে অপরকে ভালোবাসতাম, আর ভালোবাসতাম বলেই থাকতে পারতাম ঘন্টার পর ঘন্টা। আমি অপরাধীর মতো মাথা নিচু করে দাঁড়িয়ে দাঁড়িয়ে আশ্চর্য হয়ে ভাবছি, বিয়ের পরেও একজন
1: এমন অকপটে ভালোবাসার কথা স্বীকার করতে পারে, বলতে পারে তার প্রাক্তন ভালোবাসার মানুষটির কাছে এসব।
0: থাক, আর ভাবুক হলে তো চলবে না, চলো এবার আমাকে একটু এগিয়ে দিয়ে আসো লজ পর্যন্ত, আমি আমার সাথীদের একটু বলে আসছি। আরে বলতে হবে না, ফোন করে দাও।
1: মেইন গেট দিয়ে বের না হয়ে আশ্রমের ভেতরের মনোরম বনবীথিকার পথটি বেছে নিল চয়নিকা। বলল, এই পথে অরণ্যের রোমাঞ্চ যেমন পাওয়া যায়, তেমনি পাওয়া যায় প্রকৃতির নেশা জাগানো সৌরভ। পরিচ্ছন্ন পেপার ব্লক ডিজাইনের রাস্তার মাঝে পড়ে আছে অজানা বুনো ফুল। সুবাসিত পথে যেতে যেতে একসময় চয়নিকা আমার হাত ধরল, আর আমিও চুপচাপ আমার হাতটা যেন ওর হাতে সমর্পণ করলাম। বনবীথিকার পথ প্রায় শেষ হয়ে এসেছে, মূল রাস্তার ধারে সারি সারি বড় বড় বাড়ি দাঁড়িয়ে আছে। আমি একটু অন্ধকার খুঁজছি, একটু আবছা অন্ধকার পেলেই সে ছায়ার আড়ালে আমার মনের কথা কেমন জানি করে সব বুঝে ফেলছে চয়নিকা। চয়নিকা একটু হাসল, তার চোখের অদ্ভুত জ্যোতি আবারও ছড়িয়ে পড়ল আমার চোখে মুখে। আবার আমি ভীত হলাম, যেন প্রেমে পড়লে মেয়েদের চোখ এমন জ্বলে নাকি, জানি না। অনিচ্ছা সত্ত্বেও চয়নিকা পা বাড়ালো তার লজের দিকে, ওর পা যেন চলে না। আমি তাকে জোর করে তার লজের দিকে বলতে গেলে ঠেলে ঠুলে নিয়ে চললাম। চয়নিকা তার লজের সামনে এসে বলল, কাল এসো আবার ওই প্রার্থনার সময়। আমি মন্ত্রমুগ্ধের মতো ঘাড় কাত করে বললাম, আচ্ছা। আমি ভুলেই গিয়েছিলাম কাল যে আমাদের ফেরার পালা। আর কটা দিন যদি থাকতে পারতাম এখানে, তাহলে চয়নিকাকে আমি আরও নিবিড় করে পেতাম। ইস, আফসোস। চয়নিকার লজের গেটে ঢুকে আমায় হাত নেড়ে বিদায় জানালো। আগরতলায় ফিরে এসেছি বেশ কয়েকদিন হলো, আমাকে কি যেন এক নিশায় পেয়েছে, সর্বত্রই যেন চয়নিকাকে দেখতে পাচ্ছি। মনে হচ্ছে এই বুঝি চয়নিকা আমার সামনে দিয়ে চলে গেল, অটোতে রিক্সায় বাসে ভিড়ে সর্বত্রই শুধু চয়নিকা আর চয়নিকা। দেখা দেখা যে করতেই হবে, একটা সম্পর্ক গড়ে উঠেছে তার সাথে, দ্বিতীয়বার তাকে তো আর হারাতে চাই না। কিন্তু একদিন হঠাৎ সঞ্জুর ভিআইপি রোডের বাংলা বাড়িতে গিয়ে উঠলাম। সঞ্জুকে নিয়ে আমার দুর্ভাবনার অন্ত ছিল না, সে আমাকে কিভাবে গ্রহণ করবে তাও আমি জানি না, কারণ সে জানে চয়নিকার প্রতি আমি দুর্বল ছিলাম। কিন্তু সঞ্জুকে দেখে আমার সমস্ত দুর্ভাবনা কেটে গেল। আমি আশ্চর্য হয়ে লক্ষ্য করলাম লম্বা চুল দাঁড়ি রেখেছে সঞ্জু, কপালে রক্তচন্দনের তিলক, সাধু সন্ত হয়ে গেছে যেন। সঞ্জু খুব যত্ন করে বসালো আমাকে একেবারে তার অন্দর মহলের ভেতর। কাঙ্ক্ষিত মানুষটিকে দেখার আশায় আমার তৃষিত দুচোখ উকি

0: ঠুমকি মারছে পর্দার ওপারে। চা খাবে আদিত্য?
1: না,
0: আমিও অবশ্য চা খাই না, শরবত করতে বলি।
1: বল।
0: একটু বাদে একটা লোক শরবত নিয়ে চলে এলো সুদৃশ্য গ্লাসে।
1: আমার কৌতূহল আর দমন করতে না পেরে বললাম, জিজ্ঞাসাই করলাম, দিদিমণি কোথায়?
0: সঞ্জয় একটু চুপ করে রইল, তারপর বিষাদ কণ্ঠে বলল,
1: হো, তুই তো জানিস না,
0: চয়নিকা তো গত জুলাই মাসে মারা গেছে।
1: কি?
0: আমার মাথা যেন ঘুরে গেল, হঠাৎ আমার হাত পা যেন ঠান্ডা হতে শুরু করলো, আমার ভয়ার্ত কণ্ঠে একটা মিনমিনে শব্দ বেরিয়ে এলো, মারা গেছে।
1: হ্যাঁ রে, প্রচুর টাকা খরচ করেও বাঁচাতে পারিনি, 4-5 বার মুম্বাই টাটাতে নিয়ে গেছি, কিন্তু শেষ রক্ষা হয়নি। মৃত্যুর কয়েকদিন আগে তোর কথা খুব বলছিল, আমি হঠাৎ উত্তেজিত হয়ে বলে ফেললাম, তাহলে গত সেপ্টেম্বর মাসে দেহঘরে?
0: দেহঘরে?
1: না না না, কিছু না, বলেই আমি নিজেকে দ্রুত সংযত করে আধখানা কথা কোনো রকমে গিলে ফেলে টলতে টলতে বেরিয়ে এলাম সেদিন। চয়নিকার ছায়াটা আজও আমার সামনে আবারও ভেসে উঠল। চলন্ত রাজপথের ভিড়ে চয়নিকা হাঁটছে।
0: ওই হাওয়ায় উঠছে তার বাসন্তী রঙের ফুরফুরে আঁচল। পেছন ফিরে তো এই মাত্র তাকালো বলে।

101.6 MHz আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছি, আর এই মুহূর্তে চিরায়ত পর্বে আপনারা শুনছিলেন গল্প ছায়া। লিখেছেন যিনি, তিনি গল্পকার নিধির রায়। শ্রোতা বন্ধুরা, এবারে চলে যাব আমাদের পরবর্তী পর্বে। শুনতে থাকুন, সঙ্গে থাকুন আকাশবাণী এফএম উজ্জয়ন্তয়।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর আর যে অঙ্কিতা যে পর্বখানি নিয়ে চলে এসেছি, সেই পর্বখানি হচ্ছে অবশ্যই হৃদ মাঝারে পর্ব। আর হৃদ মাঝারে পর্বে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আমাদের অনুরোধ করতে হবে, আজকে আপনাদের পছন্দের গান শোনাবো। হৃদ মাঝারে অনুষ্ঠান আমাদের এই বিকেল তিনটে থেকে একেবারে চারটে পর্যন্ত রয়েছি আমরা, তো এই একটা ঘন্টা আমরা চাই আপনাদের অনুরোধ, যেখানে আপনারা অনুরোধ করতে পারেন কোন লোকগানটি আপনি শুনতে চান।

তো সেই লোকগান চেষ্টা করব আমি আপনাদের শোনাতে। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছি এই মুহূর্তে শ্রোতা বন্ধুরা, তাহলে শুরু করে দেব আমাদের অনুষ্ঠান। 03-81-232-6253 এই হচ্ছে আমাদের টেলিফোন নাম্বার, আর সেই সঙ্গে আমাদের হোয়াটসঅ্যাপ কিন্তু খোলা রয়েছে 9402169965 9402169965, হোয়াটসঅ্যাপ নাম্বার। তো চলুন আমাদের অনুরোধ জানান কোন লোকগানটি আপনি শুনতে চাইছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, চলুন এই মুহূর্তে আমার পছন্দের একটি লোকগানকে শোনাবো। চলুন, যেহেতু কোনো অনুরোধ এই মুহূর্তে পাচ্ছি না, তাই আমার পছন্দের একখানি লোকগান আপনাদের শোনাই, তারপর ফিরে আসছি আবারও।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছি। আর এই মুহূর্তে দেখার পালা আমাদের ফোন লাইনের ওপারে কে রয়েছে। ফোন লাইনের ওপারে তো একজন রয়েছে, দেখা যাক। নমস্কার, কে রয়েছেন?

0: হ্যাঁ বলুন ঝর্ণা দেবী।
1: আমি একটা গান শুনবো।
0: নিশ্চয়ই।
1: আগে কি সুন্দর দিন কাটাইতাম ওই গানটা হবে না?
0: আগে কি সুন্দর দিন কাটাইতাম, তাই তো? হ্যাঁ নিশ্চয়ই হবে, নিশ্চয়ই হবে। সঙ্গে থাকুন ঝর্ণা দেবী। ঝর্ণা দেবী আমাদের সঙ্গে ছিলেন ফোন লাইনের ওপারে। তিনি শুনতে চাইছেন যে গানখানি, সে গানখানি হচ্ছে আগে কি সুন্দর দিন কাটাইতাম। নিশ্চয়ই শোনাবো। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন?
2: নমস্কার অঙ্কিতাদি।
0: কে বলছেন?
2: আমি সুভাষনগর থেকে তপন সাহা বলছিলাম।
0: তপন সাহা বলুন।
2: আমার একটা গান, পাগল মন মন কেন এত কথা,
0: লোকগীতি। পাগল মন
2: মন কেন এত কথা।
0: আচ্ছা ঠিক আছে, লোকগীতি আপনি বলছেন, ঠিক আছে, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাবো।
2: ধন্যবাদ,
0: ধন্যবাদ। সঙ্গে থাকুন শ্রোতা বন্ধুরা। আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই গানখানি শুনতে চাইছেন ঝর্ণা দেবী। তো এই গানখানিতে যাই, তারপর শোনাবো তপনবাবুর পছন্দের গান। তো দেখা যাক তপনবাবুর পছন্দের গানখানি সংগ্রহে আছে কি না। আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন?
3: হ্যালো,
0: কে বলছেন?
3: হ্যালো,
0: কে বলছেন?
3: আমি মলানগর থেকে বলছি, লক্ষ্মী।
0: বলুন।
3: আমাকে একটু গান শুনতে হবে। টাকা সঙ্গে যাবে না, পয়সা সঙ্গে যাবে না।
0: লোকগীতি?
3: হ্যাঁ লোকগীতি।
0: আচ্ছা, যদি সংগ্রহে থাকে নিশ্চয়ই শোনাবো। সঙ্গে থাকুন।
3: আচ্ছা আচ্ছা ঠিক আছে।
0: সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের অনুষ্ঠান আগে কি সুন্দর দিন কাটাইতাম। এই গানখানি শুনতে চাইছিলেন, তো চলুন আগে এই গানখানি আপনাদের শোনাই, তারপর ফিরে আসছি আবারও কথায়।

0: 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর এই মুহূর্তে সঞ্জিত মণ্ডলের কণ্ঠে আপনারা শুনছেন লোকগান। এর আগের গানখানি, যে গানখানি শুনলেন, টাকা সঙ্গে যাবে না, এই গানখানির অনুরোধ করেছেন লক্ষ্মী দেবী। তিনি অনুরোধ করেছেন এবারে যাব পরের গানে। পরের গান কার গান শুনব সেটাই ভাবছেন, অনুরোধ নিতে হবে সেটা জানতে হলে। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার, আমি টিঙ্কু বলছি।
0: টিঙ্কু বলুন।
1: আচ্ছা, আমি ওই মিতালী মুখার্জির কণ্ঠে রিপন নামের এটা পায়না কুজি স্টেশন, এই গানটা শুনতে।
0: মিতালী
1: মুখার্জির কণ্ঠে,
0: মিতালী মুখার্জি
1: জীবন নামের রেলগাড়িটা পায়না কুজি স্টেশন,
0: জীবন নামের রেলগাড়িটা। ঠিক আছে, যদি সংগ্রহে পাই। ঠিক আছে, ঠিক আছে, সঙ্গে থাকুন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে টিঙ্কু বাবু আমাদের ফোন করেছেন, আরেকজন রয়েছে ফোন লাইনের ওপারে। নমস্কার, কে রয়েছেন? নমস্কার, কে রয়েছেন? হ্যালো, কে বলছেন? না, কথা বলছেন না। হ্যালো, হ্যালো, কে বলছেন? না, তিনি কোনো কথা বলছেন না। যাই হোক শ্রোতা বন্ধুরা, আমরা রয়েছি 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্তে। নমস্কার, কে রয়েছেন?
2: হ্যালো, আমি অলক দেব নাথ বলছি।
0: হ্যাঁ বলুন।
2: আমি একটা গান শুনতে চাই।
0: কি গান?
2: উজ্জ্বল হয়ে ভালো করো হাকিম হয়ে, এই ধরনের একটা গান আর কি।
0: আবারও স্পষ্ট করে বলুন একটু।
2: হাকিম হয়ে হুকুম করো, উজা হয়ে যারো, এই ধরনের একটা গান আছে লোকগীতি।
0: আচ্ছা, যদি সংগ্রহে থাকে, আমি শিওর বলতে পারছি না যদি আছে কিনা, যদি থাকে আমি নিশ্চয়ই শোনাব।
2: ঠিক আছে, ধন্যবাদ।
0: ধন্যবাদ, সঙ্গে থাকুন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে আবারও গানে যাবার পালা। গানে তো যাব, গানে যাব, কারণ এই মুহূর্তে যার গান শোনানোর পালা, তিনি হচ্ছেন আর কেউই নয়, তিনি কে? তিনি হচ্ছেন টিঙ্কু বাবু। তো টিঙ্কু বাবুর পছন্দের গান তো এবারে শোনাতে হবে। তিনি বলছিলেন যে গানখানি, দেখা যাক সে গানখানি সংগ্রহে পাই কি না। আরেকজন রয়েছে যদিও ফোন লাইনের উপরে, নিয়ে নিই। নমস্কার, কে রয়েছেন?
3: হ্যালো, নমস্কার ম্যাম।
0: নমস্কার,
3: আমি আয়ালিয়া থেকে অপর্ণা দেবনাথ বলছি।
0: বলুন
3: ম্যাম, আমাকে একটা লোকগীতি শুনিয়ে দেবেন। তোরা কে যাস রে ভাটিগাং বাইয়া, এই লোকগীতিটা শোনাতে চাই।
0: তোরা কে যাস রে ভাটিগাং বাইয়া, ঠিক আছে। আপনার নামটা আরেকবার বলবেন?
3: অপর্ণা দেবনাথ।
0: অপর্ণা দেবনাথ, ঠিক আছে। অপর্ণা দেবী, সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। জীবন নামের রেলগাড়িটা, এই গানখানি তিনি শুনতে চাইছিলেন টিঙ্কু বাবু। তো চলুন এবারে তাঁর পছন্দের গান শোনাই।

0: 101.3 মেগাহার্জ আকাশবাণী এফএম মুজান্ত শুনছেন। এই গানখানি আব্দুল করিমের কণ্ঠে আপনারা শুনলেন। আর এই গানখানি কার জন্য শুনিয়েছি অলোকবাবু? আপনার জন্য এই গানখানি আমি শুনিয়েছি। আপনি যে গানখানির কথা বলছিলেন সে গানখানি আমার সংগ্রহে খুঁজে পাচ্ছি না, তাই এই গানখানি আপনাকে শোনালাম। এবারে অপর্ণা দেবীর পছন্দের গান তোরা কে যে আসলে ভাটি গান বাইয়া, এই গানখানি শোনাবো। তবে তার আগে ফোন নেবার পালা। নমস্কার, কে রয়েছেন?
1: হ্যালো,
0: কে বলছেন?
1: আমি রেখা রায় বলছি, নাগরজলা থেকে।
0: রেখা রায়, বলুন।
1: আমাকে গান শোনাবেন? গুরু না ভুজিলাম সন্ধ্যা সকালে মন প্রাণ দিয়ারি।

0: করুণা ভুঁজিলাম সন্ধ্যা সকালে ঠিক আছে ঠিক আছে রেখা দেবী সঙ্গে থাকুন। শ্রোতা বন্ধুরা, প্রায় সময় শেষের পথে, খুব বেশি সময় আর হাতে নেই, যদিও রেখা দেবীর পছন্দের গানখানি নিলাম, আরেকটা গান নিয়ে নিই, যদি সময় থাকে নিশ্চয়ই শোনাবো। নমস্কার, কে রয়েছেন?
1: নমস্কার,
0: কে বলছেন?
1: উদয়পুর থেকে বলছি, দীপা দাস।
0: দীপা দাস বলুন। হ্যালো,
1: হ্যালো, নমস্কার।
0: হ্যাঁ বলুন।
1: যে সঞ্জীব মণ্ডলের কয়েকটা একটি গান শুনতে চাই।
0: কোন গান? আচ্ছা, যদি সংগ্রহে থাকে শোনাবো, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। শ্রোতা বন্ধুরা, সময় যদিও পেরিয়ে যাচ্ছে, সময় বলছে ধীরে ধীরে এই হৃদ মাঝারে পর্ব থেকে বিদায় নিতে হবে, তবে এই মুহূর্তে অপর্ণা দেবীর পছন্দের গান তোরা কে যাস রে

আচ্ছা, যদি সংগ্রহে থাকে শোনাবো, সঙ্গে থাকুন, সঙ্গে থাকুন, শুনতে থাকুন। শ্রোতা বন্ধুরা, সময় যদিও পেরিয়ে যাচ্ছে, সময় বলছে ধীরে ধীরে এই হৃদ মাঝারে পর্ব থেকে বিদায় নিতে হবে, তবে এই মুহূর্তে অপর্ণা দেবীর পছন্দের গান তোরা কে যাস রে ভাটি গাঙ্গবাইয়া।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে আমাদের যে পর্বখানি রয়েছে সেই পর্বখানি হচ্ছে রিদমাঝারি পর্ব, যেখানে আপনারা অনুরোধ করে থাকেন আপনাদের পছন্দের লোকগানটি। আজকেও চেষ্টা করেছি আপনাদের পছন্দের লোকগান শোনানোর। দীপা দেবী, তিনি সঞ্জিত মণ্ডলের কণ্ঠে একখানি গানের কথা বলেছিলেন, তবে আপনি যে গানখানির কথা বলছেন সে গানখানি তো খুঁজে পাচ্ছি না, তাই সঞ্জিত মণ্ডলের কণ্ঠে একখানি গান আমার পছন্দের আপনার জন্য থাকছে। শ্রোতা বন্ধু, আশা করি আপনার ভালোই লাগবে এই গানখানি। তো শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে চলুন শেষ গান শুনি এই পর্বের, সঞ্জিত মণ্ডলের।

জয়ন্ত 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। এই মুহূর্তে জানিয়ে দিচ্ছে আজকের সংবাদ শিরোনাম। 2047 সালে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যকে বাস্তবায়ন করতে রাজ্য সরকার নিরন্তর কাজ করে চলছে। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী 3 দিনের রাজ্য সফরের শেষ দিনে আজ ডুকলি ব্লকের মিলনায়তনে স্বসহায়ক দলের সদস্যদের সঙ্গে মত বিনিময়ের সময় একথা বলেন। স্বসহায়ক দলের 3 জন সদস্য তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন। মন্ত্রী বলেন, সারা দেশে 10 কোটির বেশি মহিলা স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি আজ জানিয়েছেন, সরকার সারা দেশে দুর্ঘটনা প্রবণ ব্ল্যাক স্পট এবং ভূমিধস প্রবণ এলাকাগুলি চিহ্নিত করেছে এবং 50,000 কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। নয়াদিল্লিতে সড়ক নিরাপত্তা বিষয়ক একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি একথা বলেন। কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রী শিবরাজ সিং চৌহান আজ বলেছেন, কৃষক খাতের উন্নয়ন ছাড়া বিকশিত ভারতের স্বপ্ন বাস্তবায়ন করা সম্ভব নয়। হরিয়ানার হিসারে ক্ষেত বাঁচাও অভিযানের সমাপনী অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী চৌহান বলেন, সরকার একটি মোবাইল অ্যাপ তৈরির কাজ করছে যা মাটিতে কী পরিমাণ সার প্রয়োজন সে সম্পর্কে তথ্য দেবে। তিনি কৃষকদের মাটির স্বাস্থ্য বজায় রাখার জন্য তাদের জমিতে সঠিকভাবে সার ও কীটনাশক ব্যবহার করার আহ্বান জানান। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ আগরতলায় বিজেপির রাজ্য

দপ্তরে মহিলা মোর্চার সদস্য এবং পৌর নিগমের মহিলা কর্পোরেটরদের সঙ্গে মত বিনিময় করেন। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। জানিয়ে দিলাম আজকের সংবাদ শিরোনাম, চলে যাচ্ছি পরবর্তী পর্বে।

চুরা লিয়া হে তুমনে জো দিল কো, এমন এমন কিছু গান আছে যে গানগুলো আমাদের মনটাকে চুরি করে নেয়, তাই নয় শ্রোতা বন্ধু? আর সে গান যদি হয় সেই নস্টালজিক সময়ের গান, যে গানগুলো

আজও আমাদের প্লেলিস্টে থেকে যায়। সেই গান সুর বদলায়, কিন্তু সেই নস্টালজিক গান কিন্তু আজও আমাদের নস্টালজিক করে তোলে। শ্রোতা বন্ধুরা, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম মুজয়ন্ত শুনছেন, আর যে অঙ্কিতার সঙ্গে আপনারা রয়েছেন এই মুহূর্তে ফেলে আসা দিনের গানের পর্বে। আর সেই ফেলে আসা দিনের গানের পর্বে যেহেতু আমি রয়েছি আপনাদের সঙ্গে, আজকে একটু অন্যরকম, একটু অন্যরকম এইভাবে যে আজকে এমন সব নায়কদের কথা বলবো, এমন সব মানুষদের কথা বলবো যারা তাদের পরিশ্রমের কারণে, যারা তাদের বলা যায় তাদের মানে শারীরিক বলুন কিংবা মনের দিক দিয়ে বলুন, সে সব কিছু তারা পরিশ্রমের মাধ্যমে অর্জন করেছেন তাদের সফলতা। হ্যাঁ, না কোনো ব্যাকগ্রাউন্ড ছিল ফিল্মি ব্যাকগ্রাউন্ড, না বলা যায় কারোর সুপারিশে তারা এসেছে বলিউড জগতে, এমন কিন্তু নয়। তো প্রথমেই যার কথা বলবো তার কাছে শুধু একটাই কথা ছিল, সেটা হচ্ছে এন্টারটেইনমেন্ট। এন্টারটেইনমেন্ট হচ্ছে তার কাছে একটা শেষ শব্দ, যিনি ন্যাশনালিজমকেও এন্টারটেইনমেন্ট বানিয়ে দিয়েছিল। হ্যাঁ, কথা বলছি যে মানুষটির সম্পর্কে, সে মানুষটির কথা বললে প্রথম কিন্তু সেই দেশভক্তির কথাই চলে আসে। ভাবছেন কার কথা বলছি? তিনি হচ্ছেন মনোজ কুমার। উপকার, ক্রান্তি, শহীদ থেকে শুরু করে এমন অনেক অনেক ছবি তিনি আমাদের উপহার দিয়েছেন যে ছবিগুলো দেশভক্তির কথা বলে, কিন্তু তারপরেও মনোজ কুমারকে আমরা একটু পেয়েছি অন্যরকমভাবে। এবং যিনি অভিনেতা হয়েছেন তো বটে, তবে তিনি কিন্তু মূলত অভিনেতাই যে ছিলেন তা কিন্তু নয়, তিনি নির্দেশনাও করতেন, ডিরেক্টরও ছিলেন, এবং সেই সঙ্গে তা বলা যায় তার স্বপ্ন ছিল ডিরেক্টর হওয়ার, কিন্তু সেই স্বপ্নটাকে মানে বলা যায় তিনি পূরণ করেছিলেন ক্রান্তি ছবির মাধ্যমে, যিনি দিলীপ কুমারকে নির্দেশনা করেছিলেন। এবং শুধুমাত্র কি তাই, আরও এমন বহু কথা রয়েছে মনোজ কুমারকে নিয়ে। তো প্রথমেই শ্রোতা বন্ধু, সেই বিখ্যাত গান, যে নস্টালজিক গানের কথা বললেই ও কণ্ঠী, সেই ছবির কথা মনে পড়ে তো? সেই ছবির গান লতা মঙ্গেশকরের কণ্ঠে, আর সুরকার মদন মোহনজি, লিরিসিস্ট রাজা মেহেদী আলী খান। তো চলুন শ্রোতা বন্ধুরা সেই গান শুনি, আর তারপরেই শুনব আপনাদের মনোজ কুমারের নির্দেশনা এবং মনোজ কুমার অভিনীত, সঙ্গে জয়াভাদুরী ছিল, সেই ছবি, আমার খুব প্রিয় একটি ছবি এবং প্রিয় গান বলতে পারেন, সেটা হচ্ছে শোর ছবির গান। তো চলুন দেরি না করে গানে চলে যাই। শ্রোতা বন্ধু, কথা হতেই থাকবে, আর আজ যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে ফেলে আসা দিনের গানের পর্ব নিয়ে, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের আজকের অনুষ্ঠান।

जिंदगी और कुछ भी नहीं, तेरी मेरी कहानी है। शोर छबिर এই গানখানি আপনারা শুনছিলেন লতা মঙ্গেশকর এবং মুকেশ জির দ্বৈত কণ্ঠে লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে আর সন্তোষ আনন্দের কথায়। শ্রোতা বন্ধুরা, রয়েছি 101.6 মেগাহার্স আকাশবাণী এফএম উজ্জয়ন্তীর ফেলে আসা দিনের গানের পর্বে। আজই অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে আর কথা বলছি আজকে সেলফ মেড স্টার তাদের নিয়ে। সেখানে একটু আগে মনোজ কুমারের কথা বলছিলাম, মনোজ কুমারের দুটো ছবির দুটো বিখ্যাত গান আপনাদের শোনালাম, যদিও আরও অনেক বিখ্যাত গান রয়েছে। সে গানগুলো যদি শোনাতে যাই তাহলে একটা গোটা এপিসোড কেটে যাবে। তবে শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে যার কথা বলবো, একটা কথা বলি যে কালাবাজার এ ছবিখানি অনেকেই দেখেছেন। আপনারা জানেন কি, সেই ছবিতে মুখলে আসমের প্রিমিয়ার দেখিয়েছিল এবং দেবানন্দ যিনি কালাবাজার ছবিতে অভিনয় করেছিলেন সে সময় তাকে সকলে ভালোবেসে চিরু বলে ডাকতেন এবং তার ফ্যান ফলোয়িং সে সময়ে কতটা ছিল আপনারা

সকলেই জানেন। এবং বলা যায় যে এখনকার প্রজন্মের যারা রয়েছে, এখন এই প্রজন্মের যারা রয়েছে, এখন প্রচুর অভিনেতা রয়েছে যেখানে শাহরুখ খানের জন্য আমরা পাগল, সেখানে আমরা রণবীর সিংয়ের জন্য পাগল, রণবীর কাপুরের জন্য পাগল, কিন্তু সেই সময়টা ছিল দেবানন্দ। কারণ দেবানন্দের জন্য শুধুমাত্র মেয়েরাই নয়, ছেলে মেয়ে সকলে পাগল ছিল। এবং দেবানন্দের স্টাইল নকল করার জন্য মানে বলা যায় যে একটা ভিড় লেগে গিয়েছিল। এবং আপনারা জানেন কি যে দেবানন্দ তো অনেক ছবি করেছেন, কিন্তু তাকে ব্রেক যিনি দিয়েছিলেন তিনি হচ্ছেন অশোক কুমার। একবার অশোক কুমার বম্বে টকিজে কাকে নিয়ে কাজ করা যায় সেই নিয়ে আলোচনা করছিল, সেই আলোচনার সময় সেখানে ছিল দেবানন্দজি। এবং আর কি, দেবানন্দজিকে যেহেতু ছিল সেখানে, দেবানন্দজিকেই নিয়ে নিলেন অশোক কুমার, আর তৈরি হয়ে গেল বিখ্যাত ছবি। আর শুধুমাত্র যে এইভাবেই দেবানন্দ ছবিতে চলে গেছেন তা কিন্তু নয়, প্রচুর স্ট্রাগলও তাকে করতে হয়েছে। কারণ ছবি করার আগে মানে অভিনেতা হবার আগে তিনি একটা অ্যাকাউন্টেন্সি ফার্মে অ্যাজ এ ক্লার্ক কাজ করতেন। সেই ক্লার্কের কাজ থেকে তিনি চলে গেলেন অভিনেতা এবং আমাদের সকলের হৃদয়ে পৌঁছে গেলেন। তো শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আর কোনো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি গানে। তো চলুন গান শোনাই আপনাকে, গান শোনাবো অবশ্যই পরপর দুটো গান, আর সে গানের অভিনেতা একজনই দেবানন্দ।

শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন ফেলে আসা দিনের গানের পর্ব। এই গানখানি শুনছিলেন পরিচয় ছবি থেকে, কিশোর কুমারের কণ্ঠে আর আরডি বর্মনের সুরে, গুলজারের কথায়, এবং নির্দেশনা দিয়েছেন গুলজার। আর অভিনয় করেছে জিতেন্দ্র, জয়াবাতরী, প্রাণ এবং আরও অনেকে। এবং বলা যায় সেই সময়কার যে ছবি, সেই ছবির কথা বলুন, সেই সময়কার বলিউড অ্যাক্টরদের কথা বললে বলা হয় যে মোস্ট হ্যান্ডসাম যে মানুষটি ছিল, সে মানুষটি হচ্ছে জিতেন্দ্রজি। না, তার আসল নাম কিন্তু জিতেন্দ্র নয়, তার আসল নাম রবি কাপুর। এবং যিনি কখনোই ভাবেননি এই বলিউড জগতে পা রাখার কথা, কারণ তিনি তার মা বাবাকে বিজনেসে সহায়তা করছিলেন এবং তার মা বাবার ইমিটেশন জুয়েলারির নাকি ব্যবসা ছিল। এবং সেই ব্যবসার খাতিরে একদিন তিনি ভীর শান্তারামের কাছে যান জুয়েলারি বিক্রি করতে, এবং ভীর শান্তারাম তখন সেই মোস্ট হ্যান্ডসাম ব্যাচেলারকে দেখেই মানে কি বলবো যে এতটাই পছন্দ করলেন যে তিনি অফার দিয়ে দিলেন নভরান ছবিতে অভিনয় করার জন্য। এবং নভরান ছবিতে সেই অভিনয়ের যে অফার, সেটাও হলপ করে নিয়ে নিল জিতেন্দ্রজি। আর বলা যায় যে সেই ভি শান্তারামজি এমন যিনি রবি কাপুর থেকে জিতেন্দ্র করেছিল জিতেন্দ্রর নাম। হ্যাঁ, রবি কাপুর ছিল তার আসল নাম, সেই রবি কাপুর থেকে তাকে আমরা চিনেছি সেই মোস্ট হ্যান্ডসাম মানুষটি জিতেন্দ্র। সাদা জুতো, সাদা প্যান্ট, সাদা শার্ট, সে সময়ের এই আইকন বলা যায় আমাদের রাজ্যে কি বলুন, পুরো ভারতে সেটা ছেয়ে গেছিল। এবং যাকেই দেখা যেত সেই সাদা জুতো, সাদা প্যান্ট আর সাদা শার্টের ক্রেজ বহুদিন কিন্তু আমাদের মধ্যে ছিল। তো শ্রোতা বন্ধুরা, ফেলে আসা দিনের গানের পর্বে এই মুহূর্তে আরও একটি গান, জিতেন্দ্র অভিনীত ছবির কারওয়া ছবি থেকে। এবারের গানখানি লতা মঙ্গেশকর, মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে আর অবশ্যই আরডি বর্মনের সুরে, মজরু সুলতানপুরীর কথায়। চলুন আবারও গানে যাই, সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই অনুষ্ঠান।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, আজ অঙ্কিতে আপনাদের সঙ্গে রয়েছি। আর এই মুহূর্তে কথা বলবো যাকে নিয়ে, মানে আমাদের আজকের ফেলে আসা দিনের গানের পর্বে কেবল সেলফ মেড স্টার, তাদের কথা বলছিলাম। আর এর মধ্যে তার নাম আসবে না তাকেই করে হয়, তিনি হচ্ছেন ধরমজি ধর্মেন্দ্র, যিনি ছোটবেলা থেকেই অ্যাক্টর হতে চেয়েছিলেন। একবার তিনি তার মার কাছে বলছিলেন সেই কথা, এবং তার মাই তাকে বলেছিল রিকোয়েস্ট লেটার পাঠাতে, এবং তিনি পাঠিয়ে দিলেন ফিল্ম ফেয়ার ট্যালেন্ট হান্ট শোর জন্য। এখানে একটা অ্যাপ্লিকেশন এবং সঙ্গে ধর্মেন্দ্রজির একটা ছবি তিনি পাঠিয়ে দিয়েছিলেন। আর ঠিক তখনই বলা যায় তার কপালটা ঘুরে গেছিল, কারণ ধরমজি ডাক পেয়ে গেলেন পাঞ্জাব থেকে, চলে এলেন একেবারে সোজাসুজি বোম্বেতে। আর সেখানে এসেই আর ফিরে তাকানো নয়, ঘুরে দাঁড়ানো ছিল তার জীবনের একটা অন্যরকম অধ্যায়। এবং সেখানেই তিনি চান্স পেয়ে গেলেন

ট্যালেন্ট হ্যান্ড শোর জিতে দিল ভি তেরা হম ভি তেরা ছবিতে ডেবিউ করার, আর সেই ছবির মাধ্যমেই ধরমজিকে আমরা চিনতে পেরেছি। তো এই মুহূর্তে শ্রোতাবন্ধু আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি আবারও গানে। এই মুহূর্তে যে গানখানি শোনাবো লোফার ছবির গান, মোহাম্মদ রফির কণ্ঠে লক্ষ্মীকান্ত প্যারেলালের সুরে আর আনন্দ বক্সিজির কথায়। চলুন সেই গান, আমার খুব প্রিয় গান, আজ মৌসুম বড়া বেঈমান হ্যায়। সত্যি অর্থে বাইরের কিন্তু আবহাওয়াটা সত্যি বেঈমান, কারণ

সেই গান আমার খুব প্রিয় গান, আজ মৌসুম বড়া বেঈমান হ্যায়। সত্যি অর্থেই বাইরের কিন্তু আবহাওয়াটা সত্যি বেঈমান, কারণ আমাদের ইতিমধ্যে খুব বৃষ্টির দরকার আর বর্ষাকাল চলছে, কিন্তু সেখানেই কাঠ ফাটা রোদ যেন আমাদের মনে করিয়ে দিচ্ছে গ্রীষ্মের কথা। একেই বলে যে আবহাওয়া সত্যি অর্থেই আমাদের সঙ্গে বেঈমানিটা করেই ফেলে, তাই না?

কিশোর কুমার এবং মোহাম্মদ রফির দ্বৈত কণ্ঠে আপনারা এই গানখানি শুনছিলেন ইয়াদো কি বারাত ছবি থেকে। শ্রোতা বন্ধুরা, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন্ত শুনছেন, আর সেই সাথে বলতে বলতে সময় চলে এসেছে এই অনুষ্ঠান থেকে বিদায় নেবার, অর্থাৎ ফেলে আসা দিনের গানের পর্ব থেকে বিদায় নেব। তবে বিদায় নে

করব ঠিকই, তবে শেষ গান যা শোনাব, অর্থাৎ আমাদের এই বলিউড জগতে এই অভিনয়টাকে বলা যায় যে একটা নতুনভাবে পরিচয় এনে দিয়েছিল, তার কথা বলবো না, তাকেই করে হয়। তিনি আর কেউই নয়, দিলীপ কুমার, একজন লিভিং লেজেন্ড যাকে আমরা বলতে পারি, এবং যিনি তার ছাপ ছেড়ে গেছেন আমাদের এই বলিউড জগতে। আজও যখন অভিনয় করার কথা কেউ ভাবে, তখন প্রথম নামটা কিন্তু তাঁরই চলে আসে, দিলীপ কুমার। কিন্তু জানেন কি, একটা সময় ছিল যখন দিলীপ কুমারের বাড়ি থেকে স্টুডিওতে যাওয়ার মতো পয়সা ছিল না, তখন তাকে বহু মানুষ সাহায্য করেছিল, এবং সেই সাহায্যের ফলস্বরূপ ধীরে ধীরে তিনি জীবনে এগিয়ে গেছেন, এবং তারপর ফিল্ম ইন্ডাস্ট্রিতে তিনি চলে এলেন। ফিল্ম ইন্ডাস্ট্রিতে অ্যাক্টিংকে নতুনভাবে পরিচয় এনে দিয়েছিলেন। তবে তার সঙ্গে সঙ্গে যার কথা না বললেই নয়, তিনি হচ্ছেন সায়রা বানু। এবং সায়রা বানু আর দিলীপ কুমারজির যে ভালোবাসাময় যে জীবন, সেটার জন্যও কিন্তু আমরা দিলীপ কুমারের কথা অবশ্যই মনে রাখি। শ্রোতা বন্ধু, শেষ করব দিলীপ কুমার অভিনীত ছবির একখানি গান দিয়ে, এবং সেই ছবিখানির নাম হচ্ছে 1957-এর দশকের ছবি নয়া দর। দিলীপ কুমার বৈজয়ন্তীমালা অভিনীত সেই ছবি মোহাম্মদ রফি আর আশা ভোসলের দ্বৈত কণ্ঠে বিখ্যাত গান। শেষ করব আমাদের আজকের ফেলে আসা দিনের গানের পর্ব এই গানটি দিয়ে।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চায়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিত আপনাদের সঙ্গে রয়েছে এই মুহূর্তে যে পর্বখানি নিয়ে, সেই পর্বখানি হচ্ছে ঝুমে সাথ সাথ। চলুন, আজকে মঙ্গলবার বিকেল 5টা থেকে একেবারে 6:30 পর্যন্ত আমরা শুনব এমন কিছু গান, যে গানগুলো শুনলে আজও আমাদের মাঝে মধ্যে ঘরের মধ্যে বসে থাকলেও ইচ্ছে করে একটু শরীরটাকে দুলিয়ে নাচতে। এমন কিছু গান নিয়েই চলে এসেছি ঝুমে সাথ সাথ পর্বে। তো ঝুমে সাথ সাথ পর্বে চলুন সেই সব গান শুনি, যে গানগুলো হয়তো এই প্রজন্মের, যে গানগুলো হয়তো 90s জামানায়, কিংবা এমন কিছু গান যে গান এর থেকেও অনেক আগের, কিন্তু আজও সে গানগুলো শুনলে আমাদের মনে হয়, আমাদের মনের মধ্যে যেরকম আনন্দ আসে ঠিক তেমনই শরীরের মধ্যেও সেই তালটা চলে আসে। তো চলুন শ্রোতা বন্ধু, দেরি না করে চলে যাচ্ছি গানে, কিন্তু গানে যাবার আগে নিতে হবে বিজ্ঞাপন বিরতি।

0: জানেন তো কিভাবে একজন এইচআইভিতে আক্রান্ত হন?
1: সংক্রমিত সঙ্গীর সঙ্গে অসুরক্ষিত যৌন মিলনে,
0: সংক্রমিত ব্যক্তির ব্যবহার করা সুচ দিয়ে শিরাপথে মাদক বা ইনজেকশন ব্যবহার করার মাধ্যমে,
1: অপরীক্ষিত সংক্রমিত রক্ত অন্য ব্যক্তির শরীরে সঞ্চালন করা হলে,
0: সংক্রমিত গর্ভবতী মহিলা থেকে গর্ভস্থ সন্তান বা সদ্যজাত শিশুকে সংক্রমিত মায়ের বুকের দুধ খাওয়ানোর মাধ্যমে।
1: তাই সতর্ক থাকুন, জীবনকে ভালোবেসে এইডসকে প্রতিরোধ করুন।
0: মনে রাখবেন, এইচআইভি এবং এইডস বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে।
1: বর্তমানে এইডস এর কোনো প্রতিরোধক টিকা নেই। এইডস বিষয়ক সেমিনার, পথসভা, শিক্ষামূলক কর্মশালা, বিভিন্ন প্রচার মাধ্যমের প্রচার দ্বারা শিক্ষার্থী, শিক্ষক

দিল চাহতা হ্যায়। এই ছবির গান আপনারা শুনছিলেন সেফ আলী খান, আমির খান এবং সেই সঙ্গে অক্ষয় খান্না অভিনীত তিন বন্ধুর সেই বিখ্যাত ছবি, যে ছবিখানি আজও কিন্তু আমাদের মনে গেঁথে রয়েছে। সেই ছবির গান আপনাদের শোনাচ্ছিলাম এবং আশা করি সেই গানখানি শুনতে শুনতে আপনাদেরও একটু মনে হয়েছে সেই সব গান, যে গানগুলোর সঙ্গে শরীরও তুলে উঠে সেই গানগুলো মাঝে মাঝে শুনতে। আমরা জানি সব সময় আমরা ভালোবাসার গান শুনি, রোমান্টিক গান শুনি, সেখানে বিভিন্ন ধরনের গান থাকে, বাংলা গান বলুন বহু গান থাকে, কিন্তু মাঝে মাঝে এমন কিছু গানেরও খুব দরকার হয় যে গানগুলো আমাদের মনকে ভালো করে দেয়, আমাদের শরীরকে ভালো করে দেয়। চলুন শ্রোতা বন্ধু, এই মুহূর্তে যাচ্ছি একটু নাইনটিজের সেই গানের দিকে, যে গানগুলো সেই সময়ের হিট গান এবং সেই সময়ের বলা যায় যে ওই যে বলছিলাম একটু আগে যে গানগুলো মন ভালো করে দেয়, শরীর ভালো করে দেয়, সেই সব গান। অনু মালিকের সুর করা, অভিজিতের কণ্ঠে এবারের গানখানি। চলুন শ্রোতা বন্ধু, দেরি না করে আবারও গানে যাচ্ছি।

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর আর যে অঙ্কিতার সঙ্গে আপনারা ঝুমে সাথ সাথ পর্বে রয়েছেন, যে পর্বে এমন কিছু গান আপনাদের শোনাচ্ছি যে গানগুলো সচরাচর আমরা শুনতে চাই না, কিন্তু মাঝে মধ্যে সেই সব গানও আমাদের মনটাকে ভালো

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা, আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে, আর আর যে অঙ্কিতার সঙ্গে আপনারা ঝুমে সাত সাত পর্বে রয়েছেন, যে পর্বে এমন কিছু গান আপনাদের শোনাচ্ছি যে গানগুলো সচরাচর আমরা শুনতে চাই না, কিন্তু মাঝে মধ্যে সেই সব গানও আমাদের মনটাকে ভালো করে দেয়। আর আজ সেই সব মন ভালো করা গান। শ্রোতা বন্ধুরা, এই মুহূর্তে আবারও চলে যাচ্ছি গানে, আর অবশ্যই সেই গানগুলো পার্টি সং। তো চলুন, সেই সব উৎসব আনন্দে যখন আমরা মেতে উঠি, সেটা দুর্গাপুজো হোক কিংবা যে কোনো পুজো হোক কিংবা যে কোনো জন্মদিনের অনুষ্ঠান হোক কিংবা বিয়ে বাড়ি, কিছু কিছু গান থাকে যে গানগুলো আমাদের নাচিয়ে তোলে। ঠিক তেমনই কিছু গান নিয়ে ঝুমে সাত সাত পর্বে আমি রয়েছি আপনাদের বন্ধু আর যে অঙ্কিতা। শুনতে থাকুন, টিউন করে থাকুন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উচ্চান্ত

101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম জয়ন্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর এই গানখানি শুনছিলেন আপনারা মিশন কাশ্মীর ছবি থেকে। হৃতিক রোশন এবং প্রীতি জিন্টা অভিনীত সেই ছবির গান আপনারা শুনছিলেন শঙ্কর মহাদেবন, জসবিন্দর নারুলা এবং সুনিধি চৌহানের কণ্ঠে, এবং সেই সময়কার বিখ্যাত ছবি। এবং বলা যায় শ্রোতা বন্ধুরা, কিছু কিছু গান থাকে না যে গানগুলোর মানে বলা যায় আজ থেকে বহু বছর আগে মুক্তি পেয়েছিল, কিন্তু সে গানগুলো শুনতে আজও আমাদের সমানভাবে ভালো লাগে। ঠিক তেমনই নাইনটিসের জামানা বলুন, কিংবা এইটিস, কিংবা 2000-এর পর, এরকম বহু গান রয়েছে যে গানগুলো আজও আমরা শুনতে ভালোবাসি। এমনই কিছু গান নিয়ে আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে রয়েছে ঝুমে সাত সাত পর্বে। এই মুহূর্তে আবারও যাচ্ছি গানে।

ঝুমে সাত সাত অনুষ্ঠানে রয়েছি শ্রোতা বন্ধুরা, 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উৎসাহান্ত শুনছেন শ্রোতা বন্ধুরা। আর যে অঙ্কিতা আপনাদের সঙ্গে এতক্ষণ ছিল, আর এই মুহূর্তে আর যে অঙ্কিতাকে আপনাদের থেকে বিদায় নিতে হবে, কারণ সময় হয়ে গেছে বিদায় নেবার। কারণ আজকের মতো তাহলে আমার পথচলা আপনাদের সঙ্গে এখানেই শেষ হচ্ছে। এরপর থেকে থাকছে আর যে নিবেদিতা আপনাদের সঙ্গে, গানে গল্পে আড্ডায় মেতে উঠুন আর শুনতে থাকুন এফএম উজ্জয়ন্ত, টিউন করে থাকুন 101.6 মেগাহার্জ আকাশবাণী এফএম উজ্জয়ন্ত। আর যেতে যেতে আমার পছন্দের একখানি গান দিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। তবে ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন, এবলেই আজকের মতো আমার পছন্দের একখানি গান, বরুণ ধবন এবং আলিয়া ভট্ট অভিনীত ছবি কলঙ্ক থেকে এই গানখানি আপনাদের জন্য, আর অরিজিৎ সিং এবং নীতি মোহনের দ্বৈত কণ্ঠে এবারের গানটি।

0: বললাম। নতুন গাড়িছে তো সুযোগ।
1: ওয়াও, বাবাকে তাক লাগিয়ে দেব, বাস একটু ডিটেইলসে ভর্তি করতে হবে।
2: থামবো করাম।
3: কি বললি? এসব পপআপস থেকে সাবধান হও, স্ক্যামাররা কিন্তু পার্সোনাল ডিটেইলস অন্যায়ভাবে কাজে লাগাতে পারে।
1: ও,
4: তুই বুঝে গেছিস তো? রিল্যাক্স।
1: কিন্তু গাড়িটা জিততে পারলে বাবা আর হোমওয়ার্ক করাতো না।
3: আরবিআই কথা বলে স্মার্ট হোন কুল ঠাকুর।

নমস্কার শ্রোতা বন্ধু, শুভ সন্ধ্যা। আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি এই মুহূর্তে, আর ঘড়ির কাঁটা বলছে ঠিক সন্ধে 6:32 হয়ে 3 সেকেন্ড। আমি রয়েছি আজ আপনাদের সঙ্গে, থাকব বিভিন্ন অনুষ্ঠান নিয়ে, বিভিন্ন পর্ব নিয়ে আপনাদের সঙ্গে ঠিক রাত 11টা পর্যন্ত। আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় FM উজ্জয়ন্ত। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের এই সান্ধ্যকালীন আসরের প্রথম পর্ব, প্রথম অনুষ্ঠান ছন্দে গানে।

জানেন তো শ্রোতা বন্ধু, এই যে একটা শব্দ রয়েছে ভালোবাসা, শব্দটা যত ছোট তার অনুভূতিটা না ঠিক ততটাই বিশাল। কেউ ভালোবাসে মানুষকে, কেউ নিজের পরিবারকে, কেউ নিজের কাজকে, আবার কেউ ভালোবাসে কোনো স্বপ্নকে। ভালোবাসা মানে শুধু দুটি মানুষের সম্পর্ক নয়, ভালোবাসা মানে অপেক্ষা, ভালোবাসা মানে যত্ন, ভালোবাসা মানে সম্মান, বিশ্বাস আর নিঃশব্দে পাশে থাকার এক অদ্ভুত প্রতিশ্রুতি। আমরা অনেক সময় মনে করি ভালোবাসা মানে বড় বড় কথা, দামি উপহার কিংবা সিনেমার মতো মুহূর্ত, অথচ সত্যিকারের ভালোবাসা লুকিয়ে থাকে খুব ছোট ছোট ঘটনায়। হয়তো কেউ জিজ্ঞেস করল, খেয়েছ? কেউ ব্যস্ততার মাঝেও একটা ফোন করল, অথবা কোনো কারণ ছাড়াই বলল, নিজের খেয়াল রেখো। জীবনের প্রতিটি ঋতুরই আলাদা আলাদা রং রয়েছে, তাই না বলুন? কখনো গ্রীষ্মের মতো উত্তাপ, কখনো বর্ষার মতো কান্না, আবার কখনো শরতের মতো নির্মল আকাশ। কিন্তু যখন হৃদয়ে ভালোবাসা এসে ধরা দেয়, তখন যেন সব ঋতুই একসঙ্গে সুন্দর হয়ে ওঠে। মনে হয় জীবনটা একটু বেশি রঙিন, একটু বেশি অর্থপূর্ণ। আর যারা ভালোবাসার মানুষটির সঙ্গে আছেন, তাদের জন্য এই মুহূর্তটা আরও সুন্দর হোক। আর যারা হয়তো কাউকে খুব মিস করছেন কিংবা কোনো স্মৃতিকে বুকে নিয়ে পথ চলছেন, তাদের জন্য এই গানটুকু হোক এক টুকরো সঙ্গ। আমাদের আজকের এই পর্ব ছন্দে গানে পর্বে আমরা কথায় গানে শব্দে সব কিছুতেই আমরা ভরিয়ে রাখব আপনাদের জন্য আমাদের এই বিশেষ আয়োজন ছন্দে গানে। শ্রোতা বন্ধু, মনে রাখবেন ভালোবাসা কখনো জোর করে পাওয়া যায় না, ভালোবাসা অর্জন করতে হয় আন্তরিকতা দিয়ে। আর যে ভালোবাসার সম্মান শেখায়, সাহস দেয়, মানুষ হিসেবে আরও সুন্দর করে তোলে, সেই ভালোবাসাই সবচেয়ে মূল্যবান। তাই আজ একটু সময় নিয়ে নিজের প্রিয় মানুষদের বলুন, তুমি আছো বলেই জীবনটা আরও সুন্দর। কারণ অনেক সময় এই একটি আন্তরিক বাক্যই কারো সারা দিনের হাসির কারণ হয়ে উঠতে পারে। এবার ভালোবাসার সেই মিষ্টি অনুভূতিকে আরও গভীর করে তুলতে শুনুন খুব পছন্দ।

আপনাদের খুব সুন্দর একখানি গান শুনতে থাকুন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে, এফএম উজ্জয়ন্ত। সঙ্গে থাকুন, আর আমি তো আপনাদের সঙ্গে রয়েছি, আপনাদের বন্ধু আজ নিবেদিতা। তাহলে চলুন আজকের এই ছন্দে গানে পর্বের প্রথম যে ভালোবাসার গানখানি আপনাদের শোনাই। শুনতে থাকুন

সাক্ষী থাকুক শাল অসত্য বটের পেয়াদারা, সাক্ষী থাকুক ছাতিম পলাশ বুনো ফুলের ঘ্রাণ, সাক্ষী থাকুক কাদায় আঁকা আহত এক থাবা, সাক্ষী থাকুক হাজার বছর হাওয়ার গুরুস্থান, সাক্ষী থাকুক মৃগনাভীর কস্তুরী ভোরবেলা, সাক্ষী থাকুক সাঁওতালি ক্ষোভ যক্ষ পিশাচ দল, সাক্ষী থাকুক বাদর ময়ূর উলুধ্বনির খেলা, সাক্ষী থাকুক পাতার পুরুত হোমের দাবানল।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আপনারা শুনছেন অনুষ্ঠান ছন্দে গানে। আর এই পর্বে আজকে অনুষ্ঠানটি শুরু করলাম।

একখানি ভালোবাসার গান দিয়ে, ভালোবাসার কথা দিয়ে। আশা করছি আপনার প্রিয় মানুষটিকে আপনি যদি এই মুহূর্তে পাশে পেয়ে থাকেন, তাকে আরেকটু বেশি স্পেশাল ফিল করাতে পারছেন, কিংবা আপনার থেকে যদি দূরেও বসে থাকে এই মুহূর্তে, আপনি তাকে আপনার ভালোবাসাটা অবশ্যই প্রকাশ করবেন, তাকে পাঠাবেন। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চায়ন্ত, আর উপভোগ করতে থাকুন আমাদের এই বিশেষ আয়োজন ছন্দে গানে।

0: শ্রোতা বন্ধু, আপনাদের এই ছন্দেকানি পর্বের পরের গানখানি শোনাবো, তবে তার আগে নিয়ে নিচ্ছি খানিকটা বিজ্ঞাপন বিরতি।
1: মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
2: খুশখুশে কাশি, জ্বর,
1: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
2: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
1: মুখে ও গলায় ঘা,
2: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
1: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
2: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
1: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
2: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন। মনে রাখবেন, যেসব কারণে এইচআইভি সংক্রমণ ছড়ায় না,
1: সংক্রমিত ব্যক্তির কাপ চামচ থালাবাটি ব্যবহার করলে,
2: সংক্রমিত ব্যক্তির হাতে খাবার খেলে,
1: সংক্রমিত ব্যক্তিকে জড়িয়ে ধরলে বা তাকে স্পর্শ করলে,
2: একসাথে গল্প করা, খেলাধুলা করা বা একই বিছানায় ঘুমোলে,
1: সংক্রমিত ব্যক্তির শৌচালয় স্নানঘর ব্যবহার করলে,
2: একই জামা কাপড় বা একই গাড়িতে চলাফেরা করলে সংক্রমিত হবার ভয় নেই,
1: মশার কামড়ের মাধ্যমেও এইচআইভি ছড়ায় না।
0: ফিরে এলাম বিজ্ঞাপন বিরতির পর। এবারে চলুন আপনাদের শুনে পরের গানখানি। সবাই সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্জে, অবশ্যই FM চ্যানেল।

একটা গান শেষ হয়, কিন্তু তার অনুভূতিটা অনেকটা সময় ধরে মনের মধ্যে থেকে যায়। ভালোবাসাও ঠিক তাই। ভালোবাসা কখনো শুধু বলা নয়, ভালোবাসা মানে অনুভব করা। জীবনে এমন কিছু মানুষ থাকেন যারা আমাদের জীবনটাকে নিঃশব্দে সুন্দর করে দেয়। তাদের উপস্থিতি হয়তো সবসময় বোঝা যায় না, কিন্তু অনুপস্থিতি খুব ভালোভাবেই টের পাওয়া যায়। ভালোবাসা কখনো হিসেব করে আসে না, কখনো বন্ধুত্বের হাত ধরে, কখনো পরিবারের উষ্ণতায়, কিংবা কোনো স্বপ্নের ভেতর দিয়ে, আবার কখনো নিজের সঙ্গে নিজের সম্পর্কেও। তাই ভালোবাসাকে ধরে রাখতে বড় বড় প্রতিশ্রুতির দরকার হয় না, দরকার শুধু একটু সময়, একটু আন্তরিকতা আর একে অপরকে বোঝার ইচ্ছে। এই সুন্দর অনুভূতিটুকু নিয়েই এবারে শুনুন আরও একখানি গান। আপনারা শুনছেন কিন্তু এই মুহূর্তে 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে আমি রয়েছি আপনাদের সঙ্গে, আপনাদের বন্ধু আর নিবেদিতা। তাহলে চলুন এবারে ছন্দে গানে পর্বের আরও একখানি গান আপনাদের শোনাই। সঙ্গে থাকুন, শুনতে থাকুন।

শ্রোতা বন্ধু, তিনটি শব্দের একটা লাইন, তুমি যে আমার, এই কথাটা আমরা অনেক সময় শুনতে চাই, আবার অনেক সময় বলতে চাই, কিন্তু কখনো শোনা হয়ে ওঠে না, কখনো আবার বলা হয়ে ওঠে না। কিন্তু কি বলুন তো, এই সম্পর্কগুলো না কখনো শুধু ওই ভালোবাসি বলার উপর টিকে থাকে না। একটা সম্পর্ক টিকে থাকে বিশ্বাসে, সম্মানে, আর একে অপরকে বোঝার চেষ্টায়। আমরা অনেক সময় ভাবি সম্পর্ককে ভালো রাখতে খুব বড় কিছু বুঝি করতে হয়, কিন্তু সত্যিটা হলো একটা আন্তরিক কেমন আছো, ব্যস্ততার মাঝেও দু মিনিট সময় দেওয়া, কিংবা কোনো কারণ ছাড়াই কাউকে হাসানোর চেষ্টা। এই ছোট ছোট বিষয়গুলোই একটা সম্পর্ককে দীর্ঘদিন বাঁচিয়ে রাখে। আরেকটা কথা হলো, সম্পর্কে সবসময় জেতার চেষ্টা করাটা উচিত নয়, কখনো কখনো সম্পর্কটাকে জিতিয়ে দেওয়াটাই বেশি জরুরি। কারণ ভালোবাসায় হিসেব যত কম থাকে সুখ না তত বেশিই থাকে। যাদের জীবনে এমন একজন মানুষ আছেন যার কাছে আপনি নির্দ্বিধায় নিজের সব কথা বলতে পারেন, তাকে কখনো অবহেলা করবেন না। কারণ বিশ্বাস করার মতো মানুষ জীবনে বারবার আসে না। এই সুন্দর সম্পর্কগুলো, এই সুন্দর অনুভূতিগুলো একবার শুনুন আরও একটি দারুণ প্রেমের গানের মাধ্যমে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM উজ্জ্বল।

জানেন তো শ্রোতা বন্ধু, কিছু গান না শুধু কানে শোনা হয় না, মন দিয়েও শোনা হয়। এই গানটি ঠিক তেমনি, কারণ জীবনে এমন কিছু প্রশ্ন থাকে যার উত্তর আমরা অন্য কারো কাছে পাই না, উত্তর খুঁজে নিতে হয় নিজের ভেতরে। আমরা প্রায়ই জানতে চাই মানুষটা আমাদের কতটা ভালোবাসে, কিন্তু খুব কমই জিজ্ঞেস করি আমি কি সত্যিই ভালোবাসতে শিখেছি, আমি কি আমার প্রিয় মানুষগুলোর পাশে সময় মতো দাঁড়িয়েছি, আমি কি তাদের অনুভূতিগুলো বোঝার চেষ্টা করেছি। জীবনের সবচেয়ে বড় উত্তরগুলো হয়তো বইয়ের পাতায় লেখা থাকে না, সেগুলো লুকিয়ে থাকে অভিজ্ঞতায়, সম্পর্কে টানা পড়েনে, ক্ষমা করতে শেখায় আর ভালোবাসাকে ধরে রাখার চেষ্টায়। তাই আজকের এই মুহূর্তে যদি নিজেকে একটা প্রশ্ন করে, তাহলে হয়তো এই প্রশ্নটাই করবেন, আমি কি আজ কাউকে একটু হলেও হাসির কারণ হতে পেরেছি। যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে বিশ্বাস করুন আপনার দিনটা না অনেকটা সুন্দর কেটেছে। ভালোবাসার এই সুন্দর অনুভূতিটুকু নিয়ে তাহলে চলুন এবারে আপনাদের আরো একখানি ভালোবাসার গান, প্রেমের গান শোনাই।

শ্রোতা বন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উজ্জয়ন্ত। আর এই মুহূর্তে FM উজ্জয়ন্তে আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছি আপনাদের সঙ্গে ছন্দে গানে পর্বটি নিয়ে। আজ আমরা এই ছন্দে গানে পর্বে কথা বলছি, গান শুনছি প্রেমের, ভালোবাসার। জানেন তো, এই যে ভালোবাসা, প্রেম, এই দুটো শব্দকে না আপনি কখনো আপনার প্রিয় মানুষটির কাছে ব্যাখ্যা করতে পারবেন না। আর সেই ব্যাখ্যার চাইতে না অনেকটা সুন্দর সেই প্রিয় মানুষটির সামনে একটু শান্ত হয়ে তার হাতটি ধরে বসে থাকা। সবসময় ভালোবাসি ভালোবাসি বলাটাই কিন্তু শ্রেষ্ঠ নয়, শ্রেয় নয়। একটু জড়িয়ে ধরে থাকার মধ্যেও অনেকটা ভালোবাসা প্রকাশ পায়। হয়তো মনটা ভীষণ অশান্ত, একেবারেই অশান্ত বিভিন্ন কারণে, কিন্তু ঠিক সেই সময় প্রিয় মানুষটির হাতের ছোঁয়া, তার স্পর্শ আমাদের মনটাকে একেবারেই শান্ত করে দেয়। ভালোবাসা যেরকম পুরনো হয় না, ঠিক সেই রকমই ভালোবাসার এই গানগুলো কখনোই পুরনো হয় না, শুধু নতুন নতুন স্মৃতি যোগ করতে থাকে। তাই আজকের এই সুরের সফরে আপনার মন যদি কোথাও হারিয়ে যায়, তাকে আটকে রাখবেন না, গানকে তা নিজের মতো করে আপনার কাছে পৌঁছতে দিন। এবারে আপনাদের জন্য, আপনাদের ভালোবাসার মানুষটির জন্য আরও একখানি গান।

শ্রোতাবন্ধু, প্রত্যেকটা পর্বের প্রত্যেকটা অনুষ্ঠানেরই একটা শেষ থাকে, কিন্তু কিছু গান শেষ হয়েও শেষ হয় না, তারা থেকে যায় মনের ভেতর, কোনো স্মৃতির সঙ্গে, কোনো মুহূর্তের সঙ্গে, কিংবা কোনো প্রিয় মানুষের নামের সঙ্গে। আজকের এই আয়োজনে আমিও চেষ্টা করেছি গানের কথার মাধ্যমে কিছু অনুভূতি আপনাদের কাছে পৌঁছে দিতে। যদি আজকের কোনো একখানি গান আপনার মনে কোনো পুরনো স্মৃতি ফিরিয়ে এনে থাকে, যদি কোনো একটি কথা আপনাকে এক মুহূর্তের জন্য হলেও ভাবতে বাধ্য করে থাকে, কিংবা যদি অনুষ্ঠান আপনার ব্যস্ত দিনের শেষে একটু শান্তি এনে দিয়ে থাকে, তাহলে আমার আজকের এই আয়োজন সফল। আপনাদের ভালোবাসা, আপনাদের শুভেচ্ছা, আপনাদের নিরন্তর সঙ্গই কিন্তু আমাদের প্রতিদিন এই মাইক্রোফোনের সামনে এসে বসার জন্য অনুপ্রেরণা যোগায়। বিদায় বলছি তবে শুধুমাত্র এই ছন্দে গানে পর্বের জন্য। হ্যাঁ, আমি আপনাদের বন্ধু আজ নিবেদিত থাকব ঠিক রাত 11টা পর্যন্ত বিভিন্ন পর্ব, বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। আবারও ফিরে আসছি নতুন কিছু কথা, নতুন কিছু অনুভূতি, নতুন কিছু গল্প নিয়ে ঠিক এই একখানি গানের পরে। ততক্ষণ সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 MHz FM জয়ন্ত, আরও অনেকটা বেশি ভালোবাসুন আপনার সেই প্রিয় মানুষটিকে। শুনতে থাকুন ভালোবাসার এই আরও একখানি গান।

শ্রোতা বন্ধু, ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরও একখানি পর্ব, আমাদের বিশেষ আয়োজন সেরা কথা। আমি আপনাদের বন্ধু, কথা দিয়েছিলাম ফিরে আসবো একখানি গানের পর, তাই ফিরে এলাম। আমি আপনাদের বন্ধু হচ্ছে নিবেদিতা। হ্যাঁ, আজ রয়েছি নিবেদিতা, আপনাদের সঙ্গেই থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। আর এই মুহূর্তে কিন্তু যে সেরা পর্বখানি আপনাদের জন্য নিয়ে এসেছি সেটা হলো সেরা কথা। হ্যাঁ, ঠিক শুনছেন, সেরা কথা। বন্ধুরা, আমরা না প্রায়ই ভাবি যে অনুপ্রেরণা কোথায় পাওয়া যায় বলুন তো? বড় বড় বইয়ে নাকি বিখ্যাত মানুষের?

বক্তৃতায়, নাকি সফল মানুষের গল্পে? আসলে অনুপ্রেরণা লুকিয়ে থাকে একজন মানুষের জীবন যাপনের মধ্যে। তিনি কিভাবে সমস্যার সামনে দাঁড়িয়েছেন, কিভাবে ব্যর্থতাকে গ্রহণ করেছেন, কিভাবে নিজের লক্ষ্যকে আঁকড়ে ধরে এগিয়ে গেছেন, সেখানেই লুকিয়ে থাকে সত্যিকারের শিক্ষা। আজ আমরা এমন একজন মানুষের কথা বলবো যিনি মাত্র 39 বছরের জীবন পেয়েছিলেন, কিন্তু সেই অল্প সময়েই এমন কিছু করে গিয়েছেন যা আজও কোটি কোটি মানুষকে সাহস দেয় আর আগামীতেও দেবে। হ্যাঁ, তিনি আর অন্য কেউ নন, তিনি হলেন যুগনায়ক স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের আসল নাম ছিল নরেন্দ্রনাথ দত্ত। ছোটবেলা থেকেই তিনি অন্যরকম ছিলেন, খুব চঞ্চল, খুব কৌতূহলী আর ভীষণ সাহসী। তিনি কোনো কথা শুধু শুনেই বিশ্বাস করতেন না, তিনি জানতে চাইতেন কেন, কিভাবে, প্রমাণ কি। এই প্রশ্ন করার অভ্যাসই তাকে সবার থেকে আলাদা করে তুলেছিল। ছোটবেলায় একটা ঘটনা খুব বিখ্যাত। তাদের পাড়ায় একটা বড় গাছ ছিল, সবাই বলতো ওই গাছে নাকি ভূত আছে, সন্ধ্যের পর কেউ ওদিকে যেত না। কিন্তু ছোট্ট নরেন্দ্রনাথ এসব বিশ্বাস করলেন না। তিনি একদিন সেই গাছে উঠে বসলেন, সবাই ভয় পেয়ে তাকে নামতে বলল, কিন্তু তিনি এসে বললেন, যদি সত্যিই ভূত থাকতো তাহলে এতক্ষণে তো আমাকে ধরে ফেলত। এই ঘটনাটা শুধু সাহসের গল্প নয়, এটা শেখায় অন্ধভাবে কোনো কিছু বিশ্বাস করবেন না, সত্যকে যাচাই করবেন। আজকের দিনে আমরা সোশ্যাল মিডিয়ায় কত খবর দেখি, কত গুজব শুনি, কিন্তু আমরা কি সব কিছু যাচাই করি? করি না তো, চোখ বন্ধ করে বিশ্বাস করে ফেলি। স্বামী বিবেকানন্দ আমাদের শেখান, যে মানুষ প্রশ্ন করতে শেখে সেই মানুষই একদিন সত্যকে খুঁজে পায়। আরেকটা কথা তিনি প্রায়ই বলতেন, ভয়ই মানুষের সবচেয়ে বড় শত্রু। একবার নিজের মনকে জিজ্ঞেস করে দেখুন তো, আমি কি সত্যি ব্যর্থতাকে ভয় পাই? আমি কি মানুষের সমালোচনাকে ভয় পাই? আমি কি নতুন কিছু শুরু করতেও ভয় পাই? যদি উত্তর হ্যাঁ হয় তাহলে মনে রাখবেন, আপনি একা নন। পৃথিবীর প্রায় প্রত্যেক মানুষ কোনো না কোনো ভয়ের সঙ্গে লড়াই করে, কিন্তু পার্থক্যটা হলো কেউ ভয়ের কাছে হার মেনে নেয় আর কেউ ভয়কে সঙ্গে নিয়ে সামনে এগিয়ে যায়। স্বামী বিবেকানন্দ বলেছিলেন, যে মুহূর্তে তুমি নিজেকে দুর্বল ভাববে সেই মুহূর্তেই তুমি দুর্বল হয়ে পড়বে। কি অসাধারণ কথা! আমরা অনেক সময় বলি, আমি পারবো না, আমার দ্বারা হবে না, আমার ভাগ্য খারাপ। অথচ এই কথাগুলোই ধীরে ধীরে আমাদের ভেতরের শক্তিকে দুর্বল করে দেয়। তাই আজ যদি অনুষ্ঠানের শেষে আপনারাও একটি কথা মনে রাখেন, তাহলে সেটাই রাখবেন যে নিজের সম্পর্কে কখনো ছোট করে ভাববেন না, কারণ নিজের উপর বিশ্বাসই বড় সাফল্যের প্রথম ধাপ। আপনাদের এই বিশেষ পর্ব, আপনাদের প্রিয় অনুষ্ঠান সেরা কথাতে আমি আজ নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে। বন্ধুরা, যে আমরা কথা বলছি ছোট্ট নরেন্দ্রনাথকে নিয়ে, সেই সাহসী প্রশ্ন করতে ভালোবাসা ছেলেটিই একদিন হয়ে উঠলেন স্বামী বিবেকানন্দ। কিন্তু একজন মানুষ হঠাৎ করে কিন্তু মহান হয়ে ওঠেন না, তার জীবনেও আসে সংশয়, আসে প্রশ্ন, এমন কিছু মুহূর্ত যা তাকে বদলে দেয়। নরেন্দ্রনাথের মনেও তখন একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল, ঈশ্বর কি সত্যিই আছেন? যদি থাকেন তাহলে কেউ কি তাকে দেখেছেন? তিনি অনেক পণ্ডিতের কাছে গেলেন, অনেক সাধুর কাছে গেলেন, সবাই অনেক বড় বড় কথা বললেন, কিন্তু তার প্রশ্নের সরাসরি উত্তর কেউ দিতে পারলেন না। এরপর একদিন তিনি দক্ষিণেশ্বরে গেলেন, সেখানে তার দেখা হলো রামকৃষ্ণ পরমহংসের সঙ্গে। নরেন্দ্রনাথ সরাসরি প্রশ্ন করলেন, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? প্রশ্নটা ছিল খুব সাহসী, কিন্তু তার চেয়েও আশ্চর্য ছিল উত্তরটা। রামকৃষ্ণ পরমহংস শান্তভাবে বললেন, হ্যাঁ, আমি তাকে দেখেছি, যেমন তোমাকে দেখছি তার থেকেও স্পষ্টভাবে অনুভব করেছি। এই উত্তর নরেন্দ্রনাথকে সাড়া দিয়েছিল, কারণ তিনি প্রথম এমন একজন মানুষকে পেলেন যিনি শুধু তত্ত্বের কথা বললেন না, নিজের অভিজ্ঞতার কথা বললেন। আর বন্ধুরা, এখানেই না একটা বড় শিক্ষা লুকিয়ে আছে। জীবনে এমন একজন মানুষের প্রয়োজন হয় যিনি শুধু উপদেশ দেন না, নিজের জীবন দিয়েও সেই কথার

দেন। এবার বলি আরও একখানি বিখ্যাত ঘটনা। স্বামী বিবেকানন্দ একদিন কাশীতে হাঁটছিলেন, হঠাৎ একদল বানর তাকে তাড়া করতে শুরু করল। তিনি দ্রুত হাঁটতে লাগলেন, তারপর প্রায় দৌড়তে শুরু করলেন। বানরগুলো আরও আক্রমণাত্মক হয়ে উঠল। ঠিক তখনই দূর থেকে এক বৃদ্ধ সন্ন্যাসী চিৎকার করে বললেন, দৌড়াবে না, ঘুরে দাঁড়াও, ওদের মুখোমুখি হও। স্বামী বিবেকানন্দ সঙ্গে সঙ্গে থেমে গেলেন। তিনি ঘুরে দাঁড়িয়ে স্থিরভাবে বানরগুলোর দিকে তাকালেন। অবিশ্বাস্যভাবে বানরগুলো একে একে পিছিয়ে গেল, তারপর সরে গেল। এই ছোট্ট ঘটনাটি তার সারা জীবনের একটি বড় শিক্ষা হয়ে দাঁড়ায়। তিনি পরে বলেছিলেন, জীবনের ভয়, দুঃখ, বাধা এসব থেকে পালিও না, এগুলোর মুখোমুখি হয়ে দাঁড়াও। ভাবুন তো, আমাদের জীবনেও কত রকমের বানর আছে। কখনো পরীক্ষার ভয়, কখনো চাকরি না পাওয়ার দুশ্চিন্তা, কখনো সম্পর্কের সমস্যা, কখনো বা অর্থের অভাব, তো কখনো আবার নিজের উপর আস্থা হারিয়ে ফেলা। আমরা বেশিরভাগ সময় সমস্যার কাছ থেকে পালাতে চাই, কিন্তু পালালে কি সমস্যা শেষ হয়ে যায়? বরং ভয় আমাদের আরও তাড়া করে। তাই আজ যদি জীবনের কোনো কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছেন, তাহলে স্বামী বিবেকানন্দের সেই ঘটনাটা মনে রাখবেন। পালিও না, মুখোমুখি দাঁড়াও। হয়তো সমস্যাটা আপনার ভাবনার মতো এতটাও বড় নয়। একজন মানুষের শক্তি তার শরীরে নয়, তার মনে। আর যে মানুষ নিজের মনকে জয় করতে পারে, তাকে হারানো খুব কঠিন। আর স্বামী বিবেকানন্দের এই ভাবনাটাই তার সারা জীবন ধরে আমাদের শিখিয়ে গেছেন। আগেও শিখিয়েছেন, এখনও শেখাচ্ছেন, আর ভবিষ্যতেও ঠিক একইভাবে শিখিয়ে যাবেন। তার অনুপ্রেরণা, তার শিক্ষা, তার জীবনযাপন, সে সব কিছু মিলিয়ে তার গোটা জীবনটা একটা সেরা কথার মূল বক্তব্য আমরা বলতে পারি। স্বামী বিবেকানন্দকে দেখলে, ওনার কথা শুনলে, ওনার লেখাগুলো পড়লে কখনো আপনি অনুপ্রেরণা না পেয়ে কিন্তু অন্য কিছু পাবেন না। আর এই অনুপ্রেরণা আমরা চাইলেই কিন্তু নিজের মনকে সাহস জুগিয়ে রাখতে পারি। আপনারা এতক্ষণ শুনছিলেন সেরা কথা পর্ব। সেরা কথা পর্বে আজ আমরা কথা বললাম স্বামী বিবেকানন্দকে নিয়ে। আমরা সেরা কথা পর্বের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমি আপনাদের বন্ধু আজ রিবেদিতা আজ রয়েছি আপনাদের সঙ্গে, থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। আপনারা শুনছেন 101.6 মেঘাস FM প্রচার তরঙ্গে, FM উজ্জয়ন্ত। আপনাদের জন্য আরও বিশেষ কিছু অনুষ্ঠান নিয়ে আমার সঙ্গে আবারও কথা হবে ঠিক রাত 9টায়। থাকবো আরও বিভিন্ন অনুষ্ঠান নিয়ে। ততক্ষণ আমাদের অন্যান্য অনুষ্ঠানগুলো শুনতে থাকুন, সঙ্গে থাকুন FM উজ্জয়ন্ত। এখন শুনবেন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, তারপর কর্পোরেট এবং স্থানীয় বাংলা সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি রক্তিম ভট্টাচার্য। এখনকার বিশেষ বিশেষ খবর হল, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের কেবলমাত্র নিজেদের উন্নতির জন্য কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনেও অবদান রাখা উচিত। ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার দেশের দুর্ঘটনা ও ভূমিধ্বসপ্রবণ এলাকাগুলিকে চিহ্নিত করে সেখানকার উন্নয়নের কাজে 50,000 কোটি টাকা অর্থ বরাদ্দ করেছে। জেনারেল ধীরাজ শেঠ আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি আগামীকাল 3 দিনের সফরে নতুন দিল্লিতে আসছেন। ভারত রোয়িং বিশ্বকাপে প্রথমবার সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। আসছি বিস্তারিত খবরে। বিশাখাপত্তনমে অন্ধ্রপ্রদেশের কেন্দ্রীয় উপজাতি বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠানে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, তারা যেন শিক্ষাকে একটি সমতাভিত্তিক ও অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের

0: মাধ্যম হিসেবে ব্যবহার করে। তিনি বলেন, শিক্ষিত যুবকদের কেবল নিজেদের উন্নতির জন্যই কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনেও অবদান রাখা উচিত। রাষ্ট্রপতি শিক্ষার্থীদের সামাজিক পরিবর্তনের অগ্রদূত হয়ে ওঠার আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার লক্ষ্য কেবল কর্মসংস্থান নিশ্চিত করার মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত নয়, বরং তা সমাজ, সংস্কৃতি, ঐতিহ্য ও অর্থনৈতিক অগ্রগতিকে শক্তিশালী করতে সহায়তা করবে। তিনি বলেন, প্রতিটি শিক্ষিত যুবকের উচিত পিছিয়ে পড়া মানুষদের এগিয়ে আসতে সাহায্য করা এবং 2047 সালের মধ্যে একটি উন্নত ভারত গড়ার লক্ষ্যে অবদান রাখা।
1: तेजी से बदलते हुए परिवेश में अपने आप को प्रासंगिक बनाए रखने के लिए युवाओं को कौशल विकास के नए उभरते क्षितिजों पर विशेष ध्यान देने की आवश्यकता है। मैं आशा करती हूँ कि विश्वविद्यालय ने आपको इस तरह से सक्षम बनाया होगा और नवाचारी सोच तथा आत्मविश्वास के बल पर आप सफलता की ओर बढ़ सकेंगे।
0: বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর জানিয়েছেন, ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। তিনি অবৈধ অভিবাসন, শোষণমূলক কার্যকলাপ, মানব পাচারের বিরুদ্ধে লড়াইয়ে বিভিন্ন দেশের সম্মিলিত দায়িত্বের উপর গুরুত্ব আরোপ করেন। নতুন দিল্লিতে আয়োজিত হিউম্যান রিসোর্স মোবিলিটি ফোরামে বক্তব্য রাখার সময় ডক্টর জয়শঙ্কর অভিবাসন সংক্রান্ত প্রশাসনিক ব্যবস্থায় রূপান্তরের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতি ও সরঞ্জামের ব্যবহারের উপর বিশেষ জোর দেন। বিদেশমন্ত্রী বলেন, নিরাপদ ও বৈধ অভিবাসনের জন্য ই মাইগ্রেট প্ল্যাটফর্ম চালুর পর থেকে এ পর্যন্ত 50 লক্ষেরও বেশি এ সংক্রান্ত ছাড়পত্র প্রদান করা হয়েছে।
2: One key pillar which has brought about a transformation in the governance of migration has been the use of digital systems and tools. India's commitment to safe and legal mobility is reflected in the e-migrate platform, and since its inception, more than 5 million immigration clearances have been issued. This digital ecosystem has become a global example of leveraging technology to protect migrant workers while facilitating mobility.
0: কেন্দ্রীয় সরকার পশ্চিম এশিয়ার সাম্প্রতিক পরিস্থিতির কথা বিবেচনা করে আগামী 15 জুলাই পর্যন্ত কয়েকটি গুরুত্বপূর্ণ পেট্রোকেমিক্যাল পণ্যের উপর বহিঃশুল্ক সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করেছে। আন্তর্জাতিক সরবরাহ শৃঙ্খলে সাম্প্রতিক গোলযোগের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে সরকার জানিয়েছে। অভ্যন্তরীণ বাজারে সরবরাহ যাতে অব্যাহত থাকে সে ব্যাপারে ভারতীয় পেট্রোলিয়াম কোম্পানিগুলিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। পাশাপাশি এই সময়কালে এলপিজি গ্যাসের উৎপাদন বাড়ানোর জন্য তাদের নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং জোর দিয়ে বলেছেন, একটি শক্তিশালী অর্থনীতি বলিষ্ঠ প্রতিরক্ষা সক্ষমতার ভিত্তি। গুজরাটের ভদোদরায় আয়োজিত ভাইব্র্যান্ট গুজরাট রিজিওনাল কনফারেন্সের সমাপ্তি অধিবেশনে ভাষণ দেওয়ার সময় তিনি দৃঢ় আস্থা প্রকাশ করে বলেন, রাসায়নিক, ইলেকট্রনিক্স, জাহাজ নির্মাণ এবং পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে শক্তিশালী অবস্থানের কারণে গুজরাট শীঘ্রই প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে একটি আন্তর্জাতিক কেন্দ্রে পরিণত হবে। প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনে দেশের দ্রুত স্বনির্ভরতার অগ্রগতির কথাও তুলে ধরেন তিনি।
3: 2014 में हमारा डोमेस्टिक डिफेंस प्रोडक्शन अप्रॉक्सिमेटली 46,000 करोड़ था, लेकिन आज हमारा डिफेंस प्रोडक्शन बढ़कर 1,78,000 करोड़ रुपए तक पहुंच चुका है। इसके अलावा भारत का डिफेंस एक्सपोर्ट अप्रॉक्सिमेटली 39,000 करोड़ का कर लिया है, और आत्मनिर्भरता के इस लक्ष्य को प्राप्त करने में गुजरात अपनी बहुत ही महत्वपूर्ण भूमिका का निर्वाह कर सकता है।
0: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে বিদেশি অনুদান নিয়ন্ত্রণ আইন FCRA 2.0 পোর্টাল এবং ইলেকট্রনিক ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া কার্ড বা EOCI উদ্বোধন করেছেন। শ্রী শাহ এ প্রসঙ্গে বলেন, FCRA এর আগের পোর্টালের মাধ্যমে অনুদান পেতে যাদের অসুবিধা হতো, নতুন পোর্টালটির মাধ্যমে তারা সহজেই সমস্যার সমাধান করতে পারবেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গডকরি জানিয়েছেন, সরকার দেশজুড়ে দুর্ঘটনাপ্রবণ এলাকা বা ব্ল্যাক স্পট এবং ভূমিধসপ্রবণ অংশগুলো চিহ্নিত করে সেগুলির উন্নয়নের কাজে হাত দিয়েছে। এজন্য 50,000 কোটি টাকা অর্থ বরাদ্দ করা হয়েছে। নতুন দিল্লিতে আজ সড়ক নিরাপত্তা সংক্রান্ত এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় শ্রী গডকরি বলেন, রাস্তায় সঠিক নির্দেশ চিহ্ন, লেন চিহ্নিত করা, আন্ডারপাস সহ আন্তর্জাতিক মানের সড়ক প্রকৌশল ব্যবস্থা নিশ্চিত করার জন্য প্রয়াস চালানো হচ্ছে। ত্রিপুরায় 3 দিনের সফরে আজ কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আগরতলা পৌর নিগমের মহিলা কাউন্সিলর এবং স্থানীয় মহিলা স্বনির্ভর গোষ্ঠীর সদস্যদের সঙ্গে মত বিনিময় করেন। তিনি ত্রিপুরাকে একটি আদর্শ রাজ্যে রূপান্তর করা এবং 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য বাস্তবায়নে মহিলাদের গুরুত্বপূর্ণ ভূমিকার উপর জোর দেন। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল AIR News কলকাতাতে। জেনারেল ধীরাজ

0: আজ দেশের 31তম সেনাপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন। জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর স্থলাভিষিক্ত হলেন তিনি। পুনের খড়কওয়াসলায় অবস্থিত ন্যাশনাল ডিফেন্স একাডেমির প্রাক্তন ছাত্র জেনারেল শেঠ 1986 সালের ডিসেম্বরে সশস্ত্র বাহিনীতে প্রবেশ করেন। প্রায় 4 দশকের দীর্ঘ ও গৌরবময় সামরিক কর্মজীবনে তিনি রণকৌশলগত কার্যকলাপ, কৌশল নির্ধারণ সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনাবাহিনীর অন্যতম প্রধান স্ট্রাইক ফরমেশন বাহিনী সুদর্শন চক্র কোরের নেতৃত্ব দিয়েছিলেন। ষোড়শ ভারত জাপান বার্ষিক শীর্ষ সম্মেলনে যোগ দিতে জাপানের প্রধানমন্ত্রী সানায় তাকাইচি আগামীকাল সন্ধ্যায় 3 দিনের সফরে নতুন দিল্লিতে পৌঁছবেন। বিদেশ মন্ত্রক জানিয়েছে, সম্মেলনে দ্বিপাক্ষিক সহযোগিতার সামগ্রিক ক্ষেত্র পর্যালোচনা ও জোরদার করার বিষয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয়ে মতবিনিময় করা হবে। সফরের দ্বিতীয় দিনে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী তাকাইচিকে আনুষ্ঠানিক সংবর্ধনা জানানো হবে। এরপর তাকাইচি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আলোচনায় বসবেন। গোটা দেশজুড়ে যথাযথ মর্যাদায় আজ হুল দিবস পালিত হচ্ছে। আদিবাসী বিদ্রোহের নেতা ও তাদের স্মরণীয় বীরত্বকে আজ নানা অনুষ্ঠানের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। হুল দিবস উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সিধো কানহু, চাঁদ ভৈরব, ফুলো ঝানো এবং সেই সব সাহসী আদিবাসী যোদ্ধাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, যারা বিদেশি শাসনের অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন। ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজ সচেত ম্যাঙ্গালুরু উপকূলের অদূরে সামুদ্রিক উদ্ধার অভিযান চালিয়ে ভারতীয় মাছ ধরার নৌকা আইএফবি মঞ্জুমাথা থেকে 6 জন মৎস্যজীবীকে উদ্ধার করেছে। সমাজ মাধ্যমে এক বার্তায় বাহিনী জানিয়েছে, গতকাল উত্তাল সমুদ্রে নৌকাটির কাঠামো ক্ষতিগ্রস্ত হয়ে ভেতরে জল ঢুকতে শুরু করলে রিমোট অপারেটেড লাইফ বয় ব্যবহার করে ওই মৎস্যজীবীদের উদ্ধার করা হয়। তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান ও স্থানীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের জন্য নিউ ম্যাঙ্গালুরুতে নিয়ে আসা হচ্ছে। ভারত ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এফএটিএফকে সন্ত্রাসবাদে অর্থ সাহায্য এবং অর্থ পাচারের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্ষেত্রে একটি অপরিহার্য স্তম্ভ হিসেবে অভিহিত করেছে। উল্লেখ্য, সংস্থাটি এর আগে পাকিস্তানকে গ্রে লিস্টে অন্তর্ভুক্তির পর এফএটিএফের সমালোচনায় সরব হয় পাকিস্তান। সেই প্রেক্ষিতেই ভারতের এই বিবৃতি। রাষ্ট্রসংঘে আফগানিস্তানের স্থায়ী মিশন পাকতিকা ও কুনার প্রদেশে পাকিস্তানের বিমান হামলার তীব্র সমালোচনা করেছে। আফগান ভূখণ্ডে সব ধরনের সামরিক হামলা অবিলম্বে বন্ধ করতে বলা হয়েছে পাকিস্তানকে। উল্লেখ্য, গত 28 জুন রাতে আফগানিস্তানে পাকিস্তানি বিমান হামলায় 36 জন সাধারণ নাগরিক নিহত হন, 163 জন আহত হন। আফগান মিশন জানিয়েছে, এই হামলা আফগানিস্তানের আঞ্চলিক অখণ্ডতার গুরুতর লঙ্ঘন এবং তা আন্তর্জাতিক আইনের পরিপন্থী। এ ব্যাপারে পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে উপযুক্ত ব্যবস্থা নিতে রাষ্ট্রসংঘ ও বৃহত্তর আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়েছে। লেবাননে বর্তমান সংকট পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তদের জন্য সংযুক্ত আরব আমিরশাহী একটি মানবিক ত্রাণ সহায়তা প্যাকেজ ঘোষণা করেছে। এর মধ্যে রয়েছে খাদ্য, বস্ত্র, ওষুধসহ অন্যান্য জরুরি ত্রাণ সামগ্রী। ভারত রোয়িং বিশ্বকাপে সোনা জিতে ইতিহাস সৃষ্টি করেছে। রোয়িংয়ে আন্তর্জাতিক মঞ্চে এটাই দেশের প্রথম সোনা জয়। সুইজারল্যান্ডের লুসার্নে আয়োজিত তৃতীয় রোয়িং বিশ্বকাপে পুরুষদের লাইটওয়েট ডাবল স্কালস বিভাগে ভারতের 2 খেলোয়াড় লক্ষ্য এবং উজ্জ্বল কুমার সিং প্রতিযোগিতায় দেশকে প্রথম সোনা এনে দেন। ফিনিশিং লাইনে পৌঁছতে তারা সময় নেন 6 ঘন্টা 26 মিনিট 9 সেকেন্ড। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ রাউন্ড অফ 32 ম্যাচে নরওয়ে আইভরি কোস্টের মুখোমুখি হবে। আর্লিংটন স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 10:30। অন্য ম্যাচে ফ্রান্স খেলবে সুইডেনের বিরুদ্ধে। ইস্ট রাদারফোর্ড স্টেডিয়ামে খেলা শুরু হবে রাত 2:30। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষিত যুবকদের কেবলমাত্র নিজেদের উন্নতির জন্য কাজ করা উচিত নয়, বরং সমাজের পিছিয়ে পড়া অংশের মানুষের অবস্থার উন্নয়নে এবং জাতি গঠনে অবদান রাখা উচিত। ভারত 26টিরও বেশি দেশের সঙ্গে অভিবাসন সংক্রান্ত 28টি অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে বলে জানিয়েছেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। খবর শেষ হল, এরপর স্থানীয় সংবাদ 7:50।
1: আকাশবাণী আগরতলা।
2: মুতনারদি নিগিলাগাই তো মংচামোমতে চশমাই তো মনি বিসিনতে সাগো এইচআইভি সলোই মানো
3: তুমন কেব এইচআইভি বাই মানজাক থতক মাতং জাখে হাসতে নিজে শাশাখম নগো থাঙ্গাই আইসিটিসি খতলো মালাই দি ডাক্তার বাই কক শালাইয়ে তামুখলাইনা নাংনো কক বিতিনা দি

আকাশবাণী আগরতলা ককটুমা পরিব চিত্ত দেববর্মা তিনি ককটুমা বুভাগ রকমখা কেন্দ্রনি বুড়িতাই চেরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী ছাকা 2047 বিশ্ব বিকশিত ভারত সনামনা নাহারৈ ত্রিপুরা হব পাইথং চুকজাক বদলনি বুড়ি রক নাকুমানি পজা তৈ সামুং টাঙ্গি টঙ্গু কেন্দ্রনি হুকবার হামক্রাই মন্ত্রী শিবরাজ সিং চৌহান ছাকা হুকবারনি হামক্রাইন কারৈ হামচাজাক ভারতনি নাহারমুং।

বাচি বুড়ি সাই বাইথং চুকজাক বদল টঙ্গো খরক বারা সাই বুড়িচি বা সাই বুড়ি রক অ বাইথং চুকজাক বদল বাই কেডালজাক টঙ্গো হাকতর গনাঙ্গি বেবাগি খরক থামরুজাক লাখ পটি দিদি টঙ্গো আবুনি বিশিং ত্রিপুরাও লাখ পটি টঙ্গো খরক সা রাসাই থামচি সাই কেন্দ্রনি বুড়িতাই চিরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী উমর কাসুগিয়া কাইমা মোথাকনাব বাইথং চুকজাক বদলনি বুড়ি রকন বুসকাঙ্গি ফাইনানি কবকা ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশননি বিশিঙ্গ তৈদুলজাক ও বাইথং চুকজাক বদল রক ত্রিপুরানি রাংথং হদা হামক্রায় নাংমানি বাদজা ইয়াচাগৈ টঙ্গো নৈছাই বৃচিছিনি বিশিনি বিশিং হামসাজাক ভারত সনাম তিসানা নাহারৈ মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদীনি কবমুংন মুখ থংক্লাইনেও ত্রিপুরা হাপাং সাকথারৈ সামুংটাঙ্গি টঙ্গহিনি বখুরচাকা কেন্দ্রনি লাহার কামুংতাই লাহার কতর মন্ত্রী নীতিন গডকরি তিনি সাকা হাপাং হা কতর গনাঙ্গি লাহার পাতিমুংতাই হা কওয়াগৈ দেরামুং আমচাইরং সিনুই নাহারজাকা তাই রাং খক খক বাচি চা রুজাক সবাই হামকরে গনাং সামুং তাংনানি ইয়াগ নাহার জাকা দিল্লি কটাল লাহার নাইমুথাং বেচেপনি কক লাম্পান্ডা কাইছো কক নারকথানি মোচাং গডকরি লাহার নাইমুথাং অহৈ মুঙ্গ লোকরংন কবাংখে মানজাকনানিব কবকা কেন্দ্রনি হুকবার মন্ত্রী শিবরাজ সিং চৌহান সাকা হুকবানি হামক্রাইন কারে হামজাজাক ভারতনি নাহার মুং মুখ থাঙ্গিয়া তিনি হরিয়ানানি হিচার খেট বাচাও সামুং বুতাংনি পাইথংনি পান্ধ ব সাকা হাপাং হুকবার হানি বাকি নাকুমানি ফাস্টনি কক্টুম্রনাব মোবাইল এপস কাইছা সানামকা ব হুকবার খ্লাইনে রং ফাস্টা ইয়ং বুথারনা বিথি রায়দা তৈ রানি তাই অর্গানিক রায়দাতে হুকবার খ্লাইনানি খা বচারিখা পেট্রোল তাই ডিজেল ফালমুংটাই বাকমুঙ্গ টংসুকিয়া জরান বাকি ফিনজাক টংমা দাগিমুং রসাই নাহানি কক চাপ নাহারকা কেন্দ্র হাপাং পেট্রোলিয়াম তা ন্যাচারেল গ্যাস নাইকুং সাকা বুসকাং জুলাই তালনি সাল পুইলানি সিমি হাপাংনি থক ফালমুং মতা কিচাক লাই ফালমা কেন্দ্রনি সাকা ফিনজাক টংমা ও দাগিমুং রসাই নাহারজাগানা নাইকুংনি বুকাকি সাজাকা সালতাং এসেও জিংজালনি জরা কিচা খ্লাই সেপ নাহারানোর বাকি অ টংসে সেপ খ্লাইজাকমানে সচিব অকরা জেকে সিনহা তিনি সাকা লোকরকনি ককটম নাইমাথাংরনা বাকি হাস্তে হাপাং কতালকুক টাং সেপ সামুঙ্গ ফনাঙ্গি টঙ্গো ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন কেরং 2023 রগৈ কেবনি সাকবাইথানি ককটম করবই সামুঙ্গ ফনাং টঙ্কে সাইবার ক্রাইমনি বিশিংতৈ ইয়াপ্রি রমজাগনা তিনি আগরতলানি প্রগা ভবন স্ট্যান্ডিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্ক ফর স্টেট ডেটা মুঙ্গি লয় ক্লাইমা কাইছ ব কক সাকা আরো কবনি বিশিং মানজাকা পুলিশনি দাগিফাং করা অনুরাগ চিফ ফরেস্ট কনজারভেটর আর কে সামল কক থুম তাং সেপ নাইকুনি দাগিফাং জেয়া লগুল জিছান বি আকসং ত্রিপুরা রঙ্কচার নাই মথাবি নাইকলজাক মাধ্যমিতাই কচো মাধ্যমিকনি বছর বাচাও আমজৌ মুং বুসকাং জুলাই তালনি সালদকনি সিমি চ্যাংজাগানে আবো জুলাই তালনি সালচি ব্রিজরা আমজৌ মুং টঙ্গানে তিনি নাই মথানি কাজকু ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী ককটম রেখা বতাইব সাকা জুলাই তালনি সালনৈয় রুমনক রগ এডমিট কার্ড বাকজাগান আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটমা খাই টংবায়ু আকাশবাণী ককটমনা আপডেট মানা বগে লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এয়ার এপ তাই টুইটার বাই ফেসবুক প্লেটফর্ম এয়ার নিউজ এলার্টস ইউটিউব নাইডি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার কারি বা আকাশবাণী আগরতলা কেন্দ্র ককটমা আপডেট মানাকাই টুইটার বা এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এয়ার নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাঙ্গনে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ তাই জিপিপি হাসপাতাল তিনি কতাল তাংজাক জখা এবার খকা সিনমুং কেন্দ্র চেঙ্গি জাকা সা খামতাই নুকুং হামক্রাই নাইকুংটাই জখা নিবারণ সমিতিন বখাক্ত ও কেন্দ্র তাংতিনি বাইখ্যা রাং খক নৈচিথাম রাসাইসুক ফিল্ড থামচিচা চিফ অফ আর্মি স্টাফ অঙ্গি বাজে ইয়াচাকা জেনারেল ধীরাজ শেঠ ব জেনারেল উপেন্দ্র ত্রিবেদী থায় ফাইকা 1986 বিশু ডিসেম্বর তালো ব সেবুক হাপমানি কেন্দ্র বুড়িতে চিরাই হামক্রাই মন্ত্রী অন্নপূর্ণা দেবী তিনি আগরতলাও বিজেপিনি হাস্টে টাংনগ বুড়ি মোর্চা আদং রক তাই পুরনাইখ্রাইনি বুড়ি কর্পোরেটর বা ককলাম সালাইকা বিজেপিনি বুড়ি মোর্চানি বোখাগ্রে কেন্দ্রনি মন্ত্রী বরম ইয়াফারজাকা কেন্দ্র হাপাংনি লোক হামক্রাই গনাং তাংবু তাংরক লোকরকন সেপসাপ মানথৌরথানি বুড়ি মোর্চানি অজমা রকন কাহামকে সামুং তাংনা বাকি বকবকা ব অঙ্গনারি কেন্দ্ররংনি হামক্রাইয় তাই পোষণ তাংবু তাং কাহামকে চারিথানি বুড়ি মোর্চানি আদং রকন বসকাঙ্গি ফাইনানি বাকি বকবকা কংগ্রেসনি এমএলএ সুদীপ রায় বর্মন তিনি আগরতলানি কংগ্রেস ভবন ককটমা থুমনারী থুম কাইছব অযোধ্যা রাম মন্দির রং পুইসা কেসে কেরং

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি ইতিগণা মুখোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হল, কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাতেও স্বসহায়ক দলের মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মুখ্যসচিব জেকে সিনহা আজ বলেছেন, নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এলনিনোর প্রভাবে দেশে সম্ভাব্য কম বৃষ্টিপাতের প্রভাব মোকাবেলার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। বিশ্বকাপে নকআউটের তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে তিন শক্তিশালী দেশ, ফ্রান্স, মেক্সিকো এবং নরওয়ে। এবারে বিস্তারিত সংবাদ। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাতেও স্বসহায়ক দলের মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আজ পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলি ব্লকের মিলনায়তনে স্বসহায়ক দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি একথা বলেন। কেন্দ্রীয় মন্ত্রী বলেন, সারা দেশে 10 কোটির বেশি মহিলা স্বসহায়ক দলের সঙ্গে যুক্ত। ত্রিপুরায় 54,000 স্বসহায়ক দল রয়েছে। 5,40,000 মহিলা এই স্বসহায়ক দলগুলির সঙ্গে যুক্ত রয়েছেন। সারা দেশে প্রায় 3 কোটি লাখপতি দিদি রয়েছেন। এর মধ্যে ত্রিপুরায় লাখপতি দিদির সংখ্যা প্রায় 1,30,000।

কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বাল্য বিবাহ রোধ করতে স্বসহায়ক দলের দিদিদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি স্বসহায়ক দলগুলোকে নানা ধরনের সামাজিক কাজ করতেও পরামর্শ দিয়েছেন। তিনি বলেন, ত্রিপুরায় স্বসহায়ক দলের সদস্যদের নিষ্ঠা, উদ্যোক্তা সুলভ মনোভাব এবং স্বনির্ভরতা সত্যি অনুপ্রেরণাদায়ক। মহিলা চালিত স্বনির্ভর গোষ্ঠীগুলো রাজ্যের গ্রামীণ অর্থনীতির মেরুদণ্ড। ত্রিপুরা গ্রামীণ জীবিকা মিশনের আওতায় পরিচালিত এই স্বসহায়ক গোষ্ঠীগুলি ত্রিপুরায় আর্থসামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারত গঠনের লক্ষ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংকল্পকে বাস্তবায়নে ত্রিপুরা সরকার আন্তরিকভাবে কাজ করছে বলে তিনি উল্লেখ করেন। স্বসহায়ক দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী স্বসহায়ক দলের সদস্যদের উৎপাদিত বিভিন্ন পণ্য সামগ্রীর প্রদর্শনী স্টলও ঘুরে দেখেন। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী আজ আগরতলার বিজেপির রাজ্য কার্যালয়ে মহিলা মোর্চার সদস্য এবং পুর নিগমের মহিলা কর্পোরেটরদের সঙ্গে মতবিনিময় করেন। বিজেপির মহিলা মোর্চার পক্ষ থেকে কেন্দ্রীয় মন্ত্রীকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। কেন্দ্রীয় মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেন, ত্রিপুরা বর্তমানে এখন সমৃদ্ধ রাজ্য। কেন্দ্রীয় সরকারের জনমুখী প্রকল্পগুলো মানুষের কাছে পৌঁছে দিতে মহিলা মোর্চার নেত্রীদেরও সক্রিয় ভূমিকা নেবার জন্য তিনি আহ্বান জানান। বাল্যবিবাহ রোধ এবং নেশামুক্ত রাজ্য গঠনেও মহিলা মোর্চার সদস্য এবং মহিলা জনপ্রতিনিধি কার্যকরী পদক্ষেপ নেওয়ার জন্য তিনি আহ্বান জানান। তিনি অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর উন্নয়নে এবং পোষণ কর্মসূচি সফলভাবে রূপায়ণেও মহিলা মোর্চার সদস্যদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি আজ জানিয়েছেন, সরকার সারা দেশে দুর্ঘটনাপ্রবণ ও ভূমিধ্বস প্রবণ এলাকাগুলি চিহ্নিত করেছে এবং 50,000 কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। নয়াদিল্লিতে সড়ক নিরাপত্তা বিষয়ক একটি অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে শ্রী গড়করি সড়ক নিরাপত্তা প্রচারে বৃহত্তর জন অংশগ্রহণেরও আহ্বান জানিয়েছেন। তিনি যানবাহন চালকদের ট্রাফিক নিয়ম মেনে চলতে, অতিরিক্ত গতি পরিহার করতে, হেলমেট ও সিট বেল্ট পরতে, লেন শৃঙ্খলা বজায় রাখতে এবং গাড়ি চালানোর সময় মোবাইল ফোন ব্যবহার থেকে বিরত থাকতেও অনুরোধ করেন। ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা আগামী 6 জুলাই থেকে শুরু হবে। পরীক্ষা চলবে 14 জুলাই পর্যন্ত। আজ পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় গণ চৌধুরী এ খবর জানিয়েছেন। তিনি জানান, আগামী 2 জুলাই স্কুলগুলির মধ্যে এডমিট কার্ড বিতরণ করা হবে। মুখ্য সচিব জেকে সিনহা আজ বলেছেন, নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন 2023 অনুযায়ী কারো ব্যক্তিগত তথ্য ভুল ব্যবহার করলে সাইবার অপরাধের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে স্ট্রেন্দেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কস ফর স্টেট ডেটা শীর্ষক এক কর্মশালায় তিনি একথা বলেন। ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সহায়তায় রাজ্যের তথ্য প্রযুক্তি দপ্তর আয়োজিত এই কর্মশালায় রাজ্য সরকারের ডিজিটাল পরিকাঠামো ও নাগরিকদের তথ্য সুরক্ষা আরও জোরদার করার উপর গুরুত্ব আরোপ করা হয়। উপস্থিত ছিলেন পুলিশ মহানির্দেশক অনুরাগ, মুখ্য বন সংরক্ষক আর কে শ্যামল, তথ্য প্রযুক্তি দপ্তরের অধিকর্তা জে আর রঘুল, জিশান বি প্রমুখ। 31তম চিফ অব আর্মি স্টাফ হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন জেনারেল ধীরাজ শেঠ। তিনি স্থলাভিষিক্ত হলেন জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর জায়গায়। জেনারেল শেঠ পুনের খারাকাওয়াসলার ন্যাশনাল ডিফেন্স একাডেমির একজন প্রাক্তনী এবং 1986 সালের ডিসেম্বর মাসে চাকরিতে যোগদান করেন। 4 দশকেরও বেশি সময় ধরে তিনি ভারতীয় সেনার কমব্যাট ফোর্স সহ বিভিন্ন ক্ষেত্রে কাজের অভিজ্ঞতা লাভ করেছেন। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে তিনি ভারতীয় সেনার সুদর্শন চক্র বাহিনীতে কমান্ডারের ভূমিকা পালন করেছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক সামরিক কর্মকাণ্ড এবং বিভিন্ন আনুষ্ঠানিক দায়িত্ব তদারকি করেছেন। কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মণ আজ আগরতলার কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে অযোধ্যায় রাম মন্দিরে আর্থিক দুর্নীতির ঘটনা উল্লেখ করে গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, রাম মন্দির কোটি কোটি মানুষের ধর্মীয় বিশ্বাসের বিষয়, তাই রাম মন্দিরকে কেন্দ্র করে আর্থিক অনিয়মের যে অভিযোগ উঠেছে তার সুষ্ঠু তদন্ত হওয়া উচিত। সাংবাদিক সম্মেলনে প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহাও বক্তব্য রাখেন। এ খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে, ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণীর নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণীর নিউজ আগরতলা।
কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এলনিনোর প্রভাবে দেশে সম্ভাব্য কম বৃষ্টিপাতের প্রভাব মোকাবেলার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। আজ হরিয়ানার হিসারে ক্ষেত বাঁচাও অভিযানের সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, সরকার একটি মোবাইল অ্যাপ

0: এর কাজ করছে, যা মাটিতে কি পরিমাণ সার প্রয়োজন সে সম্পর্কে তথ্য দেবে। তিনি কৃষকদের মাটির স্বাস্থ্য বজায় রাখার লক্ষ্যে জমিতে সঠিকভাবে সার ও কীটনাশক ব্যবহার করার আহ্বান জানান। তিনি কৃষকদের জৈব চাষ পদ্ধতি গ্রহণ করারও পরামর্শ দেন। সরকার পণ্য ও পরিষেবা কর অর্থাৎ জিএসটি এপিলেট ট্রাইব্যুনালে আপিল দাখিলের শেষ তারিখ আগামী 31 জুলাই পর্যন্ত বাড়িয়েছে। অর্থ মন্ত্রণালয় সূত্রে বলা হয়েছে, জিএসটি এটিতে আপিল দাখিলের শেষ তারিখ ছিল আজ। সরকার করদাতাদের শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা না করে অনেক আগে থেকেই তাদের আপিল দাখিলের পরিকল্পনা করার পরামর্শ দিয়েছে। জোলাইবাড়ি রামকৃষ্ণ সেবা সদনে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। উদ্বোধন করেন রামকৃষ্ণ সেবা সদনের প্রতিষ্ঠাতা সম্পাদক শৈলেশ চন্দ্র পাল। শিবিরে 25 জন স্বেচ্ছায় রক্তদান করেন। আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও জিবিপি হাসপাতালে আজ নবনির্মিত যক্ষ্মা শনাক্তকরণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর এবং যক্ষ্মা নিবারণ সমিতির উদ্যোগে এই কেন্দ্রটি নির্মাণে ব্যয় হয়েছে প্রায় 23 লক্ষ টাকা। ফুটবল বিশ্বকাপের রাউন্ড অফ 32 এর শেষ নেদারল্যান্ডস বনাম মরক্কোর ম্যাচটি নির্ধারিত সময়ে 1-1 গোলে অমীমাংসিত থাকায় এক্সট্রা টাইমে খেলা গড়ায়। অতিরিক্ত 30 মিনিটেও কোনো ফলাফল না হওয়ায় শেষ পর্যন্ত রুদ্ধশ্বাস টাই ব্রেকারে মরক্কো 3-0 ব্যবধানে নেদারল্যান্ডসকে হারিয়ে শেষ 16-এ জায়গা করে নিয়েছে। রাউন্ড অফ 16-এ তারা খেলবে কানাডার সঙ্গে। এ পর্যন্ত মরক্কো সহ 4টি দেশ শেষ 16-এ পৌঁছে গেল। অন্যদিকে জাপান, জার্মানি এবং নেদারল্যান্ডসের বিশ্বকাপ অভিযান শেষ হল। ভারতীয় সময় আজ রাত 10:30 রয়েছে নরওয়ে বনাম আইভরি কোস্টের ম্যাচ। এরপর রাত 2:30 শক্তিশালী ফ্রান্সের মুখোমুখি হবে সুইডেন। আগামীকাল সকাল 6:30 মেক্সিকো খেলবে ইকুয়েডরের বিরুদ্ধে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ 2টি খেলা হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় ইয়ুথ ক্লাব 2-1 গোলে স্বামী বিবেকানন্দ ক্লাবকে পরাজিত করে। পরে একই মাঠে সিমনা তমাকারী ফুটবল ক্লাব 5-0 গোলে উমাকান্ত কোচিং সেন্টারকে হারিয়ে দেয়। এবারে আবহাওয়া। আগামী 24 ঘন্টায় উত্তর, দক্ষিণ, গোমতী, সিপাহীজলা জেলা ও খোয়াই জেলার বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরও একবার। কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাতেও স্বসহায়ক দলের মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। মুখ্য সচিব জে কে সিনহা আজ বলেছেন, নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এল নিনোর প্রভাবে দেশে সম্ভাব্য কম বৃষ্টিপাতের প্রভাব মোকাবেলার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। বিশ্বকাপে নকআউটের 3টি গুরুত্বপূর্ণ ম্যাচে নামছে 3 শক্তিশালী দেশ ফ্রান্স, মেক্সিকো এবং নরওয়ে। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: आप सब ये बॉक्स देख रहे हो, इस बॉक्स में आप सबके लिए कुछ एनवेलप्स हैं। आप सब यहाँ आओ और ये एनवेलप्स ले लो।
2: मैम, मेरे वाले में तो HIV से रिलेटेड अलग अलग मैसेजेस हैं
3: और इसमें लिखा है कि असुरक्षित यौन संबंध से HIV हो सकता है।
4: मेरे वाले में नेडल या इंजेक्शन शेयर करने से HIV फैलने की बात लिखी है
5: और इसमें लिखा है कि संक्रमित रक्त और रक्त उत्पादों से HIV हो सकता है।
6: मल्टीपल पार्टनर्स मतलब HIV का ज्यादा रिस्क।
1: हम अपनी जिंदगी में अच्छा बुरा सब जानते हैं, लेकिन फिर भी कुछ बातें इग्नोर कर देते हैं। तो मैंने सोचा जाते जाते याद दिला जाओ, ताकि पूरी जिंदगी इग्नोर नहीं याद रखोगे।
7: HIV/AIDS से संबंधित अधिक जानकारी के लिए नजदीकी सरकारी अस्पताल के ICTC में संपर्क करें या नेशनल टोल फ्री AIDS हेल्पलाइन 1097 पर कॉल करें। नैको, स्वास्थ्य एवं परिवार कल्याण मंत्रालय द्वारा जनहित में जारी।
8: HIV/AIDS নিয়ে ভয় না পেয়ে HIV এবং AIDS এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে AIDS কে প্রতিরোধ করতে হবে।
9: AIDS কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি AIDS প্রতিরোধের মূল মন্ত্র।
8: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
9: রাজ্যের বিভিন্ন এলাকায় দফতর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।

0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
1: খুশখুশে কাশি, জ্বর,
0: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
1: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
0: মুখে ও গলায় ঘা,
1: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
0: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
1: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
0: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
1: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন।
2: আকাশবাণী আগরতলা এবং এফএম উজ্জ্বল থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছেন, একই সাথে অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন এফএম উজ্জ্বল ফেসবুক পেজ থেকে লাইভ। শুরু হচ্ছে স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্বাস্থ্য। আজকের অনুষ্ঠানটির সৌজন্যে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি। আজকের সুস্বাস্থ্য অনুষ্ঠানের প্রসঙ্গ স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন। এই বিষয় নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক সুখেন্দুনাথ, সঙ্গে আছি আমি অনামিকা। আমরা থাকছি রাত 8:45 পর্যন্ত আপনাদের সাথে। আপনারা অবশ্যই ফোন করতে পারেন 2326253 এই নম্বরে, ফোন করুন 2326253 এই নম্বরে। ডাক্তারবাবু, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
3: নমস্কার।
2: প্রথমে আপনার কাছে যেটা জানবো যে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনে আমরা যাচ্ছি, কিন্তু এই যে ডায়রিয়া বলতে কি বুঝব?
3: ডায়রিয়া খুবই কমনলি হচ্ছে, মানে ঘরে ঘরেই দেখা দেয়, যে কোনো সময় হতে পারে। তো ডায়রিয়াটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে কোনো একজন ব্যক্তি বা শিশু যদি 3 বা তার বেশি সময় যদি পাতলা পায়খানা করে থাকে, তবে সেটাকেই ডায়রিয়া বলা হয়।
2: তাও আপনি যেটা বলছিলেন যে এবার ডায়রিয়ার প্রধান কারণগুলো কি কি?
3: ডায়রিয়া অ্যাকচুয়ালি মানে যে খুব সাধারণ ব্যাপারগুলো থেকে হচ্ছে, সেটা হচ্ছে ধরুন অপরিষ্কার জল যদি পান করা হয়, খাবার যেগুলো আমরা খাচ্ছি সেটা যদি ধরুন ঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্ন না করে আঢাকা রেখে যদি খাওয়া হয়, তার সঙ্গে ধরুন খাবার আগে যদি আমরা ঠিকভাবে হাত না ধুয়ে রাখি কিংবা শৌচের পর আমরা হাত ধুচ্ছি না, তো এই সমস্ত যে অপরিষ্কার ব্যাপারগুলো আছে
2: সেগুলো থেকেই
3: মূলত ডায়রিয়া হয়।
2: আচ্ছা, সেই ক্ষেত্রে ডাক্তারবাবু কিছু প্রাথমিক লক্ষণ কি থাকে যে এইগুলো দেখলে আমি তৎক্ষণাৎ চিকিৎসকের পরামর্শ নেব?
3: মূলত লক্ষণ যেটা সেটা হচ্ছে পাতলা পায়খানা হওয়া, এবং সেক্ষেত্রে যদি দেখা যায় যে শিশু, বিশেষ করে আমরা স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনে যেটা আমরা গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে 5 বছরের নিচে যে কোনো যে শিশুরা আছে তাদের ক্ষেত্রেই হচ্ছে আমরা গুরুত্ব দিচ্ছি। তো সেক্ষেত্রে যদি দেখা যায় যে কোনো একটা শিশু দিনে 3 বার পাতলা পায়খানা করে ফেলেছে, এবং সেক্ষেত্রেই হচ্ছে এটাকে আমরা ডায়রিয়া ধরে নিয়ে তার দ্রুত হচ্ছে আমাদের হচ্ছে ব্যবস্থাপনা গ্রহণ করার প্রয়োজন আছে। এবং মূলত হচ্ছে যে লক্ষণ সেটা হচ্ছে পাতলা পায়খানা হওয়া, এবং পাতলা পায়খানা যদি বেশি হয় সেক্ষেত্রে শরীর থেকে কিন্তু জল এবং লবণের পরিমাণ অনেকটা কমে যায়, সেটা বেরিয়ে যায়, তো ঘাটতি দেখা দেয়, এবং সেক্ষেত্রে কিন্তু শিশু ঝিমিয়ে পড়তে পারে, কিংবা শিশুর শরীরের জলের ভাগ লবণের ভাগ কমে গেলে সেক্ষেত্রে শিশুর মানে যে নর্মাল রেসপন্সগুলো আসে সেগুলো ডিস্টার্ব হতে পারে, ব্যাহত করতে পারে, অন্য ধরনের হতে পারে, এবং সেক্ষেত্রে হচ্ছে আমাদের দ্রুত হচ্ছে ব্যবস্থাপনা গ্রহণ করতে হবে।
2: সেক্ষেত্রে ডাক্তারবাবু, এবার যে শিশুরা মাতৃদুগ্ধ পান করছেন ওদের কি ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকে?
3: নিশ্চয়ই, ডায়রিয়া অ্যাকচুয়ালি কোনো মানে এরকম কোনো বয়স নেই যে বয়সে হয় না, মানে যে কোনো বয়সেই হতে পারে। এবং বিশেষ ব্যাপার হচ্ছে যদি কোনো একটা শিশু মাতৃদুগ্ধ পান করছে সেই জায়গাতে যদি ডায়রিয়া হয়, তবে তাকে তার মায়ের দুধ পান করানো কন্টিনিউ রাখতে হবে।
2: আচ্ছা, কিন্তু এই প্রসঙ্গে যেটা আমাদের গ্রামে হয়ে থাকে যে যেহেতু শিশুর ডায়রিয়া হয়েছে বা শিশু অতিরিক্ত মাত্রায় পাতলা পায়খানা যাচ্ছে, সেক্ষেত্রে ওর মাতৃদুগ্ধ বা দুধ জাতীয় জিনিস খাওয়ানো যাবে না, সেটা কি ঠিক না ভুল?
3: না, ভুল। অ্যাকচুয়ালি যে সমস্ত শিশুরা মাতৃদুগ্ধ পান করছে তাদেরকে সেটা কন্টিনিউ করতেই হবে।
2: আচ্ছা,
3: এবং সেটাই হচ্ছে তার শরীরের যে শক্তি সেটা রাখবে নর্মাল, এবং হচ্ছে তার যে জলের যে ঘাটতি হচ্ছে সেটা কিন্তু পূরণ করতে সাহায্য করবে। তো এবার ডায়রিয়া হলে পরে সেক্ষেত্রে আমরা সবসময় একটা কথা বলে রাখি,

0: এই নামটা হচ্ছে ওআরএস।
1: হ্যাঁ,
0: ওআরএস হচ্ছে এমন একটি উপাদান যেটা হচ্ছে ডায়রিয়া শুরু হওয়ার সঙ্গে সঙ্গে শুরু করতে হবে, এবং এটা কন্টিনিউ করে যেতে হবে যতক্ষণ না হচ্ছে এই ডায়রিয়া হচ্ছে স্টপ হচ্ছে কিংবা হচ্ছে মানে বন্ধ হচ্ছে আর কি।
1: এই প্রসঙ্গে ডাক্তারবাবু আপনার কাছে যেটা আমার মনে প্রশ্ন আসলো, এবং শ্রোতা বন্ধুরা যারা শুনছেন এবং দেখছেন ওদের মনেও হতে পারে যে এই যে ওআরএস আমরা ডাক্তারবাবুরা পরামর্শ করছেন সেটা সঠিক পদ্ধতি কি? অনেকে যেটা করে থাকেন যে এক কাপ জলের মধ্যে এক প্যাকেট ওআরএস গুলে খেয়ে নিলাম, বাস ডায়রিয়া সেরে গেল, সেটা কি ঠিক না ভুল?
0: না, একদম ঠিক কথা বলেছেন। ওআরএস অ্যাকচুয়ালি সরকারিভাবে আমাদের হাসপাতালগুলো থেকে যেটা সাপ্লাই করা হয় সেটা হচ্ছে এক লিটার জলের জন্য হচ্ছে সেটা মানে করা হয়। তো সেক্ষেত্রে ওআরএস এর প্যাকেটটি এক লিটার বিশুদ্ধ পানীয় জল বা নিরাপদ জল যেটা হচ্ছে সে ধরনের এক লিটার জলের মধ্যে গুলতে হবে, এবং এটা ২৪ ঘন্টার মধ্যে হচ্ছে পান করাতে হবে। এবার যখনই শিশুর পাতলা পায়খানা হচ্ছে সে জায়গায় পাতলা পায়খানার পরপরই ওকে একটু একটু করে দিতে হবে, বা একটা টাইম কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, তাতে তার সেটা বমি হয়ে যেতে পারে, বেরিয়ে যেতে পারে, সেটা না থাকলে তো লাভ নেই। তো তার জন্যই হচ্ছে যাতে পেটে সেটা যাতে থাকে তার জন্য হচ্ছে অল্প অল্প করে তাকে দিতে হবে, বারবার দিতে হবে। এবং এটা হচ্ছে মূলত হচ্ছে ওআরএসটা হচ্ছে জল এবং লবণের যে ঘাটতি সেই ঘাটতিকে পূরণ করার জন্য হচ্ছে এটা প্রয়োজন।
1: তাহলে এই যে ওআরএসটা একটা একজন ধরুন না সকাল ৮টার সময় একটা ওআরএস এক লিটারের মধ্যে গুলল, তো সেটা কতক্ষণ খাওয়াতে পারবে?
0: ২৪ ঘন্টা
1: সেটা
0: খাওয়ানো যাবে, ২৪ ঘন্টার পরে কিন্তু সেটা যেন আর না খাওয়ানো হয়। সেটা যদি থেকে যায় তাহলে ফেলে দিতে হবে, আবার নতুন করে ওআরএস এক প্যাকেট গুলে নিতে হবে এক লিটার জলে।
1: এই প্রসঙ্গে আরেকটা যেটা আমার মনে প্রশ্ন আসলো যে এটা কি সেদ্ধ করা জলের কিছু প্রয়োজনীয়তা আছে নাকি আমরা বাড়িতে যেরকম ফিল্টার জল খাই সেটার মধ্যেও করা যায়?
0: অ্যাকচুয়ালি পানীয় জল হচ্ছে আমাদের বিশুদ্ধ এবং নিরাপদ হতে হবে। তো নিরাপদ পানীয় জল হওয়ার জন্য আমরা জলকে যদি ফুটিয়ে ঠান্ডা করে নিই তাহলে সেটাও কিন্তু মানে বিশুদ্ধ বা নিরাপদ পানীয় জল হয়, কিংবা বিভিন্ন প্রসেসে আজকাল অনেক ধরনের এগুলো আছে, তো সেগুলোর মাধ্যমে হচ্ছে নিরাপদ জল আমরা নিতে পারি।
1: আচ্ছা,
0: তো সেটা করে আমাদের অ্যাকচুয়ালি আমাদের নিরাপদ পানীয় জলটাই নিতে হবে, এটা হচ্ছে মূল বিষয়। তো তার জন্য সিদ্ধ করলে কিন্তু এটা ভালো,
1: ভালো বিশেষ করে যখন ডায়রিয়া হচ্ছে তখন কিন্তু একদমই নিরাপদ জলটা খাওয়াই একদম বাঞ্ছনীয়। আরেকটা যেটা জানবো আপনার কাছে যে এই যে ডায়রিয়া হচ্ছে সেই ক্ষেত্রে কি কি ধরনের খাবার খাওয়া যেতে পারে আর কি কি খাবার থেকে একদম বিরত থাকতে হবে?
0: অ্যাকচুয়ালি ডায়রিয়া সঙ্গে যেটা বলা হয় যে আমাদের তরল যে সমস্ত খাবার আছে সেগুলো যেন আমরা কন্টিনিউ করি, এবং ধরুন যেহেতু আমাদের স্টপ ডায়রিয়ার ক্ষেত্রে আমরা শিশুদের কথাই বলছি, তো সেক্ষেত্রে যে বয়সের শিশু যে সমস্ত নর্মাল খাবার যেগুলো খায় সেগুলো কন্টিনিউ করবে যাতে তার পুষ্টির ঘাটতি না হয়, তার যেন দুর্বলতা না আসে। তার সঙ্গে আমরা যেটা সাজেস্ট করে থাকি তরল খাবার, যেমন ধরুন হচ্ছে নর্মাল খাবারের সঙ্গে হচ্ছে ওআরএসটা খেলো, ওআরএসটা খাওয়ার সঙ্গে সে ডাবের জলও সেক্ষেত্রে নিতে পারে, বা ফলের রসও সেক্ষেত্রে হচ্ছে খেতে পারে। তো এই বিষয়গুলো হচ্ছে আছে। এবার ধরুন ৬ মাসের বয়সের পর থেকে তো বাচ্চাদেরকে সাপ্লিমেন্টারি ফুড দেওয়া হয়, তো সেই যে সাপ্লিমেন্টারি ফুড সেটাও কিন্তু সেক্ষেত্রে কন্টিনিউ করার জন্যই কিন্তু গাইডলাইনে বলা আছে।
1: তো আরেকটা যেটা আপনার কাছে পরবর্তী আমার প্রশ্ন থাকবে যে যখন ডায়রিয়া হচ্ছে বাচ্চাদের সেক্ষেত্রে ওই বাচ্চাটার বিশেষ কি কি ধরনের যত্নের প্রয়োজন হয়?
0: হ্যাঁ, যত্ন মিন্স মানে ডায়রিয়া অলরেডি হয়েছে মিন্স কোনো একটা কারণে হয়েছে, তো সেই কারণটাকে মূলত হচ্ছে আমাদের আইডেন্টিফাই করে হচ্ছে সেটাকে দূরে সরাতে হবে। ধরুন খাবার যখন তৈরি করা হচ্ছিল সেক্ষেত্রে হয়তো হাত ধোয়া হয়নি, ঠিক আছে, খাবার খাওয়ানোর সময় হয়তো সঠিকভাবে হাত ধোয়া হয়নি, কিংবা বাচ্চাকে কোথাও খোলা জায়গাতে শৌচ করানো হয়েছে সেটাও কিন্তু সঠিক নয়, আমাদের স্যানিটারি ল্যাট্রিন ব্যবহার করতে হবে, এবং বাচ্চার সোচ কাজের পরে হচ্ছে

0: হাত পা ভালো করে সাবান দিয়ে ধুতে হবে, তো এই জায়গাগুলোতে কোথাও না কোথাও একটা ঘাটতি হয়েছে কিংবা কোনো অপরিশুদ্ধ মানে অপরিষ্কার খাওয়া দাওয়া খাওয়ানো হয়েছে। তো যেটাই হয়েছে সেটাকে মূলত হচ্ছে আমাদেরকে আগে আইডেন্টিফাই করে সেটাকে আমাদের কন্ট্রোল করতে হবে। তারপরে হচ্ছে আমাদেরকে হচ্ছে ওই যে জায়গাগুলো যেগুলো হচ্ছে আমাদের নিরাপদ দেয় বাচ্চাকে, সেই ব্যাপারগুলো আমাদেরকে
1: খেয়াল রাখতে হবে যেন বাচ্চাটা মানে ডায়রিয়া থেকে আক্রান্ত হওয়া থেকে দূরে থাকে,
0: দূরে থাকে।
1: একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন ফোনে? নমস্কার, কেউ আছেন ফোনে? শ্রোতা বন্ধুর অবশ্যই ফোন করুন 2326253 এই নম্বরে। আমরা আজ কথা বলছি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন নিয়ে। আজকে সুস্বাস্থ্য অনুষ্ঠানটি সৌজন্যে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি। আমাদের সঙ্গে আছেন বিশেষজ্ঞ চিকিৎসক সুখেন্দুনাথ, সঙ্গে আছি আমি অনামিকা। আমরা আজ কথা বলছি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন নিয়ে। এই প্রসঙ্গে আপনার যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই ফোন করতে পারেন 2326253 এই নম্বরে, ফোন করুন 2326253 এই নম্বরে। হ্যাঁ, যেটা ডাক্তারবাবু আপনি বলছিলেন যে সেই সময় কিন্তু একটু শিশুদের বিশেষভাবে যত্নের প্রয়োজন হয়, তো আরেকটা যেটা আমাদের কুসংস্কার বলুন বা ধারণা বলুন যে ছোটদেরই ডায়রিয়া হয় বড়দের হয় না, সেটাও কি ঠিক?
0: না না, মোটেই নয়। ছোটদের ডায়রিয়া হয় কারণ ওদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকাংশে বড়দের থেকে কম থাকে, তো তারা ইনফেকশনগুলোতে খুব তাড়াতাড়ি হচ্ছে ওরা আক্রান্ত হয়। কিন্তু বড়দেরও হয়, এবং মানে এই যে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন, এটার সঙ্গে খুব প্রাসঙ্গিক কয়েকটা কথা আমি এখানে উল্লেখ করতে চাইছি। যেটা হচ্ছে যখনই ডায়রিয়া হচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে শিশুদেরকে আমরা যে চিকিৎসাটা আমাদের দিতে হবে ডায়রিয়া হওয়ার সাথে সাথে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের ওয়ারেস শুরু করতে হবে। তার সঙ্গে হচ্ছে 14 দিনের জন্য হচ্ছে জিঙ্ক ট্যাবলেট হচ্ছে খাওয়াতে হবে। এবার জিঙ্ক ট্যাবলেটটা কি করে? জিঙ্ক ট্যাবলেট হচ্ছে আমাদের যে অন্ত্র আছে সেটাকে হচ্ছে মানে সুস্থ করে তোলে, এবং এই যে ডায়রিয়া অর্থাৎ পাতলা পায়খানা যে হচ্ছে সেটাকে কমিয়ে আনতে সাহায্য করে।
1: আচ্ছা,
0: তো জিঙ্ক ট্যাবলেটের একটা বিরাট গুরুত্ব আছে, সেটা পাশাপাশি শরীরের ইমিউনিটিও বাড়ায়, এবং বারবার ডায়রিয়া হওয়ার প্রকোপ যদি হতে থাকে তাকে সেই প্রকোপটাকে কিন্তু কমাতে সাহায্য করে। তার জন্য হচ্ছে জিঙ্ক ট্যাবলেটটা খুবই গুরুত্বপূর্ণ। 14 দিন জিঙ্ক ট্যাবলেট অবশ্যই সেক্ষেত্রে হচ্ছে খেতে হবে, এবং এটা হচ্ছে যদি দেখা যায় যে ডায়রিয়া শুরু হয়েছে 3 দিনের মাথায় বা 4 দিনের মাথায় ডায়রিয়া বন্ধ হয়ে গেছে, তাহলেও কিন্তু 14 দিন জিঙ্ক ট্যাবলেট আপনার কন্টিনিউ করতে হবে, এটা কিন্তু বন্ধ করা যাবে না।
1: ঠিক, এটা খুব সুন্দর কথা বললেন। আলোচনায় ফিরবো। একজন শ্রোতা বন্ধু আমাদের সঙ্গে আছেন, নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন ফোনে? নমস্কার, না শ্রোতা বন্ধুর সঙ্গে কথা হলো না। হ্যাঁ, যেটা বলছিলেন ডাক্তারবাবু আপনি যে ডায়রিয়া কমে গেলেও কিন্তু আমাদের 14 দিন সেই ওষুধটা খেতে হবে, কিন্তু যেটা আমরা করে থাকি যে 4 দিন বা 5 দিন পরে কমে গেল সেটা কিন্তু আমরা কন্টিনিউ করি না, সেক্ষেত্রে কী কী ধরনের সমস্যা হতে পারে? সেক্ষেত্রে কি আবার ডায়রিয়া হতে পারে?
0: হ্যাঁ, যদি আমরা এই কোর্সটাকে কমপ্লিট না করাই আমাদের বাচ্চাদেরকে, সেক্ষেত্রে কিন্তু সেটা রেকারেন্স হতে পারে, আবার কয়েকদিন পরে আবার তার ডায়রিয়ার আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকবে। কারণ এই যে 14 দিন জিঙ্ক ট্যাবলেট খাওয়ার পরে তার অন্ত্রের যে শক্তি বা সামর্থ্য যেটা বৃদ্ধি পেত ডায়রিয়া কন্ট্রোল করার জন্য, তার যে ক্ষমতাটা বৃদ্ধি পেত সেটা কিন্তু হলো না ঠিকভাবে। এবার পরবর্তী সময়ে যদি আবার কোনো ধরনের সাধারণ ইনফেকশন হয় সেটা কিন্তু সেটাকে আবার আক্রান্ত করতে পারে, তো তার জন্য হচ্ছে আমাদের 14 দিন অবশ্যই
1: খেতে হবে। একজন শ্রোতা বন্ধু আছেন আমাদের সঙ্গে, নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধু, কে আছেন ফোনে? নমস্কার শ্রোতা বন্ধু, কেউ ফোনে আছেন? না, হয়তোবা শ্রোতা বন্ধুর ফোনটা আমরা নিতে পারছি না। আপনারা কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে 9402169965, এটাতেও কিন্তু

0: আপনাদের প্রশ্নগুলো ডাক্তারবাবুকে করতে পারেন। আবারও বলছি, আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9402169965। আমরা কিন্তু আছি রাত 8:45 পর্যন্ত আপনাদের সাথে। হ্যাঁ, জিঙ্ক ট্যাবলেটের যেটা খুবই গুরুত্বপূর্ণ ডায়রিয়ার ক্ষেত্রে, কিন্তু আমি যেটা বলবো যে এই যে আপনি বললেন যে জিঙ্ক ট্যাবলেট খেলে কিন্তু ডায়রিয়া থেকে মুক্ত হওয়ার প্রবণতাটা অনেকটাই বেড়ে যায়, সেই ক্ষেত্রে আমরা যেটা করে থাকি যে দোকানে গেলাম, জিঙ্ক ট্যাবলেট কিনে অযথা খাচ্ছি, সেটা কি কোনো ক্ষতি করছে আমাদের?
1: দেখুন, মানে চিকিৎসকের পরামর্শ ছাড়া কোন ধরনেরই ওষুধ খাওয়া উচিত নয়। তো এবার স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনে যেটা আমাদেরকে গাইডলাইন দিয়েছে যে ওআরএস এর সাথে জিঙ্ক ট্যাবলেট খাওয়ানো যাবে, তো এটা অলরেডি একটা মানে গাইডলাইন হয়ে চলে এসেছে। তো সেক্ষেত্রে এখানে আমাদের যারা মানে ফিল্ড লেভেল কর্মীরা আছে, আশা দিদিমণি, অঙ্গনওয়াড়ি দিদিমণি, ওনারাও কিন্তু সেক্ষেত্রে এটা দিয়ে আসবেন, মানে বাড়িতে দিয়ে আসতে পারেন, সেই পরামর্শটা ওনারা দিতে পারেন। কারণ ওনাদেরকে সেই গাইডলাইন অনুযায়ী আমরা ট্রেনিং করিয়েছি, আমরা তাদের ওনাদেরকে জানিয়েছি, বা ওনারা বাড়ি বাড়ি যখন যাচ্ছেন ওনারা কিভাবে ওআরএস তৈরি করা হবে, কিভাবে একটা পরিষ্কার পাত্রে নিরাপদ জল নিয়ে ওআরএস তৈরি করে সেটা রাখা হবে, পান করা যাবে, এই বিষয়ে কিন্তু ওনারা হচ্ছে পরামর্শ সেখানে বাড়ি বাড়ি দিচ্ছেন। এবং তার পাশাপাশি আরেকটা গুরুত্বপূর্ণ মানে কথা হচ্ছে, এই স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনের মধ্যে 5 বছরের নিচে যে সমস্ত বাচ্চা আছে, প্রত্যেকটা বাড়িতে আমাদের আশা দিদিমণিরা সেখানে যাচ্ছেন, 2 করে ওআরএস এর প্যাকেট সে প্রত্যেকটা বাড়িতে দেওয়া হচ্ছে, তার সঙ্গে হচ্ছে 14 দিনের জিঙ্ক ট্যাবলেট প্রত্যেকটা শিশুর জন্য দেওয়া হচ্ছে। এটা হচ্ছে ঘরে রেখে দেওয়ার জন্য, মানে যদি আপনি এখন আক্রান্ত হয়েছেন তাহলে আপনি শুরু করুন, যদি আপনি আক্রান্ত হননি তাহলে এটা ঘরে রেখে দিন, মানে যে কোনো সময় আপনি যদি এইভাবে আক্রান্ত হন তাহলে আপনি এটা শুরু করতে পারেন।
0: এই প্রসঙ্গে ডাক্তারবাবু, আপনি যেহেতু আজকে আমাদের সঙ্গে আছেন, যেটা আশা দিদিরা দিয়ে থাকেন, কিন্তু বাবা মারা যেটা করে থাকেন যে এটা কি খাওয়ানো ঠিক হবে না, কিসের ওষুধ দিয়ে গেল, আমাদের বাচ্চার কোনো অসুবিধা হবে না, তো এই প্রসঙ্গে একটু যদি আলোকপাত করেন।
1: বিষয়টা হচ্ছে
0: যে একটা ভয় থাকে যে এটা বাচ্চাকে দেওয়া যাবে কিনা।
1: হ্যাঁ, নিঃসন্দেহে। তো যদি এই ধরনের আপনার এপিসোড বা ডায়রিয়ার এপিসোড বা এগুলো হয়েছে কোথাও কারোর, তো আপনারা নিঃসন্দেহে আপনারা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে আপনারা যোগাযোগ করেন, আপনাদের পাড়াতে যিনি আশা দিদি আছেন ওনার সঙ্গে আপনারা কথা বলুন, কারণ আশা দিদিদের কাছে আমাদের এই ওআরএস প্যাকেট দেওয়া থাকে, জিঙ্ক ট্যাবলেট ওনারা বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছেন সেটাও ওনার কাছে দেওয়া থাকে, তো ওনারা এই বিষয়ে পরামর্শ আপনাদেরকে দিতে পারবেন। তারপরেও যদি আপনাদের মনে হচ্ছে না আর একটু পরামর্শ আমাদের চাই, সেক্ষেত্রে আপনারা নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে, উপস্বাস্থ্যকেন্দ্র আছে, সেখানে আপনারা যোগাযোগ করতে পারেন। সেখানে উপস্বাস্থ্যকেন্দ্রে আমাদের MPW এবং CHOরা আছে, স্বাস্থ্যকেন্দ্রের মধ্যে আমাদের মেডিকেল অফিসাররা আছে এবং অন্যান্য সকল স্বাস্থ্যকর্মীরা আছে, তো সেখানেও আপনারা পরামর্শ নিতে পারেন। এবং এক্ষেত্রে পরামর্শ নেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের আপনারা হেজিটেশন করবেন না, কারণ আমাদের স্বাস্থ্যকর্মীরা কিন্তু মানে আছেন আপনাদেরকে সহযোগিতা করার জন্য, আপনাদেরকে যে কোনো সমস্যা স্বাস্থ্য বিষয়ক হলে সেক্ষেত্রে হচ্ছে সেটা থেকে আপনাদেরকে মুক্ত করার জন্য।
0: সেটাই আরেকটা যেটা আপনার কাছে জানতে চাইবো, যে আপনি কিন্তু বারবার বলছেন যে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা কিন্তু ডায়রিয়া রোখার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, তো সেই ক্ষেত্রে এই যে হাত ধোয়ার গুরুত্বটা কত বা হাত পরিষ্কার রাখার গুরুত্বটা কত ডায়রিয়া রুখতে?
1: বলা হয় যে যদি মানে এটার একটা কথা আছে যে যদি হাত ঠিকভাবে ধোয়া হয় তাহলে ধরুন যে আপনার মানে ইনফেকশন হওয়ার সম্ভাবনা পুরোপুরি চলে গেল,
0: যেটা আমরা কোভিড এর সময় কিন্তু প্রতিনিয়ত করতাম, কিন্তু এখন অথবা একটু চলে গেছে।
1: তো হাত ধোয়াটা খুবই গুরুত্বপূর্ণ, এবং হাত ধোয়ার নির্দিষ্ট ধাপ আছে, সেই 6টি ধাপ যদি আমরা মেনে হাত ধুই তো তাহলে কিন্তু হাত ধোয়াটা খুব মানে এমনভাবে হয় যে আমাদের হাত মানে পুরোপুরি জীবাণুমুক্ত হয়, এবং সেই হাতে যদি আমরা খাবার তৈরি করি বা খাবার খাই বা খাবার খাওয়াই তাহলে কোনো ধরনের মানে ইনফেকশন হওয়ার কোনো সম্ভাবনা থাকে না।
0: আচ্ছা, সেই ধাপগুলো যদি আমাদের শ্রোতা বন্ধুদের জন্য বলেন।
1: এটা মানে দেখালেই ঠিক হবে, মানে বলে সেটা, তো প্রথম হচ্ছে হাতের যে দুটো তালু আছে আমাদের, প্রথম হচ্ছে দুটো হাতকে ভালো করে মানে

0: নিতে হবে জলে, এবং সেটা কনুই পর্যন্ত।
1: আচ্ছা,
0: ঠিক আছে। তো তারপরে হচ্ছে দুটো হাতে আমরা সাবান ভালো করে মেখে নিতে হবে। এবার যদি আমাদের কাছে লিকুইড হ্যান্ডওয়াশ থাকে, যেটা আনটাচড কন্ডিশনে আমরা নিতে পারি, তো সেটা হলে খুব ভালো। তো সেটা আমরা দুটো হাতে একেবারে কনুই পর্যন্ত, হাতের নখ থেকে কনুই পর্যন্ত আমরা মাখিয়ে নিলাম। তারপর দুটো হাতের তালুতে আমরা ঘষবো 10 বার, ঠিক আছে। তারপরে হচ্ছে একটা হাত দিয়ে অপর হাতের পেছন দিকটা হচ্ছে ভালো করে ঘষবো, এবং সেক্ষেত্রে হচ্ছে আঙুলের মাঝ বরাবর কিন্তু আরেকটা হাতের আঙুলগুলো কীভাবে ঘষতে হবে।
1: আচ্ছা,
0: তো এইভাবে হচ্ছে করলে কি হবে, তো আমার পেছনটা, হাতের পেছনটা এবং আঙুলের মাঝখানগুলো পরিষ্কার হয়ে গেল। তারপর হচ্ছে আঙুলের যে নখগুলো আছে, সেই নখগুলোকে এক জায়গায় করে আরেকটা হাতের মাঝখানে হচ্ছে এরকমভাবে আমাদের ঘষতে হবে। তাহলে কি হলো, আঙুলের নখগুলো থেকে কোনো ধরনের ময়লা থাকছে সেগুলো কিন্তু সেখানে বেরিয়ে যাবে। তো সেটা দুটো হাতেই পাশাপাশি আমাদের করতে হবে। এটা করার পর তারপর হচ্ছে এই যে বুড়ো আঙুলটা, এটা একটু আলাদা থাকে, সেপারেট থাকে, ঠিক আছে, অন্য আঙুলগুলো থেকে। তো সেক্ষেত্রে এটাকে আবার হচ্ছে আমাদের এরকম করে ঘষতে হবে, ঠিক আছে। এটা আমাদের আবার ঘষতে হবে। তো তাহলে আমরা এই যে ঘষা হলো, এবার দেখুন, তাহলে একটা স্টেপ, দুটো স্টেপ, তিনটে স্টেপ, চারটে স্টেপ, তারপরে হচ্ছে এই যে মুঠো, মুঠো করে হচ্ছে এই মুঠো দিয়ে হচ্ছে এরকম করে আবার ঘষতে হবে, ঠিক আছে। এই মুঠো করে এই হচ্ছে ঘষলো, ঠিক আছে। তাহলে পুরো অংশে এই যে মাঝখানে যে কাজগুলো থাকে, এখানে আর কিছু
1: সেগুলো জীবাণুমুক্ত হয়ে গেল,
0: সেখানে আর কিছু থাকার সম্ভাবনা থাকলো। পরবর্তী সময় হচ্ছে আমাদের এই যে রিস্ট থেকে পুরো হাতটাকে হচ্ছে আমাদের এরকম করে ঘষতে হবে, পুরো রিস্ট থেকে একদম নিচ পর্যন্ত। এইভাবে ঘষার পরে এবার রানিং ওয়াটারের মধ্যে হচ্ছে আমাদের হাতকে এইভাবে রাখতে হবে, নিয়ে ভালো করে দেবো, মানে উপর থেকে জল পড়ছে এভাবে ধুয়ে। এবার জলটা পুরো কি, আপনার সাবানটা ভালো করে ধুয়ে নিলেন, ময়লা যেটা আছে সেটা ধুয়ে নিলেন,
1: চলে গেল,
0: ধুয়ে নিলেন। এবার হাতটা এমন অবস্থায় থাকবে যে আমার হাতটা এরকমই থাকবে। তাহলে কি হবে, এখানে যে জলটা আছে এদিক থেকে গড়াবে, তাহলে উপরে কোনো ধরনের ইনফেকশন থাকার
1: সম্ভাবনা নেই,
0: থাকলো না, ঠিক আছে। কিন্তু যদি আমরা হাতটাকে এইভাবে ঝুলিয়ে রাখি, তাহলে এইখানের যে অপরিষ্কার জায়গা যদি যেটা থাকবে, সেখানে কিছু জল থাকলে সেটা আবার এখানে
1: চলে আসবে,
0: চলে আসবে, ঠিক আছে। তো তার জন্য হচ্ছে কি, আমাদের মানে হাত ধোয়ার যে প্রসেসটা, এটা যদি আমরা ঠিকভাবে মানে যদি আমরা করি, এবং লাস্ট অব দি যেটা হচ্ছে আমাদের এয়ার ড্রাই করার নিয়ম আছে, তো এয়ার ড্রাই করলে এইবার আমার আপনার হাতের মধ্যে আর কোনো কিছু জীবাণু থাকার কোনো
1: মুক্ত হয়ে গেল। খুব সুন্দর একটা জিনিস কিন্তু দেখালেন, আমাদের দর্শক যারা আছে, আমাদের ফেসবুক লাইভ যারা দেখছেন, ওদের জন্য খুব ভালো, শ্রোতা বন্ধুরা যারা শুনছেন ওরাও কিন্তু জানতে পারলেন যে হাত ধোয়ার যেটা পদ্ধতিগুলো বলছিলেন। আরেকটা প্রশ্ন যেটা আপনার কাছে জানবো, যে বর্ষাকালে এই ডায়রিয়ার প্রকোপ কেন বেশি হয়?
0: বর্ষাকালে অ্যাকচুয়ালি আমাদের পানীয় জলের যে সোর্সগুলো আছে, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে বর্ষার জল থেকে মানে কন্ট্যাক্টে চলে আসে। এইবার ধরুন জল ড্রেন ভর্তি হচ্ছে, সেই জল যাচ্ছে, ঠিক আছে, যে কোনো জায়গাতে জল মানে বর্ষার জলে ভর্তি হয়, সেটা আরেকটা জায়গায় যাচ্ছে, তো কি হচ্ছে সোর্সগুলো হচ্ছে কন্টামিনেট হয়, তো সেই কারণে হচ্ছে এই জায়গাতে হচ্ছে মানে ইনফেকশন বাড়ার সম্ভাবনা বেড়ে যায়। এবং এই কারণে এই যে স্টপ ডায়রিয়া ক্যাম্পেইনটা হচ্ছে এই সময়ে করা হয়। তো যেটা এখানে একটা উল্লেখযোগ্য বিষয় হচ্ছে আমাদের সময়সীমাটা কতদিন ধরে, আমাদের এই যে জুন মাসের হচ্ছে আমাদের 16 তারিখ থেকে জুলাই মাসের 31 তারিখ পর্যন্ত হচ্ছে আমাদের এই স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন, অর্থাৎ 1.5 মাস ধরে আমাদের এই ক্যাম্পেইনটা চলবে। এবং এই ক্যাম্পেইন চলাকালীন, এই ক্যাম্পেইন চলাকালীন আমাদের যে স্বাস্থ্যকর্মীরা আছে, আশা দিদিরা আছে, ওনারা হচ্ছে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি সেন্টার, স্কুল, সে সমস্ত জায়গায় যাবেন, এবং সেখানে হচ্ছে বাচ্চাদেরকে হচ্ছে স্বাস্থ্য বিষয়ক, পরিষ্কার পরিচ্ছন্ন বিষয়ক, হাইজিন রিলেটেড এই সমস্ত বিষয়ে হচ্ছে ওদেরকে হচ্ছে পরামর্শ দেবে, জানাবে। এবং হাত ধোয়া, এই যে হাত ধোয়ার যে বিষয়টা, এটা হচ্ছে প্রত্যেকটা স্কুলে কিন্তু আমাদের ডেমনস্ট্রেট করাতে হবে, যাতে স্কুলের বাচ্চারা যারা নিজেরা নিজের কাজ কিছু কিছু করে করতে পারে, তারা যেন এই যে হাত ধুয়ে খাবারটা খায়, অ্যাটলিস্ট মিড ডে মিল বা যেটাই খাবার খাচ্ছে স্কুলে, সে টিফিন করছে বা যেটাই খাচ্ছে,
1: হাত

0: যেন থাকে খাওয়ার সময়,
1: পরিষ্কার যেন থাকে।
0: আমাদের শ্রোতা বন্ধুদের একজন জানতে চাইছেন যে ওনার বয়স 15, তো সেক্ষেত্রে ফল কি কি ধরনের খেতে পারেন যেটা খেলে ওনার ডায়রিয়া কমবে, বা ফল খাওয়ার ক্ষেত্রে কোনো বারণ আছে কি?
1: না দেখুন, ডায়রিয়া সঙ্গে আপনারা মানে স্বাভাবিক যে খাবারগুলো ফল মূলগুলো আপনারা খেতে পারেন তাতে কোনো অসুবিধে নেই। তো সেক্ষেত্রে হচ্ছে কলা খাওয়ার একটা মানে ওই থাকে, পরামর্শ থাকে, যেমন হচ্ছে কাঁচা কলা বা এই ধরনের খেলে পরে সে, কেননা এতে কিছু উপাদান থাকে যেটা হচ্ছে আমাদের ওই ডায়রিয়া কমাতে সাহায্য করে, তো এই সেগুলো খাওয়া যেতে পারে, কিন্তু ডাবের জল সেটাও খাওয়া যেতে পারে, অন্যান্য ফলগুলো খাওয়া যেতে পারে, কিন্তু যেগুলোতে আমাদের হচ্ছে ল্যাক্সেটিভ উপাদান বেশি থাকে, যেগুলো খেলে হচ্ছে পায়খানা হচ্ছে নরম হওয়ার সম্ভাবনা থাকে, যেমন হচ্ছে বেল, তার সঙ্গে হচ্ছে পেঁপে, তো সেগুলো আমরা কানেকটা আমরা ওই সময়টা আমরা অ্যাভয়েড করতে পারি, বাকিগুলো আমরা খাওয়া যাবে,
0: বাকি সব কিছুই খাওয়া যাবে,
1: যেমন কাঁঠাল এই সমস্তগুলোকে আমরা ওই সময়টা আমরা কানেকটা অ্যাভয়েড করতে পারি।
0: আচ্ছা, আরেকটা আপনার কাছে যেটা জানবো যে যেটা করে থাকেন অনেকেই, যে ডায়রিয়া হয়েছে আবার চিকিৎসকের পরামর্শ না নিয়ে দোকানে যাচ্ছেন, অ্যান্টিবায়োটিক কিছু খাচ্ছেন, ভাবছেন যে অ্যান্টিবায়োটিক খেয়েছি আমার তৎক্ষণাৎ কমে গেছে তো ডায়রিয়া শেষ হয়ে গেছে, এই প্রসঙ্গে যদি একটু আলোকপাত করেন।
1: দেখুন, অ্যান্টিবায়োটিক মোটেই ডাক্তারের পরামর্শ ছাড়া খাওয়া উচিত নয়, কারণ অ্যান্টিবায়োটিক খেলে ডাক্তারের পরামর্শ ছাড়া যদি খায় সেক্ষেত্রে বিরাট ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে। তো আমি সবসময় বলবো যে কোনো যে কোনো রোগের ক্ষেত্রেই ডাক্তারের পরামর্শ ছাড়া ওষুধ খাবেন না, তো সেক্ষেত্রে বাড়তি হচ্ছে সতর্কতা হচ্ছে অ্যান্টিবায়োটিকের জন্য থাকবে, যে আপনারা সেটা মোটেই ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না, এবং সেক্ষেত্রে ডায়রিয়া হলে অবশ্যই আপনারা ওআরএস এবং জিঙ্ক শুরু করুন, ওআরএস জিঙ্ক আপনারা কন্টিনিউ করুন, জিঙ্কটা 14 দিন পর্যন্ত কন্টিনিউ করুন, এবং ওআরএস আপনাদের সঙ্গে আপনাদের মানে কন্টিনিউ করতে হবে।
0: এবং চিকিৎসকরা যেভাবে বলে থাকেন বা যেভাবে ওষুধগুলো দিয়ে থাকেন সেগুলো কিন্তু মেনে চলতে হবে। আরেকটা আপনার কাছে পরবর্তী প্রশ্ন যেটা থাকবে, যে ডায়রিয়া কি একজনের মাধ্যমে অন্যজনের মধ্যেও ছড়াতে পারে?
1: হ্যাঁ, যদি কন্টামিনেশন যদি হয় ধরুন, সেক্ষেত্রে অবশ্যই ধরুন শৌচকার্য যেটা করছে ওপেন জায়গাতে করছে বাইরে করছে, তো সেক্ষেত্রে তো এটা কন্টামিনেশন হওয়ার সম্ভাবনাই থাকবে, তো সেক্ষেত্রে বিশেষ করে আমরা তো বলি যেমন বাচ্চাদের যদি ডায়রিয়া হয়ে থাকে তো সেক্ষেত্রে বাড়িতে থেকে সেটা সম্পূর্ণ চিকিৎসা করে সম্পূর্ণ সুস্থ হলে পরেই যেন সেটা তাকে স্কুলে পাঠানো হয়, অথবা কি হতে পারেছে যদি কোনো কারণে সেই বাচ্চা স্কুলে গেলো সম্পূর্ণ সুস্থ না হওয়া অবস্থায়, সেক্ষেত্রে যদি তার ক্লাসের মধ্যে বা অন্য জায়গায় যদি পাতলা পায়খানা হয় তো সেখান থেকে আবার অন্যদের মধ্যে ছড়ানোর সম্ভাবনা থাকবে, তো তার জন্য হচ্ছে ওই সময় রেস্ট করে সম্পূর্ণ সুস্থ হয়ে সেক্ষেত্রে যাওয়া উচিত।
0: এবার যেটা আপনার কাছে জানবো, যে এবার যাদের ডায়রিয়া হয়েছে, তো ডায়রিয়া হলে শরীর থেকে তো অনেকটা জল বেরিয়ে যায়, তো সেই ক্ষেত্রে ডায়রিয়া হওয়ার পরে জলের পরিমাণটা কী রকম খাওয়া উচিত, বা জল জাতীয় ফল যেগুলো আছে সেগুলো কি একটু বেশি খেতে হবে?
1: হ্যাঁ, তরল খাবার আমরা ওই সময় খাওয়ার জন্য পরামর্শ দিয়ে থাকি, সেক্ষেত্রে ফলের রস টস খাওয়া যেতে পারে, এতে কোনো অসুবিধে নেই, কিন্তু ওআরএসটা হচ্ছে কন্টিনিউ করেই যেতে হবে, ওআরএসে যেন কোনোভাবে মানে আমি ডাবের জল খাচ্ছি তাহলে মানে তাহলে ওআরএস খাবো না এরকম যেন না হয় আর কি, তো ওআরএসটা যেন কন্টিনিউ করে যায়, পাশাপাশি হচ্ছে অন্যান্যগুলো সেটা কিছু সাবস্টিটিউট সেখানে রাখতে পারে, কিন্তু এটা মানে একটা একটা বন্ধ ওআরএস বন্ধ করা যাবে না।
0: আচ্ছা, আরেকটা অনেকে যেটা করে থাকেন, যে ডায়রিয়া হলে প্রোটিন জাতীয় খাবার একদমই খান না, বা দুধ জাতীয় পনির বা ছানা যেগুলো আছে সেগুলো মানে একদমই খান না, সেটা কি ঠিক না ভুল?
1: সেক্ষেত্রে ডাক্তারদের কিছু পরামর্শ থাকে, তো সেই পরামর্শ মেনে অবশ্যই চলতে হবে, তবে বিশেষ করে ছোট বাচ্চা যারা আছে তাদের ক্ষেত্রে বলবো যে মায়ের দুধ যেন সেটা কন্টিনিউ করা হয়, সেক্ষেত্রে যেন কোনো ধরনের যেন আপোষ না হয়, কারণ সেটা বাচ্চার পুষ্টি এবং হচ্ছে তার জলের পরিমাণও শরীরে ধরে রাখতে সহযোগিতা করে, তো তার জন্য মাতৃদুগ্ধ অবশ্যই পান করতে হবে, পাশাপাশি যেটা পনির বলছেন তো সেক্ষেত্রে স্বাভাবিক খাবার যেটা আছে আমরা সারাদিন যে স্বাভাবিক খাবার খাই সেই স্বাভাবিক

0: খাবার আমাদের স্বাভাবিকভাবে খেয়ে যেতে হবে,
1: খেয়ে যেতে হবে। আরেকটা আপনার কাছে পরবর্তী প্রশ্ন যেটা থাকবে, যে এবার ডায়রিয়া হয়ে গেল, তো ডায়রিয়া হলে যেটা হয় শরীরটা কিন্তু অনেকটাই দুর্বল হয়ে যায়, তো সেই ক্ষেত্রে ডায়রিয়া হওয়ার পরবর্তী সময়ে কি কি ধরনের সতর্কতা অবলম্বন করতে হবে যেন আবার ডায়রিয়া না হয়?
0: হ্যাঁ, তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের সতর্কতা বলতে আমাদের পরিষ্কার পরিচ্ছন্নতা মেনে চলা, হাইজিনিক কন্ডিশন মেনে চলা, তার সঙ্গে হচ্ছে নিরাপদ পানীয় জল পান করা, খাবার দাবার যেগুলো আছে সেগুলো যেন অবশ্যই ঢাকা অবস্থায় থাকে, টাটকা খাবার বা সেগুলোই যেন আমরা খাই, বাসি পচা খাবার যেন কেউ না খায়। এবং সেক্ষেত্রে হচ্ছে বাইরের খাবার, মানে ঘরের বাইরে,
1: ঘরের বাইরের খাবার কিন্তু আমরা বেশি খাই এখন, যেটা বলি যে আমরা বেরোচ্ছি, আমরা নিজেরাও খাচ্ছি, বাচ্চাদেরও খাওয়াচ্ছি, সেই লোকটা কতটুকু পরিষ্কার হাত দিয়ে সেটা বানিয়েছে সেটা কিন্তু আমরা লক্ষ্য করি না, সেটা জানা বা অজানা সত্য আমরা কিন্তু খাই। এই প্রসঙ্গে যদি কিছু বলেন, সে থেকে কি ডায়রিয়া হতে পারে?
0: হ্যাঁ, নিঃসন্দেহে ডায়রিয়া এবং অন্যান্য রোগ সবই হতে পারে। তো তার জন্যই পরামর্শ হচ্ছে যে আমাদের ঘরের খাবার, ঘরে তৈরি খাবার যেটা আমরা পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা তৈরি করছি সেগুলোই যেন আমরা গ্রহণ করি, সেগুলোই যেন আমরা খাই। এবং বাইরে যে খাবারগুলো তৈরি হচ্ছে যেগুলো দেখতে খুবই লোভনীয় লাগে কিংবা সেগুলোর গন্ধ খুব লোভনীয় লাগে, সেক্ষেত্রে আমাদের কিন্তু সেগুলো থেকে যতটা দূরত্ব মানে আমরা বজায় রাখতে পারি ততটাই ভালো। কারণ হচ্ছে এই যে লোভনীয় গন্ধ বা তার রং কিংবা তার মধ্যে যে সমস্ত জিনিসগুলো ব্যবহার হয় সেগুলো স্বাস্থ্যের পক্ষে ভীষণ ক্ষতিকর, তো সেগুলো থেকে অ্যাকচুয়ালি আমাদের দূরেই থাকতে হবে।
1: সেটাই শ্রোতা বন্ধুরা, আজকের এই অনুষ্ঠানটি সৌজন্যে ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি। আজকে আমরা কিন্তু কথা বলছি স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন নিয়ে। আমাদের সঙ্গে আছেন ডাক্তার সুখেন্দুনাথ, সঙ্গে আছি আমি অনামিকা। আপনারা ফোন করতে পারেন 2326253 এই নম্বরে। আপনারা কিন্তু বারবারই বলছিলেন যে মানে একদম পরিচ্ছন্ন পানীয় জল, তো সেক্ষেত্রে আপনার কাছে জানবো যেটা, যে এই যে জল আমরা ফুটিয়ে খাচ্ছি সেক্ষেত্রে জলটাকে কতক্ষণ ফুটিয়ে খেলে সেটা পরিচ্ছন্ন,
0: মানে পানের যোগ্য করে নিরাপদ করে যদি তুলতে হয় সেক্ষেত্রে হচ্ছে ধরুন বয়েলিং পয়েন্ট, যখন হচ্ছে জল ফুটতে শুরু করেছে তাই সেই ফোটা অবস্থায় অ্যাটলিস্ট আমাদের 10 মিনিট যদি আমরা ওটাকে ফোটাতে পারি তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে তাতে থাকা সমস্ত জীবাণু মানে ধ্বংস হয়ে যাওয়ার সম্ভাবনা পুরোপুরি থাকে। এবং সেই জল পরবর্তীতে ঠান্ডা করে এবং সেটাকে একটা পরিষ্কার পাত্রের মধ্যে রাখতে হবে।
1: এমন যদি
0: হ্যাঁ, এবার ধরুন আপনি জল ফুটিয়েছেন সব ঠিক আছে, তারপর যে পাত্রে আপনি ঢেলে রাখলেন সেই পাত্রটা পরিষ্কার নয় তাহলে লাভ হবে না। তো এইবার ধরুন সেখান থেকে একটা গ্লাসে করে আপনি জলটা পান করলেন, সেই গ্লাসটা পরিষ্কার না তাহলে লাভ হবে না। তো তার জন্য হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা খুবই প্রয়োজন, সেটা সেখানে মেনটেন করা। এবং সেক্ষেত্রে প্রতিটা ধাপেই হচ্ছে মানে মানে আমাদের খাবার দাবার বা দৈনন্দিন জীবনের যে সমস্ত জিনিসগুলো আছে সেই সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন রাখাটাই হচ্ছে
1: গুরুত্বপূর্ণ,
0: খুবই গুরুত্বপূর্ণ।
1: আমরা যখন স্টপ ডায়রিয়া ক্যাম্পেইন নিয়ে কথা বলছি, তো আমাদের যারা মা বোনরা আছেন, যারা এই যে রান্নাঘরে খাবার তৈরি করছেন, ওদের ভূমিকাও কিন্তু অস্বীকার করা যায় না, তো ওদের জন্য যদি কিছু পরামর্শ বলেন যখন ওরা খাবার তৈরি করছেন।
0: তো ওনারা সত্যি মানে আমাদের পরিবারের যারা মহিলারা থাকেন ওনাদের প্রতি অনেক শ্রদ্ধা ভক্তি, কারণ ওনারা যেভাবে সকাল থেকে রাত পর্যন্ত সব কিছু মেনটেন করেন,
1: আর আমাদের ভালো রাখার দায়িত্বটাও কিন্তু ওদের হাতেই।
0: ঠিক, তো যেভাবে মেনটেন করেন তার জন্যই হচ্ছে মানে পুরো সংসার চলতে থাকে, সুন্দরভাবে চলতে থাকে।
1: ঠিক ঠিক,
0: তো সেই জায়গায় পরামর্শ হচ্ছে প্রত্যেকটা জিনিস যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, সেদিকটা আপনারা লক্ষ্য রাখবেন। প্রত্যেকটা বাসনপত্র মানে যা কিছু আছে সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে। খাবার দাবার অনেক ক্ষেত্রে আমরা আমাদের বাড়িতে যারা আসেন আমাদেরকে সাপোর্ট করতে সকালবেলা, তো ওনাদের উপর আমরা নির্ভর করে থাকি, তো লক্ষ্য রাখতে হবে ওনারা সেই সবজি টবজিগুলো কেটে পরিষ্কার জলে

0: ধুয়ে সেটা কড়াইতে দিচ্ছেন, নাকি কেটে জাস্ট পরিষ্কার না করে না ধুয়ে সেটা কড়াইতে দিয়ে দিচ্ছেন? তো এই জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে, কারণ সেখান থেকেও কিন্তু জীবাণুর সংক্রমণ হতে পারে।
1: ডাক্তারবাবু, আমাদের হাতের সময় বেশি নেই, তো আমাদের অনুষ্ঠান যারা দেখছেন এবং শুনছেন ওদের জন্য কি বার্তা বা পরামর্শ থাকবে?
0: বার্তা এবং পরামর্শ যেটা, ডায়রিয়া হলে যদি পাতলা পায়খানা শুরু হয়েছে সেক্ষেত্রে হচ্ছে অবশ্যই সঙ্গে সঙ্গে আপনারা ওআরএস শুরু করুন, ওআরএস কন্টিনিউ করবেন, তার সঙ্গে 14 দিন জিঙ্ক ট্যাবলেট খেতে হবে। জিঙ্ক ট্যাবলেট খাওয়ার ক্ষেত্রে হচ্ছে যেটা 40 mg ট্যাবলেট আমাদের স্বাস্থ্যকেন্দ্র থেকে দেওয়া হয়, সেটা 2 মাস থেকে 6 মাস বয়সের যে বাচ্চারা আছে তাদেরকে হাফ ট্যাবলেট 14 দিন খাওয়াতে হবে। অর্থাৎ একটা ট্যাবলেটকে ভেঙে হাফ নিয়ে সেই হাফ ট্যাবলেটটা বাচ্চা খাবে, বাকিটা ফেলে দিতে হবে। এভাবে 14টা ট্যাবলেটকে 14 দিন হাফ হাফ করে খাওয়াতে হবে। কোন বয়সে? 2 মাস থেকে 6 মাস বয়সের বাচ্চাদের। আর 6 মাস থেকে 5 বছরের যে বাচ্চারা আছে মানে তাদের ক্ষেত্রে হচ্ছে পুরো একটা ট্যাবলেট হচ্ছে প্রতিদিন একটা করে খাবে, 14 দিন খাবে। তো এটা অবশ্যই হচ্ছে মেনটেন করতে হবে। তার সঙ্গে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা, বিশেষ করে হচ্ছে পানীয় জল যেটা থাকবে সেটা নিরাপদ পানীয় জলের ব্যবস্থা আমাদের রাখতে হবে। তার সঙ্গে হচ্ছে যদি দেখা যায় যে পায়খানার সঙ্গে রক্ত হচ্ছে, রক্ত যাচ্ছে, সেক্ষেত্রে অতি দ্রুত হচ্ছে
1: চিকিৎসকের
0: পরামর্শ নিতে হবে।
1: সত্যি ডাক্তারবাবু, আরো অনেক কিছু জানার ইচ্ছে ছিল কিন্তু সময় বলছে, আজকের মতো অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। আপনাকে অনেক ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য।
0: ধন্যবাদ আপনাদেরকে আমাকে সুযোগ দেওয়ার জন্য।
1: শ্রোতা বন্ধুরা, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে সুস্বাস্থ্য অনুষ্ঠান আজকের মতো এখানেই শেষ করছি। আজকের অনুষ্ঠানের সৌজন্য ত্রিপুরা স্টেট এইডস কন্ট্রোল সোসাইটি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। আকাশবাণী আগরতলা এবং এফএম যুদ্ধ থেকে একযোগে প্রচারিত অনুষ্ঠান শুনছিলেন। এখন শুনবেন দিল্লি কেন্দ্রের সংবাদ।

আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে এফএম মুজয়ন্ত। এখন শুনবেন সংবাদ শিরোনাম। কেন্দ্রীয় নারী শিশু কল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গঠন করার লক্ষ্যকে সামনে রেখে ত্রিপুরাতেও স্বসহায়ক দলের মহিলারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ পশ্চিম ত্রিপুরা জেলার ডুকলি ব্লকের মিলনায়তনে স্বসহায়ক দলের সদস্যদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে তিনি কথা বলেন। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান বলেছেন, এল নিনোর প্রভাবে দেশে সম্ভাব্য কম বৃষ্টিপাতের প্রভাব মোকাবেলার বিষয়ে সরকার চিন্তাভাবনা করছে। কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কারি আজ জানিয়েছেন, সরকার সারা দেশে দুর্ঘটনা প্রবণ এবং ভূমিধস প্রবণ এলাকাগুলি চিহ্নিত করেছে এবং 50,000 কোটি টাকা ব্যয়ে উন্নয়নমূলক কাজ হাতে নিয়েছে। মুখ্য সচিব জে কে সিনহা আজ বলেছেন, নাগরিকদের তথ্য সুরক্ষা করতে রাজ্য সরকার অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করছে। ডিজিটাল পার্সোনাল ডেটা প্রোটেকশন আইন 2023 অনুযায়ী কারো ব্যক্তিগত তথ্য ভুল ব্যবহার করলে সাইবার অপরাধের আওতায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। আজ আগরতলার প্রজ্ঞা ভবনে স্ট্রেনথেনিং সাইবার সিকিউরিটি ফ্রেমওয়ার্কস ফর স্টেট ডাটা এই শীর্ষক এক কর্মশালায় তিনি কথা বলেন। ত্রিপুরা মধ্য শিক্ষা পর্ষদ পরিচালিত মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের বছর বাঁচাও পরীক্ষা আগামী 6 জুলাই থেকে শুরু হবে। পরীক্ষা চলবে 14 জুলাই পর্যন্ত। আজ পর্ষদ সভাপতি ডক্টর ধনঞ্জয় ঘন চৌধুরী আজ এই খবর জানিয়েছেন। আগামী 24 ঘন্টায় দক্ষিণ, উত্তর, গোমতী, সিপাহীজলা জেলা এবং খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন সংবাদ শিরোনাম।

আপনারা শুনছেন 101.6 MHz FM প্রচার তরঙ্গে FM জয়ন্ত। আর এই মুহূর্তে শুরু করতে যাচ্ছি আমাদের আজকের এই মুহূর্তের বিশেষ অনুষ্ঠান প্রণমী তোমারে।

0: আপনি জানেন কি, এসটিআই অর্থাৎ যৌনবাহিত সংক্রমণ কিন্তু এইচআইভির সংক্রমণের ঝুঁকি বাড়ায়। তাই মনে কোথাও সন্দেহ হলে অবিলম্বে এসটিআই আরটিআই এর চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
1: একজন নিবন্ধিত চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ এবং কুসংস্কার থেকে দূরে থাকুন।
0: নিরাপদ যৌনতা মেনে চলুন, কনডমের সঠিক এবং ধারাবাহিক ব্যবহার করতে শিখুন।

শ্রোতা বন্ধু, আরও একবার স্বাগত জানাই এফএম উজ্জয়ন্তের এই মুহূর্তের বিশেষ আয়োজন প্রণামী তোমারে। এই নামের মধ্যে লুকিয়ে আছে গভীর শ্রদ্ধা, কৃতজ্ঞতা আর প্রণামের অনুভূতি। আমি আপনাদের বন্ধু আজ নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে এই প্রণামী তোমারে পর্বটি নিয়ে। আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই আজকের এই বিশেষ পর্ব প্রণামী তোমারে। প্রণামী শব্দের অর্থ আমি প্রণাম জানাই, অর্থাৎ আমি শ্রদ্ধা নিবেদন করি। আর তোমারে সেই সমস্ত মানুষদের যাদের আত্মত্যাগ, সাহস এবং দেশপ্রেমের জন্য আজ আমরা স্বাধীন দেশের নাগরিক হিসেবে মাথা উঁচু করে বাঁচতে পারছি। তাই অনুষ্ঠান শুধু ইতিহাসের কিছু পাতা পড়ে শোনানোর জন্য অবশ্যই নয়,

এই অনুষ্ঠান তাদের প্রতি আমাদের হৃদয়ের গভীরতম শ্রদ্ধাঞ্জলি, যারা নিজের সুখ, নিজের পরিবার, এমনকি নিজের জীবন পর্যন্ত দেশের জন্য উৎসর্গ করেছিলেন। তাদের অনেকের নাম আমরা জানি, আবার অনেকেই আছেন যাদের অবদান ইতিহাসের পাতায় খুব বেশি লেখা নেই, কিন্তু তাদের প্রত্যেকের আত্মত্যাগে গড়ে উঠেছে আমাদের এই স্বাধীন ভারতের ভিত্তি। আজকের প্রণমিত বাড়ি পর্বে আমরা শ্রদ্ধাভরে স্মরণ করব দুই মহান স্বাধীনতা সংগ্রামীকে। একজন ছিলেন বীরাঙ্গনা নারী, যিনি যুদ্ধক্ষেত্রে নিজের সাহস দিয়ে ইতিহাস রচনা করেছিলেন। আর অন্যজন ছিলেন এমন এক বিপ্লবী, যিনি প্রতিজ্ঞা করেছিলেন তিনি কখনো ব্রিটিশদের হাতে বন্দি হবেন না, চিরকাল আজাদ হয়েই থাকবেন। তাই আসুন আজ তাদের জীবন সংগ্রাম, দেশপ্রেম আর আত্মত্যাগের কাহিনীর সামনে আমরা মাথা নত করি, হৃদয়ের অন্তঃস্থল থেকে বলি প্রণমি তোমারে। শ্রোতাবন্ধু, ইতিহাসে এমন কিছু মানুষের নাম লেখা থাকে যাদের কথা মনে পড়লেই বুক গর্বে ভরে ওঠে। তারা শুধু একটি রাজ্যের শাসক ছিলেন না, তারা ছিলেন সাহস, ছিলেন আত্মসম্মান আর দেশপ্রেমের প্রতীক। এমনই এক অমর নাম রানী লক্ষ্মীবাঈ। রানী লক্ষ্মীবাঈয়ের জন্ম 1828 সালের 19 নভেম্বর উত্তরপ্রদেশের বারাণসীতে। তার ছোটবেলার নাম ছিল মণিকর্ণিকা তাম্বে। পরিবারের সবাই স্নেহ করে তাকে ডাকতেন মনু নামে। তার বাবা ছিলেন মরপন্ত তাম্বে এবং মা ভাগীরথীবাঈ। ছোটবেলাতেই তিনি মাকে হারান। সেই কঠিন সময়ে তার বাবা তাকে শুধু লেখাপড়াই শেখাননি, শিখিয়েছেন আত্মবিশ্বাস, সাহস এবং আত্মরক্ষার শিক্ষা। সেই সময়ে যখন অধিকাংশ মেয়েরা ঘরের চার দেয়ালের মধ্যেই সীমাবদ্ধ থাকতেন, তখন মনু ঘোড়ায় চড়তে শিখেছেন, তলোয়ার চালাতে শিখেছেন, শিখেছেন ধনুর্বিদ্যা। তার প্রিয় ঘোড়াগুলোর নাম ছিল সারঙ্গী, পপন এবং বাদল। বলা হয় বাদল নামের ঘোড়াটি পরে ইতিহাসের এক গুরুত্বপূর্ণ সাক্ষী হয়ে ওঠে। 1842 সালে ঝাঁসির রাজা গঙ্গাধর রাওয়ের সঙ্গে তার বিয়ে হয়। বিয়ের পর তার নাম হয় লক্ষ্মীবাঈ এবং তিনি ঝাঁসির রানী হন। কিছু বছর পরে তাদের একটি পুত্র সন্তান জন্মায়, কিন্তু দুর্ভাগ্যবশত শিশুটি অল্প সময়ের মধ্যেই মারা যায়। পরে তারা একটি শিশুপুত্রকে দত্তক নেন, তার নাম রাখা হয় দামোদর রাও। এর কিছুদিন পর রাজা গঙ্গাধর রাও অসুস্থ হয়ে মারা যান। এখান থেকে শুরু হয় ঝাঁসির কঠিন সময়। সেই সময় ভারতের গভর্নর জেনারেল ছিলেন লর্ড ডালহৌসি। তিনি ডক্ট্রিন অফ ল্যাপস নামে একটি নীতি চালু করেন। এই নীতি অনুযায়ী কোনো দেশীয় রাজ্যের শাসকের নিজের জন্মগত উত্তরাধিকারী না থাকলে ব্রিটিশ সরকার সেই রাজ্য নিজেদের দখলে নিতে পারবে। দত্তক সন্তানকে তারা বৈধ উত্তরাধিকারী হিসেবে মানত না। এই অজুহাতেই ব্রিটিশ সরকার ঝাঁসি দখল করতে চাইল, কিন্তু রানী লক্ষ্মীবাঈ মাথা নত করেননি। তিনি দৃঢ় কণ্ঠে ঘোষণা করেছিলেন, আমি আমার ঝাঁসি দেব না। একটি বাক্য শুধু একটি রাজ্যের জন্য ছিল না, এটা ছিল আত্মসম্মান, ছিল স্বাধীনতার অধিকার এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের অধিকার। তিনি বুঝেছিলেন অন্যায়ের সামনে নীরব থাকা মানে অন্যায়কে শক্তিশালী করা। তাই তিনি সেনাবাহিনীকে নতুন করে সংগঠিত করলেন, পুরুষদের পাশাপাশি নারীদেরও যুদ্ধের প্রশিক্ষণ দিলেন, দুর্গের প্রতিরক্ষা আরও শক্তিশালী করলেন। রানী নিজেই সৈন্যদের সঙ্গে অনুশীলন করতেন। একজন শাসক হয়েও তিনি কখনো নিজেকে সাধারণ মানুষের থেকে আলাদা ভাবেননি। তিনি সৈনিকদের সাহস দিতেন, মানুষের খোঁজ খবর নিতেন আর সবাইকে বলতেন দেশের মর্যাদা রক্ষা করাই সবচেয়ে বড় কর্তব্য। আর যখন আমরা তার নাম উচ্চারণ করি, তখন মনে হয় একজন নারী কি অসীম শক্তির অধিকারী হতে পারেন। তার জীবন্ত উদাহরণ হলেন রানী লক্ষ্মীবাঈ। 1857 সাল ভারত জুড়ে তখন শুরু হয়েছে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে এক বিশাল বিদ্রোহ, যাকে আমরা আজ ভারতের প্রথম স্বাধীনতা সংগ্রাম বলি।
উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, দেশের নানা প্রান্তে মানুষ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে শুরু করেছেন। ঝাঁসিও তার ব্যতিক্রম ছিল না। রানী ভয় পাননি, তিনি রাজপ্রাসাদে নিরাপদ কক্ষে বসে থাকেননি। সৈন্যদের সামনে দাঁড়িয়ে বলেছেন, এই যুদ্ধ শুধু ঝাঁসির জন্য নয়, আমাদের সম্মান, আমাদের স্বাধীনতা আর আমাদের ভবিষ্যতের জন্য। এই কথায় সৈন্যদের মনোবল আরও বেড়ে গেল। শেষ পর্যন্ত ব্রিটিশ বাহিনী দুর্গের ভেতরে ঢুকে পড়তে সক্ষম হয়। তখন রানী এমন একটি সিদ্ধান্ত নিলেন যে আজও মানুষের মুখে মুখে ফিরে আসে। নিজের ছোট্ট দত্তক পুত্র দামোদর রাওকে কাপড় দিয়ে নিজের পিঠে বেঁধে হাতে তলোয়ার নিয়ে তিনি ঘোড়া বাদলের পিঠে চড়ে দুর্গ থেকে বেরিয়ে এলেন। শত্রুগুলির মধ্য দিয়েও তিনি অসাধারণ দক্ষতা এগিয়ে চললেন। এটি শুধু যুদ্ধক্ষেত্র থেকে বেরিয়ে আসা ছিল না, এটি ছিল ভবিষ্যতের সংগ্রামকে বাঁচিয়ে রাখার এক সাহসী সিদ্ধান্ত। 1858 সালের 18 জুন গোয়ালিয়রের কাছে কোটাকি সরাই অঞ্চলে ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয়। রানী পুরুষ যোদ্ধার পোশাক পরে হাতে দুই তলোয়ার নিয়ে যুদ্ধ করছিলেন। সে যুদ্ধ চলাকালীন তিনি গুরুতর আহত হন, কিন্তু শেষ মুহূর্ত পর্যন্ত তিনি কিন্তু সেই যুদ্ধ থামাননি। জনশ্রুতি আছে তিনি চেয়েছিলেন যেন তার দেহ ব্রিটিশদের হাতে না পড়ে, তাই তার বিশ্বস্ত সঙ্গীরা দ্রুত তার শেষকৃত্য সম্পন্ন করেন। মাত্র 29 বছর বয়সে তার জীবন শেষ হয়, কিন্তু তার আদর্শ, সাহস এবং আত্মত্যাগ আজও বেঁচে আছে কোটি কোটি ভারতীয়ের হৃদয়ে। তার জীবন আমাদের বলে, দেশপ্রেম শুধু মুখের কথা নয়, প্রয়োজনে নিজের সর্বস্ব ত্যাগ করার নামই প্রকৃত দেশপ্রেম। কবিতার বিখ্যাত কবিতায় রানী লক্ষ্মীবাঈকে স্মরণ করে লিখেছিলেন, খুব লোরি মর্দানি ও তো ঝাঁসি ওয়ালির রানী থি। এই একটি পঙ্ক্তি যেন তার সমগ্র জীবনকে তুলে ধরে। শ্রোতা বন্ধুরা, রানী লক্ষ্মীবাঈয়ের কাহিনী এখানেই শেষ নয়, রয়েছে আরও অনেক অনেক কথা। আজ আমরা এগিয়ে যাব এমন এক বিপ্লবীর জীবনের দিকে যিনি নিজের নামের মতোই শেষ নিঃশ্বাস পর্যন্ত ছিলেন স্বাধীন। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM উচ্চান্ত। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের এই বিশেষ শ্রদ্ধার্ঘ অনুষ্ঠান প্রণমিত মারিয়া।

0: এইচআইভি এইডস নিয়ে ভয় না পেয়ে এইচআইভি এবং এইডস এর বিষয়ে সত্যটা আমাদের জানতে হবে। জীবনকে ভালোবেসে এইডস কে প্রতিরোধ করতে হবে।
1: এইডস কে ঘৃণা করুন, রোগীকে নয়, এই কথাটি এইডস প্রতিরোধের মূল মন্ত্র।
0: বিস্তারিত জানতে টোল ফ্রি নম্বর 1097 এ ফোন করুন।
1: রাজ্যের বিভিন্ন এলাকায় দপ্তর পরিচালিত কেন্দ্রগুলো থেকে সহায়তা গ্রহণ করুন।
0: ত্রিপুরা এইডস কন্ট্রোল সোসাইটি, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। মনে রাখবেন, এইচআইভি সংক্রমণের বিভিন্ন পর্যায়ে এইডস এর প্রধান কয়েকটি উপসর্গ দেখা যায়।
1: খুশখুশে কাশি, জ্বর,
0: টানা সময় ধরে পেটের গন্ডগোল,
1: শরীরের ওজন হঠাৎ কমে যাওয়া,
0: মুখে ও গলায় ঘা,
1: রক্তের শ্বেতকণিকার সংখ্যা দ্রুত হ্রাস পাওয়া,
0: ঘুমের সময় অতিরিক্ত ঘাম,
1: এছাড়াও কিছু যৌন লক্ষণও থাকতে পারে।
0: এই উপসর্গগুলো নজরে এলে নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করুন।
1: প্রয়োজনে এইডস হেল্পলাইন নাম্বার 1097 এ ফোন করুন।
2: শ্রোতবন্ধু, এই প্রণমিত মারে পর্বে আমরা একটু আগেই স্মরণ করলাম ঝাঁসির বীরাঙ্গনা নারী লক্ষ্মীবাইকে। এবার আমরা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করব এমন এক বিপ্লবীকে, যিনি নিজের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ব্রিটিশ শাসনের সামনে মাথা নত করেননি। তিনি ছিলেন চন্দ্রশেখর আজাদ। চন্দ্রশেখর আজাদের জন্ম 1906 সালে 23 জুলাই বর্তমান মধ্যপ্রদেশের ভাওরা গ্রামে। তার বাবা ছিলেন সীতারাম তিওয়ারি এবং মা জাগরানী দেবী। ছোটবেলা থেকেই তিনি ছিলেন সাহসী, আত্মমর্যাদাবোধ সম্পন্ন এবং অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী। তার মা চাইতেন ছেলে বড় হয়ে একজন বিদ্বান মানুষ হোক, তাই তাকে পড়াশোনার জন্য বারাণসীতে পাঠানো হয়। কিন্তু তখন দেশের পরিস্থিতি ছিল অস্থির, ব্রিটিশ শাসনের অত্যাচারে সাধারণ মানুষ অতিষ্ঠ। দেশের বিভিন্ন প্রান্তে স্বাধীনতার দাবিতে তখন আন্দোলন শুরু হয়েছে। 1921 সালের নেতৃত্বে অসহযোগ আন্দোলন শুরু হয়। মাত্র 15 বছর বয়সী চন্দ্রশেখরও সেই আন্দোলনে যোগ দেন। আন্দোলনের সময় ব্রিটিশ পুলিশ তাকে গ্রেপ্তার করে আদালতে নিয়ে যায়। বিচারক তার নাম জানতে চাইলে তিনি নির্ভীক কণ্ঠে বলেন, আমার নাম আজাদ, বাবার নাম স্বাধীনতা, বাড়ি কোথায়, জেলখানা। এই উত্তর শুনে আদালত স্তব্ধ হয়ে যায়। বিচারক রেগে গিয়ে তাকে 15 বেত্রাঘাতের শাস্তি দেন। প্রতিটি বেতের আঘাতে তিনি কাঁদেননি, বরং প্রতিবারই উচ্চস্বরে বলেছিলেন, বন্দে মাতরম। এই ঘটনার পর থেকেই সারা দেশ তাকে আজাদ নামে চিনতে শুরু করে। আর তিনিও প্রতিজ্ঞা করেন, ব্রিটিশরা তাকে কোনোদিন জীবিত অবস্থায় বন্দী করতে পারবে না। পরবর্তীকালে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করা হলে অনেক তরুণের মতো চন্দ্রশেখরও মনে করেন, শুধু অহিংস আন্দোলনে স্বাধীনতা আসবে না। তিনি বিপ্লবী সংগঠনের সঙ্গে যুক্ত হন, তিনি যোগ দেন। পরে সংগঠনটির নাম হয় হিন্দুস্তান সোশ্যাল।

ইস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন। আজাদ শুধুই যে অস্ত্র চালাতে জানতেন তা না, তিনি ছিলেন অসাধারণ সংগঠক। তাদের লক্ষ্য ছিল ব্যক্তিগত প্রতিশোধ নয়, দেশের স্বাধীনতা। তারা বিশ্বাস করতেন স্বাধীনতা ভিক্ষা করে নয়, সংগ্রাম করে অর্জন করতে হয়। চন্দ্রশেখর আজাদের জীবনের সবচেয়ে বড় শিক্ষা হল নিজের আদর্শের সঙ্গে কখনো আপোষ না করা। তার কাছে জীবন থেকেও বড় ছিল স্বাধীনতা। তিনি খুব সাধারণ জীবনযাপন করতেন, নিজের জন্য কোনো বিলাসিতা চাননি। এভাবেই তিনি হয়ে উঠেছিলেন ব্রিটিশ সরকারের কাছে সবচেয়ে ভয়ের নামগুলোর একটি। শ্রোতা বন্ধু, আমরা কথা বলছি এই মুহূর্তে চন্দ্রশেখর আজাদকে নিয়ে। জানেন তো, তিনি না শুধু যে একজন বিপ্লবী ছিলেন তা নয়, তিনি ছিলেন এমন এক নেতা যিনি নিজের সাহস দিয়ে অসংখ্য তরুণকে স্বাধীনতার লড়াইয়ে অনুপ্রাণিত করেছিলেন। 1925 সালে ঘটে ভারতের স্বাধীনতা আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ ঘটনা। বিপ্লবীরা ব্রিটিশ সরকারের ট্রেন থেকে সরকারি অর্থ লুট করেছিলেন। উদ্দেশ্য ছিল ব্যক্তিগত লাভ নয়, সেই অর্থ দিয়ে স্বাধীনতা আন্দোলনকে এগিয়ে নিয়ে যাওয়া। এই ঘটনার পর ব্রিটিশ সরকার ব্যাপক ধরপাকড় শুরু করে, অনেক বিপ্লবী গ্রেপ্তার হন, অনেককে ফাঁসি দেওয়া হয়, আবার অনেকে দীর্ঘ কারাদণ্ডও পান। কিন্তু চন্দ্রশেখর আজাদ পুলিশের হাত এড়িয়ে যান। এরপর তিনি সংগঠনকে ভেঙে পড়তে দেননি, নতুন করে বিপ্লবীদের একত্রিত করেন, তরুণদের মধ্যে সাহস, শৃঙ্খলা এবং দেশের জন্য আত্মত্যাগের আদর্শ গড়ে তোলেন। এই সময় তার সঙ্গে যুক্ত হন সহ আরও অনেক তরুণ বিপ্লবীরা। আজাদ তাদের শুধু অস্ত্র চালানো শেখাতেন না, তিনি বলতেন যে নিজের দেশকে ভালোবাসে সে আগে নিজের চরিত্রকে শক্তিশালী করে। তিনি বিশ্বাস করতেন একজন বিপ্লবীর প্রথম পরিচয় তার সততা, শৃঙ্খলা এবং আত্মত্যাগ। সেই ঐতিহাসিক দিন 1931 সালের 27 ফেব্রুয়ারি, চন্দ্রশেখর আজাদ এক সহযোদ্ধার সঙ্গে দেখা করতে গিয়েছিলেন, কিন্তু তাদের অবস্থানের খবর ব্রিটিশ পুলিশ পেয়ে যায়। চারদিক থেকে পুলিশ ঘিরে ফেলে, শুরু হয় গুলির লড়াই। আজাদ একাই দীর্ঘ সময় ধরে পুলিশের সঙ্গে লড়াই করেছেন। তিনি নিজের সঙ্গীকে পালিয়ে যেতে সাহায্য করেন, কারণ তার কাছে নিজের জীবন নয়, সঙ্গীর নিরাপত্তাও ছিল সমান গুরুত্বপূর্ণ। ধীরে ধীরে তার গুলি শেষ হয়ে আসে, শেষে তার হাতে থাকে মাত্র একটি গুলি। তিনি মনে করলেন বহু বছর আগে করা নিজের প্রতিজ্ঞার কথা, আমি কখনো ব্রিটিশদের হাতে জীবিত ধরা পড়ব না। আর সেই প্রতিজ্ঞা রক্ষা করতেই তিনি শেষ গুলিটি নিজের জন্য ব্যবহার করেন। সেদিন ব্রিটিশ সরকার তার দেহকে পরাজিত করতে পেরেছিল, কিন্তু তার আদর্শকে নয়। এই দুই মহান স্বাধীনতা সংগ্রামীকে জানাই আমাদের বিনম্র শ্রদ্ধা। শ্রোতা বন্ধু, আপনারা এতক্ষণ শুনছিলেন আমাদের দুই স্বাধীনতা সংগ্রামী রানী লক্ষ্মীবাঈ এবং চন্দ্রশেখর আজাদের কথা। আজকের এই পর্ব প্রণমী তোমারে পর্ব থেকে তাদের দুজনকেই আমরা অসংখ্য শ্রদ্ধা এবং প্রণাম জানাই।

নমস্কার শ্রোতা বন্ধু, আরও একবার স্বাগত জানাই এফএম উচ্চান্তে। আর ঘড়ির কাঁটা বলছে এই মুহূর্তে সময় রাত 9:31 হয়ে 42 সেকেন্ড, অর্থাৎ সময় পর্ব আজ রাতের। হ্যাঁ, আপনাদের সবার অধীর আগ্রহে থাকা এই পর্ব আজ রাতে সময় শুরু। আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা থাকছি আজ আপনাদের সঙ্গে এই পর্বটি নিয়ে ঠিক রাত 11টা পর্যন্ত। কথায় আছে, যেখানে ইচ্ছা সেখানে উপায়। আর আমি আজ সেই কথার সঙ্গে আরও একটি লাইন যোগ করতে চাই, যেখানে বিশ্বাস সেখানে অসম্ভব বলে কিছু থাকে না। শ্রোতা বন্ধু, জানেন তো জীবনটা না বড়ই আশ্চর্যের। যে পথটাকে আজ অসম্ভব বলে মনে হয়, কাল সেই পথেই হয়তো আমরা হেঁটে যাই। হ্যাঁ, সেই আমরাই হেঁটে যাই। যে স্বপ্নটা আজ অনেক দূরের বলে মনে হয়, একদিন সেটাই আমাদের বাস্তব হয়ে ওঠে। তাই হয়তো অসম্ভব শব্দটা আমাদের থামিয়ে দেওয়ার জন্য নয়, বরং আমাদের আরও এক ধাপ এগিয়ে যাওয়ার সাহস দেওয়ার জন্য এসেছে। আজকে আজ রাতে পর্বের যে বিষয় সেটা হলো অসম্ভব। হ্যাঁ, ঠিক শুনছেন, আজকের বিষয় অসম্ভব। কিন্তু আজ আমরা এই শব্দটাকে ভয়ের চোখে দেখব না। আজ আমরা দেখব এর ভেতরে লুকিয়ে থাকা সম্ভবকে। অর্থাৎ ওই যে অসম্ভব শব্দটা থেকে যদি আমি একটা অক্ষর বাদ দিই, অটাকে যদি বাদ দিয়ে দিই, যেটা পড়ে থাকে সম্ভব

সেটা নিয়ে আজ আমাদের গোটা আলোচনা জুড়ে থাকুক। শুনবো আপনাদের প্রত্যেকটা অসম্ভব থেকে সম্ভব হয়ে ওঠার গল্প। মনে রাখবেন, পৃথিবী বড় সাফল্য একদিন কারো না কারোর কাছে অসম্ভবই ছিল। আজকের এই দেড় ঘন্টার পর্ব আমরা শুধু একটা শব্দ নিয়ে কথা বলবো না, আমরা কথা বলবো সাহস নিয়ে, বিশ্বাস নিয়ে, চেষ্টা নিয়ে, আর সেই শক্তিটা নিয়ে যা একদম একজন সাধারণ মানুষকেও অসাধারণ করে তোলে। তাই চলুন আজকের এই সুন্দর যাত্রা শুরু হোক এই একটাই বিশ্বাস নিয়ে, অসম্ভবের ভেতরে লুকিয়ে থাকে আগামী দিনের সম্ভব। আমাদের স্টুডিওর ফোন নম্বর আপনাদের সবার জন্য খোলা রয়েছে 0381-232-6253। এই নম্বরে আপনারা সবাই আমার সঙ্গে কথা বলতে পারবেন। আর আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরটা একটু জানিয়ে দিই, 9402169965। এই নম্বরে কিন্তু আপনারা চাইলে মেসেজ লিখে বা ভয়েস মেসেজ করেও পাঠাতে পারেন, আমি অবশ্যই আপনাদের লেখা পড়ব, আপনাদের ভয়েস মেসেজ শোনাব। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের এই আজরাতে পর্বের যাত্রা। তাহলে আমাদের আজকের আলোচনার বিষয় থাকছে অসম্ভব। আমি কিন্তু শুনবো আপনাদের প্রত্যেকের সেই অসম্ভব থেকে সম্ভব হয়ে ওঠার প্রত্যেকটা গল্প।

0: শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলছি আজ রাতে পর্বে। আজ আমাদের বিষয় অসম্ভব। এই মুহূর্তে দেখতে পাচ্ছি একজন শ্রোতা বন্ধু রয়েছেন সঙ্গে। চলুন দেখি কথা হয় কিনা। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো, নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি পশ্চিমবঙ্গ রাজ্যের বোলপুর বীরভূম থেকে অম্বিকা মণ্ডল বলছি।
0: হ্যাঁ ম্যাডাম, বলুন।
1: হ্যাঁ দেখুন, অসম্ভব অসম্ভব থেকে আপনি বলেই দিয়েছেন অটা বাদ দিয়ে সম্ভবটা করতে,
0: ঠিক?
1: হ্যাঁ, তো দেখুন, অসম্ভব বলে সত্যি কোনো কিছুই হয় না
0: একেবারে।
1: হ্যাঁ, এর জন্য একটা সংকল্প থাকা দরকার। যে কোনো কাজ করার আগে আমাকে সেটা দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে যে এই কাজটা আমাকে করতেই হবে, আমি পা

0: পারবো, সবাই যদি পারে তাহলে আমি কেন পারবো না। হ্যাঁ, এই এই পজিটিভ এনার্জিটা যদি কারো মনে থাকে এবং দৃঢ় প্রতিজ্ঞ এবং সংকল্প যদি কারো মনে থাকে, যে কোনো অসম্ভব কাজকে কিন্তু যেমন আমার ক্ষেত্রেই বলি, দেখুন আমার জীবনের চলার পথে অনেক যুদ্ধ, অনেক কঠিন কঠিন লড়াইয়ের সম্মুখীন আমি কিন্তু হয়েছি, এবং সেখান থেকে একটার পর একটা ধাপ পার করে করে আজকে কিন্তু আমি একটা প্রতিষ্ঠা পেয়েছি এবং একটা ভালো মানে জায়গায় আমি পৌঁছাতে পেরেছি। প্রথম দিকে আমার প্রচুর কষ্ট, প্রচুর সংগ্রাম করে করে আজকে আমি ঈশ্বরের কৃপায় মানে মানে মনের মধ্যে জোর ছিল এবং ঈশ্বরের উপর একটা বিশ্বাস আর ভরসা ছিল যে না, একদিন আমি বড় হব, একদিন সবার মতন মাথা তুলে দাঁড়াবো। তো সেই জায়গাটা কিন্তু আমার আজকে তৈরি হয়েছে, অসম্ভবটা সম্ভব হয়েছে।
1: ঠিক ঠিক, একেবারে একেবারে, খুব সুন্দর বললেন। আপনিও খুব ভালো থাকবেন, শুভরাত্রি। অসম্ভব শব্দটা ছোট, কিন্তু তার ভেতরে লুকিয়ে থাকে হাজারটা প্রশ্ন, হাজারটা স্বপ্ন, হাজারটা সম্ভাবনা। যে পথটাকে সবাই বন্ধু বলে, সেখানেই হয়তো খুলে যায় নতুন কোনো দিগন্ত। আর তার সাথে সাথেই দেখতে পাচ্ছি আরও একটা ফোন কিন্তু চলে এসেছে, দেখা যাক কথা হয় কিনা। নমস্কার, কে বলছেন?
2: প্রচলিত শব্দ, কিন্তু অসম্ভব এবং সম্ভবের মধ্যে শুধু একটা শব্দের কিন্তু একটা অক্ষরের কিন্তু উলট পূরণ হয়ে যায়। যেটা বলছিলেন যে ওটা বাদ দিলে অসম্ভব সম্ভব হয়, তবে একটা ঘটনা আমি আপনাকে বলছি, সম্ভবের মধ্যে কিন্তু আপনাকে যেটা বাস্তব সেটাকে কিন্তু সামনে রেখে এগোতে হবে। আপনি ধরুন এমন ঘটনাটাকে বাস্তবে রূপ দিতে চাইছেন যেটা কোনোদিনই সম্ভব নয়, মনে করুন অকল্পনীয়, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না, এটা কোনোদিনই সম্ভব না। ধরুন এখন ঘটনা হচ্ছে গিয়ে এই যে সম্ভব জিনিসটাকে করতে গেলে কিন্তু মনের মধ্যে দৃঢ় প্রত্যয়ের দরকার হয়। আমি ব্যক্তিগতভাবে দেখেছি অনেক কাজ করতে গিয়ে অনেক বাধা বিপত্তি আসতেই পারে, কিন্তু আমার যদি হার না মানা মনোভাব থাকে যে না আমি সেটা করবই, আমি সেটাকে করে দেখাতে হবে, এটা কিন্তু আমি প্রমাণ পেয়েছি ম্যাডাম, একবার না বেশ কয়েকবার। ধরুন আমাদের কাজের ক্ষেত্রে বলছি, আমাদের তো প্রোডাকশন বিলং করি, তো একজন শিল্পী হিসাবে আপনি তো জানেন একটা শিল্পীদের জীবনে কিন্তু সংগ্রামের অভাব নেই,
1: একেবারে একদম সত্যি।
2: একটা শিল্পী কিন্তু এমনিতে প্রতিষ্ঠা পায় না,
1: ঠিক,
2: কতটা লড়াই কতটা সংগ্রাম। আজকে মনে করুন লতা মঙ্গেশকর এই জায়গায় যাওয়ার পেছনে ওনার কতটা পরিশ্রম, কতটা সাধনা কাজ করেছে আপনি দেখুন। তো জীবনে আমি ছেড়ে দিলাম একচেটে, আমাদের দীপা কর্মকারের কথা আপনি দেখুন, ছোট্ট ত্রিপুরা থেকে অলিম্পিয়ান, অলিম্পিয়ানের এই যে দৌড়, এটা কি ম্যাডাম চারটিখানি কথা আপনি বলুন না, আসলে বিষয়টা হচ্ছে আজকে আসিয়ার কথাই বলি, ছোট্ট আসিয়া কোন জায়গায় নেতৃত্ব দিচ্ছে, ভারতবর্ষের নেতৃত্ব দিচ্ছে আজকে ত্রিপুরার ছোট্ট পার্বত্য ত্রিপুরার একটা ছোট্ট মেয়ে। আসলে অদম্য জেদ, আমি এটা আপনার মধ্যে দিয়ে বলতে চাইছি, আমরা যখন কোনো কাজ করি আমরা সেই কাজের ক্ষেত্রে এটা বারবার প্রমাণিত হয়েছে। দেখুন একটা কথা আছে, ইম্পসিবল ইজ এ ওয়ার্ড হু রিড ইন ডিকশনারি আর ফুলস, বলছে যে এই অসম্ভব কথাটা যে ডায়েরিতে লেখা, যে ডিকশনারিতে লেখা আছে সেই ডিকশনারিটাই ভুল, দেখুন কত বড় মনোবলের কথা। সেই জায়গায় দাঁড়িয়ে শুধু এইটুকুনি বলবো যে আপনার যদি মনের দৃঢ় প্রতিজ্ঞ থাকে যে আমি এটা করবই, শত বাধা এলেও আপনাকে আটকাতে পারবে না। এটা কালকে একটা অনুষ্ঠান।

0: শ্রোতা বন্ধু কথা শেষ করতে পারলেন না, তার আগেই বোধহয় ফোনটা কেটে গেল কোনোভাবে। দুঃখিত তার জন্য, হয়তো কোনো যান্ত্রিক গোলযোগ রয়েছে। তবে বিশ্বজিৎবাবু যা বললেন, যতটুকু বললেন, অনেকটা অনেকটা অর্থ তার রয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। যে স্বপ্নটাকে সবাই দূরের আকাশ বলে, কেউ একজন সেখানে নিজের নাম লিখে আসে। অসম্ভব মানে কিন্তু শেষ নয়, অসম্ভব মানে এখনো গল্পটা শেষ হয়নি। যতদিন মানুষ স্বপ্ন দেখে, ততদিন অসম্ভব হার মানে, ততদিন মানুষ চেষ্টা করে, যতদিন মানুষ চেষ্টা করে ততদিন অসম্ভব অপেক্ষা করে একদিন সম্ভব হয়ে ওঠার জন্য। তাই আজ রাতের এই আড্ডায় আমরা অসম্ভবকে একেবারেই ভয় পাব না। আমরা তাকে প্রশ্ন করব, তুমি কি সত্যিই অসম্ভব, নাকি তুমি শুধু সাহসের অপেক্ষায়? দেখতে পাচ্ছি ফোনে কিন্তু আরও একজন শ্রোতা বন্ধু রয়েছেন। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান থেকে কাতিয়া রহমান বলছি।
0: বলুন।
1: দেখুন দিদি ভাই, হয়তো অসম্ভব বলে কিছু হয় না, আবার সবটাই যে সম্ভব সেটাও বলা যায় না। কারণ অসম্ভবের অটা তারাই কাটতে পারেন যারা অদম্য ইচ্ছা শক্তি নিয়ে জীবন পথে তত্ত্বরিয়ে এগিয়ে যেতে পারেন। তাদের কাছে হয়তো সবই সবই সম্ভব। কিন্তু যারা একটা লিমিটেশনের মধ্যে থাকেন, তারা শত চেষ্টা করেও অসম্ভবটা সম্ভব করতে পারেন না। কারণ আমার নিজের ক্ষেত্রে বলি, আমি একটা কৃষি কাজের সঙ্গে যুক্ত, কিন্তু যেভাবে যতটা পরিমাণ ইচ্ছা শক্তি নিয়ে এগিয়ে চলি, সুফল হয়তো পাই, কিন্তু অসম্ভবকে সম্ভব করার মতো সুফল পাই না। কারণ আমার একটা লিমিটেশন আছে, তো আর সেই লিমিটেশনের জায়গায় কিন্তু আমি পিছিয়ে পড়ি। কারণ আমার যোগান আর চাহিদার দূরত্বটা যখন বাড়তে থাকে, তখন অসম্ভবটাকে সম্ভব করা যায় না
0: একেবারে।
1: তবে হ্যাঁ, এইটুকুই বললাম দিদি ভাই, ভালো থাকবেন।
0: অবশ্যই, খুব ভালো থাকবেন আপনিও। শ্রোতা বন্ধু বলতে চাইছেন যে কখনো যদি আমরা চাইও যে অসম্ভবটাকে সম্ভব করে তুলব, কিন্তু আমাদের কিছু রেস্ট্রিকশন থেকেই যায়, আমরা কিছু চাহিদার কাছে, জীবনের চাহিদার কাছে আমরা বাধা পড়ে যাই, আর সেই ক্ষেত্রে আমরা সেই অদম্য ইচ্ছে শক্তি, সেই জেদটা আমরা বজায় রাখতে পারি না। একেবারেই সত্যি কথা, আমাদের প্রত্যেকেরই ভিন্ন মত রয়েছে, ভিন্ন জীবন দর্শন রয়েছে, তাই আমরা কাউকে বিচার করতে পারি না, এটা উচিতও নয়। দেখা যাক পরের শ্রোতা বন্ধু কি বলেন। সঙ্গে রয়েছেন কিন্তু আরো একজন। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো, আমি মণিপাল বলছি।
0: হ্যাঁ বলুন ম্যাডাম।
2: সাধন করতে গেলে যেমন সংকল্প চাই, সাধন ভজন করতে গেলে সংকল্প চাই,
0: ঠিক,
2: আর যে কোনো কাজে প্রচেষ্টা থাকতে হবে, প্রচেষ্টা থাকতে হবে যে এই কাজটা আমি করবই। যেমন একবার আমি পাস করতে পারলাম না, দ্বিতীয়বার আমাকে একটা মানে সুযোগ নিতে হবে, যে পারিনি আমি কি হয়েছে, একবার আমি দেখি না, একবারে না পারিলে দেখো শতবার। যাই হোক, হ্যাঁ, একবারে না পারলে দেখো শতবার, পারিব না বলে মুখ করিও না ভার, ও কথা কি মুখে যেন শুনি না তোমার, কবিতাটা পড়েছিলাম। অলস অবধ যারা কিছুই পারে না, তারা আমার তো দেখি না তাদের আকার, তবে কেন পারবে না বলে বারবার, একবারে না পারবে দেখো শতবার। আমরা পড়েছি পাঠ্যবই ছোটবেলায়, তো ওটাকে ধরেই আমি বলছি যে আমি যেমন এখন বৃদ্ধ হয়েছি, এখন বয়স হয়েছে, এখন আমার কিন্তু মনের গতিটা কিন্তু আধ্যাত্মিক দিকে ধরে চলছে। আমি সাধন করতে সংকল্প করতে, সংকল্পটা কি জিনিস, বিশ্বাস ভক্তি নিষ্ঠা একাগ্রতা, এই চারটে পরিপূর্ণ থাকলে তবে আমার সংকল্পটার সঙ্গে আমি

0: করতে পারবো, নিশ্বাস থাকলে ভক্তি আসবে, ভক্তি থাকলে নিষ্ঠা আসবে, নিষ্ঠা থাকলে একাগ্রতা আসবে,
1: ঠিক ঠিক,
0: তখনই আমার সংকল্পটা আমার পূর্ণ হবে আশা, আমি আশাবাদী এই চারটি জিনিস আমার মধ্যে থাকে। তবে প্রচেষ্টা মনের শুদ্ধ, মনের বলটা হচ্ছে আসল, আমি কিন্তু মনের শক্তি গুরু শক্তি আর মনের শক্তি নিয়ে কিন্তু আমি এখন এই বয়সে চলছি। আর অনেক কিছু বাধা বিপত্তি আমার হয়েছে, আমি অনেকবার পড়ে গেছি, অনেকবার আমার তিনবার মাথা স্ক্যান হয়েছে, আমার পায়ে পায়ে ঘর্ষণ হয়, নার্ভের ব্যাপার,

0: এখন এই বয়সে চলছি, আর অনেক কিছু বাধা বিপত্তি আমার হয়েছে, আমি অনেকবার পড়ে গেছি, অনেকবার আমার তিনবার মাথা স্ক্যান হয়েছে, আমার পায়ে পায়ে ঘর্ষণ, নার্ভের ব্যাপার, তবু কিন্তু মনে বল নিয়ে আমি আমার যেমন একটা বিপজ্জনক অবস্থায় পড়েছিলাম, আমার পেনশনে বইটা আমি হারিয়ে ফেলেছি, এটাকে কি করলাম, আমার দ্বারা সম্ভব না, যে আমার ছেলে থাকতো ছেলে এগুলো করতো, আমাকে করতে হয়েছে, আমি এগুলোকে আমার মনের শক্তি দিয়ে মনের বল দিয়ে গুরু শক্তি নিয়ে এগুলোকে আমি করলাম, তদবির করলাম। কেননা আসল হচ্ছে বল বল বাহুবল বলে না, বল বল বাহুবল, আমার যদি আমার যদি মনের মধ্যে ঈশ্বরীয় ভাব থাকে, গুরুকে স্মরণ করে আমি যদি মনের বলটাকে প্রখর করতে পারি, তবে কিন্তু যে কোনো কাজে আমি পদক্ষেপ নিতে পারি। আমি নেই, আমি নিজেই সব কিছু করি এই বয়সে, কেন আমি ভেঙে পড়িনি, ভয় করো না, ঝড় তুফানে চালাও তুমি পান পানে, দেখবে তুমি নামের গুণে আপনি লাগবে সাথে, ওরে মন মাঝি রে লাগাও তো শ্রীগুরু ঘাটে, শ্রীগুরু ঘাটে আমি লাগিয়ে দিয়েছি আমার তরি, আমি আমার গুরু শক্তিকে আমি প্রত্যেকটা কাজ আমি করছি, এভরিথিং, হাত বাজার সবকিছু আমি করছি, কিন্তু আমার করার কথা নয় এই বয়স, আমার দিদি ছেলে থাকলে ছেলে করতো, মেয়ে বিয়ে দিয়েছি পরে ঘরে চলে গেছে, এখন কে করবে, আমাকে সবকিছু করতে হয়, এই যে মনের যে শক্তিটা, এই শক্তিটা নিয়েই আমি এখন অব্দি চলছি, জানি না পরে আমার কি হয়, বর্তমানে আমি এখন এই শক্তি নিয়ে আমি চলছি, এখন মনের বল গুরু, প্রথমে আমার গুরু শক্তি, তারপর আমার মনের বল, রাখলাম, নমস্কার।
1: আপনিও খুব ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আপনার এই অদম্য ইচ্ছা, এই অসম্ভবকে সম্ভব করে তোলার যে ইচ্ছে রয়েছে, যে জেদ রয়েছে, এই জেদটুকুনি নিয়ে, ইচ্ছেটুকুনি নিয়ে আপনি অবশ্যই ভালো থাকবেন। এবং আপনার মতো আমাদের অনেক এরকম শ্রোতা বন্ধু রয়েছেন যারা এই মুহূর্তে শুনছেন আমাদের অনুষ্ঠান, প্রত্যেককে কিন্তু সেই একই ভালোবাসা, একই শ্রদ্ধা। আমাদের প্রত্যেকের জীবনে এরকম অনেক ঘটনা, অনেক ঘাত প্রতিঘাত, অনেক বাধা আমরা পেরিয়ে এসেছি, ঠিক যে ঘটনাগুলোতে দাঁড়িয়ে, যে সময়গুলোতে দাঁড়িয়ে আমাদের মনে হয়েছিল এইটাই বোধহয় শেষ, এখান থেকে আর ঘুরে দাঁড়ানোটা সম্ভব নয়, এটা অসম্ভব, ঠিক সেখান থেকে ঘুরে দাঁড়িয়েও কিন্তু আজ আমি আপনি কথা বলছি, আমরা নিঃশ্বাস নিচ্ছি, আমি কথা বলছি, আপনারা শুনছেন, আপনারা ফোন করতে পারছেন, এই যে বেঁচে থাকার যে আনন্দটা, ঘুরে দাঁড়ানোর যে বিশ্বাস, যে আনন্দ, এইটা আমরা সেই অসম্ভব থেকে ওটাকে বাদ দিয়েছি বলেই তো হয়েছে। আমাদের চিন্তা ভাবনার মাধ্যমেই আমরা কিন্তু অনেক কিছু জিনিসকে আলাদা করে দেখতে পারি। অসম্ভব শব্দটাকে শুধু নেগেটিভলি দেখলেই আমরা অনেক কিছু বাদ দিতে পারি, কিন্তু ঠিক সেই জায়গা থেকেই যদি আপনি একটু ইতিবাচক ভাবনা নিয়ে দেখেন, অসম্ভব মানেই কিন্তু শেষ নয়, অসম্ভব মানে বরং একটা সম্ভাবনা, একটা শুরু, যে কাজটা সবাই সহজে করে ফেলে সেখানে নতুন কিছু করার সুযোগ কম, কিন্তু যে কাজটাকে সবাই অসম্ভব বলে সেখানেই নতুন ইতিহাস লেখার সুযোগ সবচেয়ে বেশি। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু, নমস্কার, কে বলছেন? বলুন
2: ম্যাডাম, ভালো আছেন?
1: ভালো আছি, আপনি ভালো আছেন?
2: অসম্ভব বলতে কিছু নেই, অদম্য ইচ্ছা শক্তি, মনের একাগ্রতা, আর একটু সাধনা থাকতে হবে, যতটা ভাবে ঈশ্বরের পথে চললে সবচেয়ে, যত কঠিন কাজ হই হোক সম্ভব করা যায়। আর আধ্যাত্মিক দিক দিয়ে যদি বলতে হয়, একটু আমরা তো সাধারণ মানুষ, একটু অসাধারণ যারা আছে তারা কাছে অসম্ভব বলতে কিচ্ছু নাই, নেগেটিভ শব্দ সব উচ্চারণটাই তাদের ডায়রি মধ্যে নেই।
1: ঠিক,
2: আর অসম্ভবকে কেন্দ্র করে বর্তমানে এখন

0: আচল আছে সোশ্যাল মিডিয়া, এটা কিন্তু আমরা একটু একটু অপব্যয় করতেছে। আমি সবাইকে বাবা অনেকে এই কথাই বলবো যে সৎভাবে যেন পরিচালিত করা হয় সোশ্যাল মিডিয়া, এবং ঈশ্বরের নামে থাকাটাই সর্বোত্তম মনে করি। এই বয়সে, হ্যালো,
1: হ্যাঁ হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু, শুনতে
0: পাচ্ছি। এই বয়সে এখন আমি দাঁড়িয়ে আছি, আমি মনে করি এখন সত্য পথে চলা আর ঈশ্বরের নামে চলাই সর্বোত্তম। যার যা সংসার আছে সংসারের চিন্তা ঠিক আছে, সঙ্গে অর্ধেক সময় ভগবান ঈশ্বর পথে ইয়ে স্মরণ করে, যার যা ইষ্ট দেবতার নাম স্মরণ করে জীবনের চলার কথাটাই আমি মনে করি সর্বোত্তম।
1: ধন্যবাদ, ধন্যবাদ শ্রোতা বন্ধু, আপনিও খুব ভালো থাকবেন।
0: আপনারা ভালো থাকবেন, এত সুন্দর সুন্দর দিন টপিক আনেন।
1: নমস্কার, আপনিও ভালো থাকবেন। যদি সব কিছু খুব সহজ হতো তাহলে হয়তো মানুষ কখনো নিজের সীমা ছাড়িয়ে যাওয়ার কথা ভাবত না। অসম্ভব শব্দটাই আমাদের আরও বড় স্বপ্ন দেখতে শেখায়, তাই তো? শ্রোতা বন্ধু, আজ আমরা এই আজ রাতে পর্বে কথা বলছি অসম্ভব নিয়ে। কথা বলবো আপনাদের সঙ্গে ঠিক রাত 11টা পর্যন্ত। আপনারা চাইলে কিন্তু ফোনে বা মেসেজে যেভাবেই আপনাদের সুবিধা হয় আপনারা কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন, কথা বলতে পারেন আমার সঙ্গে। ততক্ষণে চলুন আমার একখানি পছন্দের গান ছোট্ট করে একটু শুনিয়ে দিই আপনাদেরকে। সঙ্গে থাকুন, শুনতে থাকুন 101.6 মেগাহার্টজ FM প্রচার তরঙ্গী FM উজ্জয়ন্ত।

0: শ্রোতা বন্ধু রয়েছেন একজন সঙ্গে, কথা বলিনি। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো দি, নমস্কার, আমি ওয়েস্ট বেঙ্গল পূর্ব বর্ধমান থেকে শেখ নূর আলম বলছি।
0: হ্যাঁ বলুন।
1: হ্যাঁ দেখুন দিদি, অসম্ভব হচ্ছে গল্পের শুরু,
0: ঠিক।
1: এরপর ঘটনা হচ্ছে যে কোনো অসম্ভবকে সম্ভব করতে হলে জেদ থাকতে হবে, একগ্রহত্ব থাকতে হবে।
0: একদম একদম।
1: হ্যাঁ, যেমন ধরুন আমি দেখছি আমার চোখের সামনে অনেকে, আর সেই সঙ্গে সততা বজায় রেখে কোনো কর্মের উপর ভিত করে হাঁটতে হবে,
0: ঠিক।
1: এরপর সময় কথা বলবে, কখন অসাইড হবে সেটা সময় কথা বলবে,
0: ঠিক।
1: এরপর ধরুন আমি আমার চোখের সামনে দেখলাম অনেকই নিঃস্ব থেকে ঠিক কর্মের উপর ভিত্তি করে হেঁটেছে, একটা পয়সা পেয়েছে। যেমন আমি আমার কথা বলছি, আমি প্রথম থেকে অনেক সংগ্রাম করে বেঁচে আছি, বুঝলেন, কিন্তু অনেক সময়টা কার কখন কেমন হবে বোঝা মুশকিল আছে। ওটা যে কখন সাইড হবে সেটা সময় সাপেক্ষের ব্যাপার। আমি ধরুন আজ 42 বছর একই রকম ভাবে সংসারে জড়িয়ে আছি, ইদানিং আমি ওটাকে বাদ দিতে পেরেছি। এখন আমি একটা প্রতিষ্ঠিত জায়গায় আছি, অনেক সংগ্রাম করে, ও কিন্তু সহজে পিছু ছাড়ে না, বুঝলেন,
0: ঠিক। একেবারে তাকে পিছু ছড়াতে হয়, তাই তো?
1: হ্যাঁ, চেষ্টা করবেন সততা বজায় রেখে কর্মের উপরে ভিত্তি করে হেঁটে যাবেন, ঠিক সময়ে সাইড হতে বাধ্য হবে।
0: একদম একদম।
1: হ্যাঁ, এইটুকুই বললাম দিদি, ভালো থাকবেন।
0: ধন্যবাদ, আপনিও খুব ভালো থাকবেন, সুন্দর বললেন। শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলছি অসম্ভব নিয়ে। এই অসম্ভবের গল্প আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু রয়েছে, আর প্রত্যেকের জীবনে এই অসম্ভব থেকে সম্ভব হয়ে ওঠার যে গল্প সেটা ভিন্ন অবশ্যই, কারণ আমাদের কারোর জীবনই একভাবে এক পথে তো চলে না। প্রত্যেকেরই জীবনের গতিটা, পথটা কিন্তু একেবারেই আলাদাই রয়েছে, আর সেই অসম্ভব থেকে সম্ভব হয়ে ওঠার যে গল্প সেই গল্প শুনতেই কিন্তু আমাদের আজকের এই আজ রাতে পর্বের এই বিষয় অসম্ভব রাখা। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
2: আমি বর্ধমান থেকে অনিমেষ দাশগুপ্ত বলছি।
0: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
2: ভালো আছেন?
0: ভালো আছি, আপনি ভালো আছেন?
2: হ্যাঁ ভালো আছি,
0: বলুন।
2: বলছি আজকে যে যে কবিতা গেছেন সম্ভব নিয়ে, অসম্ভব নিয়ে কথা,
0: ঠিক।
2: সম্ভব থেকে আমি আমার ব্যক্তিগত কথা বলছি, আমি সম্ভব থেকে কিভাবে সম্ভব করা যায় সেটা আমি অনেকটা প্রচেষ্টা চালাচ্ছি এবং সততা নিয়ে চলছি। তার কারণ আমি যখন পড়াশোনা শেষ করলাম তখন তো চাকরির জন্য অনেক ইন্টারভিউ, অনেক কিছু করেছি, তখন চাকরি টাকরি পাই না, তখন 3-4 বছর বাবার উপরে বসে বসে খেয়েছি। তখন বাবা আমাকে বলেছে, তুই একটা কিছু করিস না তাহলে তুই ভবিষ্যতে কি করবি? তখন বিশ্বাস করতে নামাইলাম, তখন বাবার উপর রাগ করে আমি কি বলবো, মানে আমি বলি সত্যি কথা, কি বলি, যুগালি কাজ করেছিলাম। হ্যাঁ, যুগালি কাজ করে, তখন যুগালি কাজ করে আইটিআই তে ভর্তি হয়েছি, আইটিআই কলেজে। যুগালি কাজ করে আইটিআই কলেজে কাজ করে আমি ইলেকট্রিশিয়ান কাজটা শিখেছি, ইলেকট্রিক্যাল কাজটা শিখেছি। তারপরে আমি এসি, ডিফ্রিজারেটর, একটা ওয়াশিং মেশিন, এইরকম বিভিন্ন ধরনের কাজ আমি শিখেছি আর কি। তো এই শিখার পরে তখন আমি আস্তে আস্তে কারেন্টের কাজটা

0: চলে গেছি, মানুষের বাড়ি করে কাজটা তো না তোমার এই কাজটা আগে করেছি, এই কাজটা আগে করেছি। আর এই কাজটা করতে করতে তখন আমি নিজে একটা দোকান দেওয়ার চেষ্টা করেছি, দোকানটা আমার আজও চলছে, এখনো চলছে। এখন একটা দোকানে ব্যবসা ব্যবসাও করি, এরপরে কেউ যদি কোনো কাস্টমার আসে তখন বলি, আমাকে বলে যে ইলেকট্রিশিয়ান লোক থাকলে আমার বাড়ির কাজটা করতে লাগে, এইটা করতে লাগে, এইটা লাগে, তখন এই কাজটা আমি পাই। এই কাজটাও করি, ব্যবসাটাকেও আমি বাঁচিয়ে রেখেছি। এরপরে আপনার সততার সঙ্গে নিষ্ঠাবান নিয়ে আমি এই কাজ করছি এবং আমার জীবনে, হ্যাঁ, আমি কোনোদিন আজও অব্দি পর্যন্ত আমি আজকে 26 বছর রানিং, আমি এখনো বাবার টিকা আমি এক টাকা দিয়ে আমার কোনো মাসে 40 গিয়ে দাঁড়ায়, কোনো মাসে 50 গিয়ে দাঁড়ায়, আবার কোনো মাসে 10,000 টাকাও পাই। এই কথাটি আপনাকে শেয়ার করলাম।
1: অসংখ্য ধন্যবাদ, আপনার অসম্ভবের গল্প শুনে খুব ভালো লাগলো। খুব ভালো থাকুন, আপনি আগামীতেও ভালো থাকবেন। নমস্কার। শ্রোতা বন্ধু, এই মুহূর্তে কিন্তু হোয়াটসঅ্যাপে একটি মেসেজ দেখতে পাচ্ছি, লিখছেন, শুভ সন্ধ্যা ম্যাডাম, আজকের আজ রাতের বিষয় অসম্ভব। অসম্ভব কথাটি ভয়ের মনে হলেও অসম্ভব বলে কিছু নেই। সাহস, বিশ্বাস, মনোবল এবং অদম্য ইচ্ছা শক্তি থাকলে সব কিছু সম্ভব। আজকাল আকাশে বিমান উড়ছে, কিন্তু পাইলট রয়েছে মহিলা। মহাকাশে পাড়ি দিয়েছিলেন মহিলা, তবে প্রয়াস এবং ইচ্ছা থাকা দরকার। আমরা চেষ্টা করলে সব কাজ করতে পারব। অসম্ভব বলে কিছু নেই। সমুদ্রের তল দিয়ে অনেক দূর বিস্তৃত রেল রাস্তাও সম্ভব। লিখেছেন বামুটিয়া থেকে সুমিরন সরকার। অসম্ভব ভালো লিখেছেন আপনি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। শ্রোতা বন্ধু লিখেছেন বামুটিয়া থেকে সমীরণ সরকার। শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলছি আজ রাতে পর্বে, আর আজ আমরা কথা বলছি যে বিষয়টি নিয়ে, সেটা হলো অসম্ভব। হ্যাঁ, ঠিক শুনছেন, সেই অসম্ভবের গল্প আমি শুনবো আজ আপনাদের থেকে। রং সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু, দেখি কথা বলা যায় কিনা। নমস্কার, কে বলছেন?
2: হ্যালো,
3: প্রকট লাগে অসম্ভব, না জানি কি এর ভিতরে ভয়ের। কিন্তু দৃঢ় মনোভাব, দৃঢ় মনোবল, দৃঢ় ইচ্ছা থাকলে বহু কাজ মানুষের দ্বারাই সম্ভব হয়ে যায়। অসম্ভব বলে কিছুই থাকে না। ওই যে বললেন কল্পনা চাওলা প্রথম গেল চাঁদে, তারপরে গেল সুনিতা উইলিয়ামস, 259 দিন আকাশে রইল মহিলারা বিশ্বজয় করতেছে, দুর্গা ব্যানার্জি প্লেন চালাই গেল, ইন্দিরা গান্ধী আমাদের প্রধানমন্ত্রী ছিলেন, মানে মহিলা পুরুষ সবারই শক্তি এবং মনোবলটা দৃঢ় থাকলে কোনো কাজ অসম্ভব বলে মনে হয় না। এবং দৃঢ় নিষ্ঠা, মনের একাগ্রতাটা থাকতে হবে, তাহলেই সব হবে। বেশিরভাগ কাজই একাগ্রতা নিয়েই করি, করতেই হবে। এটা আমাকে আমার উপরে পড়েছে, আমি বসে থাকলে চলবো না। আমি 2 দিন আগের থেকে প্রিপারেশন করি কেমনে কাজটা শেষ করবো। বুঝলেন ম্যাডাম?
1: ঠিক ঠিক।
3: হ্যালো, শুনতে পাচ্ছেন?
1: হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি আপনার কথা।
3: মানে অসম্ভব বলে আমার মধ্যে, আমার মনে হয় না, মনে হয় চেষ্টা করলে সব হবে। আর ঈশ্বরকে সঙ্গে সাথে রাখলে, বাবা তুমি আছো, বাবা তুমি আছো, আমি
1: শ্রোতা বন্ধু, এই যে অসম্ভবের গল্প, যা বলছিলাম যে অসম্ভবের গল্প আমাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভিন্ন রয়েছে। জীবন মাঝে মাঝে জিজ্ঞেস করে যে তুমি সত্যি এটা চাও নাকি শুধু ইচ্ছে করে। অসম্ভব সেই পরীক্ষারই কিন্তু আরেকটা নাম, জানেন তো। যখন পুরনো পথে কাজ হয় না, তখন মানুষ নতুন কোনো পথ খুঁজে বের করে। তাই অনেক বড় আবিষ্কারের জন্ম হয়েছে, এটা তো অসম্ভব, এই কথার পরেই। হ্যাঁ,

0: আপনারা আজ কথা বলছেন অসম্ভব নিয়ে। আজকে আমাদের এই আলোচনা আজ রাতে পর্বে থাকছে অসম্ভবের গল্প নিয়ে। আমি শুনবো আপনাদের প্রত্যেকের অসম্ভব থেকে কীভাবে সম্ভব হয়ে উঠেছে সেই গল্পটুকুই। সঙ্গে রয়েছে এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, শুভ সন্ধ্যা।
0: শুভ সন্ধ্যা, কে বলছেন?
1: আমি আগরতলা শ্রীনগর থেকে সুশীল কুমার দাস বলছি।
0: হ্যাঁ বলুন।
1: তো আজকে তো প্রসঙ্গটা হচ্ছে অসম্ভব।
0: ঠিক,
1: যেখানে বিশ্বাস সেখানে সব সম্ভব। তো এই এই সৃষ্টিতে কোনো কিছুই অসম্ভব নেই, সবই সম্ভব। তবে অদম্য ইচ্ছা শক্তি বা উইল ফোর্সনেস থাকা দরকার। এর উদাহরণ কিন্তু অভাব নেই আমাদের এই রাজ্যে। পর্বতারোহী হরিত্র রায়ের নাম নিশ্চয়ই শুনেছেন, ইজ দ্য বেস্ট এক্সাম্পল। ছোট ছোট পাহাড় পর্বতের আহরণ দিয়ে শুরু হয়েছিল তার প্রথম পর্বতের ওঠার স্বপ্নটা। এসে মাউন্ট এভারেস্ট জয় করে তার বিশ্বাসের প্যারামিটার অনেক গুণ বেড়ে গেছে। ওর থেকে এই জয়ের গল্পগুলি বাজারঘাট স্টেডিয়ামে ওর মুখ থেকে শুনে সামনে সামনে আমি আরো কিছু অনুপ্রাণিত হয়েছি। ও যে কথাগুলি বলেছিল, ও সামনেই দুটি প্রাণ যখন পর্বতে উঠছে, দুটি প্রাণ চলে দেখে চলে যাচ্ছে দেখতে, কিন্তু হাত বাড়িয়ে যে ওদেরকে সহায়তা করবে এই সুযোগ তার আসেনি। যদি ওদেরকে বাঁচাতে যায় তাহলে কিন্তু তোর স্বপ্ন ভেঙে যাবে, ও এভারেস্ট মাউন্টেন জয় করতে পারবে না। শেষ পর্যন্ত বিমানের মতনই ওকে যেতে হয়েছে। শেষ পর্যন্ত সে তার যে সাকসেসে এটা উঠতে পেরেছে, করতে পেরেছে, তার টার্গেট সে অসম্ভবটাকে সম্ভব করেছে। এখন আরো তার টার্গেট আছে ইন্ডিয়ার বাইরে আরো কয়েকটি পর্বত জয় করা। এটা সামনাসামনি শুনে বুঝতে পারলাম। বর্তমানে তো বিশ্ব ফুটবল চলছে, প্রত্যেক দলই চাইছে তাদের লক্ষ্যে পৌঁছানোর জন্য, অসম্ভবকে সম্ভব করার লক্ষ্যে এগিয়ে চলেছে সবাই। দেশ হাসির জন্য বিশ্ববাসী প্রত্যাশা করে বসে আছে এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে তাদের প্রত্যাশিত দলের জয়ের জন্য, কবি তার ধৈর্য যারা যে যাকে সাপোর্ট করছে তাদের জয় দেখার জন্য। তেমনি মহাকাশ জয়, খেলাধুলার জগতে, সঙ্গীতের জগতে, চলচ্চিত্র জগতে প্রত্যেকেই তাই সব অসম্ভবকে সম্ভবভাবে জয় করে নিতে, এরকম প্রত্যেকটা মানুষের জীবনে আছে। শুধু আপনি যে কথাটা বলেছেন, এই কথার এমন একটা শক্তি, কথার মধ্যে এমন শক্তি আছে যে চোখে দেখা যায় না কিন্তু হৃদয় ক্ষতবিক্ষত করে দেবে। শুধু একটা কথা, তুই কিছু পারবি পারবি না, কিংবা তোর দ্বারা কিছু হবে না, ওই কথাটা কিন্তু একসাথে অসম্ভবই হয়ে যায়। আর আরেকটা কথা, আর এটা তুই পারবি, তোর দ্বারা সব কিছুটা সম্ভব, এই কথা বিশ্বাস রাখ, তুই পারবি পারবিই পারবি। এই যে কথাগুলি, পজিটিভ কথাগুলি আমাদের জীবনের অনেকটা পজিটিভ এনার্জির মতন কাজ করে।
0: খুব সত্যি কথা,
1: প্রত্যেককে আমাদের কিভাবে এগিয়ে যেতে হবে আমাদের পজিটিভ এনার্জি নিয়ে, নেগেটিভ থাকলে হবে না। আমরা প্রত্যেক কাজকে কিন্তু সাকসেস করতে পারবো। যারা যারা বিভিন্ন কাজে সাকসেস হয়েছেন তাদের সাকসেসগুলি দেখে আমরা যদি কিছু শিক্ষা নিতে পারি তাহলে কিন্তু আমরা প্রত্যেকেই যদি চেষ্টা করি সব কাজে আমরা সফল হবেই।
0: ঠিক,
1: এটাই বললাম। নমস্কার,
0: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন আপনিও। শ্রোতা বন্ধু, একবার ভেবে দেখুন তো, পৃথিবীতে এমন কত কাজ আছে যেগুলো একসময় মানুষ অসম্ভব বলেছিল। আকাশে উড়ে বেড়ানো, হাজার হাজার কিলোমিটার দূরে বসে মুহূর্তের মধ্যে কথা বলা, মহাকাশে যাওয়া, এসবই তো একদিন মানুষের কল্পনা ছিল, তাই না? কিন্তু কেউ একজন স্বপ্ন দেখেছিল, কেউ একজন বিশ্বাস করেছিল, আর সেই বিশ্বাসই একদিন অসম্ভবকে সম্ভব করে তুলেছিল। আমাদের নিজের জীবনেও কি এমন হয় না বলুন? নতুন কিছু শুরু করতে গেলেই কেউ না কেউ বলে, এটা খুব কঠিন, এটা তোমার দ্বারা হবে না, এটা অসম্ভব। কিন্তু মজার বিষয় হলো, পৃথিবীর কোনো অভিধানই আপনার সামর্থ্য মাপতে পারে না। আপনার ভবিষ্যৎও অন্য কারোর মুখের কথায় লেখা হয় না। তাই আজ আমি যদি আপনাদের একটা প্রশ্ন করতে চাই, যে এই অসম্ভব এটা কি সত্যি একটা উত্তর, নাকি এটা শুধু একটা প্রশ্ন যার উত্তর আমাদের কাজ, আমাদের চেষ্টা আর আমাদের

0: সাহস দিয়ে লিখতে হয়। আজ কিছু বলতে না চাইলেও নিঃশব্দে যদি একবার নিজেকে আমরা প্রত্যেকেই প্রশ্ন করি যে আজ আমরা এই মুহূর্তে যা করছি, যেখানে রয়েছি, যেভাবে রয়েছি, এটাও কি একটা সময় আমাদের কাছে সম্ভব বলে মনে হয়েছিল, নাকি অসম্ভবই ছিল? সেই অসম্ভবের দ্বার খুলে আমরা যে সম্ভব করতে পেরেছি, আজ আমরা এভাবে এই জায়গায় রয়েছি, যে যেখানে যেভাবেই রয়েছি না কেন, আমরা অবশ্যই ইতিবাচক চিন্তা করব আর সেই পথে আমরা এগিয়ে যাব। আর তাই এই অসম্ভবের গল্প আমাদের চিরকাল কিন্তু মনে রাখতে হয়, কারণ এই অসম্ভবের গল্পই আমরা নিজেরা নিজেদেরকে অনুপ্রাণিত করতে পারি। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি অসম্ভবের গল্প শোনাতে কিন্তু আরও একজন হয়তো রয়েছেন। নমস্কার শ্রোতা বন্ধু। না শ্রোতা বন্ধু, আপনি আরও একবার চেষ্টা করুন, আশা করছি কথা হবে। নমস্কার, কে বলছেন?
1: গুড ইভিনিং ম্যাডাম।
0: গুড ইভিনিং, কে বলছেন?
1: আমি পশ্চিমবঙ্গ বীরভূম থেকে রহমান বলছি ম্যাডাম।
0: হ্যাঁ বলুন শ্রোতা বন্ধু।
1: বলছি অসম্ভবের আগে অটাকে আমি ডিলিট করে দিয়ে দিলে সম্ভবই দাঁড়ায়।
0: ঠিক
1: তো এই সম্ভবটাকে তো মানে যদি আমি জীবনে এই সম্ভবটাই প্রতিষ্ঠিত করতে চাই, তাহলে আমাকে আত্মবিশ্বাস, চেষ্টা, ভক্তি, নিষ্ঠা এবং বারবার বারবার মানে অসম্ভব মনে হলেও সেটাকে মনে আশ্রয় না দিয়ে যদি এগিয়ে যাওয়া যায় সফলতা আসবই। এক মনীষী বলেছিলেন যে আমার জীবনে আমার ডিকশনারিতে ইম্পসিবল বলে কোনো শব্দ নেই, যাই হোক সেদিকে যাচ্ছি না। আবার কখনো কখনো ওই সম্ভবের আগে অটা এসে আবার জুড়ে বসে। দু একটা উদাহরণ আমি দিচ্ছি। এক মুমূর্ষ আমার জীবনে দেখা মুমূর্ষ এক রোগীকে নিয়ে গেলাম যখন নার্সিং ঠিক আছে বেঁচে যাবে, আমরা তো ডাক্তার চেষ্টা করতে দোষ কি, কিন্তু দেখা গেল রোগীকে মারা গেল। যাই হোক ডাক্তার বলে বাঁচানো সম্ভব হলো না, তখন আবার ওই সম্ভবের আগে ওটা এসে যোগ হলো। চাকরি পরীক্ষায় আমার বন্ধু বা আমরা অনেক পরীক্ষা দিয়েছি, পড়াশোনা করেছি, বারবার ট্রাই করেছি, কিন্তু অসৎ উপায়ে অনেকে চাকরি পেয়ে গেছে, কিন্তু আমাদের আর্থসামাজিক অবস্থার জন্য হয়তো চাকরিটা পেলাম না। খুব চেষ্টা করেও তখন ওই সম্ভবের আগে আবার ওটা এসে জুড়ে বসলে তখনই এটা অসম্ভব হয়ে যায়। সুতরাং বাস্তব খুব রুড একটা, এটা সম্ভব অসম্ভব দুটো থাকে, আরো হয়তো আত্মপ্রত্যয় একটু বেশি, তাদের ডিটারমিনেশন পাওয়ার হয়তো বেশি থাকে, অসম্ভবটাকে অতটা অতটাকে অতটা গুরুত্ব দেয় নেই দেয় না। সুতরাং সম্ভব অসম্ভব দুটোকে পাশাপাশি তারভাবে অপমান করে এটুকু বললাম। ভালো থাকবে,
0: অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। শ্রোতা বন্ধু, আজ যে বিষয়টা বা যে ঘটনাকে অসম্ভব বলে মনে হয় কয়েক বছর পরে সেটাই হয়তো আপনার পরিচয় হয়ে উঠবে। হয়তো আজ যে পথটা খুব কঠিন মনে হচ্ছে একদিন সেই পথেই হেঁটে আপনি অন্য কারো অনুপ্রেরণা হয়ে উঠবেন। তাই আজকের এই অনুষ্ঠান আজ রাতে পর্বে আমরা কিন্তু কথা বলতে এই অসম্ভবকে ভয় পাব না, আমরা তাকে নতুন করে চিনব, আমরা জানব কেন এই ছোট্ট শব্দটা কখনো মানুষকে থামিয়ে দেয়। হ্যাঁ অবশ্যই থামিয়ে দেয়। এই যেমন ধরুন ছোট্ট একটা মেয়ে, তাকে যদি প্রতিবার একটাই কথা বলা হয় তুমি এই কাজটা করতে পারবে না, তুমি এই দিকে যেতে পারবে না, তোমার দ্বারা এটা অসম্ভব, প্রত্যেকবার এই অসম্ভব, পারবে না, হবে না, যাবে না, করবে না, এই না নাগুলো শুনতে শুনতে না একটা সময় কোথাও না কোথাও আমরা আমাদের নিজের আত্মবিশ্বাসটাকে হারাতে বসি। আর ঠিক সেই জায়গা থেকে আবার ঘুরে দাঁড়ানোটা এতটাও সহজ নয়। সহজ তখন মনে হয় যখন আমরা ঘুরে দাঁড়িয়ে নিজেকে আবার নিজের লক্ষ্যে পৌঁছাতে পারি।

0: আজকের আড্ডায় আশা করছি আপনারা এই অসম্ভবের গল্প শুনছেন, এমন কিছু মানুষের কথা যারা অসম্ভবকে সম্ভব করেছেন। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আরও একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: হ্যালো দিদি।
0: নমস্কার, কে বলছেন?
1: নমস্কার, হ্যাঁ বলি, পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শ্রী গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি। হ্যাঁ, পশ্চিমবঙ্গ বীরভূম থেকে শ্রী গৌতম বুদ্ধ চট্টোপাধ্যায় কথা বলছি।
0: হ্যাঁ
1: বলুন। ভালো আছেন তো?
0: ভালো আছি, ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি।
0: বলুন।
1: এই দেখুন দিদি, অসম্ভবকে সম্ভব করা যায় যদি নিজের সৎ প্রচেষ্টা থাকে আর সৎ চিন্তা থাকে, যে আমি ওইটা করব, তাহলে সম্ভব অসম্ভবকে সম্ভব করা যায়। আর দেখুন, এই জন্যই আমি কিছু বলছি কথা, যে দেখুন এই যে বর্ডারে আমাদের বিএসএফ এর যে সেনাবাহিনীগুলো থাকে, এই যে কিছুদিন আগেই দেখছিলাম যে 50 ডিগ্রি সেন্টিগ্রেডেও তারা কিন্তু দেখুন ওই রক্ষণাবেক্ষণ করছে ওখানে ইয়েতে বর্ডারে। যে আর আমরা করছি কি, আমরা একটুকু যখন একটু রোদ লাগছে গায়ে কিংবা ইয়ে হচ্ছে, একটু ছাঁতে আসছি কিংবা এসির মধ্যে ঢুকে পড়ছি। হ্যাঁ, তো দেখুন ও, হ্যাঁ হ্যাঁ, এবার আমাদের এটা মনে হচ্ছে যে ওইটা অসম্ভব, কিন্তু ওনাদের কাছে ওটা কত সম্ভব, মানে ওরা বলছে অসম্ভব হলেও আমরা সম্ভব করে নিতে পারছি, কারণ আমরা ওই 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাতেও আমরা অ্যাডজাস্ট করে নিতে পেরেছি। হ্যাঁ, তো তত কষ্ট করে ইয়ে করছে নাকি। তারপরে দেখুন পাহাড় পর্বতে যারা আরোহীরা যাচ্ছে, হ্যাঁ, তারা কত কষ্ট, আমরা আমরা নিচে থেকে বলছি যে বাবা এত, এই মাউন্ট এভারেস্ট যে শৃঙ্গটা আছে বাবারে এত দূরে কি ইয়ে করতে পারবে, যে ওনারা করছেন কি দেখুন, কত কষ্ট করে মাউন্ট এভারেস্ট একদম পুরো ওপরে গিয়ে আবার নিচে চলে আসছে, তাহলে ওটা একটা আমরা নিচে মনে করছি অসম্ভব, ওনাদের কাছে সম্ভব করে অসম্ভবটা সম্ভব করে ওনারা চলে আসছে। তারপরে এটা দেখুন, আমরা আমরা নিচে এই একটা পুরীর ইয়ে জগন্নাথের ইয়েটা একটা কথা বলি, যখন ওই ধ্বজাটা বাঁধতে যাই ওপরে, তখন দেখুন আমরা নিচে থেকে থাকি তো, ওনারা কি সুন্দর এদিক ওদিক এদিক ওদিক করে উঠে একদম চূড়াতে যে লাস্টে যায়, আমরা প্রথমেই মনে করি বাবরে কি অসম্ভব, এটা কি সম্ভব হয়, ওনারা কি সুন্দর করে দেখুন এদিক ওদিক করে গিয়ে ওখানে ধ্বজাটা বেঁধে আবার কি সুন্দর করে নিচে নেমে চলে আসছে। তো কত সুন্দর করে ওনারা মানে সম্ভবকে অসম্ভবকে সম্ভব করছে। আর আমি অদম্য ইয়ে নিয়ে করেছিলাম কি, যে লেখাপড়া শিখেছি, ভালোভাবে লেখাপড়া করছি, দেখি কতদূর কি হয়, দেখা ওনাদের আশীর্বাদে পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে দেখলাম যে এক একটা চাকরি আমি জোগাড় করতে পেরেছি, বুঝলেন? হ্যাঁ, হাই স্কুলে একটা চাকরি এখনো পর্যন্ত করছি, অসম্ভবকে সম্ভব আমি নিজের দ্বারাই করতে পেরেছি,
0: করতে পেরেছি,
1: তাও আমার কাছে একটা, হ্যাঁ এটা ভালো জিনিস আমার কাছে,
0: একদম একদম।
1: দিদি ভালো থাকুন, হ্যাঁ,
0: আপনিও খুব ভালো লাগলো কথা, খুব ভালো লাগলো আপনার সাথে কথা বলে। শ্রোতা বন্ধু, আজ এই মুহূর্তে ঘড়ির কাঁটা বলছে রাত 10:22:22। আছি আপনাদের এই আজ রাতে পর্ব নিয়ে আরও কিছুটা সময়, তার আগে চলুন একটু ছোট্ট করে একটা গান শুনিয়ে দিই আপনাদেরকে।

শ্রোতা বন্ধু, আজ আমরা কথা বলছি অসম্ভব নিয়ে। আমাদের এই অসম্ভব থেকে সম্ভব হয়ে ওঠার গল্প, সেটা কিন্তু আমাদের সেই অসম্ভবের যে মুখ আমরা দেখেছিলাম, সেই অসম্ভবের যে হাতছানি আমরা পেয়েছিলাম, তার জন্যই কিন্তু আজ আমরা এই গল্প শোনাতে পারছি বা বলতে পারছি যে আমরা অসম্ভবকে সম্ভব করে তুলতে পেরেছি। এটা আমাদের বিশাল একটা জয়। তাই এই অসম্ভব যখন একটা প্রশ্নের সম্মুখীন আমরা হয়ে থাকি না, তখন ভয় পেয়ে বা পিছিয়ে আসার কোনো প্রয়োজন খুব একটা আছে বলে আমরা মনে না করলেই বোধ হয় ভালো হয়। কারণ আমরা সেই মুহূর্তে সেই ইচ্ছে শক্তি, সেই আত্মবিশ্বাসটা নিয়ে যদি আমরা এগিয়ে যাই, তাহলেই আমরা সেই সম্ভবের মুখটা দেখতে পাব। আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ FM প্রচার তরঙ্গে FM অজয়ন্ত। আমি আপনাদের বন্ধু আর যে নিবেদিতা রয়েছে, যে আপনাদের সঙ্গে থাকবো ঠিক রাত 11টা পর্যন্ত। সঙ্গে থাকুন, শুনতে থাকুন আমাদের আজকের রাতের এই বিশেষ পর্ব আজ রাতে।

0: শ্রোতবন্ধু, আপনারা শুনছেন 101.6 মেগাহার্জ এফএম প্রচার তরঙ্গে আমার আপনার সবার প্রিয় এফএম উচ্চারণ। আর আজ আমরা এই আজ রাতে পর্বে কথা বলছি অসম্ভব নিয়ে। একসময় সবাই ভাবত দীর্ঘক্ষণ জ্বলতে পারে এরকম বৈদ্যুতিক বাল্ব তৈরি করা প্রায় অসম্ভব। এডিসন, থমাস এডিসন হাজারেরও বেশি পরীক্ষা করেছিলেন। তাকে জিজ্ঞেস করা হয়েছিল, এতবার ব্যর্থ হয়ে কেমন লাগছে? তিনি বলেছিলেন, আমি ব্যর্থ হইনি, আমি শুধু এমন হাজারটা উপায় খুঁজে পেয়েছি যেগুলো কাজ করে না। শেষ পর্যন্ত তার প্রচেষ্টাই পৃথিবীকে বদলে দেয়। এই অসম্ভব সুন্দর গল্পটি আমাদের আরও একবার অনুপ্রেরণা যোগাতে সাহায্য করে যে অসম্ভব মানে কিন্তু শেষ নয়। সঙ্গে রয়েছেন একজন শ্রোতা বন্ধু। নমস্কার, কে বলছেন?
1: শুভ সন্ধ্যা ম্যাম।
0: শুভ সন্ধ্যা, কে বলছেন?
1: আমি আনন্দনগর থেকে জয় কুমার।
0: বলুন।
1: অসম্ভব আজকে টপিকটা রাখছেন ম্যাম।
0: হ্যাঁ বল।
1: হ্যাঁ, অসম্ভব যেটা হাতের নাগালের বাইরে, যেটা লাগা পাওয়া যায় না, যেটা দূরে, যেটা কাজ করা যায় না, অসম্ভব, সেটা তো সবই অসম্ভব।
0: ঠিক।
1: আর যেটা সম্ভব সেটা হবে হাতের লাগালে পাওয়া যায় বা যেটা কাজ করা যায়, যেখানে সেখানে সবকিছু সম্ভব আছে।
0: ঠিক ঠিক।
1: আর অসম্ভবকে তো সম্ভব।

0: হবে না আর সম্ভব অসম্ভব করা যায় না এটাই বলা ছিল ম্যাম
1: অসংখ্য ধন্যবাদ সঙ্গে থাকুন শ্রোতা বন্ধু ঘড়ির কাঁটা বলছে এরা দশটা বেজে ৩৯ মিনিট হয়ে ৭ সেকেন্ড এই মুহূর্তে অর্থাৎ এই অনুষ্ঠান এই পর্বটি নিয়ে আমি আছি আরও বেশ কিছুটা সময় আপনারা কিন্তু মেসেজ করতে পারেন কিংবা ফোনও করতে পারেন আমি আপনাদের বন্ধু আছি নিবেদিতা রয়েছি আজ আপনাদের সঙ্গে আজ আমরা কথা বলছি অসম্ভব নিয়ে

শ্রোতা বন্ধু, অনেকেই বলেন অসম্ভব বলে কিছু হয় না। প্রথমে এটা শুনলে মনে হতে পারে এটা শুধু একটি অনুপ্রেরণামূলক বাক্য, এটা শুধু একটা মন ভালো রাখার মতো বা মন খারাপ করে দেওয়ার মতো একটা বাক্য। কারণ আমাদের প্রত্যেকের চিন্তা ভাবনা আলাদা, আমরা কোনটাকে ইতিবাচক কোনটাকে নেতিবাচকভাবে নেব সেটা ডিপেন্ড করে আমাদের ওপর। তাই আমরা একটু গভীরভাবে যদি চিন্তা করি এই কথাটার ভেতরে কত বড় সত্যি লুকিয়ে আছে, যে অসম্ভব বলে কিছু হয় না। আজ আমরা যে পৃথিবীতে বাস করছি তার কত কিছুই তো একসময় অসম্ভব বলে মনে হয়েছিল, তাই না? মানুষ আকাশে উড়বে, পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে মুহূর্তে কথা বলবে, মহাকাশে যাবে, দূরের মানুষকে চোখের সামনে দেখতে দেখতে কথা বলবে, এসবই একদিন আমাদের সবার কল্পনা ছিল। কিন্তু কল্পনাই ধীরে ধীরে বাস্তব হয়েছে। তাহলে প্রশ্ন হলো, অসম্ভব কি সত্যি কোনো সত্য নাকি এটা শুধু সময়ের অপেক্ষা? আমার মনে হয় অসম্ভব এমন একটি শব্দ যা আমাদের থামিয়ে দেওয়ার জন্য নয়, আমাদের আরও একটু ভাবতে শেখানোর জন্য। আমাদের এই শব্দটা যেন আমাদের জিজ্ঞেস করে, তুমি কি সত্যিই প্রস্তুত? তুমি বিশ্বাস করো? আমরা অনেক সময় ফল নিয়ে এত বেশি ভাবি যে শুরু করাটাই ভুলে যাই। অথচ বড় সাফল্যের শুরু কখনো বড় পদক্ষেপ দিয়ে হয় না, শুরু হয় একটা ছোট্ট সিদ্ধান্ত দিয়ে যে আমি চেষ্টা করব। মনে রাখবেন, পৃথিবীর প্রতিটি বড় পরিবর্তন একজন মানুষের বিশ্বাস থেকে শুরু হয়েছে। জীবনে এমন দিন আসবে যখন পথ কঠিন লাগবে, মনে হবে আর পারবো না। তখন নিজের কাছে একটা প্রশ্ন করবেন, আজ যে জায়গায় দাঁড়িয়ে আছি এক বছর আগে কি আমি এখানেই ছিলাম? নিশ্চয়ই না, বেশিরভাগের ক্ষেত্রেই না হবে। তার মানে আমি এগিয়েছি, হয়তো ধীরে কিন্তু এগিয়েছি। তাই নিজের ছোট ছোট সাফল্যগুলোকে কখনো ছোট করে দেখবেন না। একটি ছোট পদক্ষেপই একদিন আপনার বড় যাত্রা শুরু হয়ে যায়। আরেকটা কথা, অন্যের সঙ্গে নিজের তুলনা সেটা করবেন না। প্রত্যেক মানুষের সময় আলাদা, পথ আলাদা, গন্তব্যটাও আলাদা। কারোর সাফল্য তাড়াতাড়ি আসে, কারো একটু দেরিতে, কিন্তু দেরিতে আসা সাফল্যটাও কিন্তু সাফল্যই, ব্যর্থতা নয়। হয়তো আজ আপনার জীবনে এমন একটা স্বপ্ন আছে যেটা খুব দূরের মনে হচ্ছে, খুব অসম্ভব বলে মনে হচ্ছে, কিন্তু মনে রাখবেন স্বপ্নের দূরত্ব মাপা যায় না, মাপা যায় শুধু আপনার চেষ্টা আর আপনার বিশ্বাস। তাই আমার খুব প্রিয় একটা ভাবনা, অসম্ভব মানে শেষ নয়, অসম্ভব মানে এখনো কাজ বাকি। হ্যাঁ, ঠিক শুনছেন, অসম্ভব মানে এখনো কাজ বাকি। কথা বলতে বলতে হোয়াটসঅ্যাপে কিন্তু আরও একখানি মেসেজ পেয়েছি, লিখছেন, শুভ সন্ধ্যা নিবেদিতা, অসম্ভব শব্দটাই মনে জেদ, শক্তি ও সাহস তৈরি করে, আর এই শব্দগুলো একত্রিত হয়ে অসম্ভবকে সম্ভব করতে সাহায্য করে। আমরা যখন কোনো অজানা কাজকে করতে পারি তখন নতুনভাবে নিজেকে আবিষ্কার করি। ধৈর্য, চেষ্টা আর অদম্য ইচ্ছে শক্তিই পারে মানুষকে অসম্ভব থেকে সম্ভবের পথে নিয়ে যেতে। অসম্ভবকে সম্ভব করার মধ্যেই তো আসল জয়ের আনন্দ। ঠিক, লিখছেন শুক্লা দে ঘোষ, আমাদের শ্রোতা বন্ধু শুক্লা দে ঘোষ লিখেছেন অসম্ভব সুন্দর একখানি মেসেজ লিখলেন আপনি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। শ্রোতা বন্ধু, অনুষ্ঠানের প্রায় শেষের দিকেই আমরা ধীরে ধীরে এগোচ্ছি। চলুন একখানি গান আপনাদের শোনাই এবারে।

একটু থামুন, নিজের দিকে তাকান, নিজের পথটার দিকে তাকান। হয়তো উত্তরটা অন্য কোথাও নয়, আপনার নিজের ভেতরেই রয়েছে। মনে রাখবেন, অসম্ভব কোনো শেষ কথা নয়। অসম্ভব এমন একটি দরজা যেটা খুলতে লাগে বিশ্বাস, পরিশ্রম আর ধৈর্য। আজ যাত্রার পর যদি একজন শ্রোতাও নিজের কোনো স্বপ্নকে নতুন করে বিশ্বাস করতে পারেন, যদি একজন মানুষও নিজের মনে বলেন আমি আরও একবার চেষ্টা করব, তাহলেই আমাদের আজকের এই অনুষ্ঠান সার্থক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, স্বপ্ন দেখতে কখনো ভুলবেন না। কারণ যে মানুষ স্বপ্ন দেখতে জানে, সে একদিন অসম্ভবকেও সম্ভব করে তুলতে পারে। আমি আপনাদের এই বন্ধু আর্য নিবেদিতা আপাতত আজকের এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। আবারও কথা হবে, গল্প হবে, আড্ডা হবে নতুন কোনো ভাবনা, নতুন কোনো গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত নিজের উপর বিশ্বাস রাখুন, হাসি খুশি থাকুন, আর মনে রাখুন অসম্ভব বলে কিছু নেই। যদি মানুষের ভেতরে চেষ্টা, ধৈর্য আর আশা বেঁচে থাকে, সবাই খুব খুব ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আর হ্যাঁ, অবশ্যই সুস্থতা আমাদের শুধু শারীরিক হয় না, মানসিকও হয়। তাই শারীরিক মানসিক দুটো দিককেই বজায় রাখবেন। আমাদের এই সুস্থতা আমাদের এই অসম্ভবকে সম্ভব করে তোলার পক্ষে কিন্তু অনেকটা অনেকটা বেশি কার্যকর হয়। আপনাদের সকলকে আজকের এই আজরাতের পর্ব থেকে আমি আর যে নিবেদিতা আরও একবার ধন্যবাদ সবাইকে জানাই। আপনাদের এই অসম্ভব থেকে সম্ভব হয়ে ওঠার গল্প আমি শুনি, আজ আমি অনেকটা সাহস পেয়েছি, অনেকটা আনন্দিত। আপনারা আপনাদের এই গল্প, আপনাদের মতামত আমার সঙ্গে শেয়ার করেছেন। আশা করছি আগামীতেও আমাদের বিভিন্ন অনুষ্ঠানে আপনাদেরকে একইভাবে পাশে পাব। আজকের মতো এই পর্ব থেকে বিদায় নিচ্ছি। তবে হ্যাঁ, আপনারা আপনাদের পছন্দের এই 101.6 মেগাহার্জে যে FM উজ্জয়ন্তকে শুনতে পান, এই FM উজ্জয়ন্তের পাশে আপনারা সব সময় থাকবেন, যেন আমরাও আগামীতে বিভিন্ন রকম অসম্ভবকে সম্ভব করে তুলতে পারি। আপনাদের সাহায্য, আপনাদের ভালোবাসা ছাড়া আমরাও এই অসম্ভবকে সম্ভব করে তুলতে পারবো না। তাই বিভিন্ন প্রতিকূলতা এড়িয়ে আমরাও যেন সবকটা অসম্ভবকে সম্ভব করে তুলতে পারি, এই আশাই রাখছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।

শ্রোতা বন্ধু, আমরা কিন্তু এই আজ রাতে পর্বের প্রায় শেষের দিকে চলে এসেছি। আজ রাতে পর্বের এই শেষে, আজকের এই আড্ডা শেষ করার আগে শুধু একটা কথাই বলতে চাই। জীবনে যদি কখনো অসম্ভব শব্দটার মুখোমুখি হন, ভয় পাবেন না।

শ্রোতা বন্ধু, জানিয়ে দিয়ে আগামীকালকের অনুষ্ঠান সূচি। সকাল 6:05 শুনবেন ককবরক অনুষ্ঠান সালকামা পান্ডা, সকাল 6:25 ককবরক অনুষ্ঠান হায়ুনি করা, সকাল 7:25 কলকাতা কেন্দ্রীয় সংবাদ, সকাল 9:12 শুনবেন বলছে তোমার, সঙ্গে থাকবেন আপনাদের বন্ধু আর যে অপরাজিতা, সকাল 10:00 তুমি অনন্যা, বেলা 2:30 শুনবেন চিরায়ত, বিকেল 4:00 শুনবেন আজকের শিল্পী, বিকেল 5:00 শুনবেন রাগে অনুরাগে শুনবেন আর যে অঙ্কুরিতার সঙ্গে, সন্ধ্যে 6:30 খোলা আকাশ, রাত 8:05 রংমহল, রাত 9:02 শুনবেন শ্যামে গজল এবং রাত 9:30 শুনবেন অনুষ্ঠান আজ রাতে আপনাদের বন্ধু আর যে অর্ণবের সঙ্গে, আর শুনবেন রাত 11:00 থেকে দিল্লি কেন্দ্র থেকে এফএম গোল্ডের অনুষ্ঠান। শুনলেন আগামীকালকের অনুষ্ঠান সূচি। এবারে জানিয়ে দিই আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগামী 24 ঘন্টায় উত্তর, দক্ষিণ, গোমতী, সিপাহীজলা জেলা, খোয়াই জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 35.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26.8 ডিগ্রি সেলসিয়াস। শুনলেন আবহাওয়ার বিজ্ঞপ্তি। এখন দিল্লি কেন্দ্র থেকে এফএম গোল্ডের অনুষ্ঠান রিলে করে শোনানো হচ্ছে।